0: মনে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে বিভিন্ন গান, শিউলি মাখা গন্ধ আর আগমনের সুর, এই দুটো যখন আমাদের মধ্যে আসে, আমরা যখন সেই আগমনের সুরে মেতে উঠি আর শিউলির গন্ধ যখন আমাদের নাকে আসে, তখন মনটা বড্ড উচাটন হয়ে যায়। বড্ড কেমন কেমন করে কিনে আসছেন, এই আনন্দটাই আমাদের কাছে অনেক বড়। এই আনন্দটাই আমাদের কাছে অপেক্ষার একটি বছর। প্রতি বছর আমরা অপেক্ষা করি আবার কবে আসবেন, আর সেইটা করতে করতে যখন সেই পেঁজা তুলোর মতন আকাশ, নীল আকাশে দেখতে পাই পেঁজা তুলো ঘুরে বেড়াচ্ছে, শিউলির গন্ধ আর সেই আগমনের সুর, সেটাই আমাদের মনকে কেমন যেন ধবল পালে হাওয়া লাগিয়ে দেয়। আমাদের জীবনের প্রতি

বর্ষা ফেলা ফেলবেন্দ্র প্রচার তরঙ্গে এই মুহূর্তে আনন্দধ্বনি অনুষ্ঠানে শুনছ রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র গান তোমাদের পছন্দের অত্যন্ত প্রিয় আর আমাদের সকলের মনের রবীন্দ্র গান রবীন্দ্রসঙ্গীত তোমাদের।

কথা বলতে বলতে ঘড়ির কাঁটা টিক টিক করতে করতে জানান দিচ্ছে সময় একদম শেষ। তাই আজ আপাতত এখানেই থামতে হবে, আমার কোনো মধ্যে নিরূপণায় গানের ডালি নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই পুজো খুব খুব।

আকাশবাণী মৈত্রী শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 27 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:32 হয়ে 44 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.4 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মৎস্যজীবী বন্ধুদের জন্য আগাম কোনো সতর্কবার্তা নেই, শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

প্রয়াগে ত্রিবেণী সঙ্গমের বর্ণনা করছেন মহাকবি কালিদাস তাঁর রঘুবংশে। ক্বচিত প্রভালে পিভিরেন্দ্রনীলৈর্মুখতাময়ী জ্যেষ্ঠিরিবানুবিদ্ধা অন্যত্র মালাসিত।

আকাশবাণী মৈত্রীতে এখন প্রথম আলোই শুনবেন সুবদ্ধ সঙ্গীত। সুবদ্ধ সঙ্গীতে আজকে শুনবেন ঠুমরি শিল্পী লক্ষ্মী সরকার। প্রথমে শুনবেন যোগিয়া ঠুমরি এবং পরবর্তীতে ভৈরবী ঠুমরি।

সুবদ্ধ সঙ্গীতের আসরে শুনছিলেন ঠুমরি, শিল্পী ছিলেন শ্রীমতী লক্ষ্মী সরকার। প্রথমে শুনলেন রাগ যোগিয়া ঠুমরি, পরবর্তীতে ভৈরবী ঠুমরি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। কিছুক্ষণের মধ্যে শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ চার জঙ্গির মৃত্যু। এদিকে ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের গোপন ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। কোন যোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে

0: বাদ না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গে বিশেষ প্রচারাভিযান শুরু নির্বাচন কমিশনের। পাঞ্জাবে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা, মহারাষ্ট্রে বাড়ানো হল খসড়া তালিকা নিয়ে আপত্তি জানানোর সময়সীমা। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি বারবার আলোচনা ভেস্তে দিচ্ছে বলে অভিযোগ তালিবানের। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল শোর্তা এসসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ বলেন, সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংঘটিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। তিনি আরও বলেন, সুদৃঢ় সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ, শক্তিশালী ও সুরক্ষিত বিমস্টেক অঞ্চল গড়ে তুলতে সংশ্লিষ্ট দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অগ্রগতির জন্য প্রযুক্তি এবং ঐতিহ্যকে পরস্পরের হাত ধরে চলতে হবে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর অভিমত ব্যক্ত করেছেন। নতুন দিল্লিতে গতকাল নিরাময়তা, দক্ষিণ এশীয় পাঠ্য ও অনুশীলনী নিরাময় ও সুস্থতা শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাময়তা হল ব্যক্তি, সমাজ এবং প্রাকৃতিক জগতের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এক সভ্যতাগত উপলব্ধির অন্বেষণ। তিনি বৈদ্য, শল্য চিকিৎসক, হাকিম, সন্ন্যাসী ও ভেষজ চিকিৎসকদের অবদানের স্বীকৃতি দেওয়ার উপর জোর দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছটি রাজ্যে নতুন রাজ্যপালের নাম ঘোষণা করেছেন। সিকিমের বর্তমান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর কেরালামের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেবেন। কেরালামের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে ভূমিকা পালন করবেন। সিকিমের রাজ্যপাল হচ্ছেন দুষ্মন্ত গৌতম। ব্রজমোহন রাম ওড়িশার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হচ্ছেন। কর্ণাটকের রাজ্যপাল হচ্ছেন ডক্টর সুধা যাদব। ডক্টর ঢাল সিং বিশেন উত্তরাখণ্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন। তারা নিজ নিজ পদে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে নতুন এই নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় সরস মেলার উদ্বোধন করবেন। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক আয়োজিত এই মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করবেন। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্কর-ই তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফয়জান ছাড়াও রয়েছে মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকস, মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের বাসিন্দা বলে জানা গেছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী গতরাতে বড় সাফল্য পেয়েছে। ঘন জঙ্গলের ভেতরে মাওবাদীদের একটি গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার করেছে। আত্মসমর্পণকারী মাওবাদীদের দেওয়া গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে ডিস্ট্রিক্ট ফোর্স, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বস্তার ফাইটার্সের একটি যৌথ দল কিস্তারাম থানা এলাকার অন্তর্গত পালাচালমা গ্রামের পাহাড়ি ও জঙ্গলঘেরা অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে এই অস্ত্রশস্ত্র উদ্ধার করে। কোন যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নির্বাচন কমিশন তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতোমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে রাজ্যের বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। পাঞ্জাবের 117টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এর আগে 13 আগস্ট প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল 1,93,94,435, বর্তমানে তা বেড়ে 2,10,00,000 বেশি হয়েছে। এদিকে নির্বাচন কমিশন মহারাষ্ট্রের খসড়া ভোটার তালিকার বিষয়ে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা 26 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। গত 31 আগস্ট এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সংশোধিত সময়সূচি অনুযায়ী 10ই নভেম্বরের মধ্যে দাবি ও নিষ্পত্তির কাজ শেষ করা হবে এবং নির্ধারিত সময় অনুযায়ী 16ই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। জনসেবা থেকে দেশসেবা, এই ভাবনাকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। একটি প্রতিবেদন।
1: গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে ভারত সরকারের একটি উদ্যোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর মাধ্যমে যোগ্য দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ায় ধোঁয়ায় ভরা রান্নাঘরের বদলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, সময় সাশ্রয় এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এসেছে পরিবর্তন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবনেও এই প্রকল্প কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে বললেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসাব।

0: আর লাহিড়িপুরের বাসিন্দা শ্যামলী মণ্ডল।
1: আমরা আগে জঙ্গল থেকে কাঠ কেটে রান্না করতাম, 3 বছর আগে জ্বলা গ্যাসের কানেকশন নিয়েছি, আগে চাইতে কাঠের ব্যবহার কম হয়ে গেছে, ছেলে মেয়ে স্কুলের ক্ষেত্রে গ্যাসে তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সরকারের এই ব্যবস্থায় আমরা খুব খুশি।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডাক্তার কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি আলোচনা প্রক্রিয়া বারবার বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা সমাধানের পথ খোঁজার পরিবর্তে অপপ্রচারে ব্যস্ত। মুজাহিদ বলেন, নিজেদের ব্যর্থতার জন্য আফগানিস্তানকে দায়ী করা কোনো সমস্যার সমাধান নয়, বরং পাকিস্তান বর্তমানে যেসব রাজনৈতিক, নিরাপত্তাজনিত, সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতার মুখে পড়েছে তা গভীর উদ্বেগের বিষয়। তিনি পাকিস্তানকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক পদক্ষেপ গ্রহণ এবং সেদেশের রাজনীতিবিদ ও জনগণের মতামত ও অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান। তুরস্কের সঙ্গে শান্তি প্রচেষ্টার অঙ্গ হিসেবে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি উত্তর ইরাকের 4টি ঘাঁটি থেকে সরে এসেছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাতোলু জানিয়েছে, 8ই অক্টোবর তুরস্ক সীমান্তবর্তী ঘাঁটিগুলি খালি করা হয়। কারাবন্দী নেতা আবদুল্লাহ ওজালনের আহ্বানে সাড়া দিয়ে গত বছর ওই বিদ্রোহী গোষ্ঠী তাদের অস্ত্র ত্যাগ ও সংগঠন ভেঙে দেওয়ার কথা ঘোষণা করে। সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সাইপ্রাসের নৌবাহিনীকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাইপ্রাসের মারি নৌঘাঁটিতে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। এছাড়া প্রতিরক্ষা সচিব সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের পলিটিক্যাল ডাইরেক্টর সালিনা সাম্বোসের সঙ্গেও সাক্ষাৎ করেন। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি উকনাগিন খুরেলসুক গতকাল মঙ্গোলিয়ার দর্ণগোবি প্রদেশের আলতানশিরি সুমে অবস্থিত দেশের প্রথম তেল শোধনাগার নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রকল্পের প্রতি ভারতের অবিচল সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, 2015 সালে প্রধানমন্ত্রীর মঙ্গোলিয়া সফরের সময় পরিকাঠামো উন্নয়নের জন্য $1 বিলিয়ন ঋণ সহায়তা অনুমোদন করা হয়েছিল। মঙ্গোলিয়া সরকার এই অর্থ দর্ণগোবি প্রদেশে সেদেশের প্রথম তেল শোধনাগার নির্মাণের কাজে ব্যবহারের সিদ্ধান্ত নেন। সপ্তাহান্তে ভয়াবহ বন্যায় নেপালের মধ্যাঞ্চলে হাইকিংয়ের রাস্তা ও সেতু ভেসে যাওয়ায় শতাধিক বিদেশী ট্রেকার বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। কাঠমান্ডু থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় ভূমিধসের ফলে বুধিগণ্ডকী নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর আজ কর্তৃপক্ষ 12 জন বিদেশী নাগরিক সহ মোট 321 জনকে উদ্ধার করেছে। নদীর জলস্তর কিছুটা কমলেও আগামীকালও উদ্ধারকাজ চলতে থাকবে বলে সেনাবাহিনী জানিয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল শোর্তা এসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:15। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করবেন বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের 1 নম্বরে থাকা কোরিয়ার আন সে ইয়াং এর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর-ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু। এদিকে ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের গোপন ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি বারবার আলোচনা ভেস্তে দিচ্ছে বলে অভিযোগ তালিবানের। খবর শেষ হল, এরপরের খবর 7:25।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন দীনেশ গুপ্তের জীবন কথা।
4: ঢাকার যশোলঙ্গে 1911 সালের 6ই ডিসেম্বর দীনেশ গুপ্ত জন্মগ্রহণ করেন। বাবা সতীশচন্দ্র গুপ্ত ছিলেন জামালপুরের পোস্টমাস্টার। নির্ভীক চরিত্রের দীনেশ ছিলেন একাধারে কঠোর বিপ্লবী, আর

0: ইন্দ্র কথা সাহিত্যের একনিষ্ঠ অনুরাগী, তবে গীতার উপদেশই ছিল তাঁর জীবনের বীজমন্ত্র ও চালিকা শক্তি। স্কুলে পড়াকালীন সময়ে তিনি বিপ্লবী দল বেঙ্গল ভলেন্টিয়ার্সে যোগ দিয়ে ঢাকা কেন্দ্রে কাজ করতে থাকেন। পরে মেদিনীপুরে গিয়ে বিভির সংগঠন শক্তিশালী করে তুলে আবার ঢাকা কেন্দ্রে ফিরে আসেন। তাঁরই হাতে গড়া বিপ্লবী যুবকদের হাতে পরপর তিন বছর 31, 32 ও 33 সালে তিনজন ইংরেজ জেলা শাসক নিহত হন। তাঁর মৃত্যুর পরেও তিনি সক্রিয় ছিলেন। একদিন দলের অ্যাকশন স্কোয়াডের নির্দেশ এল ইংরেজের প্রশাসনিক দুর্ভেদ্য দুর্গ রাইটার্স বিল্ডিংয়ে হানা দিতে হবে। নির্দিষ্ট তারিখের 10-12 দিন আগে তাঁকে জানানো হয়েছিল। এই কটা দিন তিনি গভীরভাবে নিজেকে গীতা ও রবীন্দ্র কাব্যের মধ্যে নিমগ্ন করেন। অভিযানের আগের দিন রাতে দীনেশ আর বাদলগুপ্ত ছিলেন পার্ক সার্কাসের গোপন আস্তানায়, আর বিনয় বসু ছিলেন মেটিয়াবুরুজে দলীয় কর্মীর বাড়িতে। 8ই ডিসেম্বর 1930 অভিযানের দিন সকালে ওরা দুজন উৎফুল্ল ছিলেন। দীনেশ রবি ঠাকুরের গান ও কবিতা আবৃত্তিতে মেতেছিলেন। বেরোবার আগে দুজনে কম্পিটিশন করে মাংস ভাত খেয়েছিলেন। বেলা 12:45 নাগাদ নিখুঁত সাহেবী পোশাকে সেজে হাতে ফাইল নিয়ে তিনজন পূর্ব নির্ধারিত স্থানে মিলিত হয়ে ট্যাক্সি করে রাইটার্স বিল্ডিং অভিমুখে রওনা হন। প্রত্যেকের সঙ্গে গুলি ভর্তি রিভলভার ও পটাশিয়াম সায়ানাইডের অ্যাম্পল। দুপুর 12:20 নাগাদ বিপ্লবীত্রয় রাইটার্সের মেন গেট দিয়ে বিনা বাধায় দৃপ্ত ভঙ্গিতে ঢুকে সোজা দোতলায় জেলকর্তা কর্নেল সিম্পসনের ঘরে ঢুকে পড়েন। সিম্পসন কিছু বুঝে ওঠার আগেই বিপ্লবীদের গুলি তাকে ঝাঁঝরা করে দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুলির শব্দে প্রাণ ভয়ে ভীত সাহেবেরা দৌড়দৌড়ি করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই লালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী এসে গেলে দুপক্ষে গুলি বিনিময় হয়। বিপ্লবীদের গুলি ফুরিয়ে গেলে তারা একটা ঘরে ঢুকে প্রাণ বিসর্জন দিতে বিষের অ্যাম্পিউল মুখে পুরে দেন, আর যে যার রিভলভার নিজের নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগার টানেন। ঘটনাস্থলে বাদলের মৃত্যু ঘটে। আহত বিনয় 13ই ডিসেম্বর মারা যান, আর আহত দীনেশকে সুস্থ করে তুলে বিচার শুরু হয়। 2 ফেব্রুয়ারি বিচারক গার্লিক মৃত্যুদণ্ড দেন। হাইকোর্ট আপিলে তাঁর মৃত্যুদণ্ড বহাল রাখে। 7ই জুলাই 1931 19 বছরের সাহিত্যিক, শিল্পী, আধ্যাত্মিক চেতনায় ঋদ্ধ অনমনীয় বিপ্লবী দীনেশ মা বাবার আদরের নসু আলিপুর সেন্ট্রাল জেলে ভোর 3:45 বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে মাতৃভূমির স্বাধীনতার জন্য প্রাণ বিসর্জন দেন। তার ফাঁসির পরের দিন দৈনিক অ্যাডভান্স লিখল ডাউনলেস দীনেশ ডাইজ অ্যাট ডাউন। মৃত্যুদণ্ডাজ্ঞা মাথায় নিয়ে নির্জন কারাকক্ষে বসে 154 দিন দীনেশ মৃত্যু প্রতীক্ষায় কাটিয়েছেন। এই দীর্ঘ সময়ে তিনি যেসব চিঠি মা দাদা বৌদিকে লিখেছেন তাতে তিনি সুস্পষ্ট ভাষায় জগৎকে শিখিয়ে গেছেন মৃত্যুকে কি করে উপেক্ষা করতে হয়। তিনি ছোড়দাকে লিখছেন, আমি স্বীকার করি জীবন আনন্দময়, কিন্তু কখনো কখনো মৃত্যু তাহা অপেক্ষা অধিক আনন্দময়। শেষ চিঠিতে মাকে লিখেছেন, মা তোমার সঙ্গে আর দেখা হইবে না, কিন্তু পরলোকে আমি তোমার জন্য অপেক্ষা করিব, তোমারই নসু। মাতৃভূমির শৃঙ্খল ছিন্নকল্পে ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম দধিচি অভিমন্ত্রে দীক্ষিত দীনেশ গুপ্তের মৃত্যু নেই, তিনি মৃত্যুঞ্জয়ী।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন দীনেশ গুপ্তের জীবন কথা।

0: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

কৃষ্ণা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9টায়, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে কৃষক বন্ধুদের জন্য।
1: বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন পুকুরে ভেটকি মাছের চাষ। এ বিষয়ে বলছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপ প্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।
2: পুকুরে ভেটকি মাছের চাষ খুব লাভজনক ব্যবসা। বাজারে ভেটকি মাছের চাহিদা খুবই বেশি এবং ভেটকি মাছ সেই পরিমাণে যোগান নেই। আমাদের চাষি বন্ধুরা যে চাষ করেন সেটা ভেটকি মাছের চাষ করেন না, অন্য অন্য মাছের সাথে কিছু ভেটকি মাছ আসে বা ছাড়ে তারা কিছু ফিঙ্গারলিংস, সেইখান থেকে অল্প কিছু ভেটকি মাছ হয়। তার জন্যে ভেটকি মাছ চাষ করছে না কেউ এবং বাজারেও যোগানটা কম আছে। এখন যদি বিজ্ঞানসম্মত উপায়ে বা একটু খাবার দিয়ে এই মাছের চাষ করা যায় তাহলে প্রোডাকশন অনেক বেশি হবে এবং বাজারজাত করলে আমার চাষি বন্ধুরা বিশেষভাবে উপকৃত হবে অর্থনৈতিক অবস্থার। সেই জন্যেই আমি আজকের বলবো যে ভেটকি মাছ চাষ আপনি পুকুরে করুন। 0.5 হেক্টর জলাশয় থেকে আপনি যতটা পারেন সেরকম ধরনের জলাশয়ে আপনি ভেটকি মাছ চাষ করুন। প্রথমে ভেটকি মাছ চাষ করতে গেলে পুকুরের মাটি তৈরি করতে হবে। পুকুরে যদি জল থাকে সেই জল আউটলেট করে দিতে হবে বা ডিওয়াটারিং করে পুকুরের জলাশয়ের মাটিটাকে একটু শুকনো করতে হবে। তারপরে নাঙল দিয়ে সেই জলাশয়ে কিছু গোবর সার কিছু চুন আপনাকে ব্যবহার করতে হবে। জলের পিএইচ সাধারণত 7 থেকে

0: 7.5 পিপিটি হয়। এই পিএইচ দেখার পরে দেখবেন জুপ্লাংটন কতটা তৈরি হয়েছে। জুপ্লাংটন দেখার জন্য মশারির নেট দিয়ে আপনারা জুপ্লাংটন দেখতে পারেন। যাদের মনে করেন যে একটু ভালো কিছু দিয়ে দেখবেন, তারা জুপ্লাংটন নেট বাজারে কিনতে পাওয়া যায়, সেই নেট দিয়েও আপনারা জুপ্লাংটনের পরিমাণটা দেখে নিতে পারেন। চারা, ভেটকি মাছের চারা বিভিন্ন জায়গা থেকে পাওয়া যায়, আপনারা ন্যাচারাল সোর্স থেকেও সেটা পেয়ে যেতে পারেন, বা যারা হ্যাচারির সিড নিয়ে এসে রিয়ারিং বা নার্সারি করে তাদের কাছ থেকেও আপনারা ফিঙ্গারলিংস পেতে পারেন, এবং বা অ্যাডভান্স ফিঙ্গারলিংসও তাদের কাছ থেকে পেতে পারেন। এবং আপনার যে পুকুরে তেলাপিয়া ছাড়া ছিল সেই তেলাপিয়াই কিন্তু এখানে এক নম্বর খাওয়ার হবে ভেটকি, কারণ ভেটকি মাছ এই ধরনের খাবার খেতেই বেশি পছন্দ করে। ভেটকি মাছের চাষ করার সময় যদি দেখা যায় যে বাইরে থেকে খাবার দিতে হচ্ছে, বাজারে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, তবে তার প্রোটিনের পার্সেন্টেজ যেন 40 কম না হয়, প্রোটিন পার্সেন্টেজটা সেরকম খাবার কিন্তু আপনারা সিলেকশন করবেন। ভেটকি মাছের পুকুরে জলটাকে কিন্তু খুব ভালো করে দেখবেন, যাতে জলে কোন রকমের আগাছা না জন্মায়, জলের অক্সিজেন যেন 5 PPT নিচে না আসে সেটা কিন্তু আপনারা ভালো করে দেখে নেবেন। যদি কোনো কারণে জলের অক্সিজেন কমে যায় তাহলে অক্সিজেন বাড়ানোর ব্যবস্থা আপনারা করতে পারেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে করতে পারেন, জল এক্সচেঞ্জ করে করতে পারেন, জলে অ্যারেটার ব্যবহার করে করতে পারেন। তারপরে যদিও তারপরে দেখা যায় যে মাছে কিছু রোগ হয়েছে, জীবমাত্রী তো রোগ হবে, কিছু রোগ যদি হয় সেই ধরনের রোগের জন্য দায়ী হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস বা বিভিন্ন রকমের পরজীবী। জলের পিএইচ যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই রোগটা কম থাকে, মাছের হেলথ যদি ভালো থাকে এই রোগটা কম হয়। যখন আপনারা মাছের চারা নেবেন তখন যদি নিরোগ মাছের চারা নিয়ে আসেন তাহলে কিন্তু রোগটা কম হয়। এই কথাগুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন। প্রতিদিনই সকালবেলা ফার্ম ভিজিট করতে হবে বা পুকুর জলাশয়ে চারপাশে ঘুরে দেখবেন মাছের কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট হয়েছে কিনা। যদি দেখা যায় স্বাভাবিক মুভমেন্ট তাদের মধ্যে নেই বা পুকুরের পাড়ে এসে তারা লাফিয়ে ওঠার চেষ্টা করছে তাহলে বুঝবেন যে জলে অক্সিজেন কমে গেছে বা মাছের কোনো রোগ হয়েছে। তখন মাছগুলোকে আপনারা কিছু মাছ ধরবেন, যারা কাছাকাছি চলে এসছে ধরে দেখবেন, যদি গায়ে ঘা থাকে বা যদি পাখনা পচে যায় বা যদি গিল পচে যায় তাহলে কপার সালফেট আপনারা 10 লিটার জলে 1 চা-চামচ কপার সালফেট জলে গুলে তার মধ্যে আপনারা 1.5 থেকে 2 মিনিট ডুবিয়ে রেখে আবার স্বাভাবিক পুকুরে জলে রিলিজ করতে পারেন। যদি দেখা যায় যে 50% মাছ আক্রান্ত হয়ে গেছে তাহলে জলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করতে পারেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করলে কিন্তু উপকার পাবেন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করবেন সূর্য অস্তের পরে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিন্তু ড্রাই ছড়িয়ে দেবেন না, জলে গুলে সেই জলটাকেই আপনারা পুকুরের জলে ছড়াবেন। এরপরে ভেটকি মাছ আপনারা কাস্টনেট বা খেপলা জাল দিয়ে ধরতে পারেন, বেড জাল দিয়ে ধরতে পারেন। পুকুরে জল একটু কমিয়ে দিলে ধরার সুবিধা হবে, এবং এমন সময় বাজারজাত করবেন যখন বাজারে চাহিদা আছে, কোনো উৎসব উপলক্ষে এই চাহিদাটা বাড়ে, কোনো বিএস সিজনে এই চাহিদাটা বাড়ে, সে কথাটা মাথায় রেখে আপনারা করবেন। 1 বছরের মধ্যে কিন্তু এটা 2 থেকে 2.5 কিলো ওজনের হয়ে যায়।
1: এতক্ষণ শুনলেন পুকুরে ভেটকি মাছের চাষ, এ বিষয়ে বললেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের প্রাক্তন উপপ্রকল্প অধিকর্তা ডক্টর তিমির বরণ মণ্ডল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী মৈত্রীতে আজকে সারাদিনে কি আছে আজকের অনুষ্ঠান পরিচিতি একটু জানিয়ে দিই। আজকে মঙ্গলবার 13/10/2026 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনে সকাল 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আজকে স্থান কোভালাম কেরল, 7:35 সকালের আড্ডা উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়, 8:30 ঐতিহাসিক শহরের কথা শহর কায়রো উপস্থাপনায় ত্রিশিতা মুখোপাধ্যায়, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস, 8:45 কথাকার গড় জঙ্গলের দেবী শ্যামারূপা, এই নিয়ে বলবেন প্রণব ভট্টাচার্য, 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে পরমেশ্বরীর আগে শরৎ পরিবেশন শিল্পী ত্রৈলী দত্ত, 9:30 মনের মতো গান উপস্থাপনায় রঞ্জনা মুখোপাধ্যায়, 10:30 রামধন অনুষ্ঠানে প্রথমে নজরুল গীতি শিল্পী পরিমল ভট্টাচার্য এবং পরে শুনবেন দোতারা সৌমেন্দু দাসের, 11:00 গ্রামীণ

মহিলাদের জন্য, স্বনির্ভর দল এবং স্বনির্ভর পরিবার। আলোচনায় ডক্টর সুস্মিতা চৌধুরী, অনিন্দিতা মজুমদার, স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রম্যগীতি, বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় মিক বালিকা আচার্য। 12:30 নাটক তমসা, রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাট্যরূপ অনিল ভৌমিক, প্রযোজনায় প্রমোদ গঙ্গোপাধ্যায়। 1:40 বাংলা ব্যান্ডের গান, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন আমাদের শুরু হবে 3:30 ভারতীয় সময়, 3:35 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর মন নিয়ে, উপস্থাপনায় সৌমিলি রায়, 4:35 অন্বেষা বিজ্ঞানের খবর, ক্লাইমেট এডুকেশন সামিট 2026, বেতার প্রতিবেদন অঙ্কুর ভৌমিক, কাঠের টেকসই ব্যবহার বলবেন অসীম বসাক, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় পৌলমী ঘোষ, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, 6:20 ক্ষেত খামারের কথা, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, দেবাশিস ভট্টাচার্যের সাক্ষাৎকার গ্রহণে স্বাগতা মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য বিষয় অতিরিক্ত প্রসাধন থেকে সাবধান পর্ব 3 বলবেন ডক্টর অবন্তী সাহা, 7:00 যুববাণী থেকে অজানার সন্ধানে উপস্থাপনায় অহনা চক্রবর্তী, 7:45 কবিকণ্ঠে কবি জয়া মিত্রর সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন পর্ব 2, 8:15 এক মাটি এক সুর লোকগীতি ও সাক্ষাৎকার ডক্টর সাবিত্রী ঝুরি, আলাপচারিতায় শর্মিষ্ঠা রায় পর্ব 2, সম্পাদনায় প্রণয় দে, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস, 9:00 কথায় গানে উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামত রাগে স্বরোৎবাদন শিল্পী ত্রৈলী দত্ত, 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় আম্রপালি ঘোষ, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী মৈত্রী, এখন লোকসঙ্গীতের অনুষ্ঠান। লোকসঙ্গীতের অনুষ্ঠানে যেহেতু দেবীপক্ষ চলছে এখন, তাই দুগ্গি বা দুগ্গা নিয়ে গান শোনাব। প্রথম গানটি স্বাগতর কণ্ঠে।

লোকগীতির অনুষ্ঠান শুনছি, আর যেহেতু দেবী পক্ষ চলছে তাহলে দেবীকে নিয়ে কেন গান নয়। অবশ্যই সেই গানে গানে ছিলেন স্বাগত এবং পরের গানে স্বাগতা মুখার্জী।

লোকগীতির অনুষ্ঠান তাহলে এখনই পর্যন্তই। আর দেবী পক্ষ বলে দুগ্গার গান শোনালাম, কেমন লাগলো অবশ্যই চিঠি লিখে বলবেন। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন আসুন বেরিয়ে যান ভারতে।

আসুন বেরিয়ে যান ভারতে, সঙ্গে রয়েছে শ্রীরূপা। আচ্ছা, এই যে এতদিন একটা ঘ্যান ঘ্যানে বৃষ্টি হলো এবং এখনও যে বৃষ্টি চলে গেছে সেটা বলতে পারি না, তাও কোথাও গিয়ে শরৎকাল এসে গেছে, আশ্বিন মাস এবং সবার ছুটি ছাটা শুরু হয়ে যাবে। এই সময়টাই সারা ভারতবর্ষ ঘুরে দেখার সময়, তাই না? আমাদের সারা বছর অপেক্ষা থাকে এই সময়ের জন্য যে কখন একটু ছুটি পাব আর ভারতবর্ষের বিভিন্ন জায়গা ঘুরে দেখব। বাঙালিদের কাছে এই ছুটিটার দাম টাকায় কেনা যায় না, তাই জন্য আজকে আসুন বেরিয়ে যান ভারতেতে এমন একটা জায়গা নিয়ে এসেছি যেটি খুব সুন্দর চমৎকারভাবে আপনি পুজোর ছুটিতে ঘুরে দেখতে পারেন। ভাবুন তো, সকালবেলা নরম রোদ এসে পড়ছে নীল সমুদ্রের বুকে, একের পর এক ঢেউ ছুটে আসছে বালুকা বেলায়, সমুদ্রের হাওয়ায় দুলছে সারি সারি নারকোল গাছ, দূরে দাঁড়িয়ে থাকা একটি বাতি

ঝড় যেন নীরবে পাহারা দিচ্ছে বিস্তীর্ণ জলরাশিকে। আর আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছড়িয়ে রয়েছে নীল আর সাদার অপূর্ব ক্যানভাস। শহরের ব্যস্ততা, কাজের চাপ থেকে, প্রতিদিনের এই একঘেয়েমি থেকে দূরে যদি সরে যেতে ইচ্ছা করে, তাহলে আমাদের ঠিক এমনই একটা জায়গার প্রয়োজন। তাই আজকে আমরা বেড়াতে যাচ্ছি দক্ষিণ ভারতের কেরল রাজ্যের বিখ্যাত সমুদ্র সৈকত কোভালামে। একদিকে আরব সাগরের অসীম বিস্তার এবং অন্যদিকে সবুজে ঘেরা উপকূল, সঙ্গে কেরলের নিজস্ব সংস্কৃতি, খাবার, মানুষের জীবনযাত্রা সব মিলিয়ে কোভালাম এমন এক গন্তব্য যেখানে প্রকৃতি এবং অবসর জীবন হাত ধরাধরি করে চলে। কোভালাম অবস্থিত কেরলের রাজধানী তিরুবনন্তপুরমের কাছে, আরব সাগরের একেবারে উপকূলে। রাজধানী শহর থেকে এর দূরত্ব প্রায় 16 কিলোমিটারের মতো, ফলে তিরুবনন্তপুরমের ভ্রমণের সঙ্গে কোভালামকে সহজেই যুক্ত করা যায়। কেরলকে বলা হয় গডস ওন কান্ট্রি বা ঈশ্বরের নিজের দেশ। সবুজ পাহাড়, ব্ল্যাক ওয়াটার, চা বাগান, নদী, সমুদ্রের জন্য এই রাজ্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর সমুদ্র সৈকতের সৌন্দর্যের কথা যখন উঠলই, কোভালামের নাম বিশেষভাবে আমাদের উল্লেখ করতেই হবে। কোভালাম নামটির অর্থ নানাভাবে ব্যাখ্যা রয়েছে, কিন্তু এই অঞ্চলে নারকেল গাছের সারি এবং তার পরিচয়ের একটি উল্লেখযোগ্য অংশ। মালায়ালাম ভাষায় নারকেল গাছকে বলা হয় থেঙ্গু। উপকূলের সবুজ নারকেল বন আর সমুদ্রের নীল মিলন হয়ে কোভালামের প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে অবাক করে দেবে। এই জায়গার বিশেষত্ব হলো এখানে শুধু সমুদ্র দেখার জন্যই যে আসতে হবে সেটা নয়, সমুদ্রের ধারে বসে থাকা, সূর্যাস্ত দেখা এবং স্থানীয় খাবারের স্বাদ নেয়া। আমরা যখন ঘুরতে যাই, সব কিছু আমাদের চাই প্রকৃতি, সময় কাটানো এবং সবচেয়ে বড় অভিজ্ঞতা। লাইট হাউস বিচে যদি আমরা যাই কোভালাম, তাহলে অন্যান্য জায়গা লাইট হাউস বিচ আর এটা একেবারে আলাদা। কোভালামের কথা উঠলেই প্রথমেই এই জায়গাটির কথা মনে পড়ে। এখানকার প্রধান আকর্ষণ ভিনজাম বাতিঘর, যা সমুদ্রের ধারে উঁচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। ভাবুন, আপনি ধীরে ধীরে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাচ্ছেন, কানে আসছে ঢেউয়ের শব্দ, পায়ের নিচে নরম বালি আর চোখের সামনে বিস্তৃত নীল সমুদ্র। সেই দৃশ্যের মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে বাতিঘরটি। বাতিঘর শুধু সৌন্দর্যের প্রতীক নয়, সমুদ্রের মধ্যে চলাকালীন নৌযানকে চিনতে সাহায্য করার একটা বড় ক্ষেত্র। আমরা সিনেমায় দেখেছি, আমরা হয়তো পুরীতেও গিয়ে দেখেছি, তবে কোভালামের বাতিঘর আপনাকে অবাক করে দেবে। সেই সিনেমায় দেখা, বিদেশি ম্যাগাজিনে দেখার বাতিঘরগুলির মধ্যে আবহাওয়া দর্শনীয় স্থান হিসেবে অনেক সময় এটিকে কর্তৃপক্ষ বন্ধ রাখলেও কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনি বাতিঘরের ওঠার সুযোগ পেয়ে যাবেন। হাওয়া বিচে আপনি যেতে পারেন। লাইট হাউস বিচের পরে কোভালামের আরও একটি পরিচিত এবং আকর্ষণীয় বিচ হল হাওয়া বিচ। এখানে এসে মনে হয় সমুদ্র যেন প্রকৃতি মুহূর্ত নতুন করে গল্প বলতে চাইছে। এখন এরমভাবেই আপনি ঢেউয়ের শান্ত, আবার কোথাও গিয়ে একই বিচের অন্যদিকে গিয়ে উত্তাল সমুদ্র, দুটি একসাথে দেখতে পাবেন। আর সমুদ্রের বুকে যে অ্যাডভেঞ্চার করা, সেটা আপনি করতে পারবেন। প্যারাগ্লাইডিং আছে, আপনি প্রশাসনিক সাহায্য নিয়ে বা সেখানকার বিভিন্ন জলক্রীড়ার যে ব্যবস্থা আছে, সি সার্ফিং, এগুলো কিন্তু করতে পারবেন কোভালামে। তবে অবশ্যই, কারণ কেরলে আমরা জানি যে সবচেয়ে আগে দক্ষিণ ভারতে বৃষ্টি ঢোকে, এবং কেরলে যদি প্রচণ্ড মারাত্মকভাবে বৃষ্টি হয়, সেই সময় তো যে কোনো সমুদ্র তটের মতো সেই সময়ও এই সি সার্ফিং বা অ্যাডভেঞ্চারগুলো অবশ্যই বন্ধ থাকে।

কোভালামকে আপনি অন্যভাবে উপভোগ করতে পারবেন, এবং যারা আপনারা ছবি তোলার বিশেষভাবে যাদের পছন্দ, তারা ওই লাইট হাউস, নারকেল গাছ, তার সঙ্গে সঙ্গে সমুদ্র, এর একটা অপূর্ব মেলবন্ধন পাবেন। ওই যে বললাম না, আমরা সিনেমায় দেখি, ম্যাগাজিনে দেখি, আমাদের এখানে তো ঝাউ বন, ঝাউ গাছ আছে, তার সৌন্দর্য যেমন আলাদা, ঠিক কোভালামে গিয়ে আপনি পাহাড়, সমুদ্র, লাইট হাউস এবং অনেক নারকোল গাছ, এবং সূর্যাস্তের সময় চারপাশে যেন একটা মায়াবী পরিবেশ তৈরি করে সব কিছু মিলে। আর কেরলের খাবারের স্বাদ, বিশেষত সামুদ্রিক খাবারের স্বাদ, এই কোভালামে গেলে অবশ্যই চেখে দেখবেন, কারণ একদম অন্যরকম। আপ্পাম, স্টু, পুট্টু, কাদলাকারি, বিভিন্ন ধরনের মাছের পদ, এগুলো কিন্তু আপনি অবশ্যই এই আপ্পামের সঙ্গে খেয়ে দেখবেন। চালের গুঁড়ি দিয়ে তৈরি এক ধরনের নরম হালকা মাঝারি টাইপের রুটি, তার সঙ্গে কিন্তু স্টু এবং চিকেন, মাটন বা ধরুন বিভিন্ন সি ফুড যেগুলো আছে সেগুলোর যে স্টু, চিংড়ি মাছের বিভিন্ন এইরকম কিন্তু বিভিন্ন তরকারি, এবং সেখানে নারকলের তেল ব্যবহার, নারকলের বিভিন্ন ব্যবহার, এগুলো কিন্তু আপ্পামের সাথে খুব ভালো লাগে। এবং নিরামিষীদের জন্যও আছে প্রচুর অপশন, নারকোল, কারি পাতা, সর্ষে দিয়ে বিভিন্ন সুগন্ধি মশলা এখানে ড্রাই করে বিক্রি করা হয়, সেগুলি আপনারা নিয়ে আসতে পারেন। উপকূলীয় অঞ্চলে বিভিন্ন মাছের পদ ড্রাই করে এখানে বিক্রি হয়। আপনি যদি নিরামিষ আমিষ দুটোই খাবার পছন্দ করেন, তাহলে এই কোভালামের মতো জায়গা আপনি কোথাও পাবেন না হয়তো। মনে রাখবেন, একটি অঞ্চলের খাবার তার ইতিহাস, তার জীবনযাত্রা তাদেরকে তুলে ধরে। আজকের আমাদের দর্শনীয় স্থান, বেড়াতে যাওয়ার স্থান ছিল কেরলের কোভালাম। আবার অন্য কোনো দিন অন্য কোনো জায়গা নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু। এদিকে ছত্তিশগড়ের সুকমায় মাওবাদীদের গোপন ডেরা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। তপশিলী জাতি ও উপজাতির জন্য সংরক্ষণের কোটা বাড়ানো সংক্রান্ত রাজ্য আইনের ধারাকে অসাংবিধানিক বলে খারিজ করেছে কর্ণাটক হাইকোর্ট। পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তানি বারবার আলোচনা ভেস্তে দিচ্ছে বলে অভিযোগ তালিবানের। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের আল শোরতা এসসির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অংশগ্রহণকারী সব দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সদস্য দেশগুলির প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন। সমাজ মাধ্যমে গতকাল এক বার্তায় শ্রী শাহ

করেন। সন্ত্রাসবাদ, আন্তঃসীমান্ত এলাকায় সংগঠিত অপরাধ, মাদক সমস্যা, উগ্র চরমপন্থা, মানব পাচার, অন্যান্য অবৈধ দ্রব্য পাচার, বেআইনি আর্থিক লেনদেন এবং সাইবার হুমকির বিরুদ্ধে লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সম্মিলিত সংকল্প উঠে আসবে এই বৈঠকে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ধারণা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ভারতের উন্নয়ন যাত্রায় দেশের যুব সমাজকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। নতুন দিল্লিতে গতকাল দিল্লি ডায়ালগ 2026 ভাষণ দেওয়ার সময় শ্রী গোয়েল বিশ্বব্যাপী নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং অর্থনৈতিক বিকাশের উপর আলোকপাত করেন। দেশের ভবিষ্যৎ এবং এদেশের তরুণদের প্রাণশক্তি ও উচ্চাকাঙ্ক্ষার উপর পূর্ণ আস্থা প্রকাশ করেন মন্ত্রী। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে ব্রিটেনের বাণিজ্য, উদ্ভাবন, বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী জোনাথন রেনল্ডসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। উভয় নেতা মহাকাশ, অসামরিক পারমাণবিক শক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন। ভারত ও ব্রিটেন প্রাণী স্বাস্থ্য সুরক্ষা, সুস্থায়ী গবাদি পশুপালন এবং বাণিজ্যের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করেছে। নতুন দিল্লিতে গতকাল ভারতের মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ব্রিটেনের পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ইগলের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে পশুস্বাস্থ্য, সুস্থায়ী গবাদি পশুপালন, বৈজ্ঞানিক গবেষণা সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়। ভারত এবং ইউরোপীয় কমিশন ভারতে কার্বনের বাজার এবং ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম বা সিবিএম সংক্রান্ত ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে। নতুন দিল্লিতে গতকাল ভারতের বিদ্যুৎ সচিব পঙ্কজ আগরওয়াল এবং ইউরোপীয় কমিশনের কর ও শুল্ক উন্নয়ন বিষয়ক মহানির্দেশক গেরাসিমস থমাসের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে দুই পক্ষ সমঝোতায় পৌঁছয়। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক আয়োজিত এই মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1500 বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেলায় অংশগ্রহণ করবেন। কোন যোগ্য ভোটারের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না পড়ে নির্বাচন কমিশন তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতোমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান শুরু করেছেন। পাঞ্জাবের 117টি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার পর গতকাল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে নির্বাচন কমিশন মহারাষ্ট্রের খসড়া ভোটার তালিকার বিষয়ে দাবি ও আপত্তি জানানোর সময়সীমা 26 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। নতুন সূচি অনুসারে 16 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে লস্কর ই তৈবার এক শীর্ষ কমান্ডার সহ 4 জঙ্গির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার মোহাম্মদ ফাইজান ছাড়াও রয়েছে মোহাম্মদ ইস্তিয়াক, মোহাম্মদ ওয়াকাস, মোহাম্মদ আসিম। এরা প্রত্যেকেই পাক অধিকৃত জম্মু কাশ্মীরের অন্তর্গত পুঞ্চ জেলার হাজিরা তহসিলের মাদারপুরের মান্ডলার বাসিন্দা বলে জানা গেছে। ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদী বিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী গতরাতে বড় সাফল্য পেয়েছে। ঘন জঙ্গলের ভেতরে মাওবাদীদের একটি গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তপশিলী জাতির জন্য সংরক্ষণ 15% থেকে বাড়িয়ে 17% এবং তপশিলী উপজাতির জন্য তা 3% থেকে বাড়িয়ে 7% করা সংক্রান্ত 2022 সালের একটি আইনের সংস্থান বাতিল করেছে কর্ণাটক হাইকোর্ট। 2 বিচারপতির একটি বেঞ্চ এই আইনের সংশ্লিষ্ট ধারাকে অসাংবিধানিক বলে জানিয়েছেন। এই বর্ধিত কোটা সুপ্রিম কোর্টের 1992 সালের ইন্দিরা সাহানি মামলায় নির্ধারিত 50% সংরক্ষণের সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। এই আইনের ফলে তপশিলী জাতি, তপশিলী উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য মোট সংরক্ষণ 50% থেকে বেড়ে 56% হচ্ছিল। কর্ণাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে এই আইনটি পাশ হয়। 2023 সালের জানুয়ারি মাসে রাজ্যপালের সম্মতি মেলে। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডক্টর কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ডক্টর বিশান সান্নালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি ডিটিএইচ প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে।
পাক আফগান সংঘাত নিরসনে পাকিস্তান।

0: এই আলোচনা প্রক্রিয়া বারবার বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অভিযোগ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা সমাধানের পথ খোঁজার পরিবর্তে অপপ্রচারেই ব্যস্ত। মুজাহিদ বলেন, নিজেদের ব্যর্থতার জন্য আফগানিস্তানকে দায়ী করা কোনো সমস্যার সমাধান নয়, বরং পাকিস্তান বর্তমানে যেসব রাজনৈতিক, নিরাপত্তাজনিত, সামাজিক ও অর্থনৈতিক প্রতিকূলতার মুখে পড়েছে তা গভীর উদ্বেগের বিষয়। তিনি পাকিস্তানকে অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় গঠনমূলক পদক্ষেপ গ্রহণ এবং সেদেশের রাজনীতিবিদ জনগণের মতামত ও অধিকারের প্রতি সম্মান প্রদর্শন আহ্বান জানান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার জ্বালানি সংক্রান্ত বাণিজ্য নীতির পক্ষে সওয়াল করেছেন। রাশিয়া থেকে ইউরোপীয় ইউনিয়নের তেল কেনার কথা উল্লেখ করে সংবাদ মাধ্যমের সমালোচনার জবাব দেন তিনি। নিজের ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প দাবি করেন, জ্বালানির খরচ বাবদ ইউরোপীয় ইউনিয়ন রাশিয়াকে 250 বিলিয়ন মার্কিন ডলার প্রদান করেছে। সংবাদ মাধ্যমে এই বিষয়টি তুলে ধরেননি বলে অভিযোগ করেন ট্রাম্প। রাশিয়া থেকে ডিজেল কেনার সিদ্ধান্তের সপক্ষেও যুক্তি দেন তিনি। এদিকে ইউরোপীয় ইউনিয়নের বিদেশনীতি বিষয়ক প্রধান কায়া কালাস রাশিয়ার সামরিক শিল্পক্ষেত্র এবং ইউক্রেনের অধিকৃত অঞ্চলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রায় 1600টি নিষেধাজ্ঞার তালিকা ঘোষণা করেছেন। ভারত ও ইরান সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্তরে উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছে। নতুন দিল্লিতে ইরানের দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসিন রেজাই গত সন্ধ্যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সামুদ্রিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে সাইপ্রাসের নৌবাহিনীকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, সাইপ্রাসের মারি নৌঘাটিতে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। এছাড়া প্রতিরক্ষা সচিব সাইপ্রাসের বিদেশ মন্ত্রকের পলিটিক্যাল ডাইরেক্টর সালিনা সাম্বোসের সঙ্গেও সাক্ষাৎ করেন। উল্লেখ্য, রাজেশ কুমার সিং বর্তমানে সাইপ্রাস সফরে রয়েছেন। নির্ধারিত কর্মসূচি শেষ হলে তিনি সরকারি সফরে গ্রিসে যাবেন। এস্টোনিয়ার নবনির্বাচিত রাষ্ট্রপতি ইউলে মাদিসে রাজধানী তল্লিনের রিগিকোগু ভবনে শপথ গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা লাভের পর তিনি সেদেশের ষষ্ঠ এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। মাদিসে পূর্বতন রাষ্ট্রপতি এলার্ড করিসের স্থলাভিষিক্ত হলেন। সপ্তাহান্তে ভয়াবহ বন্যায় নেপালের মধ্যাঞ্চলে হাইকিংয়ের রাস্তা ও সেতু ভেসে যাওয়ায় শতাধিক বিদেশি ট্রেকার বিভিন্ন স্থানে আটকে পড়েছেন। কাঠমান্ডু থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় ভূমিধসের ফলে বুধিগণ্ডকী নদীর প্রবাহ বাধাগ্রস্ত হয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এরপর আজ কর্তৃপক্ষ 12 জন বিদেশি নাগরিক সহ মোট 321 জনকে উদ্ধার করেছে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল আজ ইরাকের ক্লাব আল শোর্তা এসসির মুখোমুখি হবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যা 7:15। আম্মানে গ্রুপ ডির প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও জর্ডানের আল হুসেনের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছিল। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের 1 নম্বরে থাকা কোরিয়ার আনসে ইয়াং এর মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে ভারতের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি ও কিদাম্বি শ্রীকান্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ নতুন দিল্লিতে বসতে চলেছে। 2047 সালের মধ্যে দেশের অর্থনীতি 30 ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল। তপশিলি জাতি ও উপজাতির জন্য সংরক্ষণের কোটা বাড়ানো সংক্রান্ত রাজ্য আইনের ধারাকে অসাংবিধানিক বলে খারিজ করেছে কর্ণাটক হাইকোর্ট। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়।

সকালের আড্ডায় রয়েছি আমি শ্রীরূপা। আর আজকে তো দেবীপক্ষ চলছে, এখন দেবীপক্ষ চলছে এবং তৃতীয়া, তাই একদম দুর্গা পুজোর মেজাজে থাকবো এবং সেই মেজাজ নিয়েই সকালের আড্ডায় থাকবে গান, থাকবে গল্প, থাকবে শিউলি ফুল। শিউলি ফুলের এই সময় মাহাত্ম্য একদম আলাদা, এই সময়টুকুতেই আমরা শিউলি ফুল পাই এবং তার ভেষজ গুণাগুণ অপরিসীম। থাকবে নাসার আবিষ্কার, থাকবে আজকের বিশেষ দিন নিয়ে কিছু কথা, থাকবে আরও অনেক কিছু। এই সময় আপনি নিজের যত্ন নেবেন কি করে, আর জানা অজানা দৃষ্টিকোণ, থাকবে অনেক অনেক গান, মায়ের গান, দেবী বরণের গান এবং দেবীকে আহ্বানের গান। সেরকমই গান দিয়ে শুরু করছি আজকের সকালের একটা, প্রথমেই অনুপম রায়।

আসলে এই সময়টা নিজেদেরও হয়তো জাগানোর সময়। সারাটা বছর বাঙালি প্রতীক্ষা করে থাকে এই সময়টার জন্য। যা কিছু তার সঞ্চয়ে, যা কিছু তার ভালোত্ব, সবটুকু দিয়ে মাকে বরণ করে নেয়। আসলে দেবী পক্ষ বা মায়ের আগমন আমাদের কাছে শুধু ধর্ম ঠিক নয়, উৎসব ঠিক নয়, আমাদের কাছে একটা যাপন, আমাদের কাছে প্রচণ্ড একটা ভালো লাগা। নিজের মেয়ে যেমন ঘরে ফিরলে হয়, নিজের মা যেমন ঘরে ফিরলে হয়, ঠিক তেমনই এক অনুভূতি, যে অনুভূতিতে আমরা নিজেদের মধ্যে শক্তি জাগাই এবং নিজে থেকে যদি আমরা একটু বাইরের দিকে দেখি তাহলে প্রকৃতিও কিন্তু ঠিক সেরকমভাবেই আমাদের শক্তি দেয়। শক্তি দেয়নি বিভিন্ন জিনিস, বিভিন্ন উপকারী জিনিস এই সময় প্রকৃতির মধ্যে ধরা দেয়। যেমন সারা বছরের মধ্যে শুধুমাত্র এই সময়টায় শিউলি ফুলের আগমন হয়। হ্যাঁ, শরতের ভোরে সাদা পাপড়ি আর কমলা বোটা যুক্ত মাটির বুকে ছড়িয়ে থাকা শিউলি ফুল, বাঙালিদের কাছে শিউলি ফুল শুধু পূজোর ফুল নয়, এটি ভারতীয় লোকজ চিকিৎসা এবং আয়ুর্বেদে দীর্ঘদিন ধরে পরিচিত। শিউলি ফুলের ফুল, পাতা, বীজ নিয়ে বিভিন্ন ভেষজ গুণের কথা প্রচলিত রয়েছে। যেমন জ্বর আর প্রদাহ কমাতে শিউলি গাছের পাতা কিন্তু প্রচণ্ডভাবে উপকারী। বিভিন্ন রকমের প্রদাহ এবং জ্বরের ক্ষেত্রে এটিকে ব্যবহার করা যায়, এর বিজ্ঞান ভিত্তিক গবেষণাও আছে। তাছাড়া গাঁটির ব্যথা, লোকজ চিকিৎসায় শিউলি পাতার রস বাতের ব্যথা, গাঁটির ব্যথা ও স্থিসন্ধি প্রদাহ কমাতে সাহায্য করে। অ্যান্টি অক্সিডেন্টে পরিপূর্ণ এই শিউলি গাছের বেশ কিছু অংশ, যা উদ্ভিজ্জ বিভিন্ন যৌগ এর মধ্যে থাকে এবং বিভিন্ন ওষুধ তৈরি করতে এটি লাগে। জীবাণুর বিরুদ্ধে প্রচণ্ড পরিমাণে কার্যকরী, শিউলি পাতা থেকে নির্যাস নিয়ে পরীক্ষাগারে জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতার ইঙ্গিত অবশ্যই পাওয়া গেছে। সেখান থেকে মেডিসিনও এখন তৈরি হয়। ত্বকের যত্নে শিউলি গাছের নির্যাস, শিউলি ফুলের নির্যাস কিন্তু আমাদের মনে রাখার মতো। আমরা অনেক সময় নিজেরাও ব্যবহার করতে যাই, তবে নিজেরা যদি ব্যবহার করতে যাই তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে। শিউলি ফুল বা পাতার রস, কাত কিংবা নির্যাস নিজে থেকে ওষুধ হিসেবে খাওয়া উচিত নয়, কারণ সঠিক মাত্রা, নিরাপত্তা এবং সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এ সম্পর্কে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। কারণ শিউলি পাতার রস বা শিউলি পাতা থেকে যে সমস্ত বিভিন্ন অংশ থেকে, গাছের বিভিন্ন অংশ থেকে যে সমস্ত নির্যাস পাওয়া যায়, সেগুলো কিন্তু কতটা পরিমাণে নিতে হবে সেটাও একটা নির্ভর করছে। কারণ অতিরিক্ত নিলে এটাও কিন্তু বিষক্রিয়া তৈরি করতে পারে। প্রকৃতি আমাদের ঢেলে মেপে দেয়, আমরা প্রকৃতিকে কী দিই সেটাও কিন্তু আমাদের ভাবতে হবে। যেমন মা আসে, যেমন শক্তি নিয়ে আসেন, আমাদের ভেতরে শক্তি সঞ্চয় করেন, তেমনই আমরা কি দিচ্ছি পরিবেশকে? আমরা কি শপথ নিতে পারি না আরও আরও অনেক শিউলি গাছ হোক? দেখবেন শিউলি গাছ মানেই চারপাশে কিন্তু শিউলি গাছের অজস্র পরিমাণে শুয়াপোকাও হয় শিউলি গাছে। কিন্তু শুয়াপোকা না এলে প্রজাপতি তো আসবে না। তাহলে যে কোনো কিছু খারাপের মধ্যে দিয়ে, যে কোনো কিছু কালোর মধ্যে দিয়ে, যে কোনো কিছু আমাদের মনের কাছে যা মনে হয় যে বাবা এটা তো ভয়ঙ্কর জিনিস, তার মধ্যে দিয়ে কিন্তু আলোর সূচনা হয়।

0: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
1: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
3: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
4: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
5: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
6: দোগ্গা এলো, মানালি ঠাকুরের কণ্ঠে গান শুনতে শুনতে, ঢাকের আওয়াজ শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি সেই ঢাকের আওয়াজে। ঢাকের বাদ দিয়ে যা ছাড়া দুর্গাপুজো কিন্তু অসম্পূর্ণ। আচ্ছা, কখনো গিয়ে ভেবে দেখেছেন? নিশ্চয়ই দেখেছেন যে ঢাকের আওয়াজ কোথাও কোথাও গিয়ে একটা ঢাক থেকে অন্য ঢাক আলাদা। তার একটাই কারণ, ঢাকের যে কাঠামো তৈরি, ঢাকের যে চামড়ার বাঁধাই, সেটা যত ভালো করে হয়, যত সুন্দর করে হয়, তারও গুরুগম্ভীর বা ডুকডুক ডুকডুক ডুকডুক করে কিংবা যে ঢাকের বাদ্যি যেরকম হয় সেই রকম কিন্তু পুরোপুরি নির্ভর করে চামড়া বাঁধাইয়ের ওপর। ঢাকের যে দুটি মুখ টান টান করে চামড়া বসানো, ঐতিহ্যগতভাবে পশু চামড়া ব্যবহার করা হয় এবং চামড়ার যে টান, সেই টান মাপার জন্য কিন্তু অনেক দিনের সময় লাগে। এবং যত টান টান হবে চামড়া, যত চামড়া খুলবে, তত কিন্তু ঢাকের বাদ্যিও দারুণ জমে উঠবে। দড়ি দিয়ে বাঁধাই, ঢাকের তাল প্রস্তুত, সমস্ত কিছুর মধ্যেই এই দুর্গাপুজোর একটা ভাইব আসে, তাই না? যেমন ভাইব আসে গানে গানে, তেমনি দুটো পরপর গান শুনে নেব। প্রথম গানটি পিয়ু মুখোপাধ্যায়।

দেবীপক্ষে আছি তাই দুর্গার গান শুনব না, তা কি করে হয়। পরপর দুটি গান শুনে নিয়েছি। প্রথম গানে ছিলেন পিয়ু মুখোপাধ্যায় এবং জিমুত রায় এবং পরবর্তী গানে শ্রেয়া ঘোষাল। এবারে সময়টা এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে শুনে নেব আমরা দৃষ্টিকোণ। আজকের দৃষ্টিকোণ বিশিষ্ট সঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে।

আসল নাম ছিল অনিমা। রবীন্দ্রনাথ ঠাকুর তার নতুন নামকরণ করেন কণিকা, যদিও ডাক নামেও তিনি আমাদের কাছে বিশেষ পরিচিত, মোহর। গুণমুগ্ধ অনুরাগীরা তাকে বলতেন রবীন্দ্রসঙ্গীতের নাইটিঙ্গেল।

0: লেখক সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায় জানালেন তার ভাবনার কথা।
1: রবীন্দ্রসঙ্গীত জগতে এক স্বতন্ত্র উচ্চতায় প্রতিষ্ঠিত এই বিখ্যাত সামন্তরী হেমন্ত মুখোপাধ্যায়, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র এবং হরিশাবান দ্বারায় তার মধ্যে কণিকা সম্পর্কে বরং আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ যে ক্লাসিকিয়ানা শব্দটির আবিষ্কার করেছিলেন তার একটি মুক্ত প্রতীক। তিনি যখন স্থান পারেন অগো শোনোকে বাজায়, তখন তার যে ধ্রুপদী উচ্চারণ এবং সুরের যে মহিমা তা মনে করায় আমাদের যে একদিন আকাশ পূর্ণিমা ছিল। রবীন্দ্রনাথ যে আনন্দের সন্ধান করেছেন তা কণিকার গানে মুহূর্তে প্রতিষ্ঠিত হয়ে যায়। তার ডাক নাম মোহর। এই মোহর যে প্রতিটি শব্দে কিভাবে পেশাতে কিভাবে উত্তীর্ণ হয় তা কণিকার যে কোনো গান এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। যখন কণিকা গান করেন তখন সত্যিই মনে হয় আমাদের ব্যর্থ বসন্তের মুকুলগুলো রাস্তায় পড়ে রয়েছে, তা কণিকার জন্য অপেক্ষা করছে। আমরা কণিকা এলেই তাকে তুলে নিতে পারবো আমাদের স্মৃতির সম্পদ হিসেবে।

তবুও কণিকা বন্দ্যোপাধ্যায়ের মূল পরিচিতি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেই। অনেকেই বলতেন তার গলা এস্ট্রাজের মতো। সেই এস্ট্রাজের সুর আজও আমাদের মোহিত করে, স্বপ্ন

0: ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের স্মরণে আজকের দৃষ্টিকোণ।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: হ্যান্ডপাম্পের চারপাশ সিমেন্ট দিয়ে বাঁধিয়ে নিন, জল নিকাশি নালা পাকা করুন।
3: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
4: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
5: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
6: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
7: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোষকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?
8: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
0: সকালের আড্ডায় রয়েছি এবং একটু ওয়েদার সম্পর্কে আপডেট দিয়ে দিই। আজকে কলকাতায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মোটামুটি সারাদিন রোদ ঝকমকেই থাকবে, তবে গ্যারেন্টি দেওয়া যায় না, মাঝে মধ্যে বৃষ্টি যা রূপ দেখাচ্ছে হতেও পারে। তবে প্লিজ প্লিজ প্লিজ, পুজোর এই দিন কটা, তারপরেও যে সময়টা বাঙালিরা ঘুরতে যাবে, প্লিজ যেন বৃষ্টি না হয়। অনেক বৃষ্টি আমরা নিয়েছি, এবারে শুধু মা দুর্গার জয়।

ইমন চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের দ্বৈতকণ্ঠে এই গান শুনতে শুনতে এমন একটা সময় হাজির হয়েছি যে সময়টা বিজ্ঞানের কথিকাভিত্তিক অনুষ্ঠান জানা অজানা। তাহলে আজকের জানা অজানায় কি রয়েছে শুনতে হবে তাহলে অবশ্যই আমাদের অনুষ্ঠান জানা অজানা।

জানা অজানায় পরপর তিন দিন ধরে শুনবেন তিন পর্বের ধারাবাহিক চেনা অচেনা গাছপালা। লিখেছেন জয়শ্রী দত্ত। আজ প্রথম পর্ব। বাইবেলের মেথুশালা যদি কোনো গাছের নাম হয় তবে অবাক না হয়ে কোনো উপায় নেই। সাধারণভাবে গাছটা গ্রেট বেসিন ব্রিসল কোন পাইনের একটি প্রজাতি। এর বিজ্ঞানসম্মত নাম পিনাস লঙ্গাইভা। এটি দীর্ঘজীবী গাছ। গাছটাকে ক্যালিফোর্নিয়া, উটা আর নেভাদাতে পাওয়া যায়। 1987 সালে মেথুশালা নেভাদা রাজ্যের গাছ হিসেবে স্বীকৃত এই গাছটা 4,857 বছরের পুরনো। এটাই পৃথিবীতে পাওয়া সবচেয়ে পুরনো একটা গাছ হিসাবে চিহ্নিত হয়েছে। এটা কোনো ক্লোন গাছ নয়, এটা শিকড় থেকে বড় হওয়া একটা পুরনো কাণ্ডযুক্ত গাছ। পিনাস শব্দটা ল্যাটিন পাইন থেকে এসেছে, এর অর্থ রেজিন বা আঠা, আর লঙ্গাইভা ল্যাটিন অর্থে দীর্ঘজীবী। তাই পিনাস লঙ্গাইভার অর্থ দীর্ঘজীবী পাইন। গাছটা মাঝারি উচ্চতার, 5 থেকে 16 মিটার লম্বা, অর্থাৎ 16 থেকে 49 ফুট উচ্চতা পর্যন্ত হয়। গাছের গুঁড়িটি 2.5 থেকে 3.6 মিটার, অর্থাৎ 8 থেকে 12 ফুট পর্যন্ত হয়। বাকলের রং উজ্জ্বল কমলা হলুদ। গাছের গোড়া পাতলা শল্কু বা আঁশযুক্ত। পাতাগুলি সবচেয়ে দীর্ঘস্থায়ী, 45 বছর পর্যন্ত সবুজ থাকে। কাণ্ডের গোড়ায় সূচালো ফ্যাসিকেলের সঙ্গে জুড়ে থাকে। এগুলো 2.5 থেকে 4 সেন্টিমিটার, অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা। বাইরের দিকে গাঢ় সবুজ থেকে নীলচে সবুজ। গাছের গায়ে 16 মাস বয়সে অসংখ্য পাতলা কমলা রঙের ফুলের মতো শঙ্কু দেখা যায়। এগুলো 4 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এর ভেতরে 12 থেকে 22 মিলিমিটার ডানাযুক্ত বীজ থাকে। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এদের ভাস্কুলার ক্যাম্বিয়াম স্তরের বেশিরভাগ অংশই মারা যেতে থাকে। এই প্রজাতিটির দুর্গমতার কারণে গাছটাকে নতুন করে কাটা বা জ্বালানি হিসেবে নিষিদ্ধ করা হয়। উডস সাইকাড, এটা বিশ্বের বিরল উদ্ভিদদের মধ্যে একটা। এর বিজ্ঞানসম্মত নাম এনসেফালারটোস উডি। এনসেফালারটোস শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ এন মানে উইদিন বা ভেতরে, কেফালি মানে মাথা, আর আটাস মানে ব্রিড। গাছের ভেতরের অংশটা যাকে পিট বলা হয় তার থেকে রুটি তৈরি করা যায় বলে এই নাম। প্রজাতির নামটা এসেছে জন মেডলি উডের নাম অনুসারে। জন মেডলি উড 1895 সালে শেষ 4টে প্রকৃতিতে স্বাভাবিকভাবে বেড়ে ওঠা গাছ খুঁজে পান। গাছটাকে পাওয়া গেছিল দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল অঞ্চলে এন গোয়ে জঙ্গল থেকে। এটা অনেকটাই পামের মতো দেখতে গাছ। এর উচ্চতা 6 মিটারের মতো। গাছটার ব্যাস 30 থেকে 50 সেন্টিমিটার। গাছের গুঁড়ির কাছটা সবচেয়ে বেশি মোটা। গাছের মাথায় 50 থেকে 150

পঞ্চাশটা পাতা থাকে। পাতাগুলো চকচকে ঘন সবুজ, লম্বায় 150 থেকে 250 সেন্টিমিটার। প্রতিটি পাতায় 70 থেকে 150টা পত্রক থাকে। পত্রকগুলো কাস্তে আকৃতির, 13 থেকে 15 সেন্টিমিটার লম্বা এবং 20 থেকে 30 মিলিমিটার চওড়া। এই গাছের ছেলে ও মেয়ে গাছ আলাদা, কিন্তু আজ পর্যন্ত কোনো মেয়ে গাছ খুঁজে পাওয়া যায়নি। 6 থেকে 8টা কমলা রঙের পুরুষ কোন গাছের মাথায় হতে দেখা যায়। বনে জঙ্গলে আদি বাসস্থানে এটা হারিয়ে গেলেও অনেক উদ্ভিদ উদ্যানে বিভিন্ন প্রতিষ্ঠানে এটাকে পাওয়া যায়। 500টা গাছ বিভিন্ন জায়গায় দেখা গেলেও সবই ওই প্রাচীন গাছটারই ক্লোন। তার ফলে কোনো স্ত্রী গাছ পাওয়া যায়নি কোথাও। জানা অজানায় এতক্ষণ শুনলেন চেনা অচেনা গাছপালা শিরোনামে 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব। লিখেছেন জয়শ্রী দত্ত।

আসলে এই সময়টা বাড়ি ফেরার সময়, এই সময়টা সকল বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করার সময়। তাই জন্যই বোধ হয় মা আসেন উৎসবের রূপে, আমাদের ভরিয়ে তোলেন, আমাদের শক্তি দেন। তাই জন্যই তো তিনি শক্তি প্রদায়িনী। দেবীপক্ষের এই অনুষ্ঠানে আমরা আছি তৃতীয়ার দিন এবং সকালের আটটা সেই মাকে স্মরণ করেই শেষ করব দোহারের এবং তীর্থভট্টাচার্য রসন দাসের যৌথ কণ্ঠে। এই গান শুনতে শুনতে সকালের আটটা থেকে আমি বিদায় নেব। এতক্ষণ ছিলাম শ্রীরূপা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর কায়রো। এ প্রসঙ্গে বলেছেন তৃষিতা মুখোপাধ্যায়, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: কায়রো নীল নদের তীরে গড়ে ওঠা শহর, তার বালুকণার সোনালি হৃদয়ের গহীনে লুকিয়ে রেখেছে কি এমন মিশর রহস্য, তার হদিশ পেতেই ঐতিহাসিক শহরের কথায় আজকে আমাদের গন্তব্য মিশরের কায়রো। কায়রোর সোনালি মলাটের গায়ে খচিত আছে বিভিন্ন সময়ের নকশা, শহরের ইতিহাসের সেই স্বর্ণোজ্জ্বল সময় যখন কায়রোর অলিগলি মুখরিত হতো শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার কথাবার্তায়। ভিনদেশী বণিকেরা সম্পদের সঙ্গে এখান থেকে কুড়িয়ে নিতেন চিন্তার ঐশ্বর্য। প্রাণোচ্ছল বাজারঘাট থেকে মৌন মুখর নেক্রোপলিস, ইতিহাস ও প্রকৃতির বিভিন্ন সাজে সজ্জিত এই শহর যেন হয়ে উঠত কোনো এক রহস্যময় মিশর সুন্দরীর দর্পণ।

পূর্বে নীলনদ এবং পশ্চিমে মুকাত্তম পাহাড়, এর মাঝামাঝি বদ্বীপের প্রান্তে কায়রোর কৌশলগত অবস্থান। মধ্যযুগীয় সময় নির্মিত সুর মেগ্রাইল আয়ুন নামক একটি জলপথ শহর এবং নীলনদের মধ্যে একটি সংযোগ তৈরি করেছিল নবজাত কায়রো। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা থেকে আন্তর্জাতিক বাণিজ্য রুটের ঐতিহাসিক সংযোগস্থলে অবস্থিত হওয়ার

কায়রোর একটি রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক রাজধানী শিক্ষা সংস্কৃতির কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিক কায়রোর স্থাপত্য, সংস্কৃতি এবং সমাজের এই সমৃদ্ধি শতাব্দীর পর শতাব্দী ব্যাপী ভ্রমণকারী এবং প্রাচ্যবিদরা তাঁদের ভ্রমণ কাহিনী ও স্মৃতিকথায় নথিভুক্ত করেছেন। ইসলামী রেনেসাঁর সাক্ষী কায়রো প্রায় 5000 বছর আগে মেমফিস, যা বর্তমানে কায়রো থেকে প্রায় 15 মাইল দক্ষিণ পশ্চিমে ধ্বংসস্তূপে অবস্থিত একটি সমৃদ্ধ মহানগর ছিল, যা পণ্ডিত, ইতিহাসবিদ এবং বাসিন্দাদের কাছে কখনো হয়ে ওঠে আল মাহরুসা, অর্থাৎ 1000 রাতের শহর, কখনো তা হয়ে ওঠে আবার 1000 মিনারের শহর। সুপ্রাচীন মধ্যযুগ থেকে আজ পর্যন্ত টিকে থাকা মিশরের অর্ধেক স্থাপত্য ও স্মৃতিস্তম্ভ এই শহরটিতেই সংরক্ষিত রয়েছে। তাই এখনও কায়রো ইতিহাসের নানাবিধ সাজকে নিজের মধ্যে ধারণ করে দাঁড়িয়ে আছে। শহরের জটিল মধ্যযুগীয় নগরবিন্যাস এখনও যা প্রতিফলিত করে, এই শহরের ইতিহাস ও বর্তমান একসঙ্গে বাস করে এক আলোকোজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে। প্রায় 2000 বছর আগে রোমানরা বর্তমান কায়রো স্থানে, পরবর্তীতে মিশর আল কাদিমাহ কোয়ার্টার নামে একটি শহর দখল করেছিল, যার বীজ থেকে পরবর্তীতে সমসাময়িক কায়রোর উদ্ভব হয়েছিল। 969 সালে সিয়া সম্প্রদায়ের অনুসারী ফাতিমীয়রা মিশর আক্রমণ করে। বিজেতা সেনাপতি জওহর বিদ্যমান বসতিগুলির উত্তর পূর্বে একটি নতুন আয়তাকার প্রাচীর বেষ্টিত শহর প্রতিষ্ঠা করে, প্রাথমিকভাবে আল মনসুরিয়া নামেই পরিচিত ছিল। 973 থেকে 74 সালে ফাতিমীয় খালিফা আল মুইজের আগমন উদযাপনের জন্য শহরটির বর্তমান নাম রাখা হয় আল কাহিরাহ, যার অর্থ বিজয়ী।

যিনি শহরটিকে দুই শতাব্দী ধরে স্থায়ী রাজবংশের রাজধানী করে তোলে। আল কাহিরাহ এবং আল ফুস্তাত 1168 সাল পর্যন্ত সহাবস্থান করেছিল, যখন ক্রুসেডারদের হাত থেকে কায়রোকে রক্ষা করার জন্য দুর্গবিহীন শহর আল ফুস্তাতকে আগুনে পুড়িয়ে দেয়া হয়। সিরিয়া থেকে আসা সুন্নি সেনাবাহিনী ক্রুসেডারদের তাড়িয়ে দেয়, যার পরে বিজয়ী সেনাপতি সালাহউদ্দিন আইয়ুবী রাজবংশ প্রতিষ্ঠা করে। পরবর্তীকালে তিনি কায়রো থেকে একটি বিশাল সাম্রাজ্য নিয়ন্ত্রণ করেন। কায়রো ফাতিমীয় খিলাফতের সদর দপ্তর হিসাবে প্রতিষ্ঠিত হয় সেই সময়। আইয়ুবী রাজ্যের সময় দুর্গটি সরকারের সদর দপ্তর হিসেবে গ্রহণীয় হয়। মামলুক রাজ্যে ফাতিমীয় সমাধিক্ষেত্রের দেয়ালের বাইরে কায়রোর সুসংহত নগর কাঠামো সম্প্রসারণ ঘটেছিল, যা পূর্ববর্তী শহরগুলি জুড়ে বিস্তৃত হয়েছিল। পরবর্তীকালে কায়রো উসমানীয় খিলাফতের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হয়ে ওঠে। আইয়ুবী এবং মামলুক যুগে কায়রো আরও বিকশিত হয়। এটি মধ্যযুগীয় সময়ের সবচেয়ে বড়, সবচেয়ে জটিল ইসলামীয় শহর এবং একটি বিশাল সাম্রাজ্যের রাজধানীতে পরিণত হয়। প্রায় 1340 সালের মধ্যে কায়রো আফ্রিকা, ইউরোপ এবং এশিয়া মাইনরের বৃহত্তম শহরে পরিণত হয়। অটোমান শৈলীতে তুর্কি প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত উদ্ভিদ উপাদানসহ আলংকারিক সিরামিক স্টাইলস ব্যবহার করেছিল, যেখানে উদার শহর সকলের জন্য দ্বার উন্মুক্ত করে সেখানে বিভিন্ন দেশের শিল্প সংস্কৃতির সাত রং কায়রোকে রামধনু রঙে আঁকতে চায়। এখনও কায়রোর বাজারঘাটে বিভিন্ন হস্তশিল্প ও বস্ত্রশিল্পের চোখ ধাঁধানো নমুনাগুলো নিশ্চিতভাবে আপনার চোখে এঁকে দেবে সেই হারানো সময়ের ছবি।

কায়রোতে আধুনিক নগরের বিকাশ 1830-এর দশকে শুরু হয় ইসমাইলের রাজত্বকালে। এই শহরটি এই সময় মৌলিকভাবে যেন রূপান্তরিত হয়। ব্যারন হাউসম্যানের প্যারিস সংস্কার দ্বারা প্রভাবিত হয়ে ইসমাইল মধ্যযুগীয় কেন্দ্রের পশ্চিমে একটি ইউরোপীয় ধাঁচের শহর নির্মাণের নির্দেশ দেন। ফরাসি নগর পরিকল্পনা পদ্ধতিগুলি জেলাগুলির নকশায় প্রাধান্য পায়।

1882 সালে মিশরে ব্রিটিশ শাসন শুরু হওয়ার সাথে সাথে এগুলি এক একটি ঔপনিবেশিক ছিটমহলে রূপান্তরিত হয়। উনিশ শতকের দ্বিতীয়ার্ধ থেকে শহরের উন্নয়নের সাথে সাথে খাল ভরাট করে নতুন রাস্তা এবং বসতি স্থাপনের জন্য জায়গা তৈরি করা শুরু হয়। এই চাপের কারণে নতুন স্থাপত্য মডেলের ব্যাপক ব্যবহার এবং মূল কার্যাবলীর পরিবর্তনের কারণে ঐতিহাসিক শহরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। কায়রোর প্রত্যেক স্থানে ব্যতিক্রমী সমৃদ্ধ নগর কাঠামো এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ছড়িয়ে রয়েছে। এর মধ্যে রয়েছে বহু সাবিলস, যা এখনও তাদের ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক, মসজিদ, মাদ্রাসা, কুত্তাব, প্রাসাদ ও বিমারিস্তান সহ বৈচিত্র্যময় শহরের নগরবিন্যাসের অখণ্ডতাকে বজায় রেখেছে। এই ব্যবস্থাটি ইসলামী বিশ্বের একটি অনন্য বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করা হয়। 970 খ্রিস্টাব্দের পর থেকে আল আজহার সমগ্র ইসলামী বিশ্বের একটি শীর্ষস্থানীয় ধর্মতাত্ত্বিক এবং ধর্মীয় শিক্ষা কেন্দ্র হয়ে ওঠে। বেশ কয়েকটি বিশিষ্ট সমাধিসৌধ অনেক মুসলিমদের দ্বারা বিখ্যাত ইমাম বা পীরদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত ছিল। এগুলো চিকিৎসা, রসায়ন, জীববিজ্ঞান, জল প্রকৌশল এবং আইনি শাস্ত্রের অগ্রণী ধারণার ব্যতিক্রমী সাক্ষী, যা ঐতিহাসিক কায়রোকে ইসলামী বিশ্বের একটি প্রধান গন্তব্যস্থলে পরিণত করেছে। কায়রো হল সুসংহত নগর কাঠামো একটি অসাধারণ উদাহরণ, যা বিভিন্ন সংস্কৃতির দীর্ঘ সহাবস্থান এবং পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়া প্রকাশ করে। কায়রো দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের একটি সাংস্কৃতিক রাজধানী এবং এই অঞ্চলের প্রধান গণমাধ্যম কেন্দ্র। বহু শতাব্দী ধরে এটি এই অঞ্চলের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিরও অন্যতম স্থান হয়ে উঠেছিল। ঊনবিংশ শতাব্দীতে থিয়েটারের মতো বেশ কয়েকটি ইউরোপীয় সংস্কৃতির প্রতিষ্ঠান এখানে চালু হয়। মিশর দীর্ঘদিন ধরে তার সঙ্গীত ও নাটক প্রতিভার জন্য আরব থিয়েটারে নবজাগরণের স্থান হিসেবে পরিচিত। বেশিরভাগ আরবি চলচ্চিত্র কায়রোতে মিশরীয় কোম্পানির দ্বারা প্রযোজিত হয় এবং আরব বিশ্বের শীর্ষস্থানীয় সিনেমা তারকা এবং অনেক জনপ্রিয় সঙ্গীত বিনোদনকারীরা কায়রোকে তাদের সদর দপ্তর করে তুলেছে। মিশরীয় রেডিও এবং টেলিভিশন সিরিজ সমগ্র আরব বিশ্বে সম্প্রচারিত হয় এবং কায়রোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র প্রকাশিত হয়। শহরের সমৃদ্ধ জাদুঘরগুলির সংগ্রহে কাইরিন এবং মিশরীয় ঐতিহ্যের প্রতিনিধিত্ব করা হয়েছে। তাহরির স্কোয়ারে অবস্থিত মিশরীয় জাদুঘরটি প্রাচীন নিদর্শনগুলির একটি বিশাল সংগ্রহ প্রদর্শন করে এবং দর্শনার্থীরা এর অলিন্দে তৃতীয় আমেনহোটেপ এবং তার স্ত্রী টিয়ের বিশাল মূর্তির মতো অনেক ফ্যারাওয়ের ধনসম্পদ দেখতে পারেন। মিশর আল কাদিমার কপ্টিক জাদুঘরটি প্রাক ইসলামিক আইকন, বস্ত্র এবং পাথরের ওপর বিশেষজ্ঞ এবং বাব আল খালুকের ইসলামিক শিল্প জাদুঘরটি মামলুক কুরআন এবং কাঠ, পিতল, খিলান, কাচের জিনিসপত্র প্রদর্শন করে। দুর্গে অবস্থিত যুদ্ধ জাদুঘরটিও কায়রোতে অবস্থিত এবং অটোমান শৈলীর মানিয়াল প্রাসাদ জাদুঘরটি আল রাউদা দ্বীপে অবস্থিত। কায়রোর মসজিদগুলি প্রায়শই শহরের জাদুঘরের মতোই সমৃদ্ধ ঐতিহাসিক ভাণ্ডার সরবরাহ করে।

গিজার কায়রো জুওলজিক্যাল গার্ডেনে একটি উদ্যানের পরিবেশ, বিরল গ্রীষ্মমণ্ডলীয় প্রাণীর বিস্তৃত সংগ্রহ রয়েছে। নাসার সিটি হল কায়রো স্টেডিয়ামের স্থান এবং এখানে অসংখ্য খেলার মাঠ রয়েছে। অন্যান্য বিনোদন ও বিনোদনের বিকল্পগুলির মধ্যে নীলনদের ওপরে পালতোলা নৌকা ভ্রমণ, সেই সাথে অসংখ্য নদীর ধারে ক্যাফে, রেস্তোরাঁ ও নাইট ক্লাবও এর অন্যতম নিদর্শন। গত কয়েক দশকে ঐতিহাসিক শহরটি রাজ্যের রাজধানীর অংশ হওয়ায় এবং গতিশীল চাহিদা বর্ধিত নগর বৃদ্ধি ও জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে, বিশেষ করে ভূগর্ভস্থ জলস্তরের বৃদ্ধি, যানজট, জীর্ণ অবকাঠামো, ভূমি ব্যবহার এবং পরিবেশগত পরিবর্তনের প্রভাবের ক্ষেত্রে নানান রকম সমস্যার সম্মুখীন হয়েছে। ঐতিহাসিক কায়রোর ছোটখাটো এবং স্থানীয় স্থাপত্য কিছু ক্ষেত্রে ব্যাপকভাবে সংস্কার করা হয়েছে। যাই হোক, এই পরিবর্তনগুলি সত্ত্বেও সামগ্রিক

0: ভাবে এই শহরের ঐতিহ্য এখনও অক্ষত রয়ে গেছে। বৃহত্তর মহানগরী কায়রোর মধ্যে সাংস্কৃতিক, ধর্মীয় এবং বাণিজ্যিক জীবনের কেন্দ্রবিন্দুতে ঐতিহাসিক শহরের ভূমিকা এবং অবস্থান সংরক্ষিত রয়েছে। যদিও কায়রো উন্নয়নশীল বিশ্বের অন্যান্য বৃহৎ মহানগরের মতো একই সমস্যার সম্মুখীন হচ্ছে বর্তমানে, তবুও এটি বিশ্বের সবচেয়ে প্রাণবন্ত শহরগুলির মধ্যে একটি। প্রথমেই বলেছিলাম, এই শহর ইতিহাসের দর্পণ, বহু হারানো সময়ের নাটকীয়তার সাক্ষী। এই শহর বহু ভ্রমণ পিপাসুদের পদচিহ্নকে ঢেকে রেখেছে তাঁর বালির আঁচলে। বহু কিস্সা ও স্মৃতির ঠাসা বুননে এখনও উজ্জ্বল কায়রো, বিশ্বের ঐতিহাসিক শহরের ভিড়ে এক স্বতন্ত্র নক্ষত্র। এই সব আলো পেরিয়ে কায়রো নিভৃতে অতীতের রহস্যময় নক্ষত্রলোকের পথ রচনা করে, অপরদিকে বর্তমান সময়ের প্রাণোচ্ছলতা দোলা দিয়ে যায় তাঁর বৃহৎ হৃদয়কে। অতীত ও বর্তমানের এমন মৈত্রী আর কোথায় মিলবে?
1: শুনলেন ঐতিহাসিক শহরের কথা, বললেন তৃষিতা মুখোপাধ্যায়। সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: আকাশবাণী মৈত্রী কথাকাট অনুষ্ঠানে আজ শুনবেন কথিকা গড় জঙ্গলের দেবী শ্যামারূপা, বলেছেন প্রণব ভট্টাচার্য।
1: পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম এবং পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার জঙ্গল ভূমি বর্ধমানের জঙ্গলমহল। কাঁকসার জঙ্গলের উত্তর অংশের অজয় তীরবর্তী জঙ্গল ভূমির এক অংশের নাম গড় জঙ্গল। বুঝতে অসুবিধা হয় না যে ঘনঘোর জঙ্গলের ভিতরে এক দুর্গ বা গড় ছিল। উত্তরে অজয় বা অজয়া, দক্ষিণ পশ্চিমে বিস্তৃত শাল জঙ্গল, এখানের এক মৌজার নামই গড় কেল্লা খেড়োবাড়ি। এই গড়ের অধিপতি কর্ণসেন, তাঁর রাজ্য মেদিনীপুরের ময়নায়। কিন্তু পাল রাজাদের আমলের সীমান্তবর্তী এই গড়ের দায়িত্বও কর্ণসেনের, ইছাই বা তার পিতৃপুরুষের নিয়মিত গড়ে যাতায়াত ছিল। তাঁর পিতামহ ছিলেন অস্ত্র ব্যবসায়ী, স্বাভাবিকভাবেই এই যোগাযোগ। ইছাই ঘোষ ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন তার সেনাপতি লোহাটা বজ্জর সমাজের তথাকথিত নিম্নবর্গের মানুষদের নিয়ে তৈরি করেছেন নিজস্ব সৈন্যদল। ইছাই দেবী ভগবতী শ্যামারূপার আশীর্বাদ ধন্য। প্রাচীনকালে দক্ষিণ রাঢ়ের নাম ছিল সুম্ভ বা অসুম্ভ দেশ, সেখানের দেবী সুম্ভেশ্বরী। একসময় এই এলাকায় শ্যামা ধর্মেরও প্রচলন ছিল। দেবী সুম্ভরূপা থেকেই শ্যামারূপা, এমন মত অনেক গবেষকের আছে। দেবীর বরেই ইছাইয়ের জন্ম। ইছাই দেবী ভগবতী শ্যামারূপার আশীর্বাদ ধন্য। দেবীর ইচ্ছা বড়পুত্র হইলে আমার পূজা পায়, আমার সাধের নাম রাখিবে ইছাই। তাই হয়েছে, পিতামাতা তার নাম রেখেছেন ইছাই। এই পুত্রের কামনায় ইছাইয়ের পিতা সোম ঘোষ ভক্তিভরে দীর্ঘদিন দেবীর আরাধনা করেছেন। যুবক ইছাইও ভক্তিভরে দেবীর আরাধনা করেন। রাতে দিনে মনে চিনতে গোয়ালা কুমার, ভবানীর পূজা করে নিব রাজ্যভার, স্বতন্ত্র রাজা হব মনে অনুমান, ধর্মের মঙ্গল বসু নরসিংহ গান। দেবীর কাছে তার এই একটি প্রার্থনা, এই গড়ের

স্বতন্ত্র রাজা, ঢেকুর গড়ের অধিপতি। শুভদিনে শুভক্ষণে ইছাই সিংহাসনে বসলেন। ব্রাহ্মণের দল তাকে রাজ টিকা পরালেন। ছত্রধর মাথায় রাজছত্র ধরল। যত ব্রাহ্মণ বৈষ্ণব ভবানী ভক্তগণ ব্রহ্মচারী অবধূত দণ্ডধারী এসেছেন, ইছাই সকলের কাছে প্রণত হয়ে আশীর্বাদ গ্রহণ করলেন। তারপর অন্যান্য ভৌমিক রাজাদের একত্রিত করে হলেন ত্রিষষ্ঠীগড়ের অধিপতি মহামণ্ডলীর। নিজ গড় মধ্যে নির্মিত হল দেবীর মন্দির, প্রতিষ্ঠিত হলেন দেবী, স্বর্ণ আবরণ ভূষিতা স্বর্ণমূর্তি বা তাম্রমূর্তি। ইছাইয়ের গড় এলাকার পশ্চিমে দেবীর আলয়, শ্যামারূপা দেবী বন্দ ঢেকুরের গড়ে। সিংহযানে শ্যামারূপা হয়ে অধিষ্ঠান, বর মাগ ইছাই বলেন বিদ্যমান। দেবী আরও বলছেন, শোনো ইছাই, অনেক দিবস আমি এই গড় ছাড়া এলে মিছাই তোর দেখি ভক্তি বাড়া। আরও বলছেন, জয়পাল শারদ পূজিত পূর্বে মুখে প্রসন্ন হইনু বাছা এবেদ আমি তোকে। আর এক ধর্মমঙ্গলের কবি শ্যাম পণ্ডিত ভনিতা যার মিশ্র চণ্ডীদাস, তিনি বলছেন, চণ্ডীদাস মিশ্রি বলে কর অবধান, এই গড়ে সর্বকাল দেবী অধিষ্ঠান। শ্যামারূপা নাম দেবীর তাম্রের প্রতিমা, দিব্যমূর্তি দশভুজা রূপে অনুপমা। দেবী পূজার প্রস্তুতি শুরু হল ঠাকুরের গড়ে, শ্যামারূপা সিদ্ধপাঠ ত্রিষষ্ঠের গড়ে। ইছাই পূজেন শ্যামা চমৎকার পড়ে, আয়োজনের কোনো ত্রুটি যেন না থাকে সেদিকে সকলের সতর্ক নজর। কত রকমের বাজনা এসেছে, ঢাক ঢোল কাঁসি দামামা রণসিংহা, সর্ববাদ্যময় ঘণ্টা বাজে ঠনঠন। ইছাইয়ের মনোবাসনা কালিকা পুরাণ মতে দেবী অবহার পূজা করার। পুষ্পপাত্রে নানা ফুল কেশর কাঞ্চন, জাতি জুথি জবা চাঁপা টগর রঙ্গন, যেখানে যা ফুল আছে সব আনানো হলো। বকুল মাধবীলতা মল্লিকা কমল আর তার সাথে নানা ফুলে গাঁথা চাঁদমালা, ছয় রসে পরিপূর্ণ ক্ষীর চিনি ছানা নাড়ু বিশাশয় ভার। আর সঙ্গে আছে যত ফল, ইক্ষু আম্র কদলী নারিকেল, তার সঙ্গে কেশুর পানি ফল। ধূপ ধুনায় একেবারে অন্ধকার, দিবসেই যেন রজনী, ভক্তিভাবে ইছায় পূজেন ত্রিনয়নী। ছাগ মেষ মহিষাদি লক্ষ্য বলি দিলেন ইছায় সাবধানে। নানা স্থানে ব্রাহ্মণের দল শ্রী শ্রী চণ্ডী পাঠ করছেন, হবির হবনে হোম করেছেন হোতা, মানুষের মনে আনন্দের সীমানায়। এমন পূজা কেউ কোনোদিন কোথাও দেখে নাই। এবার মহাবিদ্যা জপ করে গোয়ালা নন্দন, যে মন্ত্র জপিয়া সিদ্ধ হরি পঞ্চানন, পূজা দেখে পার্বতীর আনন্দের সীমানায়। সখী পদ্মার সাথে যুক্তি করে বলেন, আমার বড় পুত্র ইছায় আমার এমন পূজা করছে, পূজা নিতে যাই চলো ঢেকুরের গড়ে। সিংহ বাহনে আড়ুরা হয়ে দেবী এলেন গড়ে, গড়ের মা হয়ে দেবী ইছাইকে বর দিলেন। তুমি স্বতন্ত্র রাজা, মনের সুখে রাজত্ব করো, প্রজা পালন করো, আর এই বর তোমাকে দিলাম, সদাই আমি তোমার সাপক্ষ, তোমার বিপদে আমাকে স্মরণ করলে আমি তোমার পক্ষ নিয়ে শত্রু নিধন করব। বিপদে সম্পদে যবে করিবে স্মরণ, সেইক্ষণে আমার পাইবে দর্শন। অত্যন্ত আনন্দিত মনে ইছাই রাজ্য শাসন করতে লাগলেন। দেশে কোনো অশান্তি নাই, চুরি ডাকাতি নাই, অনাচার অবিচার নাই, লোক সব সুখীময়, রাজ ও পীড়া নাহি হয়, নাট গীত সবাকার ঘরে। ত্রিসন্ধ্যা শহরে কাঁড়া, দেশেতে পড়িল সাড়া, কেবা আসে ইছাই নিয়রে। রাজার ধর্মেতে মতি, প্রজার পরম গতি, অবিরত পুরাণ শ্রবণে। ধর্মমঙ্গল কাব্য অনুযায়ী এই হচ্ছে ইছাই ঘোষের ঢেকুর গড়ে দেবী ভগবতী ভবানী শ্যামারূপার পূজার সংক্ষিপ্ত বিবরণ। এখানে মূলত ধর্মমঙ্গলের অন্যতম সেরা কবি নরসিংহ বসুর লেখনীকেই অনুসরণ করা হয়েছে। ইছাইয়ের আরাধ্যা দেবী গড়ের মার পূজা আজও হয় যথাসম্ভব সাড়ম্বরে। বহু মানুষের আগমন ঘটে, জনারণ্যে পরিণত হয় জঙ্গল ভূমি।

0: প্রাচীন সেই মূর্তি বা মন্দির আজ আর নেই, শ্বেত প্রস্তরের দশভুজা মূর্তিতে তার পূজা হয়। পার্শ্ববর্তী বিষ্ণুপুর গ্রামের রায় পরিবার বর্তমানের পূজারি। দেবীর নিত্য পূজা বা ভোগের ব্যবস্থা আছে, দুর্গা পূজার সময় বিশেষ আয়োজন হয়। ইছাই নাই, তাঁর রাজত্ব নাই, গড়ের ধ্বংসাবশেষ কিছু নাই। শুধুমাত্র ধর্মমঙ্গল কাব্যের অন্যতম নায়ক নন, ইছাই ঐতিহাসিক ব্যক্তি। রামগঞ্জ তাম্র শাসন অনুযায়ী তিনি জন্মেছিলেন রাড়াধিপতির বংশে। আছে গড়ের চারিদিকের মোটা মাটির প্রাচীরের ক্ষয়িত অংশবিশেষ। ইছাই না থাকলেও তাঁর আরাধ্যা দেবী শ্যামা রূপা আজও স্বমহিমায় বিরাজিত আছেন। কাছাকাছি আছে বিখ্যাত পুরাকীর্তি ইছাই ঘোষের দেউল। দুর্গা তথা শ্যামারূপার পূজার সময় এই জঙ্গল ভূমির চারিপাশের গ্রাম এবং জনজাতি পল্লীগুলির মানুষ জেগে ওঠেন এক অনাবিল আনন্দে। এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয় সুবিখ্যাত গড় জঙ্গল জুড়ে।
1: কথাকার অনুষ্ঠানে আজ শুনলেন কথিকা গড় জঙ্গলের দেবী শ্যামারূপা, বললেন প্রণব ভট্টাচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন পরপর দুটি গান। প্রথম গানে শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়, পরের গানে অনুপম রায়।

আর এই কেন প্রশ্ন খুঁজতে গিয়ে আমাদের কিন্তু দুটো গান শোনানো পরপর হলো না, একটা গানেরই সময় পেলাম। শিলাজিৎ মজুমদার এবং সুকন্যা চট্টোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে শুনে নিলাম এই গান। তবে সময়টা এখন অন্য কিছুর, তাহলে শুনে নি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী ত্রৈলী দত্ত, রাগ পরমেশ্বরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন শরৎবাদন শিল্পী ত্রৈলী দত্ত, রাগ পরমেশ্বরী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান
1: আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান।

ভারতীয় তথা বাংলার সুর বরাবরই বিশ্বের সঙ্গে হাত মিলিয়ে হাঁটে। রবীন্দ্রনাথ, নজরুল থেকে মোহিনের ঘোড়াগুলি সহ সকলেই। আজকের পর্বে সেসব বিদেশি সুরের ছোঁয়ায় বাংলা গানের কথা, যা অনুপ্রাণিত করে চলেছে সুরস্রষ্টাদের আবহমান কাল ধরে। সঙ্গে রয়েছি মৈত্রীবন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়।

বিলিতি খাড়া সুর বাংলা গানে সংযোজন করে বড্ড গোলযোগ উপস্থিত করেছেন তিনি। জাত গেল বলে রেড়ে করে ওঠেন হিন্দু সঙ্গীতের শুদ্ধত্ববাদীরা। টাউন হলের এক সভায় অক্ষয়চন্দ্র সরকার জানালেন, এই ভদ্রলোকের ধারায় গাওয়া গান শুনলে তার প্রাণে ব্যথা লাগে, এক কথায় সবই নাকি বিকৃত সুর।

আসলে বিলেত ফেরত সেই ভদ্রলোক বাংলা সাহিত্য ও সঙ্গীতে হাসির গানের যে নতুন মাত্রা যোগ করলেন তাতে বিলিতি প্রভাব প্রবল। প্রসঙ্গত, রিচার্ড হ্যারিস বারহামের ছদ্মনামে লেখা দি ইনগোলস বাই লেজেন্ডস বাই বইটি গোগ্রাসে পড়েছিলেন তিনি। হাসির গান লিখতে গিয়ে ওই বিলিতি বইয়ের একটি বিশেষ রীতি তিনি গ্রহণ করেন, আর তা হল কাল পরম্পরাকে দুমড়ে মুচড়ে অসঙ্গতির আবহ তৈরি। ভদ্রলোক দ্বিজেন্দ্রলাল রায়। পাশ্চাত্য প্রভাবের কারণে দ্বিজেন্দ্রলালের নামে বিস্তর গালমন্দ হতে থাকল। সমর্থনে এগিয়ে এলেন তার বহু দ্বন্দ্বমিত্রতার সহযাত্রী রবীন্দ্রনাথ ঠাকুর। বললেন, যদি দ্বিজেন্দ্রলাল হিন্দু সঙ্গীতে বিদেশি সোনার কাঠি ছুঁয়ে থাকেন তবে সরস্বতী নিশ্চয়ই তাকে আশীর্বাদ করবেন। হিন্দু সঙ্গীতের কোনো ভয় নেই, বিদেশের সংস্রবে সে আপনাকে বড় করেই পাবে। গানের ব্যাপারে বাঙালি কোনোদিন প্রাচ্য পাশ্চাত্য বা হিন্দু অহিন্দু ছুদমার্গে বিশ্বাসী নয়। শোনাব সেই দ্বিজেন্দ্রলালের হাসির গান।

বাংলা গানে পাশ্চাত্য সঙ্গীতের যে মিশেল, সেই ধারাকে, সেই ধারার সাথে অবাধ কোলাকুলি রবীন্দ্রনাথের সঙ্গীত চিন্তায়। তখন তিনি ব্রিটেনে। একবার ম্যাডাম ক্রিশ্চিয়ান নিলসন গান শুনতে গিয়েছেন। শুনে মনে হলো কণ্ঠস্বরের এমন আশ্চর্য শক্তি তিনি আগে শোনেননি। বাল্মীকি প্রতিভা ও কালমৃগয়া, এই দুটি গীতিনাট্য লেখার পূর্বে পাশ্চাত্য সঙ্গীত বিশারদ পিয়ানোয় তুখর জ্যোতিদাদার প্রভাব তার গানে প্রবলভাবে পড়েছে। পাশাপাশি রবার্ট বার্নসের ই ব্যাংস অ্যান্ড ব্রিজের সুরের ছোঁয়ায় ফুলে ফুলে ঢলে ঢলে, ওল ল্যাংসাইনের বঙ্গানুবাদ বলা যেতে পারে পুরানো সেই দিনের কথাকে। আবার পাশ্চাত্য সঙ্গীতে যুক্তিহীন মুগ্ধতা ছিল রবীন্দ্রনাথের, তাও নয়। আরব সমুদ্রে জাহাজে সফরকালে এক বিলেতি যুবক ও দু একজন বিলেতি মহিলার গান শুনলেন তিনি। তারা খুব একটা মন্দ না গাইলেও রবীন্দ্রনাথের কানে লাগল এবং তাদের গানের সুর ও কণ্ঠে জোর দেওয়ার চেষ্টা তার ভালো লাগল। আর সে জোর সঙ্গীতের ভিতরকার শক্তি নহে, তাহা যেন বাইরের দিক হইতে প্রয়াস। এদেশের আপ্তবাক্য নবিদ্যা সঙ্গীতং পরা, অর্থাৎ সঙ্গীতের ঊর্ধ্বে কোনো বিদ্যা নেই, এই বিদ্যা চর্চায় রবীন্দ্রনাথ ছিলেন সিদ্ধহস্ত। আরও একজন ছিলেন, তার কথা বলবো, তার আগে পাশ্চাত্য সঙ্গীতে প্রভাবিত একটি রবীন্দ্রসঙ্গীত শোনা যাক।

আজ মনের মতো গানে শুনছেন বাঙালির বিশ্বসুর, অর্থাৎ বাংলা গানে বিশ্বের বিভিন্ন গানের বিদেশি সুরের প্রভাব। এবং সেই বিদ্যাচর্চায় রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলালের পাশে আর একজনের নাম অবশ্যই উল্লেখ্য, যিনি তিনি কাজী নজরুল ইসলাম। স্বদেশের মাটির গন্ধের পাশাপাশি বিলিতি সুরকে নিবিড় করে চিনেছেন তিনি। শুকনো পাতা নূপুর পায়েতে আরবি সুর, মোমের পুতুল মোমের দেশের মেয়েতে মিশরীয় সুরের খেলা দেখা যায়। আবার ভীমপলশ্রী রাগ ও দাদরা তালে কাননগিরি সিন্ধু পার ফিরিনু পথিক দেশে বিদেশে, এই গানে রয়েছে নজরুলেরই অনুদিত 38 ও 170 নম্বর রুবাইয়ের প্রভাব। এই তিন স্রষ্টাকে আমরা বলতেই পারি বাঙালির সুরের জগতে চিরকালই বিশ্ব নাগরিক।

এবং এরপর একে একে মন্টেরি পপ উৎসব, উডস্টকে পরিবেশনা, শাস্ত্রীয় সুরকে সঙ্গে করেই রক পপের জগতেও অবিসংবাদিত চরিত্র হয়ে উঠলেন রবিশঙ্কর। দ্য বার্ডস, দি অ্যানিমেলস, রোলিং স্টোনসের মতো ব্যান্ডও রবিশঙ্করের সান্নিধ্যে এসে ভারতীয় সঙ্গীতের এক আশ্চর্য ক্ষমতাকে বোঝার চেষ্টা করল। বিশ্বকে গ্রহণ করার ক্ষমতা রবিশঙ্করের কতটা প্রবল তা বোঝা যায় বেহালাবাদক ইহুদি মেনুহিনের সঙ্গে তার সখ্য থেকেও। এই দুই শিল্পীর দুটি অ্যালবাম ওয়েস্ট মিটস ইস্ট অ্যান্ড ইস্ট মিটস ওয়েস্ট, এই নাম দুটি বাঙালির বিশ্বযোগের প্রমাণ।

মনের মতো গানে আজ শুনছেন বাঙালির বিশ্বসুর। আর এই বিষয়ে রবিশঙ্করের কথা ধরে আর একজনের কথায় বলতেই হয়, যার কথা রবিশঙ্কর নিজেই উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন যে দাদার পরেই শ্বেতাঙ্গিনী মহলে ওর ডিমান্ড ছিল ইউরোপ বা আমেরিকাতে। শরৎবাদক তিমির বরণ ভট্টাচার্য সম্পর্কে বলেছিলেন রবিশঙ্কর, তিমির বরণের শরৎ শুনে তাকে মার্কিন মুলুকে যাওয়ার নিমন্ত্রণ জানান ফিলাডেলফিয়ার সঙ্গীত নির্দেশক লিওপোল্ড স্টকসকি। তবে তিমির বরণের শরৎ ও তার তৈরি ভারতীয় অর্কেস্ট্রার ইউরোপ বিজয় উদয়শঙ্করের আমন্ত্রণে তারই ব্যালেট ট্রুপে যোগ দেওয়ার পর 1931-এ সঁজে লিজে এই পর্বে প্রথম অনুষ্ঠান। সেখান থেকে টানা দেড় বছরেরও বেশি ইউরোপে নানা দেশে অনুষ্ঠান। সঙ্গীতে বাঙালির বিশ্বজয় কি আজকের কথা? তিমির বরণের অর্কেস্ট্রার একটি অংশ শোনাব এবং সেখানে ওয়েস্টার্ন অর্কেস্ট্রার মিশেলে কিভাবে আমরা পাচ্ছি সুরমূর্ছনা সেটা একটু শুনি, শুনে নেওয়া যাক।

শুনছিলেন তেমির বরণের অর্কেস্ট্রার কিছু অংশ। আমরা বলছি বাঙালির বিশ্বসুর নিয়ে, আর সেই প্রসঙ্গে তেমির বরণ ভট্টাচার্যের কথা, এবং তিনি উদয়শঙ্কর ট্রুপের সঙ্গে, ব্যালে ট্রুপের সঙ্গে বিদেশ যাত্রা করেছেন। আর এই ইউরোপ পর্বে কয়েকটি মজার ও বাঙালির সুরসাধনা জয় যাত্রার কথা উল্লেখ করেছেন তেমির বরণ তার উদয় পথের সহযাত্রী এই বইতে। একবার হল্যান্ড সীমান্তে রক্ষীরা উদয়শঙ্করের দলকে আটকালেন। সঙ্গে থাকা বাদ্যযন্ত্র, কাপড় ইত্যাদি দেখে রক্ষীরা ভাবলেন ব্যবসায়ীর দল। শেষমেশ তেমির বরণ সরোদ হাতে বসলে মুগ্ধ হয়ে গেলেন রক্ষীরা, মিলল ছাড়পত্র। সীমান্তে এমন উৎপাতের জেরে বিপত্তি ঘটল সাবেক চেকোস্লোভাকিয়াতেও। প্রাগে অনুষ্ঠান, কিন্তু সীমান্ত বিপত্তির জেরে গন্তব্যে পৌঁছতে বেশ কয়েক ঘন্টা দেরি হল। প্রেক্ষাগৃহে মার মুখি দর্শক। পর্দা উঠলে তিমির বরণ চোখ বুজে শরদ বাজাতে শুরু করলেন। আচমকা স্টেজে ধূপধাপ শব্দ। শিল্পী ভাবলেন বোধ হয় পচা ডিম বা পনির নিশ্চয়। কিন্তু একটা কিছু গায়ে এসে পড়লে চোখ মেললেন তেমির বরণ, দেখলেন ছোট ছোট সুন্দর ফুলের তোড়া। শুধু বিদেশ বিজয় নয়, বিশ্বসুরের আস্বাদটুকুও স্বদেশে আনতে চেয়েছিলেন তেমির বরণ। তাই দেশে ফিরে নিউ থিয়েটার্সে যোগ দেওয়ার পরে অর্কেস্ট্রায় ভারতীয় বাদ্যযন্ত্রের সঙ্গে ব্যাঞ্জো, ভিওলা, চেলো সহ বিভিন্ন ভিন দেশি যন্ত্র, পশ্চিমী সুর আমদানি করলেন তিনি। বালি ও জাভা গিয়ে গ্যামেলন অর্কেস্ট্রার বাদ্যযন্ত্র নিয়ে এলেন। এই কাজে বিশেষ সাহায্য করল জাভার সুলতানকে, রবীন্দ্রনাথের ও এক অধ্যাপককে আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের লেখা চিঠি। প্যারিসে সঙ্গীত দিবস শুরুর ঢের আগে থেকেই বাঙালির গান বাজনা কিন্তু আন্তর্জাতিক।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গান, আর আজ মনের মতো গানে শোনাচ্ছি বাঙালির বিশ্ব সুর, বা বলতে পারেন সুরের জগতে বাঙালির বিশ্বজয়। এই বঙ্গের লোকায়ত সুরও বিশ্বে বারবার সমাদৃত। ১৯৯০ জানুয়ারিতে সবার চোখের আড়ালে বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় এক বিয়েবাড়িতে হাজির স্বয়ং বব ডিলান, আমন্ত্রণকারী বন্ধু পূর্ণচন্দ্র দাস বাউল, তার ছোট ছেলের বিয়েতে। এর অন্তত ৩০ বছর আগের ঘটনা। পূর্ণচন্দ্র তখন থাকেন কালী টেম্পল রোডের এক যাত্রীনিবাসে। সেখানে একদিন গ্র্যান্ড হোটেল থেকে ফোন, এক সাহেব তার সঙ্গে দেখা করতে চান বাউল গীতির যন্ত্র হাতে। স্ত্রী মঞ্জুদেবীকে নিয়ে হোটেলে গেলেন পূর্ণচন্দ্র। আলাপ হল অ্যালবার্ট গ্রসম্যানের সঙ্গে, তিনি বব ডিলানের ম্যানেজার, লোকগীতির পৃষ্ঠপোষক। তিনি আমেরিকা যাওয়ার আহ্বান জানালেন পূর্ণচন্দ্রকে, সঙ্গে জানালেন ডিলানও তার মতোই এক বাউল। এরপরে ডিলানের বিয়ার্সভিলের বাড়িতে যাওয়া থাকা, একসঙ্গে গান, আলাপ, অনুষ্ঠান সবই চলতে থাকে সুরের লয় ধরেই। সঙ্গে ডিলানের পাঠানো চালে খিচুড়ি রাঁধেন মঞ্জুদেবী। ডিলানের আবার সে খিচুড়ি ভীষণ পছন্দও হয়। এভাবেই তো বিশ্ব সুরের মাধ্যমে প্রবেশ করে বাঙালির একেবারে অন্দর মহলে।

এ তো গেল বাউল কথা। এই বিশ্ব সঙ্গীতের মিলন উপাখ্যানে অবশ্যই উল্লেখ্য কয়েকটি নাম আছে, যেমন হেমন্ত মুখোপাধ্যায় এবং সুলীল চৌধুরীর কথা না বললেই নয়। হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বলতে গেলে যেটা বলতে হয়, হেরমান হেসের বিখ্যাত উপন্যাস সিদ্ধার্থ অবলম্বনে ওই নামে সিনেমা তৈরি করেন কনরাড রুক্স। সেখানে হেমন্তের কণ্ঠে বহুল প্রচলিত বাংলা গান পথের ক্লান্তি ফুলে এবং ও নদীরে, এই গান দুটি অত্যন্ত সফলভাবে ব্যবহৃত হয়। জনপ্রিয় বাঙালি গায়ক, জার্মান লেখক এবং মার্কিন পরিচালকের জোট বন্ধন সে যাত্রাতেও দুনিয়াকে বুঝিয়ে দিল সঙ্গীতকে কখনোই আটকানো যায় না দেশকালের ছোট্ট পরিসরে।

চলচ্চিত্রের কথা উঠলে বাঙালির বিশ্ব নাগরিক সত্যজিৎ রায়ের কথা ওঠাটাই খুব স্বাভাবিক। বিজয় রায় বলেছিলেন, তাদের বাড়িতে পাশ্চাত্য সঙ্গীত চর্চার একটি পরিবেশ ছিল এবং কিশোর বয়সে সত্যজিতের সঙ্গে এই সূত্রে তার সখ্য তৈরি হয়। পাশ্চাত্য সুরের প্রতি সত্যজিতের আগ্রহ তার চলচ্চিত্র স্পষ্ট, যেমন তিন কন্যায় মণিহারায় সেই আপছায়া ছমছমে পরিবেশ তৈরি করতে বেজে ওঠে চেলোর গম্ভীর নিনাদ। আবার চারুলতার শুরুতে বাঁশি সেতার অর্গানের পাশাপাশি মাঝে ব্যবহৃত চেলো বেহালা বাদনের আবহ।

রাজনৈতিক সমমনস্কতার জন্য বাংলা গান বিশ্বের আঙিনায় হেঁটেছে বহুবার। আপনারা মনের মতো গানে আজ শুনছেন বাঙালির বিশ্ব সুরের সাথে মিলবন্ধন। এক্ষেত্রে প্রথমেই মনে আসে সলিল চৌধুরীর কথা, জুলিয়া ওয়ার্ডস হাউয়ের ব্যাটল হিম অব দ্য রিপাবলিকের প্রেরণা কয়েক যুগ পরে সলিল চৌধুরীর কথায় সুরে গণসঙ্গীত, জন্মভূমি ও পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত ধন্য আমি জন্মেছি মাতে অনেকেই দেখতে পাবেন। আবার পল রবসনের ওল্ড ম্যান রিভারকে ভারতীয় প্রেক্ষাপটে এনেছেন ভূপেন হাজারিকা তার বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার গানে।

এই গানের পাশাপাশি আরও কয়েকটি গানের উল্লেখ করব, যেমন কতটা পথ পেরোলে ও গানওয়ালা, কিংবা আমি যাকে ভালোবাসি। নাগরিক কবিয়াল কবির সুমনের এই গানগুলিতে শ্রোতারা যথাক্রমে ডিলানের ব্লোয়িং ইন দ্য উইন্ড, মিস্টার ট্যাম্বুরিন ম্যান বা লাভ মাইনাস জিরোর সন্ধান করতেই পারেন। যদিও ভাষায় সুরে সুমনীয় জাদুর কারণে এগুলি একান্তভাবেই নতুন বাংলার গান। এর সঙ্গে বাংলা ব্যান্ড, যার কথা না বললেই নয়, সেখানে পৃথিবীর কানে কথা বলতে চেয়েছে অবশ্যই, যেমন চন্দ্রবিন্দুর মৌন মুখরতায়, সাইমন্ড অ্যান্ড গারফাকলের দ্য সাউন্ড অব সাইলেন্সকে খুঁজে পাওয়া কঠিন নয়। তারও আগে কে ভুলতে পারে সেই এই শহরেই গৌতম চট্টোপাধ্যায়ের মোহিনের ঘোড়াগুলির কথা। সেই মোহিনের ঘোড়াগুলির সেই সুর ভালোবাসি পিকাসো, বোনায়েল, দান্তে, বিটলস, ডিলান আর বিটোফেন শুনতে, রবিশঙ্কর আর আলী আকবর শুনে ভালো লাগে। এটাই বাঙালির সুরেলা ঐতিহ্য।

শুধুই বিটলস বা বব ডিলান নয়, কে ভুলতে পারে মধ্য কলকাতার জ্যাজ ফেস্টকে? জ্যাজ, পপ, রেগে কে বারংবার কুর্নিশ জানিয়েছে এই শহর। তবে সবচেয়ে বড় ঘটনা অন্যত্র। এ শহরের ডোভারলেন সঙ্গীত সম্মেলন সম্প্রতি পেরিয়ে গেল 73তম বছর। রবিশঙ্কর থেকে আলী আকবর, বেলায়েত খান, নিখিল বন্দ্যোপাধ্যায় থেকে ভীমসেন যোশী, বিসমিল্লা খান, কাকে না শুনেছে এই শহর এই

যে প্রায় 7 দশকের ধ্রুপদী ঐতিহ্য কম কথা নয়। সঙ্গীতের এই বৈশ্বিক বন্ধনই বারংবার মনে করিয়ে দেয় বিভিন্ন ঘরানার গানেই বাঙালির মুক্তি, এবং বাঙালির এই সুরের যে যাত্রা তা বিশ্ব সুরের সাথে একেবারে মিলেমিশে একাকার হয়েছে বারবার। আর সেই সব বিশ্ব সুরের সাথে মেলবন্ধনের কথাই আজ মনের মতো গানে বললাম আপনাদের, আর সেই সব গান শোনালাম। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু রঞ্জনা মুখোপাধ্যায়।

0: মনের মতো গান আজ এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: পুজো আসছে, মায়ের আগমন বার্তায় আকাশ বাতাস মুখরিত, শরতের কাশের গুচ্ছ আর শিউলি চিন্ময়ী মাকে মৃন্ময় রূপে বরণ করতে উন্মুখ। আকাশবাণী কলকাতা সঙ্গীত বিভাগ এবারও মাতৃবন্দনায় প্রস্তুত নানা রঙের শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে। সুরেলা নিবেদনে হৈমন্তী শুক্লা। রূপঙ্কর বাগচি। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।
2: কখন ঝিমিয়ে পড়া মনটা আবার পেয়েছে ফিরে ছন্দ।
1: শুভঙ্কর ভাস্কর।
3: নিশি ভোর হলো শরতানি না মাঝে।
1: সৌম্য বসু।
4: আমি আজ ইচ্ছে ডানায় মন ওড়ানো পাখি, ঘর ছেড়ে তাই পালিয়ে বেড়াই আকাশ ছুঁয়ে থাকি।
1: জয়া সিনহা, অমিত গাঙ্গুলি, পল্লবী ঘটক। পুজোর গান শোনা যাবে 7ই অক্টোবর থেকে 11ই অক্টোবর প্রতিদিন সকাল 1:30 ও রাত 9টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও FM 107-এ, FM গোল্ডে সকাল 10:15 ও মৈত্রী প্রচার তরঙ্গে সকাল 11:30।

শারদীয়া পুজোর গান। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসামশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন রামধনু। এই রামধনু অনুষ্ঠানে আজ শুনবেন প্রথমেই নজরুল গীতি, শিল্পী পরিমল ভট্টাচার্য।

রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। শুনছিলেন দোতারা বাদন শিল্পী সৌমেন্দু দাস। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই।

বাড়ি সে বাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত দশটা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন দুশোর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান।
1: শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আবারও চলে এসেছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। আর ওই যে বলেছি, ভালো আমাদের থাকতেই হবে। আর ভালো থাকার জন্য নানান বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে, বিশেষ করে আমার যে বোনেরা আজকের এই অনুষ্ঠান শুনছেন তাদের সাথে কিন্তু আমি বারবার আসব কথা বলতে, এবং আমার সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ দিদিরা বা অন্য কোনো বিশেষজ্ঞরা। আজকেও ঠিক তেমনই, আজকে আমরা কথা বলব স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার এই বিষয়টি নিয়ে। এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমরা আজকে স্টুডিওতে আমাদের সাথে পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, বিআর আম্বেদকর পঞ্চায়েত গ্রাম ও উন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ডক্টর সুস্মিতা চৌধুরীকে। এবং তার সাথে আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন সমাজকর্মী এবং একটি অসরকারি নারীবাদী সংগঠনের কর্ণধার অনিন্দিতা মজুমদার। প্রথমেই আমি দুই দিদিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই।
2: নমস্কার। নমস্কার।
1: তো দিদি, আমি প্রথমে সুস্মিতা দির কাছে আসি। এই স্বনির্ভরতা বলতে আসলে আমরা কি বুঝি?
2: দেখুন, আমাদের চিরাচরিত ধারণা থেকেই আমরা এগোনোর চেষ্টা করি। প্রথমে বলি যে স্বনির্ভরতা নিয়ে প্রথম যখন মানুষ ভাবেন তখন তার আর্থিক স্বনির্ভরতা নিয়েই ভাবেন। আমরাও কিন্তু সেভাবেই অভ্যস্ত চিরাচরিত ধারণায় যে আর্থিকভাবে কোনো ব্যক্তি যখন স্বনির্ভর হন, রোজগারক্ষম হন, পরিবারের স্বাচ্ছন্দ্য আনতে সাহায্য করেন, তখনই তার কাছে আমরা মনে করি তিনি স্বনির্ভর হলেন।
1: ঠিক।
2: এবং কখনো কখনো কিন্তু এরপরে যত সময় গড়ায় দেখবেন অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে আমরা স্বনির্ভরতাকে শুধু আর্থিক স্বনির্ভরতায় সীমাবদ্ধ না রেখে বলতে পারি আমার চিন্তা চেতনা ভাবনার স্বনির্ভরতা, আমি যা ভাবছি চিন্তা করছি সেটা অন্যের কাছে ব্যক্ত করার স্বাধীনতা, এগুলো যখন অর্জন হয় তখন কিন্তু স্বনির্ভরতার একটা ভিন্ন মাত্রা যোগ হয় এবং প্রকৃত স্বনির্ভরতার দিকে এগিয়ে যাওয়া বোধ হয় তাকেই বলে।
1: আমার একটা কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথের একটি গানের লাইন মনে পড়ছে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। এই আলোয় আলোয় যখন মুক্তির সন্ধান আমরা পাই তখনই বোধহয় স্বনির্ভরতার স্বাদও আমরা পাই। অনিন্দিতাদি কি বলবেন?
3: আমি এই আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব। মুক্তি আলোয় আলোয় শুধু তো নিজের মুক্তি ভাবলে হবে না,
1: একদম
3: অন্যজনেরও মুক্তির কথা ভাবতে হবে। তো স্বনির্ভরতা আমার কাছে যেমনি একটা ব্যক্তিগত জায়গায় নিজের উত্থান হচ্ছে, যেখানে আমি আমার ক্ষমতাগুলোকে জানছি, সেগুলো বোঝার চেষ্টা করছি, সেটা নিয়ে এগিয়ে যেতে পারছি, এর পরের ধাপ কিন্তু যে আমার বাইরে গিয়ে আমার পরিবার, আমার দল, আমার

0: আমার যে কমিউনিটি বা এলাকার ক্ষেত্রে সেখানে আমি স্বনির্ভরতার যে ভাবনা সেটা কি করে ছড়িয়ে দিতে পারছি। সে এবং আলটিমেটলি কিন্তু তৃতীয় স্তরে কিন্তু আমরা তো প্রত্যেকে একজন, আমাদের একটা রাজনৈতিক পরিচয় আছে, আমাদের একটা নাগরিকত্বের পরিচয় আছে। আমি আমার স্বনির্ভরতার ভাবনাটাকে আমার নেতৃত্বের জায়গা দিয়ে সেটাকে কিভাবে আমি ইনফ্লুয়েন্স করতে পারছি বা সমৃদ্ধ করতে পারছি, স্বনির্ভরতা আমার কাছে কিন্তু একদম এই তিনটে দিক ধরেই যাত্রা।
1: এক্ষেত্রে তাহলে একজন ব্যক্তির স্বনির্ভরতার থেকে আসছে সেটা প্রথমে তার পরিবারের স্বনির্ভরতা। সেক্ষেত্রে এই পরিবারের স্বনির্ভরতা এর ভিত্তিগুলো যদি একটু বলেন।
0: মহিলাদের ক্ষেত্রে না, মানে এটা খুব একটা কোথায় একটা দ্বৈত ব্যাপার যে পরিবার একটা মেয়েকে জন্মানোর পরে কিন্তু অ্যাকচুয়ালি যেটা দিদি বলছিলেন যে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবে, সেটা কিন্তু মেয়েদের জন্য প্রযোজ্য না। সেটা পরিবার কিন্তু তাকে বড় করছে, সে একজন মানে নারী হবে এবং সেই নারী মোটামুটি কিন্তু সবাইকে নিয়ে চলবে, একটা সংসারে আবদ্ধ হবে, এটাই হচ্ছে প্রাইমারি মানে মেসেজ
1: ধারণা।
0: এবং সুতরাং সে যখন বড় হচ্ছে এভাবে, এবং স্বনির্ভরতার কথা কিন্তু মেয়েদের আসে ঠেকায় বলে যে যখন আমার হয়তো বৈবাহিক জীবনে একটা সমস্যা হলো বা আমার পরিবারের কেউ হঠাৎ মারা গেলেন, তখন কিন্তু আমি অর্থনৈতিক স্বনির্ভরতার কথা ভাবি এবং তখন কিন্তু আমার বড় হওয়ার পেছনে সেই রসদগুলো তৈরি হয়নি, আমি জুজবো কি করে নতুন করে, তখন এই চিন্তা। তো পরিবারকে একটা স্বনির্ভর পরিবার বলতে আমার মনে হয় কিছু আমরা এখানে নীতির কথা বলছি যে একটা পরিবারের মধ্যে তাহলে যাতে সবাই স্বনির্ভর বা সবাই স্বাধীন, স্বনির্ভরতা স্বাধীনতা ছাড়া হয় না, তো সেইটা করার জন্য একটা পরিবার কি করছে, কিভাবে সে সমতার বার্তা নিয়ে আসছে একটা পরিবারে ছেলে মেয়ে এবং অন্যদের মধ্যেও, ছেলে মেয়ে বাইরেও তো অন্য ধরনের লিঙ্গ রয়েছে, তো সেইটা কতটা সেখানে সে নিয়ে আসছে, কতটা সম্মানের জায়গাটা সে পরিবারের মধ্যে আনতে পারছে, সিদ্ধান্ত নেওয়ার জায়গাটাতে কতটা সে ছড়িয়ে দিতে পারছে, এইগুলো কিন্তু খুব জরুরি হয়ে যায় স্বনির্ভরতার বার্তাটাকে এগিয়ে নিয়ে যেতে। যেটা আমরা ছেলেদের জন্য ধরিয়ে নেওয়া হয়, একটা ছেলে জন্মেছে মানে সে তো দেখবেই, সে তো আর্থিকভাবে স্বনির্ভর হবেই, কিন্তু আবার সে কিন্তু তার অনুভূতির দিক থেকে কিন্তু সে নির্ভর হয়ে থাকবে, সে কিন্তু বাড়ির কাজগুলোর মধ্যে আবদ্ধ হচ্ছে, সেই সেখানে একটা নির্ভরতা তৈরি হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে আবার উল্টো, তো এই যে একটা কি বলবো বৈষম্য হচ্ছে বা এই যে তারতম্য করা হচ্ছে, যে ভাগটা হচ্ছে, এইটা কিন্তু স্বনির্ভরতার ভাবনা থেকে কিন্তু পিছিয়ে রাখছে এবং সেটা অনেকটা বেশি আমরা জটিলতাটা দেখতে পাই যখন মেয়েরা, বিবাহিত মেয়েরা যখন সমস্যায় পড়ে পরিবারে ফেরত আসেন, সেখানে কিন্তু ক্ষমতার যে বন্টন সেটা পুরো কিন্তু সেখানে একটা বিশাল আমরা দেখি সমস্যার জায়গা। এবং
1: আবার ধরুন আরো একটি ক্ষেত্র যেখানে দেখা যাচ্ছে যে কখনো মেয়েদের ক্ষেত্রেই ব্যাপারটা আসে এবং পরিবার কোনো না কোনো ভাবে তো মেয়েরাই বেঁধে রাখে, দেখা গেল যে বাড়ির যে পুরুষ প্রধান সদস্যটি তিনি কোনো কারণে অকালে চলে গেলেন, তখনও কিন্তু ওই মেয়েটির উপরে দায়িত্ব চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু এই স্বনির্ভরতার চিন্তাটা তার ঘাড়ে চেপে বসে।
0: হ্যাঁ একদমই তাই, ওটাই আমি বলছিলাম, মানে এই যে ভাবনাটা যে তুমি স্বনির্ভর হবে মানে তুমি নিজের গুণগুলো, নিজের চিন্তা, নিজের ক্ষমতাকে তুমি চিনবে এবং সেইভাবে তুমি এগোবে, এটা তো স্বনির্ভরতার বার্তা। এই বার্তাটা নিয়ে কিন্তু বড় হচ্ছে, সে বড় হচ্ছে, সে সংসার করবে, সবাইকে নিয়ে চলবে, তার জন্য তার প্রচুর ট্রেনিং চলছে, ছোটবেলা থেকে পুতুল খেলে রান্নাবাটি করে সে এই স্কিলগুলো দক্ষতাগুলোকে অর্জন করছে। এবার হঠাৎ করে তার জীবনে একটা ঘটনা ঘটে গেল যেখানে সে আর্থিকভাবে দেখা যাচ্ছে আর সামলাতে পারছে না, এইবার তাকে জলে ফেলে বলা হলে বা তোমায় করতে হবে, আমার কিন্তু পণ বলো যা বলো তোমাকে আমি দিয়ে দিয়েছি, এইবার এখানে আর তোমার সেরম জায়গা নেই, বা তুমি করে নাও, তোমাকে একটা জমি দিয়ে দিই, এবার তুমি করো।
1: সুস্মিতাদির কাছে আসি, পরিবার এবং সেখান থেকে স্বনির্ভর গোষ্ঠী, স্বনির্ভর দল, এই যে ধারণা, এইটা কিভাবে এলো সেইটা যদি একটু বলেন।
2: আসলে অনিন্দিতা যেখানে দিয়ে শেষ করলেন, মানে এই জায়গায় আমাদের যাত্রা, এখানে আমাকে যেতে হবে, তো এই যাত্রাপথটা তো অনেক কঠিন একটা মানুষের, কিন্তু মানসিকভাবে আর্থিকভাবে সবকিছুর দিক থেকে এই স্বনির্ভর বোধ অর্জনটা একটু সময়ের, এটা কিন্তু সময় লাগে। স্বনির্ভর গোষ্ঠীর অর্থাৎ আপনি গোষ্ঠী বলতে বুঝতেই পারছি, আমি একা নই, অনেককে নিয়ে স্বনির্ভর গোষ্ঠীর ধারণা এলো বহু জায়গায়, ছোট ছোট মহিলাদের নিয়ে এই ধরনের, বিশেষ করে মহিলাদেরই প্রাধান্য দেওয়া হয়, পরবর্তীকালে

0: সরকার এটা নিয়ে চিন্তা করেন, প্রথমে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো প্রথমে চেষ্টা করেন, অর্থাৎ তারা মনে করেন যে এই যে উত্তরণ, এই দিকে যাত্রা, এটা এককে সম্ভব নয়।
1: ঠিক, একেবারে।
0: এবং সেটা বোধ হয় সম্ভব একমাত্র যে একই সমস্যায় ভুগছি, একই মনের কষ্ট রয়েছে, অথবা একই ধরনের সম্ভাবনা রয়েছে যেটা ফুটিয়ে তুলতে পারছি না, সেটা যদি চেষ্টা করি তাহলে একমাত্র আমার মতো আরেকজনের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করি,
1: দশে মিলে,
0: দশে মিলে।
1: ঠিক,
0: চিরাচরিত আমাদের যে ধারণা, সেই ধারণা থেকেই কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ নেবার চেষ্টা করা হলো স্বনির্ভর গোষ্ঠী গঠন। গ্রামে একই পাড়ায় দশটি বারোটি কুড়িটির মধ্যে মহিলাদের নিয়ে একত্রে করে গোষ্ঠী গঠন। আমি বলবো আমার ব্যক্তিগত অনুভূতিও তাই, আসলে গোষ্ঠী গঠন না করলে এই ব্যক্তি মানুষটার কোনো পরিণতি ঘটতো না, সে আবদ্ধই থাকতো।
1: ঠিক,
0: আমাকে আমি করে চেনানোর জন্য আমার প্রতিবেশী আমাকে চিনিয়ে দিল। যেমন ধরুন আমার পাশের বাড়ির মেয়েটি যখন অসুবিধায় পড়ল, তখন আমি তাকে নিয়ে আমি ব্যাংকে গেলাম বা পোস্ট অফিসে গেলাম অথবা পঞ্চায়েত অফিসে গেলাম। আমার কিন্তু ওই মেয়েটির সমস্যার সমাধানে আসলে কিন্তু আমার একটা উত্তরণ ঘটলো। আমি কোনোদিন কোথাও যাইনি, আমি জেলা অফিসে যাইনি, আমি জমি জমার ব্যাপারে কিছু জানতাম না, কিন্তু আমি ওই দিদিটার জন্য সঙ্গে গেলাম, সে আমার দলের মেয়ে বলে। কাজেই আমাদের তো সবকিছুই একটা ধাপ লাগে, একটা ধাপে ধাপে এগোতে হয়। এবং আমার অনেক ক্ষেত্রেই মনে হয়েছে, আমি দেখা থেকে, শহরেরও অনেক উচ্চশিক্ষিত মানুষের মধ্যেও কিন্তু স্বনির্ভর চিন্তাটা নেই।
1: একদম,
0: তিনি হয়তো সম্পদে অনেক বিত্তবান, বিত্তবতী, কিন্তু তিনি সমবেত ভাবে জিনিসটা করেননি বলে তার মানসিক এবং আত্মিক যে উন্নতি সেটা হয়তো ঘটেনি। তিনি কিন্তু স্বনির্ভরতার সাহসই পাননি।
1: একদম,
0: যেখানে দেখব উল্টো দিক থেকে গ্রামের দিক, এত আমাদের লক্ষ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে, বহু ক্ষেত্রেই তো কিন্তু লেখাপড়া তার ক্ষেত্রে কোনো বাধা হয়নি, সে কিন্তু সেই উত্তরণ ঘটাতে পেরেছেন।
1: হ্যাঁ,
0: এই বোধটা, এটা বোধহয় একটা বিরাট যাত্রা, তার একটা ধাপ হচ্ছে গোষ্ঠী গঠন।
1: ঠিক, আমি একটু আসি অনিন্দিতাদির কাছে। এই যে পরিবার থেকে দল, এই দল দিয়ে আমরা দশে মিলে স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি, স্বপ্ন দেখছি, এগিয়ে যাচ্ছি, এই যাত্রাটিতে বাধা আসে কিছু, আবার সেই বাধা আমরা অতিক্রম করেও যাই, এই যাত্রাপথটি আপনি কিরকম ভাবে দেখেছেন কাজ করতে গিয়ে?
2: এখানে আমি যেটা বলবো যে মেয়েদের বিভিন্ন ধরনের তো শ্রম দিতে হয়, সেটার মধ্যে কিন্তু সামাজিক শ্রমটা একটা বড় দিক। এই যে কথাগুলো বলা হলো যে আমার বাড়িতে আমার কোথাটা হুট করে যেতে হবে, আমি বাচ্চাকে কোথায় রাখবো, আমি প্রতিবেশীর কাছে রেখে গেলাম, আমি কিন্তু একটা সামাজিক শ্রম দিচ্ছি। তো এইটা কিন্তু মেয়েদের শ্রমের একটা বড় দিক। তো এই জন্যে কিন্তু এই যে গোষ্ঠী তৈরি করাতে অনেক, মানে অনেক সহজ বলবো না, কিন্তু মানে খুব খুব ন্যাচারাল ভাবেই যেন জায়গাটা হয়েছে, কিন্তু সেখানেরও সমস্যা আছে। সমস্যাটা আমি এই জায়গা থেকে দেখছি যে পশ্চিমবঙ্গে স্বনির্ভর দলের যাত্রাপথ প্রায় অনেক বছর হয়ে গেল, তাহলে আর একটাও বিষয় যেটা আমি বলছিলাম, স্বনির্ভরতার আর একটা দিক হচ্ছে যে আমি কি ধরনের নেতৃত্ব, বা এই যে আমি অ্যাকচুয়ালি তো গোষ্ঠী তৈরি করা স্বনির্ভরতার জায়গাটা তো হচ্ছে পাওয়ার বা ক্ষমতার একটা জায়গা, ক্ষমতায়ন হওয়া, মানে আমি ক্ষমতাটাকে ধরলাম, আমি নিলাম। তো সেইখানে কিন্তু যেটা চলে আসে যে এই ক্ষমতার জায়গাটা কিভাবে আমি ধরে রাখছি বা ছড়িয়ে দিচ্ছি। গোষ্ঠী করা হয়েছে মানে কিন্তু একটা কথা, আমরা নেতৃত্ব তো কালেকটিভ একটা গোষ্ঠী ভাবে একটা নেতৃত্ব জায়গাটা দেখছে, কিন্তু সেইখানে আমার যেটা মনে হয় বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে অনেক ক্ষেত্রে মেয়েরা যেটা চেষ্টা করছেন সেটা হচ্ছে পয়সা লাগে না এমন কাজ তো মেয়েরা সারাক্ষণই করে থাকে, একজনের পাশে দাঁড়ানো, কে কে মার খাচ্ছেন, মানে নির্যাতনের শিকার হচ্ছেন, তিনি কিন্তু তখনই ছুটে চলে যাচ্ছে। কিন্তু এই যে নেতৃত্বের জায়গায় বলছিলাম, সেখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোথাও, এটা আমাদের আশা, আমাদের একটা নারীবাদী জায়গা থেকে আমরা দেখি একটা ব্যতিক্রমী নেতৃত্বের জায়গা তৈরি হবে, একটা কালেকটিভ লিডারশিপ বা গোষ্ঠীভাবে একটা নেতৃত্বের বিকাশ হবে, যেটা থেকে কিন্তু আমরা শিখবো, যেটা একটা আর একটা মাধ্যম হবে। সেইটা একটা চ্যালেঞ্জ, কারণ সেটাকে কিভাবে তৈরি করা যায়, নার্চার করা যায়, তাকে খাওয়া দিয়ে দিয়ে কি করে পুষ্ট করানো যায়, সেইটা কিন্তু ভাবতে হবে আমাদের সবাইকে যে সেইটা কি করে আনছি। কারণ অনেক ক্ষেত্রে গোষ্ঠী তৈরি করেছে এবং সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে ধরুন রোজগারও হচ্ছে, কিন্তু সেই রোজগারটা নিয়ে কিভাবে, কোথায় আমি দিচ্ছি, সেটাই কেন, লোনটা নিয়ে আমি কি কাজ করব? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়ির মধ্যে

0: ওইটা কিন্তু একটা নেগোসিয়েট করার জায়গায় খামতি রয়ে গেছে। সেখানেও বলে দিচ্ছে যাও বাড়ি সারাতে হবে, নিয়ে চলে এসো, মেয়ের বিয়ে নিয়ে চলে এসো। তাহলে আমার সনে আমার সিদ্ধান্ত যে এটা আমি করতে চাইছি বা অন্য কিছু করতে চাইছি সেইটা কতটা জায়গা রয়েছে। এই যে আজকের যে আলোচনা স্বনির্ভর গোষ্ঠী এবং পরিবারের স্বনির্ভরতা একে অপরের সাথে কিন্তু একদম যুক্ত, মানে এই গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে আমি স্বনির্ভর হয়েছি, সাহস বেড়েছে, পরিবারের সেই ক্ষমতার জায়গাটা আমি কতটা বোঝাপড়ার মধ্যে সরাতে
1: লড়াতে পেরেছি, সেটাও বোঝার সময় এসে গেছে,
0: সময় এসেছে এবং সেটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ।
1: ঠিক, আমি আসবো সুস্মিতাদির কাছে, একটু সরকারি নীতির কথায় আসবো। এই যে স্বনির্ভর গোষ্ঠীগুলো এগিয়ে চলেছে, তাদের অগ্রগতি কিন্তু খুব সুস্পষ্ট, বিশেষত পশ্চিমবঙ্গে তো আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কি কি সরকারি নীতি রয়েছে তাদেরকে আরো এগিয়ে দেওয়ার জন্য?
2: প্রথম কথাই বলি যে আমাদের বর্তমানে যে প্রোগ্রামটি চলছে সবচেয়ে বড় একটি প্রোগ্রাম আজীবিকা বা ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন, আমাদের পশ্চিমবঙ্গে এর নাম হচ্ছে আনন্দধারা। এখন বর্তমানে যে চিন্তা ভাবনা চলছে সেটা হচ্ছে গোষ্ঠীগুলো গ্রামে রয়েছে, পাড়ায় পাড়ায় রয়েছে ছোট দল 10-20 জনের, তারা মিলিতভাবে গ্রাম পঞ্চায়েত স্তরে একটি করে সমবায় সমিতি গঠন করেছেন। সমবায় সমিতির চরিত্রটি হলো একটি বহুমুখী সমবায় সমিতি, যাকে আমরা চলতি কথায় সংঘ বহুমুখী সংঘ সমবায় সমিতি বলছি। তাহলে বোঝা যাচ্ছে সরকার কিন্তু শুধু ছোট স্বনির্ভর দল তৈরিতে সীমাবদ্ধ থাকছেন না, তাদের এই শক্তিকে তারা কাজে লাগাতে চাইছেন বৃহত্তর ক্ষেত্রে, যাতে করে একটি সমবায় সমিতির মাধ্যমে, সমবায় গঠনের মাধ্যমে, তার ব্যক্তি বিকাশের মাধ্যমে অর্থনৈতিকভাবে তারা ওই গ্রামীণ সমাজে একটা বড় প্রভাব ফেলতে পারেন। এই সমবায় সমিতিগুলো দুটো ধরনের কাজ মূলত করতে পারেন, তাদের সেই ক্ষমতা রয়েছে। একটা হচ্ছে একই রকম ভাবে প্রায় ব্যাংকের মতো কোঅপারেটিভ হিসেবে তারা ঋণ দান, সঞ্চয় গ্রহণ, এই কাজটি যেমন করতে পারেন, অন্যদিকে তারা কিন্তু সামাজিক কাজগুলো, একটি এরকম অনেক সমবায় সমিতি রয়েছেন যারা একটি স্কুলও তৈরি করেছেন, কোচিং সেন্টার চালাচ্ছেন, রক্তদান শিবির করছেন, এবং আমরা সবাই জানি যেগুলো স্বীকার না করলেই নয়, আইলার সময় একটা বিরাট অংশের সমবায় সমিতির সদস্যরা ব্যাপকভাবে তারা সমাজসেবার কাজে
1: ঠিক
2: নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন এবং সরকারের সাথে হাত মিলিয়ে করেছেন। তাহলে কি হলো, যেভাবে সরকার দেখতে চাইছেন যে আলটিমেটলি ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন এবং সোশ্যাল ইন্টারমিডিয়েশন, এই দুটো কাজে এই সমবেত শক্তিকে আগামী দিনে এরা কাজে লাগাতে পারবেন, সমর্থ হবেন। আজকে 3,500-এর কাছাকাছি সংঘ সমবায় সমিতি পশ্চিমবঙ্গে গঠিত হয়েছে এবং তাদের কাছে সরকার কিছু সাময়িকভাবে অর্থ সাহায্য দিচ্ছেন। আগামী দিনে তারা যাতে স্বনির্ভর হয়ে উঠতে পারেন তার জন্য নানা প্রশিক্ষণ ইত্যাদির ব্যবস্থা হচ্ছে, যাতে করে তারা নিজেরাই কর্মচারী নিয়োগ করে এবং নিজেরা নিজেদের বোর্ড গঠনের মাধ্যমে নিজেদের কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারে।
1: দিদি আরেকটু আসি, এই যে স্বনির্ভর দল যার মাধ্যমে আমরা একটা দেশের উন্নতি, আমি বলবো একটা দেশের উন্নতির পথ আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে কিন্তু একইভাবে জড়িয়ে রয়েছে নারীর ক্ষমতায়ন, তাই তো? এটা একেবারে ওতপ্রোত ভাবে জড়িত বা সমার্থক আমরা বলতে পারি, এই সম্পর্কে আপনি কি বলবেন?
2: এটা তো একেবারে সবাই যারা গবেষক যারা কাজ করছেন যারা দেখছেন তারা আসলে স্বনির্ভর দল মানে, এখন প্রথমেই আমরা ধরে নিয়েছি স্বনির্ভর দল মানে দিদিদের দল, মেয়েদের দল
1: একদম,
2: ফলে মেয়েরা প্রত্যক্ষ পার্টিসিপেশন বা অংশগ্রহণ বলতে যা বোঝায় তাতে দিদিরাই করেছেন। এখন দিদিদের মহিলা ক্ষমতায়নের যে স্তরগুলোর কথা আমরা বলি বা ভাবি বা চিন্তা করি বা নিজেরা অনুভব করি, সেই স্তরগুলো পেরোনোর ক্ষেত্রে দল মানে দলভুক্ত হয়ে গোষ্ঠীবদ্ধ হয়ে সেই স্বাদটা পাচ্ছেন, অনুভব করছেন। আগামী দিনে তার হয়তো যাত্রাটা সেই দিকে একটা যাত্রা হচ্ছে, মানে এটা তো এরকম নয় একবারই হয়ে যাওয়া, দলে আসা মানেই সবটুকু সম্পূর্ণ হয়ে আসা, তিনি কি পরিবেশ পেলেন, নিজেকে কিভাবে তৈরি করতে পারলেন, কি ধরনের প্রশিক্ষণ পেলেন, কতটা কষ্ট তিনি এই যাত্রাপত্রে, কিন্তু কষ্ট কষ্ট না করলে কিন্তু কোনো গোষ্ঠী শুধুমাত্র লোন পেয়ে সরকারি সাহায্য পেয়ে ক্ষমতায়নের কথা বলতে পারে মানে কখনোই সম্ভব নয় সেটাকে,
1: মানে কতটা আমি নিতে পারলাম,
2: কতটা দিতে পারলাম, এটা খুব স্বাভাবিক পরিণতি যে আমি নিজে যদি সমৃদ্ধ হই
1: ঠিক
2: তাহলে খুব স্বাভাবিক আমার সংস্পর্শে যারা থাকবেন প্রকৃত স্বনির্ভর মানসিকভাবে তাহলে তিনি কোনো না কোনো ভাবে প্রভাবিত হবেন এবং প্রতিবেশী তো প্রভাবিত না হয়ে থাকতেই পারবেন না।
1: আমি অনিন্দিতা দীর্ঘ কাছে আসি, এগিয়ে যাওয়ার কথা

0: তো আমরা বলছি, কিন্তু কোথাও কোথাও তো এখনো পর্যন্ত অন্ধকার আছে। সেক্ষেত্রে আরো কি কি সহযোগিতা প্রয়োজন বলে আপনার মনে হয়?
1: আমি দিদির কথাটা আরেকটু এগোবো, কারণ স্বনির্ভর দলে যে মহিলারা আছেন, এখন তো এই প্রশ্নটা হচ্ছে মহিলা সংজ্ঞা কি, কে একজন মহিলা যিনি শরীরে মহিলা যেভাবে জন্মেছেন তিনি, তো এই আলোচনা, এটা খুব ভালো লাগার দিক যে এই আলোচনা শুরু
0: হয়েছে। হ্যাঁ,
1: তো এটা একটা দিক। এগিয়ে যেতে এই যে বলছেন যারা একদম প্রান্তিক রয়েছেন তাদেরকে কিন্তু পরিবর্তন আনা বলতে আমি যেটা বুঝি সেটা কিন্তু হচ্ছে সংস্কৃতির পরিবর্তন, তার মানে হচ্ছে পিতৃতান্ত্রিক নীতির পরিবর্তন এবং যে বৈষম্যমূলক চিন্তাধারা এবং যে নিয়ম নীতিগুলো চলছে তার পরিবর্তন। সেই পরিবর্তন করতে গেলে সব স্তরেই করতে করতে সেটা কিন্তু আলটিমেটলি এক জায়গা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যেহেতু গ্রাম বাংলার কথা বলছি, মানে পঞ্চায়েত ব্যবস্থাপনার মধ্যে কিন্তু সেই পরিবর্তনটা আনতে হবে, লিঙ্গ সমতা বিষয়ক জিনিসগুলোকে অন্তর্ভুক্তি করতে হবে পরিকল্পনার মধ্যে, বাজেট নিয়ে আসতে, এবং সেটা কিন্তু মহিলাদের এই দলই এই গোষ্ঠী এই সমবায়ই পারবে
0: সেটা করতে,
1: এবং সেখানে কি করে ক্ষমতায় যারা আছেন তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করানো, প্রশ্নের জবাব দেওয়া, এইটা কিন্তু করতে হবে। কেন আমার এলাকায় মহিলাদের উপর নির্যাতন হবে, কেন একটা মেয়ে নির্যাতিত হলে সহজে সে থানায় যেতে পারছে না, কেন, এই প্রশ্ন কিন্তু করতে হবে। এবং কেন তাকে বারবার বলা হবে যাই হোক তুমি আবার ফেরত যাও, কেন একজন শিশুর উপরে যৌন নির্যাতন হলে বলতে হবে যেটা চুপ করে মেনে না, এটা বলা যাবে না, এই রাজনীতিগুলো পাল্টাতে হবে। এই চিন্তাগুলোতে কিন্তু মহিলাদের একটা বড় ভূমিকা আছে এবং সেই দিকেই কিন্তু নিতে হবে।
0: একদম, আমি সুস্মিতাদির কাছে আসি, সময়ও শেষের পথে, সমৃদ্ধি আর স্বনির্ভরতা এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
2: কঠিন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে এগুলো চিরাচরিত শব্দগুলোই যদি আমরা দেখি আর কি, আমরা সমৃদ্ধি বলতে আর্থিক সমৃদ্ধির কথা বলি, সম্পদ হলো কিনা, জায়গা জমি হলো কিনা, কতটা আমার কন্ট্রোলের মধ্যে এলো, সেই মেটেরিয়ালিস্টিক গেইনটার কথাই আমরা বেশি করে ভাবি। এখন ব্যাপার হচ্ছে যে স্বনির্ভরতার ভাবনাটা আর সমৃদ্ধি দুটোকে যদি কোথাও কোথাও হয়তো একটা মানুষ যদি মানসিকভাবে সমৃদ্ধ হয় তিনি কোথাও কোথাও তিনি স্বাভাবিকভাবেই তিনি স্বনির্ভর হবেন। আমি এখন মানে চাকুরি করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করতে আমার মনে হয় যে স্বনির্ভরতার মধ্যে যিনি রয়েছেন মানে তিনি স্বনির্ভর হয়ে উঠবার জন্য নিজে চেষ্টা করেন, প্রথমত নিজে চেষ্টা করেন আমি ভালো রোজগার করলাম সেটাই কিন্তু নয়,
0: মানে চিন্তা ভাবনার স্তরে স্বনির্ভরতাকে আনতে হবে,
2: তাহলে এক ধরনের সমৃদ্ধি কিন্তু ঘটছে আমার ভিতরে।
0: ঠিক,
2: আর এইটা আমি সমার্থক শব্দটা বলবো না, কিন্তু এই দুটো কোথায় কোথায় অঙ্গাঙ্গি ভাবে যুক্ত বটে, দুটোকে আলাদা করা যায় না,
0: অর্থাৎ সমান্তরাল বলতে পারি,
2: সমান্তরাল কোথাও কোথায় মিলে যাওয়া, আলটিমেটলি কোথায় মিলে যাওয়া, না হলে শুধু আর্থিক সমৃদ্ধি দিয়ে আমরা তো সব দিক থেকেই দেখি সমাজকে, তারা কি সত্যিই স্বনির্ভর, তারা কি আত্মচিন্তায় সমৃদ্ধ, মানে এটা সম্ভব নয়।
0: তাহলে এখান থেকেই পরের প্রশ্ন, সমৃদ্ধি নাকি স্বনির্ভরতা?
2: এটা প্রশ্ন হিসেবে খুবই জটিল, খুবই জটিল, কিন্তু আমার মনে হয় দুটোকে সমানভাবে নিয়ে দুটোর আলাদা সংজ্ঞা নিজের কাছে পরিষ্কার রাখা দরকার। সমৃদ্ধি বলতে আমি নিজে কি বুঝবো, তবে আমি নিজে কি বুঝছি তার উপরেই আমি অন্যের ওপর প্রভাব বিস্তার করতে পারবো।
0: ঠিক,
2: আর একই রকম ভাবে স্বনির্ভরতারও সংজ্ঞাগুলো আমি নিজের মতো করে তৈরি করি, অন্যের সাথে কথা বলি, অন্যকে দেখার একটা চেষ্টা করি, এবং পরিবারে এই কালচারটাকে যদি আমি বহন না করতে পারি তাহলে শুধু লোন দিয়ে স্বনির্ভর দল তার পরিবারের লোনটা ঢুকিয়ে দেওয়া একটা কথা আমরা বলি, কিন্তু সেটা লোনটা ঢুকিয়ে দিলেই হবে না, পরিবারের ভেতরে এই রুচিটা এই কালচারটা যদি আমি বহন করে না নিয়ে যেতে পারি তাহলে এটা অসম্পূর্ণই থেকে যায়।
0: অনিন্দিতাদি বলুন, আপনি কি বলছেন?
1: আমার যেটা মনে হয় দুটো শব্দের মধ্যে যে মূল বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ক্ষমতার মধ্যে সমতা কিভাবে আনবো, এটা হচ্ছে বোধহয় মেন প্রশ্ন। তো স্বনির্ভর বলি সমৃদ্ধি বলি কিভাবে কন্টিনিউয়াসলি বার মানে সমানে ক্ষমতাটাকে আমি সমান জায়গায় নিয়ে আসবো, আমার এবং আমার সন্তানের মধ্যে একটা ক্ষমতার ফারাক আছে, কিন্তু আমার সন্তানও কিভাবে আমার সাথে আমাকে চ্যালেঞ্জ করতে পারছে সেখানেও আমি বন্টন কিভাবে করছি, ক্ষমতা বেশি থাকলে কিভাবে বন্টন করছি, কম থাকলে কিভাবে চেষ্টা করছি ক্ষমতাটা নিতে, এটাই
0: বন্টন

0: ইনকামটা কি কোনোভাবে আয়ের থেকে আসছে?
1: আয় শুধু নয়, আয় থেকে তো আসছে, এবার ধরুন আপনি আয় করলেন কিন্তু সেই আয়ের উপরে আপনার নিয়ন্ত্রণ নেই, আপনার থেকে সেটাকে দিয়ে দিতে হয়। আপনি আয়ের কথা বলছেন কিন্তু আপনার সম্পত্তির অধিকার নেই। তাহলে আমাদের কিন্তু এই আলোচনাগুলো আরো ভেতরে ঢুকে ঢুকে, যেটা মনে হচ্ছে যে আমরা এটা একটা রূপান্তরকারী একটা পরিবর্তন এনেছি, এটা মানতে হবে যে তখন রূপান্তরকারী পরিবর্তনটা কিন্তু এখন নর্মাল হয়ে গেছে, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের কিন্তু আরেকটু ভাঙতে হবে, আরেকটু ওদিকে যেতে হবে, আরেকটু রূপান্তরকারী পরিবর্তনের দিকে, এবং সেটাই কিন্তু আসলে তো আমরা চাইছি ক্ষমতার সমবন্টন, আসলে তো আমরা সেটা চাইছি। সেদিকে যাওয়ার জন্য অর্থনৈতিক

0: ভাবে দরকার, নিজের জায়গা থেকে দরকার, সমাজের মানুষের পাশে আমার থেকে যার ক্ষমতার কম তাকে দেয়া, তো এই সবটাই আনতে হবে। তো আমি খুব একটা এই বাইনারির মধ্যে যাব না, এই সবটা ওই সব।
1: তাহলে সুস্মিতা দি, আপনার কথাতেই আসবো এবং আপনার কথা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করব, যে শুধু নারীর স্বনির্ভরতা বা ক্ষমতায়ন কি আমাদের লক্ষ্য?
2: এটা খুব স্বাভাবিকভাবেই নয়, নারী প্রাথমিক পদক্ষেপে ছিলেন, এটা ঠিক কথা, এবং ওনারাই এগিয়ে নিয়ে গেলেন, এ ব্যাপারেও সত্য স্বাধীনতার পরবর্তী সময়ে। কিন্তু এটা পরিবারের প্রত্যেকটি সদস্যের ভেতরে, স্ত্রী পুরুষ সকলের ভেতরে, যদি আমি এটা না আনি বা না চর্চা করি, বা সমাজ বা সরকারেরও একটা বড় ভূমিকা রয়েছে যে আমাদের পুরুষ সদস্যদেরও একেবারে শিশুকাল থেকেও তাকেও এই ধরনের চেতনা, এই ধরনের কথাবার্তা, মোরালি তাকে স্ট্রং করে তোলা। কারণ আমি অত্যাচারের বিরুদ্ধে কত আমি লড়াই করব, একটা সময় ক্লান্ত হয়ে যাব, এবং যেটা হচ্ছেও, সেই জন্য একত্রে সুন্দর একটি সমাজ গঠন, পরিবার গঠনের দিকে যখন আমি এগোব, তখনই এটা সরকার বলুন, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যক্তিগত উদ্যোগ, যারা স্বনির্ভরতার স্বাদ পেলেন তিনি যেন অন্যের ভেতরে সেটা ছড়িয়ে দেন।
1: ঠিক, আমরা আজকে সময়ের জন্য এখানে থেমে যেতে একেবারেই বাধ্য হচ্ছি। আমরা কথা বলছিলাম স্বনির্ভর দল ও স্বনির্ভর পরিবার এই বিষয় নিয়ে, এবং এই বিষয় নিয়ে এতক্ষণ আমার সঙ্গে স্টুডিওতে আলোচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের অধীন বিআর আম্বেদকর পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন সংস্থার সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার ডক্টর সুস্মিতা চৌধুরী এবং সমাজকর্মী ও একটি অসরকারী নারীবাদী সংগঠনের কর্ণধার অনিন্দিতা মজুমদার। দিদি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ
2: আমাদের পক্ষে থেকে, অসংখ্য থেকে।
1: আর শ্রোতা বন্ধুরা, আর তো কোনো কথা বলার সময় নেই, তাই বিদায় নিতে হচ্ছে, আমাকেও বিদায় নিচ্ছি, আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
3: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
4: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
5: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
4: শ্যামলী ভট্টাচার্য।
6: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
4: পল্লব কুমার ঘোষ।

0: কৃষ্ণা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসেমশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700-001।

0: পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান রোমগীতি।

প্রথম গানটি শুনবেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। গানটির কথা মিল্টু ঘোষের এবং সুর অসীমা মুখোপাধ্যায়ের।

পরের গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানটির কথা কেষ্ট চক্রবর্তীর এবং সুর গৌরচাঁদ মুখোপাধ্যায়ের।

শুনছেন আকাশবাণীর সংগ্রহশালা থেকে গৃহীত অনুষ্ঠান রোমগীতি। পরবর্তী গানটি শুনবেন সন্ধ্যা গোস্বামীর কণ্ঠে। গানটির গীতিকার অমিয় চট্টোপাধ্যায়, সুরকার প্রবীর মজুমদার।

0: তুলে যে যায় দিন দিন
1: পরবর্তী গানটি শুনবেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। এই গানটির কথা গৌরী প্রসন্ন মজুমদারের, সুর অসীমা মুখোপাধ্যায়ের।

রোমগীতি অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে, অজয় দাসের কথায় ও সুরে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণী থেকে অল্প অল্প গল্প কথা উপস্থাপনায় মেঘবালিকা আচার্য।

ঘড়ির কাঁটায় এখন ঠিক 12টা বাজে, আর চলে এসেছি আমি তোমাদের সঙ্গে আড্ডা দিতে। বাইরে এক ঝলক তাকালেই মনটা কেমন অদ্ভুত হালকা হয়ে যায়, তাই না? আজকে রোদের রঙটা কিন্তু আর 5টা রঙের, মানে রোজকারের রোদের মতো নয়, একটু একদমই ক্লান্তিকর নয়, একটু অন্য রকম। আমরা তো জানি শরতের এই রোদটা আসলেই আমাদের মনটা কেমন উড়ু উড়ু হয়ে ওঠে। দলছুট মেঘেরা ঘুরে বেড়াচ্ছে আকাশে, শিউলিতলাটাও ভোর পেরিয়ে নরম দুপুরে মায়াবী সুবাসে ভেসে রয়েছে, আর বাতাসে সেই ভীষণ চেনা পুজোর গন্ধ। এই মাত্র সেদিন ভোরবেলা আমরা সকালবেলা উঠে সবাই মিলে রেডিওর নবটা ঘুরিয়ে শুনেছিলাম মহালয়া, আর দেখতে দেখতে দেখতে দেখতে চলে এলো পুজো। সত্যি কথা, মানে কতদিনই বা গেল বলো, আমরা বুঝতেই পারি না কত তাড়াতাড়ি পুজো চলে আসে, তাই না? কুমোরটুলি এখন প্রচণ্ড ব্যস্ততার চরম তুঙ্গে রয়েছে পাড়ার মোড়ে। পাড়ার মোড়ে মোড়ে বাঁশের গেটে লাল নীল টুলি বাল্বের মালা ঝুলছে, মাইকে বাজছে আগমনীর মৃদু সুর, আর মনের ভেতরে এক অলিখিত আনন্দের তোলপাড়। বেলার এই অলস সময়ে হয়তো তুমি কাজের ফাঁকে কিংবা জামা কাপড়ের শেষ মুহূর্তে ইস্ত্রি করতে করতে রেডিওটা খুলেছো, আর ঠিক তখনই আমি, মানে তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা, আড্ডা দিতে চলে এসেছি তোমার সঙ্গে আজকের অল্প অল্প গল্প কথায়। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই যে ধরো তৃতীয়া দুপুর, এই সময় যদি তুমি কোনো একটা পুজো মণ্ডপ কিংবা ঠাকুর দালানে উঁকি মার, তাহলে কি দেখবে? দেখবে যে সেই মৃন্ময়ী মায়ের মুখ, আর তার মাথায় জল জল করছে দুধ সাদা মুকুট, কানপাশা, গলার হার, মায়ের পেছনে সুবিশাল অর্ধচন্দাকার চালচিত্র, কত কোটি টাকার হীরে খাঁটি হীরে জহরত সেই সব রূপের কাছে যেন ম্লান হয়ে যায়, তাই না? কানপাশা, গলার হার সব মিলিয়ে যেন একটা অন্য রকমের সাজ, দূর থেকে দেখে মনে হয় যেন জমাট বাঁধা একখণ্ড শুভ্র বরফ, নয়তো খাঁটির উপর চেয়ে উজ্জ্বল কোনো নকশা। কিন্তু কখনো মনে জেগেছে এই প্রশ্নটা যে এটা আসলে কি, এটা কিভাবে তৈরি হয়? আজ আমরা কিন্তু কোনো সাধারণ আড্ডা দেব না, আমরা খুঁজে দেখব সেই রূপলি ইতিহাসের কথা। আজ আমরা বাঙালির হাজার হাজার বছরের ঐতিহ্যে সেই খাঁটি শ্বেত শুভ্র চাদরটাকে মেলে দেখব। তাই তো আজ আমাদের অল্প অল্পের গল্প কথার যে নায়ক, সে হলো শোলা শিল্প, তাই বিষয় শোলার সংসার। অনেকেই হয়তো ভাবে শোলা কোনো গাছের পাতা বা কৃত্রিম থার্মোকল, এটা কিন্তু একেবারেই নয়। শোলা খাঁটি প্রকৃতির দান, জলজ উদ্ভিদ, মূলত ধান ক্ষেত বা নিচু জলাভূমিতে বুক ফুলিয়ে বেড়ে ওঠে। বোটানিক্যাল নাম স্কাইনোমেন অ্যাসপেরা। গাছগুলো প্রায় 5-6 ফুট লম্বা হয়, আর বাইরেটা বাদামি রঙের খোসা দিয়ে ঢাকা থাকে, সেই খোসা ছাড়াতেই ভেতরে দুধ সাদা আমাদের শোলা বেরিয়ে আসে। মূলত দু ধরনের দেখা যায় শোলা, কাঠশোলা আর নরম হালকা ধরনের যেটা ভাট শোলা। তো শোলা নিয়ে এত কথা যে বলছি, শোলার এই এইটার পেছনে কিন্তু পুরাণে একটা চমৎকার গল্প আছে জানো তো। শিব ঠাকুর যখন পার্বতীকে বিয়ে করতে যাবেন, তখন তার ইচ্ছে হলো মাথায় পড়বেন ধবধবে একটা সাদা মুকুট। এইবারে সেই মুকুটকে তৈরি করবেন, ডাকলেন দেবশিল্পী বিশ্বকর্মাকে। কিন্তু বিশ্বকর্মা পাথর আর কাঠ দিয়ে কাজ করেও কিন্তু সেভাবে তো শোলার মুকুট নয়, মানে নরম সূক্ষ্ম কাজ তো তৈরি করতে পারছে।

কামনা। তখন শিবের ইচ্ছায় জন্ম নিল শোলা গাছ, আর জল থেকে উঠে আসলো এক রূপবান সুকুমার যুবক, যাকে বিশ্বকর্মা নাম দিলেন মালাকার। সেই থেকেই এই শিল্পীদের বলা হয় মালাকার। এ তো গেল মালাকার শিল্পীদের কথা। এবার আমরা শোলার ইতিহাসের আরও অনেক কথা জানবো, শুনবো, কিন্তু তার আগে সময় হয়েছে একটা গান শুনে নেওয়ার। ফিরে আসছি গানের পর, শুনতে থাকো, সঙ্গে থাকো।

ফিরে এলাম গানের পর, শুনছিলে মাদলের এই গান। আমরা আজকে কথা বলছিলাম সোলার সংসার, মানে সোলার শিল্প নিয়ে। তোমার সঙ্গে রয়েছি আজকের অল্প অল্প গল্প কথায়, আমি তোমার যুববাণীর বন্ধু। এই যে আমরা সোলার নিয়ে কথা বলছিলাম, তুমি কি জানো মধ্যযুগ থেকে বাংলার এই সোলার ব্যবহার রমরমিয়ে চলে আসছে, তবে এর রাজকীয় বিকাশ হয়েছিল রাজরাজাদের হাত ধরে। মহারাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগর কিংবা মল্লরাজাদের বিষ্ণুপুরের সর্বত্রই এই রাজপুজো, কুলদেবতার আরাধনা, রাজপরিবারে বিবাহ বাসরের মালাকারদের আলাদা কদর ছিল। কিন্তু তখন রাজাদের ফরমায়েশ মতো তৈরি হতো সুবিশাল সোলার সিংহাসন, দেবতাদের অলঙ্কার, মঙ্গল ঘট। শুধু তাই নয়, ব্রিটিশ নৃতত্ত্ববিদ স্যার হার্বার্ট হোপ রিসলি মালাকারদের নিয়ে গবেষণা করতে দেখেছেন তখন যে এই মালাকার বাংলার যে প্রাচীন শিল্পী, এই প্রাচীন নবশাক বা নয়টি প্রধান পেশাজীবী সম্প্রদায়ের মধ্যে তারা অন্তর্ভুক্ত। তাদের অনেকেই বিশ্বাস করতেন এবং দাবিও করতেন মোগল সম্রাট জাহাঙ্গীরের জমানায় খোদ মথুরায় কারিগরদের সাথে নাকি তাদের শিল্পধারার সুপ্রাচীন আত্মিক সংযোগ রয়েছে। তবে সোলা শিল্পের সবচেয়ে চোখ ধাঁধানো মোড় এসেছিল মুর্শিদাবাদের নবাবী আমলে। সেই সময়ে বাংলার নবাব ও উচ্চবিত্ত জমিদারদের মধ্যেই হাতির দাঁতের কারুকাজ বা আইভরি ক্রাফটের ভীষণ চল ছিল। কিন্তু হাতির দাঁত তো অত্যন্ত দুর্লভ আর আকাশছোঁয়া দাম। সাধারণ মানুষ ও বিচক্ষণ কারিগরেরা তখন হাতির দাঁতের বিকল্প হিসেবে বেছে নিলেন এই জলাভূমি সোলাকে। কারণ সোলার শুভ্রতা, মসৃণ আঁশ, যে টেক্সচারটা দেখতে পাওয়া যায় সেটা তো হুবহু হাতির দাঁতের মতো। নবাবের শৌখিনতাও বজায় থাকে। বজরা, জলতরঙ্গে ময়ূরপঙ্খী নাও, রাজকীয় পালকি, শিকারের হাতি কিংবা সুদৃশ্য পিলসুজ সবই তখন তৈরি হতে শুরু করলো সোলা দিয়ে। রাজকীয় সব মিনিয়েচার শোপিসও তৈরি হলো এই সোলা দিয়ে। আমির ওমরাওয়া তো তাজ্জব বনে যেতেন এসব দেখে। এর কিছুকাল পরে বাংলায় আবির্ভাব হলো ব্রিটিশদের। ইংরেজদের আসার পর এই সোলার চাহিদা কিন্তু একটুও কমেনি, বরং রাতারাতি এক আন্তর্জাতিক রূপ ধারণ করল। ভাবছ তো, সাহেবরা তো আর বিয়ের টুপর পড়তেন না, তাহলে সোলা কি নিয়ে কিটা কি কাজটা করতেন আর কি? আরে সেখানেই তো আসল চমক। বাংলার কাঠপাটা রোড থেকে বাঁচতে সাহেবরা যে বিখ্যাত হ্যাট বা টুপি পরতেন, তার ভেতরের অংশ তৈরি হতো তো এই সোলা দিয়েই। ইংরেজিতে বলা হতো পিট হেলমেট বা সোলার টুপি, আসল শব্দটা কিন্তু সোলা টুপি। হালকা রোদ আটকায় আর মাথাটা ঠান্ডাও রাখে। এই সোলার টুপির তৈরি হলো এবং রপ্তানি কিন্তু বিদেশেও করতে শুরু করলো তখন বাংলা। ভাবা যায়, বাংলার বিলের এক সাধারণ উদ্ভিদ নবাবী বিলাসিতা পেরিয়ে সাত সমুদ্র পাড়ে সাহেবের পোশাকের সঙ্গেও জায়গা করে নিয়েছিল।

শুনছিলে বিদীপ্তা চক্রবর্তীর কণ্ঠে এই গান। ফিরে এলাম আড্ডায়, আমরা কথা বলছি সোলার সংসার নিয়ে। তোমার হয়তো মনে হচ্ছে যে একটা জলাশয়ের ডাঁটা এত অদ্ভুত সুন্দর জিনিস তৈরি হয় কি করে এটা থেকে? পদ্ধতিটা কিন্তু ভারী ধৈর্য আর নিষ্ঠার। কার্তিক অগ্রহায়ণ মাসে যখন বিলের জল কমতে থাকে, তখন চাষি ও মালাকার বুক সমান জলে নেমে পড়েন, সোলা গাছ কেটে আনেন, তারপর রোদে শুকিয়ে সেটা ব্যবহার করেন। ওই যে বাদামি ছাল বাকুল বলছিলাম না, সেগুলো ছাড়িয়ে নেন। এরপর শিল্পীর অস্ত্র কিন্তু খুব বেশি নয়, কোনো বড় কারখানাও লাগে না, লাগে ধারালো একখানা ছুরি বা বাতুল, একটু আঠা, সুতো আর শিল্পীর আঙুলের জাদু। কাগজ কাটার মতো সোলার লম্বা কাণ্ডগুলোকে চিরে পাতলা পাতলা করে তৈরি করা হয়, যাকে বলা হয় কাপ। আর সেই কাপ কেটে কুঁচকে নকশা তুলে তৈরি করা হয় নিখুঁত ফুল, লতা পাতা আর গহনা। আর সোলার শিল্পের কথা বলবো, অথচ বাঙালিদের প্রাণের ডাকের সাজের কথা বলবো না, তা কি হয়? শরৎকালের প্রোগ্রাম হচ্ছে, আমাদের আড্ডা হচ্ছে, মা দুর্গার আবাহন হচ্ছে, এখন তৃতীয়া চলছে, মা দুর্গার ডাকের সাজের কথা বলবো না, তা কি হয়? কিন্তু একে ডাকের সাজ কেন বলা হয়? এমনটা শোনা যায় যে পলাশীর যুদ্ধের পর শোভাবাজার রাজবাড়িতে যখন জাঁকজমক করে পুজো শুরু হলো, তখন দেবীর সাজের জন্য জার্মানি থেকে রূপলি স্তবক বা রাংতা আসত, ডাক মারফত আসত সেটা, অর্থাৎ পোস্টে। এবার ডাক মারফত আসত বলেই ডাকের সাজ। কিন্তু পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি থেকে ডাক আসা বন্ধ হয়ে গেল, তখন বাংলার

মালাকাররা নিজেদের শোলার কাজ দিয়ে হুবহু ওই সেই রূপলী নকশা ফুটিয়ে তুললেন। ডাক বন্ধ হলো, কিন্তু শোলা চিরতরে ডাকের সাজ নামটা আপন করে নিল। বিয়েবাড়ির বরের টোপর, কোণের মুকুট, কালীপুজোর ডাকের গয়না থেকে শুরু করে রথের মেলায় কেনা শোলার কদম ফুল, পুতুল, বাঙালির জীবনের শুভ মুহূর্তগুলোতে সব কিছুতেই শোলা ছাড়া জাস্ট ভাবাই যায় না। চলল এই শোলা শিল্পের কাজ। আর শোলা শিল্পের কথা তো হচ্ছে হবেই, এখন সময় হয়েছে আরও একটা গান শুনে নেওয়ার। চলো শুনে নি গান, ফিরে আসছি গানের পর।

শুনছিলে মোনালি ঠাকুরের কণ্ঠে এই গান। সত্যি তো দুগ্গা এসে গেছে আমাদের ঘরে। আর এই ডাকের সাজের কথা হচ্ছিল, কিন্তু কথা বলতে বলতে একেবারে শেষ পর্বে চলে এসেছি। যে আমাদের আজকে কথা হচ্ছিল সোলা শিল্প নিয়ে, তাই তো বিষয়ে সোলার সংসার। এই সোলা শিল্প কিভাবে তৈরি হয়েছে, সোলা কি করে তৈরি করা হয়, সব কিছু আমরা শুনছিলাম। কিন্তু এবার একটা সত্যি কথা বলি। সত্যি কথা বলতে শুনতে খারাপ লাগলেও আজকাল কিন্তু বাজার ছেয়ে গেছে সস্তার সাদা থার্মোকল। কারখানা থেকে মেশিনে তৈরি করে থার্মোকলের টোপর সাজ দেখতে দূর থেকে সাদা লাগে হয়তো, কিন্তু না, এর কোনো প্রাণ নেই, বরং মারাত্মক পরিবেশ দূষণ ঘটায়। থার্মোকল এসে আমাদের এই শতবর্ষ প্রাচীন সোলা শিল্পকে কোণঠাসা করে দিয়েছে, তার উপর জলাভূমি বুঝিয়ে ফেলায় সোলা গাছের তো আকাল। অনেক শিল্পী বাধ্য হয়ে কিন্তু পেশা বদল করেছে। কিন্তু আশার কথা আছে, শিল্প শিকড় থেকে তো এত সহজে উপড়ে ফেলা যায় না। বাংলার বেশ কিছু অঞ্চলে আজও এই ঐতিহ্যকে বুকে আগলে রেখেছে মানুষজন, যেমন কোচবিহারের দিনহাটার বালাডাঙ্গা গ্রাম। এখানে তো সবাই এই গ্রামটাকে সোলা গ্রাম বলেই ডাকে। এরপর এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই মানে উঠোনে মালাকার পরিবারগুলো দিন রাত ফুটিয়ে তুলছে অপূর্ব সব শিল্পকর্ম। তারপর পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকা পাশি গ্রাম, এই গ্রামের প্রায় 400 পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত। এই গ্রামেরই প্রয়াত আন্তর্জাতিক শিল্পী মধুমঙ্গল মালাকারের তৈরি সোলার মুখোশ আজও স্থান পেয়েছে বার্সেলোনার মিউজিয়ামে। এছাড়াও আমাদের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি আর দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকায় শিল্পীরা আজও সোলা আঁকড়ে বাঁধছেন। আর ওপার বাংলা, ঢাকা, মাগুরা, মানিকগঞ্জ, বরিশাল, যশোর, নওগাঁ, রংপুর, শাঁখারিবাজার, এই সমস্ত এখানকার যে গ্রামগুলো, সেখানে কিন্তু সোলার পুতুল, টোপর, মঞ্জুষা আজও টিকে রয়েছে সগৌরবে। আসল কথা কি, সোলা শিল্পকে তো অত সহজে উপড়ে ফেলা সম্ভব না। কোনো শিল্পকেই অত সহজে উপড়ে ফেলা সহজ হয় না, যতই কৃত্রিমতা আসুক। আর সত্যি কথা

বলতে কৃত্রিম যে থার্মোকল, হ্যাঁ সেটা হয়তো সহজলভ্য, কিন্তু যে পরিমাণ পরিবেশ দূষণ ঘটায় সেটা তো আমরা সকলেই জানি। আর সত্যি কথা, সোলার সেই যে ব্যাপারটা সেটা কিন্তু মানে থার্মোকলে আমরা পাই না। অনেক বেশি সাদা, অনেক মানে সুন্দর, অনেক কাজ করা যায়, হয়তো অনেক বেশি অন্য কিছুভাবে কাজ করা যায়, নিজের মতো করে সেটাকে মোল্ড করে কাজ করা যায়, কিন্তু সোলার যে ঐতিহ্য সেইটাকে কখনো করা যায় না। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে কিন্তু সময় শেষের পথে। তৃতীয়ার এই পুজো পুজো আমেজে আমরা জানলাম বিলের ধারে এক টুকরো কথা, মানে বিলের ধারের এক টুকরো গল্প কথা, তার সেখানকার যে এক জলজ উদ্ভিদ কিভাবে ভালোবাসায় দেবীর চালচিত্র আর বাঙালির সংস্কৃতির মুকুট হয়ে ওঠে সেই কথা জানলাম। সোলার সংসার সবটাই শুনলাম, সোলার সংসারের বিষয়। আর এবার যখন তুমি মণ্ডপে যাবে না, কিংবা সামনে কারোর বিয়েতে যাবে, বরের মাথায় টোপর দেখবে, একটুখানি মন দিয়ে সেই দুধ সাদা কাজের দিকে তাকিয়ে তো মনে রেখো, থার্মোকলের ভিড়ে এই খাঁটি পরিবেশ বান্ধব লোকশিল্পকে ভালোবেসে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোমার আমার সবার, তাই সেদিকে মাথায় রাখতে হবে। তবে এখন বলতে খুব ভালো লাগছে, এখন নতুন করে বহু শিল্পীরা আবার সোলার কাজের কাজকর্ম শুরু করেছেন, বা কাস্টমাইজ বরের টোপর, বিয়ের কনের টোপর, নানা রকমের সোলার জিনিসপত্র তৈরি হচ্ছে, এবং সেখানে থার্মোকল নয় সোলার কাজই হচ্ছে। এটা বলতে বেশ আমাদের ভালো লাগছে, তার মানে কোথাও গিয়ে মানুষ এখনও আশা রেখেছে এটার প্রতি। আর সময় একেবারেই শেষ হয়ে এসছে, বেশিক্ষণ একেবারে কথা বলতে পারবো না, তবে তোমাদেরকে বলছি পুজো খুব ভালো করে কাটিও। আর পুজো তো শুরুই হয়ে গেছে, নিশ্চয়ই সবার প্ল্যান শুরু হয়ে গেছে কবে কখন যেতে হবে, কোন কোন জায়গায় ঠাকুর দেখব আমরা। আর বেশি কথা বলতে পারবো না, তাহলে তোমরা তোমাদের প্ল্যান ট্যান সব স্কেডিউল রেডি করে ফেলো, আর আমিও এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পুজো কাটিও। যেতে যেতে রইল তোমার জন্য শেষ গানটা।

0: যুববাণী থেকে শুনলেন অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ছিলেন মালবিকা আচার্য। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন নাটক।
1: আজকের নাটক তমসা, কাহিনী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বেতার নাটক অনিল ভৌমিক, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়, নাটক তমসা।

0: ছোট একটি স্টেশন, লাল কাঁকর বিছানো মাটির সঙ্গে সমতল প্ল্যাটফর্ম, তাও একটা প্ল্যাটফর্মের কোণে পয়েন্টিং করা ছোট একখানি ঘরে স্টেশন রুম, বাকিটা একটা টিনের চালা। সেই চালার মধ্যেই চট দিয়ে ঘেরা একখানা পার্সেল রুম, তার পাশে একটুকরো ঘরের দরজায় মাথায় লেখা জেনানা। প্ল্যাটফর্মে একটা অন্ধ ছেলে বসে, কুৎসিত চেহারা, চোখ দুটো সাদা, সামনের মাড়িটা অসম্ভব রকমের উঁচু, চারটে দাঁত বেরিয়ে আছে, হাত পাগুলো অপুষ্ট অশক্ত। একটা ডুবকি হাতে নিয়ে আপন মনে সে দুলছে, মধ্যে মধ্যে হাসছে, আপন মনে কথা বলছে, কখনো চঞ্চলে উঠছে কিছু শোনার জন্য, কখনো জোরে নিঃশ্বাস নিয়ে কিছু শুকতে চাইছে। সকালে আপ ডাউন দুটো ট্রেন, এইখানেই ক্রসিং হয়, লোকে বলে মিট হয়। ট্রেন দুটো চলে গিয়েছে জনবিরল স্টেশন, যাত্রীর মধ্যে একটা খ্যামটা নাচের দল।
1: এ আবার কেমন স্টেশন রে বাবা, লোক নেই জোর নেই।
2: আহা, পড়লি যেমন কথা, লোকজন দিয়ে আমাদের দরকারটা কি? এখানে তো আমরা আসর বসাবো না।
1: কি যে বলেন সুরেশদা, স্টেশন বলে কথা, লোকজন না থাকলে কেমন ন্যাড়া ন্যাড়া লাগে না, তাই না রে চুটকি?
3: আমার বাবু লোকজন দুচক্কের বিষ।
1: বলিস কি রে, আমরা হচ্ছে ঝুমুরের দলের মেয়ে, নাচবো গাইবো, আসরে লোক ভেঙে পড়বে, ঝনঝন প্যালা পড়বে, হরিবোল হাঁক ছাড়বে লোকে, তবে না?
3: ওই ওই আসরের সময়তেই যা, তাছাড়া ভিড় লোকজন রক্ষে করো।
1: আমাদের কাছে লোকজন হলো কি লক্ষ্মী, আর তুমি?
2: তোমরা ওই একটু বাকিলা থামাও গো বাপু, মালপত্তর গোজগাজ করে এই বেঞ্চিটা একটু বসো, গাড়ি তো সেই বেলা দুটো হয়ে। এই বিষ্ণু ফতেয়া, একটা রান্না বান্নার জায়গা দেখ। হরির মা এদিকে এসো, এই বেঞ্চিটায় কাপড় টাপড় কিছু পেতে দাও। ইস, যা ধুলো আর নোংরা, বসো গো বসো তোমরা।
4: কোকিল ডাকে, ময়না কিষ্ট কথা গাও, আরে কিষ্ট।
2: এই হতচ্ছাড়া স্টেশনে কোকিল ডাকছে, ময়না ডাকছে, মরুক গে। এ দোকান
4: আগে বাবু,
2: চারটে সিগারেট দাও তো।
4: পাপিয়া ডাকে,
2: আরে এত পাখি ডাকছে, চিড়িয়াখানা নাকি রে বাবা?
5: চিড়িয়াখানা লয় বাবু, ওই দেখুন
2: কি,
5: ওই ওই যে অন্ধ ছেলেটা মাটিতে উবু হয়ে বসে আছে, ও হচ্ছে কি হরবোলা, জন্তু জানোয়ারের ডাকও ডাকতে পারে,
2: তাই না? ইস, কি দেখতে!
5: ও দেখতে অমন হলে কি হবে বাবু, গান গায় খুব ভালো। নিন বাবু সিগারেটটা নিন, ওই যে দেখুন ডুবকি ধরেছে, বাজনার তালে তালে আবার দুলতে শুরু করেছে, গান ধরবে এবার।
6: চোখে ছটা লাগিল তোমার আয়না, বসা চুরিতে।

0: বাড়িতে।
1: শুনেছিস
2: অমরণ
1: গানের তালে তালে যেভাবে দুলছে উল্টে পড়ে না যায়।
0: চোখে ছটা লাগিল তোমার আয়না বসা চুড়িতে।
3: গীতা আর হবে তা
4: বলিহারি নে রে খা
5: বিড়ি।
4: হ্যাঁ খা।
5: কি সিগারেট খাচ্ছ? আরে দেন না কেন
3: বেটা? আমার বালক দাসী রে, আমার নাম বালক দাসী, ভালো মন্দ খেতে ভালোবাসি। হ্যাঁ সিগারেট খাবে? একটা সিগারেটের দাম কত জানিস?
5: আমার গানের বুঝি দাম নাই।
4: ঠিক আছে এনে সিগারেট।
5: পেনা পাবো স্যার ঘোড়া দিলেন চাবুক দে।
4: চাবুক?
5: হ্যাঁ দেশলে জেলে দেন।
4: ও এই নে।
1: দেখেছিস যেন বেজায় গন দিচ্ছে, মাথা ঘুরে না পড়ে যায়।
4: তোর গলাটা তো খাসা রে, বেশ গান গাস। হ্যাঁ
5: বুঝলেন বাবু মশাই, সবাই বলে ভালো তা ইয়ে হয়েছে
4: কি
5: খুব ভালো করে গাইলে না, মানে পান মন সম্পন্ন করে গাইলে মোহিত করে দিতে পারে।
4: কি হলো রে?
5: সিগারেটটা হাত থেকে বুয়ে পড়ে গেল তো।
4: দাঁড়া দাঁড়া তুলে দিচ্ছি।
5: আমি পারবো বাবু মশাই। এ এ এই মলিন্দ
4: কি বলছিস?
5: শুন
4: কি
5: সরি আয় কানে কানে বলবো।
4: কি বল?
5: মেয়ে ছেলেটা হাসছে, ভদ্রলোক নয়?
4: হ্যাঁ
5: বর্তমানের। ঠিক বুঝতে পেরেছি আমি।
4: কি করে বুঝলি?
5: বুঝলাম গলার রজ্জুর থেকে।
4: কিন্তু ভদ্রলোক ছোট লোক বুঝলি কি করে?
5: চুরির শব্দেতে আর মিষ্টি সুবাস থেকে অনেকক্ষণ থেকে ও দুটো পাচ্ছিলাম, মনে মনে সন্দনায় ছিল, ছুটুনু করলে গায়ে ঘাম গন্ধ ওঠে, কাঁচের চুড়িতে এমন মিঠে শব্দ হয় না, সোনার চুড়ি আছে হাতে লয়।
4: হ্যাঁ
1: সুরেশ দা তোমাকে বিষ্টু ডাকছে।
4: তা কেন?
1: রান্নার জায়গাটা দেখে আসতে।
4: ও যাচ্ছি।
5: তা ঠাকুরদা হাসছেন, আপনকার দিকে বলছি, হাসছেন কেন?
6: আমাদের বলছো?
5: হ্যাঁ বলছি আপনারা হাসলেন কেন?
1: সে আমরা নই, অন্য লোক।
5: অন্য লোকে
1: কেন? অন্য লোকে তো হাসলে।
5: সিঙ্গিতে বাসি বাজে না মা ঠাকুরন, ক্যানিস্তারায় তবলার বোল ওঠে না।
6: ও মা গো
1: বাপরে কথার কি ঢং!
6: আমরা হেসেছি বলে তুমি রাগ করেছো?
5: রাগ? আরে বাপরে আপন কাজের উপর কি আমি রাগ করতে পারি মশাই?
1: তবে
5: হাসলেন কেন? তো শুধালাম বলে অন্যায় কিছু বললাম নাকি?
3: আরাম জাদা বেটা, ওরা হেসেছেন তোর মুহিত শুনে।
5: কেন সিংজি মুহিত করে দিতে পারি না আমি?
3: খুব হয়েছে, থাম।
5: থামব কেন?
3: কাকে কি বলছিস জানিস?
5: হ্যাঁ
3: ওরা হলেন কলকাতার গাইয়ে। হ্যাঁ কলের গান শুনিছিস তো রে বেটা? সেই রকম গাইয়ে বড় বড় বাইজি। হ্যাঁ বেটা পঙ্খিরাজ ওদিকে মুহিত করে দেবেন।
5: হ্যাঁ তাহলে তো অপরাধ হয়ে যাচ্ছে।
3: হ্যাঁ তা হয়েছে।
6: কিরে পটলি বাস্ক খুলছিস কেন?
1: সাবান বের করছি, কাছেই পুকুর যাই নিয়ে আসি।
6: একা যাবি?
1: না সুরেশ দাকে একটু দাঁড়াতে বলবো।
3: দেখো দেখো আরামজাদের মুখটা দেখো কেমন করে হাসছে আর নাক টানছে। এই এই পঙ্খে
5: বাড়ির সুন্দর বাস উঠতেছে সিংজি।

0: মানে একেবারে মোহিত করে দিলে।
1: হ্যাঁ মোহিত করে দিলে।
2: শোনো
0: ঠাকুরন, আমায় বুঝছেন?
2: হ্যাঁ হ্যাঁ, তোমার সেই মোহিত করা গান যদি গাও তবে তোমাকে ওই সাবানখানা দিয়ে যাব।
0: একেবারে দিয়ে দিবেন?
2: হ্যাঁ।
0: গান গাইলে?
2: হ্যাঁ।
0: কিন্তু আমার আস্পর্ধা হয়ে যাচ্ছে।
2: কেন?
0: গান কি আপনাদের সামনে গাইতে পারি আমি?
2: কেন, তুমি তো ভালো গাইতে পারো, ভারী সুন্দর গলা তোমার।
0: ভালো লেগেছে আপনকার?
2: লেগেছে বৈকি।
0: একটা কথা বলবো ঠাকুরন?
2: বলো।
0: নাক করবেন না তো?
2: না না, বলো না।
0: ও নেতাই মলিন্দ, সব চলি গেলি নাকি? ও মলিন্দ।
1: কেন মলিন্দকে কেন, জল খাবে না সব, বাড়ি যাবে না?
0: সিংজি, আপনিও দোকানে তালা দিচ্ছেন লাগছে।
1: হ্যাঁ দিলাম, জল খাবি তো আয়, আমিও বাড়ি যাচ্ছি।
0: খিদেলেই আজ।
2: কই বললে না তো?
0: কে
2: কি বলবে বলছিলে?
0: বলছিলাম,
2: বলো।
0: বলছিলাম কি?
2: হ্যাঁ, শব্দ কিসের রে বাবা?
0: আজকে রোদের তাতে স্টেশনের ঘরের টিনে শব্দ উঠেছে।
2: তাই নাকি? রোদের তাতে টিনে শব্দ ওঠে?
0: হ্যাঁ, এখন সেই সন্ধ্যেবেলা পর্যন্ত উঠবে। এই দেখুন, এই শব্দ কিন্তু রোদের তাতেন নয়, কাক পশলো চালে।
2: তাই নাকি? দেখি তো। আরে আরে, ঠিকই তো চালে কাক বসেছে। আচ্ছা তুমি কি সত্যি চোখে দেখতে পাও না?
0: ঠাকুরন, আমি জমান্দ। তা বলছিলাম কি একে?
2: বলো।
0: বলবো মশাই, নির্ভয়?
2: বরাবরই তো বলতে বলছি।
0: আপনি একটি গান যদি গাইতেন।
2: গান শুনবে? পায়ে হাত দিচ্ছ কেন?
0: আপনকার চরণকু তো পাবো বলেন, গানই বা শুনবো কি করে? তবে সাধ হয়তো মনুষ্য তো বটে, আর গান শুনতে আমি খুব ভালোবাসি।
2: গান গাইব?
0: হ্যাঁ
2: বেশ, কিন্তু হারমোনিয়ামটা যে অনেক বুচকা বুচকে নিচে।
0: হারমোনি?
2: হ্যাঁ
0: হারমোনি থাক, আপনি এমনি গান, আস্তে আস্তে গান, রোদ বেজায় চুরিচ্ছে, শুধু গলায় আস্তে আস্তে গান, ভারী ভালো লাগবে।
2: বাহ বেশ বলেছো।

0: কেমন, ভালো লাগলো? ভালো লাগলো,
1: যেমন ধন্যী হইলো মা ঠাকুরন। হাসছেন? তা এমন গান জীবনে কোথা শুনতাম বলে? ঠাকুরন
0: বলো,
1: এটা প্রণাম করবো আপনাকে?
0: কেন,
1: ভারী সাদ হচ্ছে।
0: না না, এই পাছাড়ো। আচ্ছা, তোমার তোমার কে কে আছে, কে কে আছে বাড়িতে? মা মা আছে, বাপ আছে, শুনছো? এই ওঠো ওঠো, অনেক প্রণাম করা হয়েছে, এই ওঠো ওঠো বলছি।
2: আরে আরে, এই বাড়ে, এই এই ও কি হচ্ছে? এই
3: ও মার,
0: এই ওঠো ওঠো। আহা, কি ছিরি খুলেছে!
2: এই বাড়া কাজ ছিলি নাকি রে?
0: মুখটা মুছো, গোটা মুখে তোমার লাল রং লেগেছে।
1: লাল রং?
0: হ্যাঁ, আলতা লেগেছে।
1: আলতা?
0: হ্যাঁ, ঠোঁটে মুখে গালে নাকে মুছে ফেলো।
1: কাকু কাকে?
3: নে নে, ওর সঙ্গে আর ন্যাকামি করতে হবে না। ওদিকে দেখে এলাম রান্না হয়ে এসেছে, নিয়ে নিবি তো, নিয়ে আয়। সুন্দর জল পুকুরে
0: কদ্দুর,
1: এই কাঁচি আজ্ঞে, এই কাঁচি বেশি দূরে না, চলেন আমি নিয়ে যাচ্ছি।

0: আসেন
1: তুমি তুমি যাবে?
0: হ্যাঁ হ্যাঁ, কানাদের সব পথঘাট মুখস্থ, ঠিক নিয়ে যাবে। জানা নিশ্চিন্তে চান করবি, ও বসে থাকবে ঘাটে।
2: আসেন একগে,
1: দাঁড়াও গামছা কাপড় বের করি।

0: এই বটতলায় এসে আসেন এই বাজারে।
1: তুমি এখানকার সব জায়গা চেনো?
0: হ্যাঁ, পশ্চিমে গোবিন্দবাড়ি, তারপর চন্ডীতলা, চন্ডীতলায় পঞ্চপব্যে বলি হয়, আমি হিসেব রাখি কবে আমাবস্যে কবে পঞ্চমী, যেদিন চন্ডীতলা যায় প্রসাদ পাই। পুকুরে এসছে নয় কি না?
1: হ্যাঁ, বাহ সুন্দর পুকুর তো।
0: জল খুব ঠান্ডা, পান মন জুড়ে যায়।
1: তাই নাকি?
0: দেখেন কেন চান করে থাকলেন, আমি ঘাটলায় বসলাম।
1: বসো
0: থাকলেন, জল ঠান্ডা নয় কি না? হ্যাঁ,
1: মন প্রাণ জুড়িয়ে গেল।
0: থাকলেন ওই বাবুটি কে?
1: কোন বাবুটি?
0: ওই যে এজেন্ট মাকে সিগারেট খায় কান বাবু।
1: তুমি সুরেশদার কথা বলছো?
0: হ্যাঁ গে।
1: ওই সুরেশদা আমাদের দলে হারমোনিয়াম বাজায়, সব দেখাশোনা করে।
0: মনীষীটা শৌখিন বটে।
1: হ্যাঁ, তা একটু শৌখিন বই কি। আচ্ছা তোমার নাম কি?
0: আমার নাম, আমার নাম পঙ্কে।
1: পঙ্কে?
0: হ্যাঁ পঙ্কে আর কি।
1: ও পঙ্কি।
0: আচ্ছা হ্যাঁ, ছেলেবেলা পাখির মতো চিচি করে চেঁচাতাম কি না, কানা বলে মা আমায় খুব হেনস্থা করতো, ভুয়ে পড়ে পড়ে চেঁচাতাম।
1: মা বাবা আছে তোমার?
0: হ্যাঁ, যাই বাড়ি মাঝে মাঝে, বাবা মার নো খুব ভালো। বাবার নাম ইকেনে।
1: কি হলো, কি হলো?
0: মোড়ালের মোড়ালের বড় ঝাঁক ঠেছে লাগছে।
1: মা তাই তো, কি সুন্দর হাসগুলো
0: ঠিক দুপুরবেলায় আসে।
1: তুমি তুমি বুঝতে পারো?
0: হ্যাঁ গে, পাখনায় বাতাস কাটে, শব্দ শুনি বুঝি।
1: তোমার বাবার কথা কি বলছিলে?
0: গে বাবার নাম কীর্তিবাস বাগদি, বাবাই আমার নাম রেখেছিল পঙ্কি। ঠাকুর আমার এক দিদি আছে, দিদি আমাকে খুব ভালোবাসতো, কোলে নিত, তাই আপনকার মতো বয়স হবে তা।
1: আমার না তো। আচ্ছা আমার বয়স কি করে বুঝলে তুমি?
0: তা আপনি আমার চেয়ে খানিক বড় হবেন, তার বেশি নয়, গলার রজ্জ শুনে বুঝতে পারি কিনা খানিক আছে। আপনকার গলা এখনো বাঁশের বাঁশির মতো খাদ মেশে লাই। তাছাড়া
1: তাছাড়া
0: বলবো আগে?
1: বলো না,
0: আস্পর্ধা হয়ে যাচ্ছে।
1: ঠিক আছে তুমি বলো।
0: আগে আগে আপনাকে যখন পাঠিয়ে পেলাম গল্লা।
1: ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়?
0: এখান থেকে বাড়ি আমার কোশ্চেরি হবে। বছর সাতেক আগে মা একদিন খুব মেরেছিল, উত্তম মধ্যম করে।
1: উত্তম মধ্যম?
0: হ্যাঁ গে। তা দিদি বললে, কোনকে তুই তো গান গাইতে পারিস, তো ভালো বাজার জায়গা জানা কেন, গান গাইবি ভিক করবি। কথাটা আমার মনে খুব লাগলো, দিদি একদিন আমার হাত ধরে এখানে রেখে গেল, সেই অবধি
1: কেমন রোজগার হয়
0: চলে যা, একটা পেট তো। ঠাকুর আপনকার গানের ওই নাইনটুকুনি ভারি সুন্দর।
1: কোনটুকু?
0: ওই
2: ছেয়ে ছেয়ে খয়ে গেল

0: অবাক কাণ্ড,
1: ও কত বুঝছিল কেন?
0: একবার শুনে তুলে নিয়েছ, একেবারে নির্ভুল, এতটুকু এতে কতিক নেই, আশ্চর্য।
2: এই ছোটকে,
0: হ্যাঁ
2: না, এটা কতক্ষণ লাগে?

0: প্রায় হাতে পায়ে ধরা ধরি, এখানে এক রাত আসুন বসিয়ে যান।
1: তাই বলো, লাভের কড়ি ছাড়া রাজি হবে তেমন মানুষ তো তুমি ন।
0: দল চালাতে গেলে সবকিছু ভাবতে হয় গো, তার টাকা দেবে এরা, পেলাও পড়বে আসরে, মনে হয় পুষিয়ে যাবে। তাই তোমরা বাপু একটু বেলাবেলি তৈরি হয়ে নিও, কেমন?

0: গায়ের উপরে পড়ছে, মুনিশি লজের পারে না
1: কেরা। ও পঙ্কে,
0: হ্যাঁ
1: তুই আজ ওরে যাস নাই?
0: না মলিন্দ, তুই মদ খেয়েছিস?
1: তাও একটু খেয়েছি, লাশ দেখব, গান শুনব, সাদা চোখে হয় হয় না? তোকে তো ভগবান মেরেই রেখেছে, লইলে দেখতি কি লাজ। হায় হায় হায় হায় হায় হায়, তা গান তো শুনেছিস?
0: ই গান আমি আগেই শুনেছি, সি গান আর ই গান।
1: পঙ্কে, এই পঙ্কে, এই শোন, চলে গেল। বাহ বাহ, যুধিষ্ঠিরের পেতাম।
2: ঠাকুরন, ঠাকুরন,
3: কে?
2: আমি, আমি পঙ্কি।
3: এত রাত্রে
2: ঠাকুরন, আমার তো দিন রাত সব সময়।
3: কিন্তু
2: ঠাকুরন, কি গান গাইলেন আপনি?
3: কেন
2: ই গান? কি রংচুরির গায়, মধুমাতালের সামনে গায়, ঠাকুরন ই গান কি করলেন
3: আপনি? শোনো কি হলো রে, রাত দুপুরে কি শুরু করেছিস? চলে গেল, ধরে রাখলি তো পাত্তি। তোর কি হয়েছে বল দেখি? ওই কালা ভূতের মতো চেহারা, ওর মধ্যে তুই কি দেখলি?
4: ওর মনে খুব লেগেছে রে।
3: তাও কি তোকে সঙ্গে দেবী টেবি ঠাউরেছে নাকি?
4: কেউ বোধ হয় আমাদের তা ভাবে না।
3: কেউ না,
4: অবাক কাণ্ড।
3: বুঝেছি, সুরেশদার বোতলে এখনো তলানি কিছু আছে বোধ হয়, গলা ঢেলে নেগে সব জ্বালা জুড়িয়ে যাবে।
4: আমি আর ওসব ছোব না।

0: ওই যে সুন্দরী মেয়েটা গো, ওর সঙ্গে খুব বকর বকর করছিল বটে।
1: আমারই হয়েছে বিপদ।
0: তোমার বিপদ আবার কিসে?
1: আমার বাজা বউটা দিনমানে একবার পঙ্কেকে না দেখলে তো খেপে যায়। পঙ্কে চলে গেছে শুনলে চণ্ডীতলায় হত্যে দেবে নিঘেত। দেখি গে কোথায় গেল পঙ্কে। ও পঙ্কে।

0: এবার জংশন স্টেশনে তো নামলাম, উফ কি ভিড় রে বাবা, এত লোক, কিন্তু ঠাকুরনদের দল কম নে চলে গিয়েছে, কি করি এখন, মুশকিলে বলাম।
1: আরে পঙ্কিনা,
0: আগে হ্যাঁ গাছ বাবু,
1: তুই এখানে এই জংশন স্টেশনে?
0: আগে এখানে এলাম বলি একবার ঘুরে ফিরে আসি, নতুন জায়গা দেখতে চিনতে তো সাধা
1: দেখা তো হলো, এই ট্রেনে যাবি তো চল আমার সঙ্গে।
0: না থাকবো এখানে দু দশ দিন।
1: থাকবি?
0: হ্যাঁ, এখানকার বাজারটা কিরকম দেখি একবার।
1: ও আচ্ছা আচ্ছা বেশ।
0: গাঁটবাবু, গাঁটবাবু, ও গাঁটবাবু, চলি গেল অজান জায়গা, গাঁটবাবু যদি একটু দেখাশোনা করে দিত, চেনা জানা করে দিত, যাক গে। শিয়ারা বাজার বাসা ইচ্ছে লাগছে, ওদিকে দোকান দেখি না কেনে, কি সুন্দর বাস ছাড়ছে, কি বাজছেন গো বোর দোকানে ওটা, সিঙ্গারা কচুরি,
2: সরে বস সরে বস,
0: তা বসছি।

0: খালি পেতে কি ঢেকুরতে না গান হয়, পয়সা দেন খাই জীবন বাঁচুক তবে না গান।
1: ও বাবা কথায় উস্তাদ দেখছি, নে নে পয়সা নেই।

0: হ্যালো হ্যালো, কে? ও যামিনীদা, কি বললেন? 51 আপ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তা দাদা, আপনার ওখানে তো নলেনগুর জলের দরে বিকুচ্ছে, গরিব ছোট ভাই আপনার, দেবেন দাদা এক হাঁড়ি পাঠিয়ে? হ্যাঁ হ্যাঁ, না না না না, দাম নিতেই হবে, সেসব শুনছি না। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দিচ্ছি জামিদা।
1: মাস্টারমশাই।
0: হ্যাঁ, কে?
1: আমি পঙ্কে।
0: ও, এসেছিস বেটা, বল কি বলছিস বল।
1: আগে
0: কি জিজ্ঞাসা প্রভু, বর্ধমান কত দূর, ভাড়া কত?
1: আগে না বলছিলাম, আগে
0: বর্ধমান শহরটা কেমন, কত বড়, জনসংখ্যা কত?
1: হ্যাঁ,
0: আচ্ছা তোর বর্ধমান যাবার ইচ্ছে কেন এত বলতো? ঠিক আছে ঠিক আছে, দেবো আমি একদিন তোকে গাড়িতে চড়িয়ে।
1: পেকান্দ শহর,
0: পেকান্দ শহর, এখন যান, যা যা দেখিনি, এখন কাজ করতে দে, কাজের সময় জ্বালাস নে। দেখো, ল্যাংচাতে ল্যাংচাতে চলেছে লাইন পার হয়ে, ওই টেলিগ্রাফের খুঁটিতে গিয়ে কান পাত দে, কি যে বলে বিড়বিড় করে,
1: টক্কা টক্কা টক্কা, টডে টডে, টক্কা টক্কা।

টরে টক্কা টক্কা টরে টরে। হ্যালো হ্যালো হ্যালো ঠাকুরন, বর্তমানের ঠাকুরন? হ্যাঁ হ্যাঁ, আমি পঙ্কে, কানা পঙ্কে, গান গাইছি আপনকার গান, সেই গান।

0: তো হয়েছে, দেখেন তো,
1: দেখি এই হলো তোর নয়না হয়েছে,
0: জমা রইল।
1: আচ্ছা কালকে দিয়েছিলি ছ আনা, তাই না?
0: হ্যাঁ, হিসেব রাখছেন তো?
1: হ্যাঁ রে হ্যাঁ, তোর জন্য আলাদা খাতা রেখেছি বুঝলি। তা হ্যাঁ রে পঙ্খি, বলি টাকা জমিয়ে করবি কি?
0: ঘাট খরচা লাগবে তো।
1: তা তোর ঘাট খরচা হয়ে আরো কিছু বেশি থাকবে।
0: অমরদা, বয়স হইলে তো গলার এই রজ্জু থাকবে না, তখন আমার গান শুনলে লোকের হাসি চাইবে, তাই বুড়ো বয়সের নেগে।
1: তোর বুদ্ধি আছে।
0: চক্ষু তো ভগবান দিলে না, মাথাটাই দিচ্ছ।
1: আর জীব মানে তোর বচন।
0: অমরদা
1: বল,
0: আর কাউকে তো বিশ্বাস হয় না, তোমার কি হয়? জানো ওই যে স্টেশনে মেয়ে ছেলেদের যাত্রী ঘর?
1: হ্যাঁ।
0: সেই ঘরের মেঝে তো কাঁচা।
1: হ্যাঁ,
0: ওই ঘরের কোণের দিকে আরো কিছু খুচরো পয়সা পুঁতে রেখেছি।
1: সে কি রে, আরে চুরি হয়ে যাবে যে।
0: না না, কাক পক্ষীতেও জানে না, শুধু তুমি জানলে।

এমন করে অনেকগুলো দিন পেরিয়ে এলো পঙ্খি। তার বর্তমানে বাতিকটাও কমে গিয়েছে অনেক। কালার তোরতরে গানখানা সে গায়, লোকে তারিফ করে, পঙ্খি সবিনয় হাসে। কিন্তু আর সেই চৈত্র দুপুরে গেম স্টেশনে প্ল্যাটফর্মে নরম দুখানি পায়ের উপর মুখ রেখে প্রণাম করা কথাও মনে পড়ে না, আর সেই মিষ্টি প্রাণ মাতানো গন্ধের কথাও মনে পড়ে না। এইভাবেই কতদিন কেটে গেল পঙ্খির, হয়তো আরো কতদিন কেটেও যেত।

0: ঠাকুরন ঠাকুরন ঠাকুরন ও ঠাকুরন
1: কেরে তুই?
0: আমি পঙ্খে, আমি কানা পঙ্খে।
1: প্রণাম করছিস কাকে?
0: আকে জি ঠাকুরন গান গাইলেন
2: আমার। এই উল্টো পিঠে দে না রে, উল্টো পিঠে দে।

0: আমার গান গাইছেন আপনি, নিতাই কুমিয়ানের কাছে শেখা আমার গান। ঠাকুর ঠাকুর আমি পঙ্গে কালা পঙ্গে ঠাকুর।
1: বড্ড চালাচ্ছে। এই এই এদিকে মেয়েরা রয়েছে, ওদিকে কোথায় যাচ্ছিস? এই ভাগ ভাগ এখান থেকে, আর কাঁদছে দেখো।
0: ঠাকুর আমাকে চিনতে পারলেন না ঠাকুর।

0: অমরদা,
1: হিরে পঙ্কে, আচ্ছা কাপড় জামা পরেছিস, যাচ্ছিস কোথাও?
0: হ্যাঁ যাবো, কান্না কাটা নাই নে,
1: তীর্থ ঘুরবি? হ্যাঁ
0: হ্যাঁ, মনে নেগে গেলে বসে যাব।
1: তা ভালো ভালো, নিয়ে যা তোর টাকা পয়সা। আর শোন, সাবধানে চলাফেরা করিস, চোর বাটপারের তো অভাব নেই।
0: আচ্ছা অমরদা,
1: বল
0: তুমি কাঞ্চ লাগছে?
1: না রে, আমি কাঁদব কেন?
0: তুমি কাঞ্চ
1: মানে অনেকদিন ছিলি এখানে, তাই তোর ওপর কেমন কেমন একটা মায়া পড়ে গেছে।
0: অমরদা অমরদা,
2: আবার বাসা বদলের পালা। একদিন জংশন স্টেশনের স্টাফ স্টলওয়ালা সবাইকে অবাক করে দিয়ে কোথায় পালিয়ে গেল পঙ্কি। এবারও কেউ জানল না কোথায় গেল সে। আরো অনেক কাল পরে পঙ্কিকে দেখা গেল এক তীর্থক্ষেত্রের পথের ধারে। চুলে সাদা ছোপ পড়েছে, দাঁত পড়েছে কয়েকটা, কানে শোনার শক্তিও কমে গিয়েছে। বসে বসে ভিক্ষা করে পঙ্কি, গানও আর তেমন গায় না, বলে
0: বাবা গো, ও বাবা অন্ধরে দয়া করো বাবা, অন্ধরে একটা পয়সা দেয় গো, ও মা মানক কি গো, দয়া করো মা, অন্ধরে একটা পয়সা দেও মা।
1: আরে পঙ্কি না, এই পঙ্কে
0: কে?
1: আরে আমি আমি মলিন্দ।
0: মলিন্দ
1: তুই এখানে? হ্যাঁ রে, তীর্থ করতে এলাম।
0: সিংজি লেসাই ভালো আছে তো সব?
1: হ্যাঁ আছে বেঁচে করতে। তুই চলে গেলি, সিংজির বউ কি কান্নাটাই না কেঁদেছে তোর লেগে।
0: ও
1: তুই তো ঝুমুরের দলের সঙ্গে চলে গেলি।
0: না রে, আমি ওদের সঙ্গে যাই নাই।
1: তবে
0: ভালো লাগলো না, তাই জংশন স্টেশনে চলে গেলাম।
1: এখানে কতদিন হয়েছিস?
0: তা হইল অনেক দিন হয়ে গেল। বস মলিন্দ। হ্যাঁ রে, মা জননীরা আসছে লাগছে।
1: হ্যাঁ তা তুই বুঝিস কি করে?
0: দামি গরদের কাপড়ে শব্দ হয়, ফুলের বাচ্চারে চুরি শব্দ হয়, সোনার চুরি। মা জননী গো, অন্ধরে একটা পয়সা দেন মা, ও মা মা জননী।
1: ওমকে
0: বল,
1: গান গাস না?
0: গাই মাঝে মধ্যে।
1: সি গানটা গা না, সি চোখে ছটা লাগিল।
0: না ওসব গান আর আমি গাই না, ভালো লাগে না।
1: তবে
0: ভক্তি অসের গান গাই।
1: কতদিন তোর গান শুনি না, গানা কেনে শুনবি? আচ্ছা

0: খুবকে সিলেগান খানারে করে
1: পথেরে পথে
0: মাঠে হাটে ছড়িয়ে গেল
1: নদীর পারে
2: ভিখিরিও গাইছে
0: তবেই বুঝো
2: গাইলাম কিন্তু কালা শুনল কই
0: ওই ওই তোমার এক ঢং আর তীর্থে কাজ নেই চলো ফিরে চলো
2: না বয়স তো হলো অন্ধকার হয়ে আসছে দুনিয়া আর
3: ঠাকুর ঠাকুর
0: এই নে আদুলি পয়সা না রে বেটা
3: আদুলি
0: হ্যাঁ রে হ্যাঁ
2: আহ ঠিক আছে আর প্রণাম করতে হবে না
3: চোখে জল তুই কাঁদছিস
2: না
3: আদুলি পেয়েছিস সেই আনন্দে
2: তুই বুঝবি না রে বুঝবি না
3: বল
2: মাথার উপরে গাছের ডালে
3: হ্যাঁ কি হয়েছে
2: পাখির চেঁচামেচি শুনতে পাচ্ছিস

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে তমসা নাটকটি শেষ হল। বেতার নাটক অনিল ভৌমিক, অভিনয় করেছেন সূত্রধার বামাপদ মণ্ডল, পঙ্খী ভাস্কর ভট্টাচার্য, পটলি পুতুল চক্রবর্তী, সুরেশ শ্যামল কুমার দাস, ছুটকি ছন্দা চট্টোপাধ্যায়, সিংজি মনোজিৎ লাহিড়ি, মলিন্দ সুমিত্র কুমার গুপ্ত, গার্ডবাবু বেনুমিত্র, অমর অমিত সেন, শ্রোতা মৃণালিন্দু সেনগুপ্ত, স্টেশন মাস্টার যামিনী মোহন বন্দ্যোপাধ্যায় ও যাত্রী নবগোপাল মুখোপাধ্যায়, হরবোলা রবীন ভট্টাচার্য, পঙ্খীর কণ্ঠে গান গেয়েছেন দিলীপ ব্রহ্ম, যন্ত্রসঙ্গীতে শরদিন্দু ঘোষ, বংশীধর রায়, শীতল অধিকারী, পরিতোষ রায়, সুদর্শন দাস, অজিত বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত অনল চট্টোপাধ্যায়, সম্পাদনা রামজীবন মিত্র, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: এখন শুনবেন আধুনিক গান। তরুণ বন্দ্যোপাধ্যায়, শচীন দেববর্মণ ও নির্মলা মিশ্রের কণ্ঠে।

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে

0: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। কোন যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার IMF 2026 অর্থাৎ অর্থ বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 7% করেছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি আজ ভারতের ওই অভিযান শুরু করছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তার সরকার সব থেকে গুরুত্ব দিয়েছে। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামের ভাষণে তিনি বলেন, ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। ক্ষমতা শুধুমাত্র নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে দেওয়ার ক্ষমতার প্রকৃত অর্থ বলে তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীতে প্রযুক্তি, তথ্য, জ্ঞান ও উদ্ভাবন ক্ষমতার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। ভারতের সক্ষমতা যাতে অন্যান্য দেশের সামনেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে তা নিশ্চিত করতে তার সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এদেশে 100 বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র, ম্যাগাজিন এবং 1,000-এরও বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। গত এক দশকে দেশে 25 কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।
1: পাওয়ার কে পারপজ পর জো ফোকাস হ্যায়, ইয়াহি সোচ গভর্নেন্স মে ভি জরুরি হ্যায়। সরকার কে পাস অথরিটি হ্যায়, লেকিন ইসকা উদ্দেশ্য ইয়ে নাহি হোনা চাহিয়ে কি দেশ কা নাগরিক সিস্টেম পর হি নির্ভর হো জায়ে, বল্কি ইসকা মকসদ ইয়ে হোনা চাহিয়ে কি দেশ কে নাগরিক সক্ষম হো, সশক্ত হো। আর ভারত ইসি রাস্তে পর চল রহা হ্যায়। ইসি রাস্তে পর চলতে হুয়ে ভারত নে বিতে এক দশক মে 25 কোটি লোগোঁ কো গরিবি সে বাহার নিকালা হ্যায়।
0: তিনি বলেন, 2014 সালের পর থেকে ভারতের স্টার্ট আপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা 2.5 লক্ষ ছাড়িয়েছে।
1: ভারত মে কুচ 100 স্টার্টআপ হি হুয়া করতে, আব দেশ মে ইনকি সংখ্যা 2.5 লাখ সে অধিক হো গই। করিব আধে স্টার্টআপ ছোটে শহরো আর কসবো সে আতে হ্যায়। 45% সে অধিক স্টার্টআপস মে কম সে কম এক মহিলা ডাইরেক্টর ইয়া পার্টনার হ্যায়, ইয়ানি ইনোভেশন কে অবসর অধিক লোগো তক পৌঁছ রহে হ্যায়।
0: নবরাত্রির তৃতীয় দিনে আজ দেশছড়ে দেবী চন্দ্রঘণ্টায় পূজার্চনা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় আজ সরস মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক আয়োজিত এই সরস মেলায় মেলা চলবে চলতি মাসের 31 তারিখ পর্যন্ত। এটি হবে দেশের প্রথম জাতীয় সরস মেলা। 30টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 1,500-এরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মেলায় অংশগ্রহণ করবেন। নতুন দিল্লিতে আজ বিমস্টেকে স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ক্ষেত্রে বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বসুধৈব কুটুম্বকমের নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত সর্বদা শান্তি ও মানব কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। উল্লেখ্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের নীতি পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানিয়ে বলেন, বিমস্টেক অঞ্চলে কোন জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতন সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ থেকে 2 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে আগামীকাল তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। ওয়ার্ল্ড ইউরোলজি ডে

0: উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন ইউরোলজি সংক্রান্ত আলোচনা। ডাক্তার কৌশিক সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ শুনবেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 10টায় গীতাঞ্জলি, ডিটিএইচ প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা একটি প্রতিবেদন।
1: গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে ভারত সরকারের একটি উদ্যোগ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এর মাধ্যমে যোগ্য দরিদ্র পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়ায় ধোঁয়ায় ভরা রান্নাঘরের বদলে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার, সময় সাশ্রয় এবং স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এসেছে পরিবর্তন। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলাদের জীবনেও এই প্রকল্প কতটা প্রভাব ফেলেছে সে বিষয়ে বললেন দক্ষিণ চব্বিশ পরগনার গোসা লাহিড়িপুরের বাসিন্দা শ্যামলী মণ্ডল।
2: আমরা আগে জঙ্গল থেকে কাঠ কেটে রান্না করতাম। 3 বছর আগে জ্বলা গ্যাসের কানেকশন নিয়েছি। আগে চাইতে কাঠের ব্যবহার কম হয়ে গেছে। ছেলে মেয়ে স্কুলের ক্ষেত্রে গ্যাসে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। সরকারের এই ব্যবস্থায় আমরা খুব খুশি।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কোন যোগ্য ভোটদাতা যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ অভিযান শুরু করেছে। পশ্চিমবঙ্গে 24 জন জেলা নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিশেষ প্রচার অভিযান শুরু করেছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ 2026-27 অর্থ বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.4% থেকে বাড়িয়ে 7% করেছে। আইএমএফ জানিয়েছে অভ্যন্তরীণ চাহিদা ও পরিষেবা প্রদানের গতি বৃদ্ধি এর নেপথ্যে রয়েছে। পরের অর্থ বছরেও এই হার বজায় থাকবে বলে জানিয়েছে আইএমএফ। দিল্লি পুলিশ আজ সিজিপি নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে আটক করেছে। তারা জাতীয় রাজধানী অঞ্চলের যন্তর মন্তরের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। উল্লেখ্য, দিল্লি পুলিশ গতকালই যন্তর মন্তরকে প্রতিবাদ কর্মসূচি করার তালিকা থেকে বাদ দেয়। নেপালের মধ্য অঞ্চলে গত সপ্তাহের শেষে ভয়াবহ বন্যায় বহু অঞ্চল প্লাবিত হওয়ায় 100-এরও বেশি বিদেশি পর্বতারোহী একাধিক অঞ্চলে আটকে রয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রশাসন গোর্খা জেলায় আজ ভোররাতে ভূমিধসের কারণে আটকে পড়া 12 জন বিদেশি সহ 321 জনকে উদ্ধার করেছে। ব্যাডমিন্টনে ডেনমার্ক ওপেনে আজ ভারতের হয়ে অভিযান শুরু করছে বিশ্ব ব্যাডমিন্টন খেতাবজয়ী পিভি সিন্ধু ও পুরুষদের ডাবলস জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি। সিন্ধু মহিলাদের সিঙ্গলসের ওপেনিং রাউন্ডে অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বের 1 নম্বর থাকা কোরিয়ার আনসে ইয়ং এর মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। নতুন দিল্লিতে আজ ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে প্রধানমন্ত্রী বলেছেন ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নতুন দিল্লিতে বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। খবর এখনকার মতন শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন ব্যান্ডের গান, প্রথম ব্যান্ড পরশ পাথর।

ব্যান্ডের গানের অনুষ্ঠানের পরবর্তী গানটি শুনবেন চন্দ্রবিন্দু ব্যান্ডের।

সব বন্ধু আমার পথে হয় হন্যে, আর এদিকে বাড়ির লোকেরা তো খুব ব্যস্ত পাঠাবার জন্যে, কিন্তু চাইলেই তো যাচ্ছি না, কদিন এখনো আছি।

পরবর্তী গানটি শুনবেন ডিঙা ব্যান্ডের।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশের সময় বিকেল 4:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আকাশ সাধারণত আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 32.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ শতকরা 97% এবং সর্বনিম্ন পরিমাণ শতকরা 59%। গত 24 ঘন্টায়

বৃষ্টিপাত হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ভাইদের জন্য কোনো রকম সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবরটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী।

আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময় দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর মন নিয়ে উপস্থাপনায় সৌমিলি রায়, 4:35 অন্বেষা বিজ্ঞানের খবর, ক্লাইমেট এডুকেশন সামিট 2026 বেতার প্রতিবেদন অঙ্কুর ভৌমিক, কাঠের টেকসই ব্যবহার বলবেন অসীম বসাক, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকব পৌলমী ঘোষ, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় থাকবেন গৌরব মুখোপাধ্যায়, 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস বিষয়ে দেবাশিস ভট্টাচার্যের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগত মণ্ডল মল্লিক, 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত প্রসাধনে সাবধান, এদিন শুনবেন অনুষ্ঠানটির তৃতীয় পর্ব বলবেন ডাক্তার অবন্তী সাহা, 7:00 যুববাণী থেকে অজানার সন্ধানে উপস্থাপনায় অর্হনা চক্রবর্তী, 7:45 কবি কণ্ঠে কবি জয়া মিত্রের সঙ্গে আলাপচারিতায় থাকবেন কৌশিক সেন, এদিন শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, 8:15 এক মাটি এক সুর লোকগীতি ও সাক্ষাৎকার ডক্টর সাবিত্রী ঝুড়ি, আলাপচারিতায় শর্মিষ্ঠা রায়, এদিন দ্বিতীয় পর্ব শুনবেন অনুষ্ঠানটির, সম্পাদনায় প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন আম্রপালি ঘোষ মিত্র, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 কলকাতা কলতান ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামদ রাগে শরদ বাদন শিল্পী ত্রৈলী দত্ত, 10:45 উপমহাদেশের খবর, 11:00 শুনবেন হারানো দিনের গান উপস্থাপনায় আম্রপালি ঘোষ, 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এখানে শেষ হলো, শুনছেন আকাশবাণী মৈত্রী, আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন অনুরোধের আসর উপস্থাপনায় পৌলমী ঘোষ।

আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে অনুরোধের আসর। আর দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের পছন্দের অনুরোধের গান নিয়ে রয়েছি আমি মৈত্রী বন্ধু পৌলমী ঘোষ। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। উৎসবের শুরু হয়ে গেছে আমাদের মনে, প্রকৃতিতে, সব কিছুতেই, আর সেই মন নিয়ে আমরা নিশ্চয়ই ভালো আছি, ভালো থাকব। আর আপনাদের আরও ভালো রাখার জন্যই আপনাদের পছন্দের গান শোনানোর সময় এখন হয়ে গেছে আকাশবাণী মৈত্রীতে। একদম সময় নষ্ট না করে চলে যাব আজকের প্রথম গানে। দেখি প্রথম গানটির অনুরোধ কে পাঠিয়েছেন আর কোন গান তারা শুনতে চেয়েছেন। হ্যাঁ, অনেকে মিলে অনুরোধ করেছেন মাগু চিন্ময়ী রূপ ধরে আয়, এই গানটি শোনানোর জন্য শোনাব শ্রীকান্ত আচার্যর কণ্ঠে। অনুরোধ করেছেন নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস, মারগ্রাম, সন্ন্যাসীতলা, মুর্শিদাবাদ থেকে, এবং সব্যসাচী কর্মকার, জগদল্লা, বাঁকুড়া থেকে। তাদের সকলের অনুরোধে আজকের অনুরোধের আসরের প্রথম গান থাকলো শ্রীকান্ত আচার্যর কণ্ঠে।

আজকের অনুরোধের আসর, হ্যাঁ আবারও মায়েরই আরেকটা গান শোনাবো, ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে এবার ত্রিনয়নী দুর্গা ঢুলি ছায়া ছবি থেকে। এই গানটি শোনানোর অনুরোধ পাঠিয়েছেন অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে প্রদ্যুৎ সিংহ। তার অনুরোধে সকলের জন্য আবার ত্রিনয়নী দুর্গা।

পরের গানটি আবারও মায়ের গান, মায়ের গান মানে এমা সীমা নয়, একদম আমাদের আপন মা। ও মা গো মা অন্য কিছু গল্প বলো, জানি অনেকেরই জানা সেই গান এবং সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় অনেকেরই শুনতে শুনতে। সলিল চৌধুরীর কথায় ও সুরে, অন্তরা চৌধুরীর কণ্ঠে এই গানটি শোনানোর অনুরোধ পাঠিয়েছেন কুসুম মণ্ডল, বিকাশ মণ্ডল, বাদপুর, চৌগ্রাম, জামালপুর, পূর্ব বর্ধমান থেকে। তাহলে এবার একটু অন্যরকম স্বাদের গান অন্তরা চৌধুরীর কণ্ঠে।

পরের গানটির অনুরোধ পাঠিয়েছেন শিলাকুন ধারা বাঁকুড়া থেকে কমলাকান্ত ঘোষ। তিনি শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে ও চাঁদ সামনে রেখো যোছনাকে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্নাদের কণ্ঠে থাকলো গান।

পরের গানে চলে যাই। পরের গানটির অনুরোধ পাঠিয়েছেন মুকুল সর্দার, তিলডাঙ্গা কাছাড়িপাড়া দাকুব খুলনা বাংলাদেশ থেকে। তিনি শুনতে চেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে কিছু কিছু হৃদয়ের রং মিশিয়ে যে গানের ডালি সাজালাম। দিন যায় ছায়াছবি থেকে শিবদাস বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং পবিত্র চট্টোপাধ্যায়ের সুরে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে থাকল গানটি।

চলে যাই পরের গানে। সত্যি তো কিছু কিছু না, অনেকখানি হৃদয়ের রং মিশিয়ে আমরা আমাদের অনুরোধের আসরের গানের ডালি সাজিয়ে থাকি এবং একান্তই তা আপনাদের জন্য, আপনাদের পছন্দের জন্য এত সুন্দর সুন্দর গান আমরা সকলে শুনতে পাই। এভাবেই আপনাদের অনুরোধ কিন্তু আপনারা পাঠাতে থাকবেন, আমরা চেষ্টা করব নিশ্চয়ই, কেন করব না বলুন। এত সুন্দর সুন্দর গানের অনুরোধ আসে, সময়টা সত্যি মুগ্ধতায় কেটে যায় শুনতে শুনতে। চলে যাই এর পরের অনুরোধে, ভূপেন হাজারিকার কণ্ঠে শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার, এই গানটি শোনানোর অনুরোধ করেছেন অসীম মণ্ডল, প্রমীলা মণ্ডল, প্রকাশ বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস, বিশ্বজিৎ হাজরা, ভক্তনগর, কৃষ্ণনগর, নদিয়া থেকে তাদের অনুরোধে ভূপেন হাজারিকার কণ্ঠে।

সব চিঠি তো সবসময় সব জায়গায় সঠিক স্থানে সঠিক সময়ে পৌঁছয় না, কিন্তু আমাদের মনের কথাগুলো, মনের সমস্ত দুঃখ কষ্ট অভাব অভিযোগ ভালো লাগা ভালোবাসা সবকিছু যদি আমরা এভাবে খোলা চিঠি লিখে জানাতে পারতাম, আর অবশ্যই তা যদি এভাবে গানের মাধ্যমে হয়, এর থেকে ভালো বোধ হয় আর কিচ্ছু হয় না। খুব সুন্দর একটি গান শুনলাম ভূপেন হাজারিকার কণ্ঠে। চলে যাব আজকের একেবারে শেষ গানে, আজকের অনুরোধের আসরের শেষ গান শোনাবো। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পৌলমী ঘোষ। শোনাবো একগুচ্ছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম, হ্যাঁ অনুরোধের আসরে থেকে চললাম তো বলতেই হবে। একগোছা রজনীগন্ধা হাতে না হোক মনে নিয়ে তো অবশ্যই বলবো, তবে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শোনানোর অনুরোধ কে করেছেন, কোন শ্রোতা বন্ধু জানিয়েছেন সেটা তো বলতেই হয়। কলকাতার বড়বাজার থেকে রাধিকানাথ মল্লিক ও মিতা মল্লিক এবং নৈহাটি থেকে মিঠু ও মীরা, তাদের সকলের অনুরোধে আজকের অনুরোধের আসরের শেষ গান একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম।

অনুরোধের আসর এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন মহিলাদের আসর মন নিয়ে, উপস্থাপনায় সৌমিলি রায়।

0: দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান মন নিয়ে।
1: আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো মন নিয়ে অনুষ্ঠানে, যে কথাটা ভীষণ প্রচলিত বর্তমানে বেশি করে ভীষণ শোনা যাচ্ছে, ওসিডি। এই ওসিডি ফুল ফর্মটা তোমরা জানবো। এই মানুষটির ভীষণ ওসিডি আছে বা আমার ভীষণ ওসিডি আছে, আমার ভালো লাগে না কোনো কিছু যদি আমি দেখি এই জায়গাটা খুব নোংরা, বা আমার হাত বারবার করে আমি ধুচ্ছি, মানে যেটাকে আমরা বলতে গেলে আগে ভীষণ ভাবে বলতাম খুব বাতিগ্রস্ত, যেটা আমাদের মা কাকিমা জেঠিমাদের সময় হয়তো আমরা এই শব্দটা ভীষণ ভাবে শুনেছি, এখনো শুনি, বন্ধুদের মধ্যে ভীষণ ভাবে এই কথাটা কিন্তু খুব শোনা যাচ্ছে, খুব শোনা যায়। তবে এখন বর্তমান প্রজন্মের মুখে ওসিডি, মানে এই বাতিগ্রস্ত বা সূচি বা এই শব্দগুলোর পরিবর্তে ওসিডি এসে গেছে। কিন্তু ওসিডিটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় কিনা সেটা কিন্তু জানতে হবে, মানে এটা কি শুধুমাত্র একটা মজা করে বলা নাকি না, এই মজার ভেতরে রয়েছে কোনো এক কঠিন অসুখ, মানে মানসিক অসুখ। সেই বিষয়ে

0: আজকে আমরা কথা বলবো মনোবিজ্ঞানী ডক্টর পৌলমী ভট্টাচার্যর সঙ্গে। আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত।
1: নমস্কার।
0: আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাইবো, আমি এই যে বললাম ওসিডি ভীষণ ভাবে আমরা বলছি, বর্তমান প্রজন্মের মুখে ভীষণ ভাবে শোনা যাচ্ছে, এই বিষয়টা মানে এই ওসিডি আসলে কি সেটা একটুখানি আপনি প্রথমে বিশদে আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে দিন।
1: ওসিডি হচ্ছে, ফুল ফর্মটা আগে আমি একটু বলবো, সেটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। ওসিডি এমন একটা মানসিক রোগ যেটা আগেও মানুষের হতো, বাট মানুষ অতটা সচেতন ছিল না, জানতো না, যেটা এখন মানুষ জানেন। অবসেশন মানে হচ্ছে এমন কিছু চিন্তা যেটা আনওয়ান্টেড, ইনটিউসিভ থট, সেটার কোনো মানে নেই, মানে ওটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, সেরকম চিন্তা যে চিন্তা বারবার করে রিপিটেডলি আমাদের মাথায় আসতে থাকে। অ্যান্ড তার জন্য আমাদের মধ্যে একটা অস্বস্তি, একটা টেনশন কাজ করে, অ্যাংজাইটি হতে থাকে, যার জন্য আমরা কিছু বিহেভিয়ার করি। যেরকম একটা এক্সাম্পল, কারো মনে হচ্ছে যে সে বাড়ি থেকে বেরোনোর পর দরজাটাকে তালা দিয়েছে কিনা বারবার তার মাথায় চলছে, খুব কমন এটা। তার জন্য সে কি করলো, আবার বাড়িতে ফেরত গেল, যে তালাটাকে টেনে দেখলো, দেখে আবার বেরিয়ে কিছুক্ষণ বাদে আবার গেল, কারণ তার মাথায় বারবার চিন্তাটা আসছে। এই যে বারবার চিন্তাটা আসার জন্য যে বিহেভিয়ারটা বা যে একটা আমরা করি তাকে বলি কম্পালশন। আমাদের মনে হয় যে আমরা যদি এই বিহেভিয়ারটা করি তাহলে আমাদের এই চিন্তাটা চলে যাবে, কিন্তু অ্যাকচুয়ালিতে সত্যি করে সেটা হয় না, ওই চিন্তাটা আরো বাড়তে থাকে। যেটা আমি এক্ষুনি বললাম যে সে আসলো, চেক করলো, চলে গেল, বাট আবার তাকে আসতে হলো, সেটা বারবার রিপিটেডলি হয়। এরকম কোনো মানে নেই যে প্রথম দিন যদি দুবার হয় পরের দিনও দুবারই হবে, তা হয়তো বাড়তে পারে, আবার কখনো কমতে কখনো বাড়তে এরকম পারে। তো এটাকে বলছে কম্পালশন। অবসেসিভ কম্পালশন যখন ডেইলি লাইফকে আমাদের হ্যাম্পার করে, শুধু আমাদের না, আমাদের চারপাশে যারা ক্লোজ পার্সন আছে তাদেরকেও এফেক্ট করে। যেরকম আমরা বলতে পারি কোনো মানুষ যদি বারবার করে ঘর পরিষ্কার আছে বাট তার মনে হচ্ছে ঠিকঠাক করে পরিষ্কার হয়নি, বারবার শুধু পরিষ্কার করছে, বা কাজের লোক রাখা আছে সে বাসন মেজে চলে গেছে কিন্তু তার তাও মনে হচ্ছে যে আবার আমি একটু ধুয়ে নিই, কোথাও কিছু একটু লেগে আছে, এগুলো খুব কমন ওসিডি। আমরা আরো জানবো যে আরো কিছু কিছু ওসিডি থাকে যেটা হয়তো কমন না, সেই ব্যাপারে আমরা জানবো। এগুলোও কিন্তু সব অবসেশনের মধ্যেই পড়ে, যেটা আগেকার দিনে বাতিক বা ছুচি বাই বলা হতো।
0: আচ্ছা, আমি তো জানতে চাইবো আপনার কাছ থেকে, যেহেতু আপনি বললেন আমাকে যে এগুলো তো কমন, যেগুলো প্রায় বেশিরভাগ মানুষজনদের মধ্যেই দেখতে পাওয়া যায়, কিন্তু আনকমনের কিছু আছে সেগুলো আমরা শুনবো। তবে তার আগে একটু জিজ্ঞাসা করবো, যেহেতু আপনি একজন মনোবিজ্ঞানী হিসেবে যে উদাহরণগুলো দিলেন, এই দুটোর মধ্যে পার্থক্যটা কিভাবে করব, যে এই মানুষটা না সত্যি ওসিডিতে আক্রান্ত বা এই মানুষটা ওসিডি নেই কিন্তু সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলেই সে বারবার হয়তো হাতটা ধুচ্ছে, বা মানে পার্থক্যটা আমরা কিভাবে বুঝতে পারবো?
1: আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, যদি আমি একটু করোনার টাইমটাকে নিই তাহলে ভালোভাবে বোঝাতে পারবো। তো করোনার টাইমে যখন বলা হতো যে হাত ধুয়ে নিতে হবে, স্যানিটাইজ করতে হবে, মুখে মাস্ক পরতে হবে, ওটা আমাদের জন্য সত্যি ইম্পর্টেন্ট ছিল, বিকজ তখন আমাদের কাছে কোনো অপশন ছিল না। বাট সেম বিহেভিয়ার এখনো কিছু মানুষ করে যাচ্ছে। এইবার যখন কোনো মানুষ এই বিহেভিয়ারটা করছে, তার মাথায় চিন্তাগুলো আছে, তার অস্বস্তি হচ্ছে, সেই জিনিসটা মানে ধরুন কোনো জায়গায় পরিষ্কার করা হয়েছে, করার পরও তার মনে হচ্ছে পরিষ্কারটা হয়নি, সে কোনো কাজ অন্য কাজ করছিল, সেই কাজটা ছেড়ে নিয়ে সেই পরিষ্কারের জন্য দৌড়ে চলে গেল, বা যেখানে আমাদের 5 মিনিটে কাজটা কমপ্লিট হতে পারে সেখানে টাইমটা অনেকটা লেগে গেল, বা আমার সঙ্গে যারা থাকছে, আমার আত্মীয় স্বজন বা ঘরের মানুষ যারা থাকছে তাদেরও তার জন্য প্রবলেম হচ্ছে, তাদেরকে ফেস করতে হচ্ছে কোনো প্রবলেম এই মানুষটার জন্য, তখন আমরা সেটাকে বলতে পারি ওসিডি। তাছাড়া আমরা বলতে পারি যে এটা পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ যদি সে তার নিজেরও কোনো অস্বস্তি না হয়, সে ঠিক আছে নোংরা যে আছে আমি ওটাকে দেখলাম না। একটা এক্সাম্পল দিলে বোঝানো যাবে, সেরকম হচ্ছে যে কোনো ফটো রাখা আছে বা কোনো জিনিস একটু বেঁকে রাখা আছে, সে কোথাও একটা গেল, যে সেটা দেখেও সে সেটাকে সরিয়ে দিল, মানে তার মাথায় তখনও চলছে যে আমাকে ওই দিকটাতে ধ্যান দিতে। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, যে সে যেখানেই যাচ্ছে তার মাথায় সেই জায়গাটা আসছে, থটস গুলো আসছে, তার অস্বস্তি বোধ হচ্ছে। যদি অস্বস্তি বোধ তার কন্টিনিউ থাকে

0: সেটা অবসেশনের মধ্যে থাকবে। আর যদি অস্বস্তি বোধটা না হয়, একটু হলে কতদিন ইগনোর করতে পারলো, তখন সেটা ওসিডি না।
1: আচ্ছা, তার মানে একটা নিখুঁত ভাবে করবার একটা মানসিক একটা প্রচেষ্টা, এবং সেটা ক্রমাগত তার মনের মধ্যে চলতে চলতে কোথাও তাকে হয়তো কুড়ে কুড়ে খাচ্ছে, মানে সে অন্য কোনো কাজ হয়তো মনোযোগ দিতে পারছে না যতক্ষণ না পর্যন্ত সেই কাজটা আর কি পারফেক্ট না হচ্ছে।
0: একদম,
1: এই ওসিডিটা এখন তো প্রচুর হচ্ছে, আপনি তো একজন ডক্টর, তো আপনার কাছে এইরকম মনোবিজ্ঞানী হিসেবে আপনি এরকম কি দেখছেন, মানে বর্তমানে কত এইরকম পেশেন্টের পরিমাণ মানে আপনার কাছে আসছে, তারা এই সমস্যাটা নিয়ে কতজন আসছে বা কিরকম দেখছেন?
0: ওসিডি পেশেন্ট আমার কাছে প্রচুর আসে, প্রচুর। বাট আমি যেটা একটু আগেও বললাম যে এইগুলো আমরা যেগুলো বলছি সেগুলো খুবই কমন ওসিডি। কিছু ওসিডি আছে এমন যেটা হয়তো মানুষ অনেক সময় জানে না কি ওসিডি গুলো হয়, আর সেটার জন্য তাদের লাইফটাও খুব বাজেভাবে এফেক্টেড হয়। যেরকম একটা দুটো এক্সাম্পল যদি আমি দিই, সেক্সুয়াল ওসিডিটা আমি অনেক পেশেন্টের মধ্যে, অনেক ক্লায়েন্টের মধ্যে দেখতে পেয়েছি। সেরকম তার মাকে নিয়ে, তার দিদিকে নিয়ে, তার বোনকে নিয়ে, বা স্ট্রেঞ্জার কে নিয়ে, কোনো বাচ্চাকে নিয়ে মাথায় কিছু চিন্তা আসলো, ইমেজেস আসলো, সেক্সুয়াল কিছু, মানে তার সঙ্গে কিছু করে ফেলবে, কিছুই করছে না, সে কিছু করবেও না, খুবই রেসপেক্ট করে, সবকিছু নর্মাল, বাট তার মাথায় এসে যাচ্ছে যে সে কিছু করে ফেলবে, সে খারাপ ভাবে দেখছে, এরকম চিন্তা এতটা বেশি যে সে এখান থেকে বেরোতে পারছে না। এরকমও আছে, একজন ছিল যে রাস্তা দিয়ে যেতে গিয়ে কোনো মানুষ, যদি কোনো মেয়ে বা কেউ যদি তার গায়ে টাচ করত, তার মনে হতো সে কিছু করে ফেলবে, এটাও অবসেশন। আরেকজনের কথা বলি, যা এরকম ছিল যে বাসে করে যাচ্ছে, সামনে কোনো মহিলা বা কেউ বসে আছে, তার চোখ যদি, মানে ওই পেশেন্টের চোখ যদি ওই মহিলার দিকে যায়, তার মনে হতো সে খুব বাজেভাবে কোথাও তাকিয়ে আছে তার দিকে, হয়তো কিছু করে ফেলবে। তো এই টাইপের সেক্সুয়াল অবসেশন আমরা দেখতে পাই অনেক পেশেন্টের মধ্যে, অনেক পেশেন্টের মধ্যে, যেটা অনেকেই জানে না যে এটা একটা ওসিডি। তারপর যেটা বলতে পারি অ্যাগ্রেসিভ অবসেশন, যেখানে ভায়োলেন্ট ইমেজেস মাথার মধ্যে আসতে থাকে। একটা পেশেন্টের কথা বলি যে ইমাজিন করতো এরকম যে তার বাবার মাথা নিয়ে সে ফুটবল খেলছে, বা একটা মহিলা এরকম ইমাজিন করত যে মাথায় আসতো চিন্তা আসতো, একটাকে ইমাজিনেশনের মধ্যে মাথার মধ্যে আসতো যে সে তার বাচ্চাকে কাটছে, ছুরি দিয়ে কাটছে,
1: ভীষণ সাংঘাতিক।
0: একদম একদম, তো এই টাইপের চিন্তাগুলো আসতে থাকে। তাছাড়াও যেরকম হোমোসেক্সুয়াল অবসেশন, আমরা জানি আজকের দিনে হোমোসেক্সুয়ালিটি নর্মাল অনেক হয়ে গেছে, বাট এটা অবসেশন হিসাবেও কাজ করে, HOCD বলি আমরা ওটাকে, যাদের মধ্যে যারা অ্যাকচুয়ালি স্টেট, কিন্তু তাদের মাথায় এটা আসতে থাকে যে সে হয়তো হোমোসেক্সুয়াল, সে হয়তো কোনো একটা মেয়ের কথাই বলি যে মেয়েটার মধ্যে এটা বেশি ছিল, দু তিনজন এরকম আছে এখনো আমাকে দেখাচ্ছে, তারা তাদের এরকম মাথায় আসে যে সে হয়তো অন্য কোনো মেয়েকে খারাপভাবে দেখছে, সে হয়তো কিছু করে ফেলবে, তাদেরকে দেখে তার একটা সেক্সুয়াল আর্জ আসছে। বাট এরকম কিছুই না, এগুলো সবই অবসেশন, বিকজ যদি এটা অবসেশন না হতো তার মধ্যে অ্যাংজাইটি কাজ করতো না। তো এটাকে আমরা বলি HOCD, যেটা অনেকের মধ্যে থাকে। এগুলো হওয়ার রিজন একটা, যেটা ওসিডির একটা পার্ট, সেটা হচ্ছে রাইট রং মরালিটি, এথিক্স। ছোটবেলা থেকে যদি এই জিনিসগুলো শেখানো হয় না, যে এটা করা উচিত না, এটা করা উচিত, তখন এই টাইপের ওসিডি গুলো জেনারেট করতে পারে, আর স্ট্রেস থেকে এগুলো অ্যাকচুয়ালি আসে। তো সেই জন্য এটা অনেক কমন হয়ে গেছে, এরকম প্রচুর প্রচুর পেশেন্ট, এই টাইপের পেশেন্টরা আমার কাছে আসে যাদের এরকম টাইপের থাকে।
1: আচ্ছা, তো এই যে আপনি বলা শুরু করেছিলেন প্রায় যে কি কি কারণে মানে কিসের জন্য এরকম মানসিক সমস্যা সৃষ্টি হচ্ছে, সেটা আরেকটু জানতে চাইবো যে কেন হয়, কিসের জন্য হয়, আরেকটু যদি আমাদেরকে পরিষ্কার ভাবে আর কি বুঝিয়ে দেন।
0: ওসিডি অ্যাকচুয়ালি আমরা ধরি তিনটে মেন ইয়ে, একটা হচ্ছে জেনেটিক্যালি যদি কারো থাকে তাহলে হতে পারে, যদি লার্নিং করে তাহলে হতে পারে, বা কেমিক্যাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। তো বেসিক্যালি যদি আমরা বলি যে ফ্যামিলির মধ্যে যদি কারো থেকে থাকে, সেটা রক্তের সম্পর্কে, দুঃসম্পর্কেরও কারো হতে পারে, তাহলে থাকার চান্সেস থাকে, কিন্তু
1: মানে
0: জিনগত ভাবে, কিন্তু তার মানে এটা না যে তার ওসিডি থাকবে, ফেট হিসাবেও থাকতে পারে, মানে কিছু কিছু সিমটমস থাকতে পারে, বাট এটা তখনই অ্যাকচুয়ালিতে তখনই এটা জেনারেট করে, আসল কারণ হচ্ছে তখনই জেনারেট করবে যখন

0: ট্রিগার হবে, মানে কোনো তার মধ্যে প্রবলেম সে ফেস করবে, কোনো স্ট্রেসফুল ইভেন্ট সে ফেস করবে। ছোটবেলায় কোনো কিছু প্রবলেম ফেস করেছে বা কন্টিনিউয়াসলি কোনো স্ট্রেস কাজ করছে, প্রচন্ড অ্যাংজাইটি কাজ করছে, কারণ ওসিডি অ্যাংজাইটি ডিসঅর্ডারই একটা পার্ট, তো কোনো অ্যাংজাইটি কাজ করছে, সেক্ষেত্রে ধীরে ধীরে ব্রেন অ্যাকচুয়ালি কখনো চায় না আমরা স্ট্রেসটাকে ফিল করি, স্ট্রেসের মধ্যে থাকি। কোনো ফ্যামিলিতে দেখা গেল যে হাজবেন্ড ওয়াইফের মধ্যে প্রচুর প্রবলেম, শ্বশুর বাড়িতে খুব প্রবলেম, একটা বাচ্চা ছোটবেলা থেকে মা বাবার মধ্যে প্রচুর প্রবলেম দেখে বড় হচ্ছে, স্কুলে প্রবলেম বা কলেজে প্রবলেম বা পার্টনারের সঙ্গে প্রবলেম, মানে এদের এরকম হয় যে ব্রেন চায় না যে ওইগুলোকে মাথার সামনে রাখবে, মানে কনসাস লেভেলে, মানে সচেতন সত্তার মধ্যে রাখতে, ওটা পেছনে পাঠিয়ে দেয় আমাদের ব্রেনের, যেখানে আমরা ওটা নিয়ে ভাববো না। কিন্তু কখনই আমাদের ব্রেন কি করে, এই সব ভুল ভাল চিন্তাগুলো মাথায় নিয়ে আসে যেখানে আমরা এঙ্গেজ হয়ে যাব। যেরকম এটা খুব কমন অনেক বাচ্চাদের ক্ষেত্রে আমার কাছে যারা আসে, যে পড়াশোনার প্রচন্ড স্ট্রেস, ওই স্ট্রেসের জন্য তাদের মধ্যে এই জিনিসটা জেনারেট করছে,
1: যেহেতু এখন তো বর্তমানে পড়াশোনার
0: একদম একদম প্রচন্ড কমন, কারণ পড়াশোনা স্কুল থেকে চাপ, ফ্যামিলি থেকে চাপ, এই জন্য কি হচ্ছে ও সেখানে ভুলভাল চিন্তার দিকে তাদের জেনারেট করছে। কিন্তু এটা কোথা থেকে আসছে, জেনেটিক্যালি কোনো না কোনো ভাবে ফ্যামিলির মধ্যে কারোর মধ্যে হয়তো ছিল, যেখান থেকে ওর মধ্যে একটু হলেও ট্রেস ছিল, সেটা কখনো ডিসঅর্ডার ফর্ম করবে কোনো গ্যারেন্টি নেই, বাট ধীরে ধীরে এটা ডিসঅর্ডারের দিকে চলে গেছে। আমি একটা একটু এক্সাম্পল দিতে চাই যে কত বছর বয়সীয় বাচ্চাদের হয়। আমার কাছে একটা জাস্ট নতুন স্টার্ট হয়েছে, একটা বাচ্চা আসছে যার বয়স মোটামুটি 7-8 বছর বয়স, তার ওসিডি জেনারেট করেছে
1: পুরো বাবা।
0: তার রিজনটা হচ্ছে এটাই যে তার দিদি, নিজের দিদি, তার মধ্যে ওসিডি আছে। আমার সামনে সেও কিছু সিমটম দেখাচ্ছিল, তো তার থেকে এটা জেনারেট করেছে। আর ওর মধ্যে এই নর্মাল যেরকম আমরা এক্ষুনি বললাম কমন যে ওসিডি গুলো, সেগুলো না, কিন্তু তার মধ্যে এটা জেনারেট করছে, মানে এটা ওই উচিত অনুচিতের জায়গা থেকে তৈরি হওয়া, যে আমি দিদি তোমাকে দেখে ফেললাম যে তুমি ইনারের স্টিপ লাগাচ্ছে, তো স্টিপ লাগাতে গিয়ে তার মনে হচ্ছে যে আমি কিছু বাজেভাবে কিছু দেখে ফেললাম, বাজেভাবে টাচ করে এটা আমি পাপ করলাম, ভগবান আমাকে শাস্তি দেবে, তো তার জন্য তার ভয় লাগছে। তো এটাও তার মধ্যে হয়েছে একটা ট্রমা থেকেই, সে ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছিল এই কম বয়সেই, তো ওখান থেকে ধীরে ধীরে এটা জেনারেট করেছে, ট্রিগার হিসাবে ওটা বলতে পারি আমরা, ওখান থেকে এটা জেনারেট করেছে এসেছে।
1: এইগুলো তো মানে ভীষণ সাংঘাতিক, মানে আমি আমি কেন এতটা মানে বলছি, কারণ এখন তো ছোট ছোট বাচ্চারা এই মানসিক সমস্যায় ভুগলে আমরা বুঝতেও পারবো না মা বাবা হিসেবে যে এই সমস্যাটা তার মধ্যে তৈরি হচ্ছে। আর ছোট থেকেই তো আমরা একটু বাচ্চাদেরকে শেখাই, মানে স্কুলেও তো শেখায়, টিচাররা বলে বা আমরা যারা অভিভাবকরা রয়েছে তারাও তো বাচ্চাদেরকে বলি যে এটা করতে নেই, এটা করা উচিত, এটা ঠিক নয়, এটা ভুল। তাহলে কি এই বিষয়গুলো কি আমরা মানে শেখাবো
0: না? একদমই সেটা না, শেখাবো কিন্তু লিমিট রেখে, অবশ্যই বলবো যে এটা করবে এটা করবে না, বাট তার যুক্তিযত বর্ণনা দিয়ে যে হ্যাঁ এটা কি রিজন, এটা কারণ, এটা এই জন্য করতে নেই, আর করলেও ঠিক আছে সরি বলে দেবে, চেষ্টা করবে না করার, যদি ভুল হয় সেটা এসে বলবে। এইভাবে যদি আমরা ওটাকে ভীষণ ভাবে জোর দিয়ে বলতে থাকি উচিত না, ঠাকুর পাপ দেবে, এই যে কথাটা আমরা বলি না ঠাকুর বাচ্চাদের ক্ষেত্রে, এটা বড় একটা ব্যাপার হয়ে যায়, ঠাকুর পাপ দেবে, এই পাপ দেবে কথাটা না বাচ্চাদের মধ্যে বাজেভাবে কাজ করে, তো ওটা বলা যাবে না। তার জায়গায় আমরা এটা বলতে পারি যে করতে পারো, নাও করতে পারো, যদি হয় এসে বলবে আমাদেরকে, আর এই রিজন তার জন্য তুমি করবে না।
1: সত্যি এটা খুবই ভাবনার একটা বিষয়, তার মানে আমাদেরকে মানে বাচ্চাদেরকে শাসন করার ক্ষেত্রে যে অনেকটা বেশি আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়, নিয়ম পালন করতে হয়, সেটা তো আমরা সকলেই জানি। তো এই বিষয়টাতেও বাবা মাকে অনেক বেশি সচেতন হতে হবে, এমনকি যারা শিক্ষাগুরু রয়েছেন তাদের ক্ষেত্রেও একটু ভাবনা চিন্তার আর কি বিষয় হয়ে গেল। ওসিডি তো আমরা শুনছি যে একটা ভয়ঙ্কর জায়গায় যেতে পারে, তো যে এই ব্যাধিতে আক্রান্ত, একটা মানসিক ব্যাধি তো অবশ্যই, তো কতটা দূর পর্যন্ত সেটা নিজের ক্ষতি করতে পারে বা অন্যদের ক্ষতি করতে পারে বলে আপনি মনে করেন?
0: দেখুন আমি এক্ষুনি যেটা বললাম যে একটা ছোট বাচ্চার জন্য এটা এফেক্ট করে, কারণ অনেক সময় মা বাবারা বাচ্চাদেরকে এমন ভাবে, যেরকম এক্ষুনি বলতে বলছিলাম যে এক্সাম্পল গুলো, যে যদি মা বাবারা উচিত অনুচিতটা যদি এতটা গুরুত্ব এত বেশি করে বলতে থাকে যে

0: পা ধুয়ে ওপরে উঠতে হবে, এই করে করতে হবে, তাদের মধ্যে এটা জেনে অ্যাড করবে। তো যদি বারবার করে বাচ্চাদেরকে এইভাবে বলা হতে থাকে, তারা আস্তে আস্তে বড় হয়ে সেই জিনিসটা বাড়তে থাকবে। শুধু বাচ্চা না, আমি বড়দের ক্ষেত্রেও বলছি যে হতেই পারে যে ছোটবেলায় হয়তো অবসেশনের কোনো অত বেশি লক্ষণ ছিল না, বড় গিয়েই বড় হয়েই হয়তো লক্ষণটা বেশি দেখা যাচ্ছে। এটা আমাদের আজকের টাইমে অনেক বেশি ভাবে চোখে পড়ছে। অ্যাকচুয়ালি আগেও ছিল, আগে ছিল না তা না, বাট আগে সেই জিনিসটা এতটা চোখে পড়তো না, আর এই টাইপের এত চিন্তা আসতো না যতগুলো আমরা দেখলাম যে হয়, অত বেশি হয়তো তখন আসতো না, ধীরে ধীরে এটা বাড়ছে। তো অনেক বেশি ভাবে এটা সবার মধ্যে এফেক্ট করছে, অনেক বাজে ভাবে। এটা এরকম জায়গায় যেতে পারে যেখানে সুইসাইডও করতে পারে, কারণ এতটা বেশি ভাবে স্ট্রেস ক্রিয়েট করে যদি তারা কোনো ট্রিটমেন্ট না নেয়। তো যদি তারা ট্রিটমেন্ট নেয়, সাইকিয়াট্রিস্ট এন্ড সাইকোলজিস্টের কাছে যায়, তাহলে এটা হয়তো সেই লেভেলে যাবে না, কন্ট্রোল হবে, না হলে হতে পারে যে সুইসাইডের মতো জিনিসও হতে পারে। কারণ এই যে যাদের এই জিনিসটা হয়, এই চিন্তাগুলো আসে, এতটা কষ্টকর, এতটা মানে আমি দেখেছি আমার সামনে বসে কাঁদবে কন্টিনিউয়াসলি যে আমি পারছি না ম্যাম, আমি এখান থেকে বেরোতে চাইছি, মনে হচ্ছে আমি মরে যাবো, আমাকে কেউ যেন আটকে রাখছে, আমার কষ্ট হচ্ছে, আমি এই চিন্তাগুলোকে নিতে পারছি না। তো এটা খুব খারাপ জায়গায় যেতে পারে যদি সিভিয়ার কেস হয় তো, আর না ডক্টর দেখানো হয় তো।
1: এই বিষয়টা নিয়ে যত শুনছি তত যেন আরো মনে হচ্ছে যে আমাদের আরো অনেক বেশি করে এই বিষয়টা সতর্ক হতে হবে, এবং এই সমস্যা থেকে দূর করবার জন্য, মানে এই সমস্যাটা কি নিজে চেষ্টা করেও কোনোভাবে ঠিক করা যেতে পারে, নাকি এটার জন্য ডাক্তারের কনসাল্ট প্রয়োজনই প্রয়োজন?
0: এটা ডিপেন্ড করছে, যদি একদম ডিসঅর্ডার স্টার্ট হয়নি, কিছু ছোট ছোট সিমটমস হচ্ছে, তখন হয়তো সেলফ হেল্প করা যেতে পারে। বাট যদি সেটা না হয়, তাহলে আমি অবশ্যই বলবো যে এটা যদি ডিসঅর্ডার ফর্মের দিকে যাচ্ছে, এতটা অসুবিধা হচ্ছে, অস্বস্তি বোধটা অনেক বেশি হচ্ছে, থট গুলো বারবার মাথায় আসছে, তাহলে অন্তত সাইকোলজিস্ট এন্ড সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার আছে। অনেক সময় যদি একদম মাইল্ড কেস হয়, মানে একদম জাস্ট শুরু হয়েছে, বেশি সিভিয়ার এর জায়গায় যায়নি, তাহলে মেডিসিন ছাড়া শুধুমাত্র কাউন্সিলিং এর মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব। আর যদি সেটা না হয়ে থাকে, তাহলে মেডিসিন লাগবেই, মেডিসিন আর থেরাপি দুটোই লাগবে।
1: আচ্ছা, আমরা তো আনকমন যেগুলো শুনলাম, মানে যেগুলো আমরা ভাবতেই পারি না, আমরা খুব সাধারণ যেগুলো দেখছি, যে আনকমন তো অনেকগুলো আমরা শুনলাম যেগুলো একেবারে ভীষণ ভয়ঙ্কর, কিন্তু কমন যেগুলো, মানে এই যে ঠিক জায়গা ছবিটাকে ঠিকভাবে রাখা, বা বারবার গিয়ে হাত ধোয়া, বা বালিশ বিছানা বারবার করে ঠিক করা, তালা চাবিটা বারবার করে দেখা, এইগুলো কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি ডাক্তার দেখানো না হয়, বা আশপাশের মানুষজনরা কতটা উদ্বেগে পড়তে পারে?
0: হ্যাঁ, এক্ষেত্রেও খারাপ জায়গায় যেতে পারে, কারণ এরকম আমি দেখেছি যে সারাদিন ধরে জাস্ট পরিষ্কার করে যাচ্ছে, পরিষ্কার করে যাচ্ছে, পরিষ্কার করে যাচ্ছে, বা ঘর গুছিয়ে যাচ্ছে, বাসন মেজে যাচ্ছে বারবার করে, কোনো একটা জায়গায় হাত দিলে সঙ্গে সঙ্গে তাকে ধুতে হবে। মানে এরকমও ছিল, একজনের কথা যদি বলি, যে পায়রা এসে হয়তো একটা ইয়েতে পটি করেছে, সেখানেও গিয়ে সেটাকে পরিষ্কার, যতবার আসবে ততবার পরিষ্কার করতে হবে, একটা পিন নিচে পড়েছে মেঝেতে, সেটা যদি তোলা হয় তার জন্য তাকে স্নান করতে হবে। তো অবভিয়াসলি এটা যদি কন্টিনিউয়াসলি হতে থাকে, শুধু সে করবে তা না, তার সঙ্গে যারা আছে, তার হাজবেন্ড বা বাচ্চা, তাদেরকেও করতে হবে। যদি এই লেভেলে যায়, তো অবশ্যই সেটা প্রবলেমের জায়গা ক্রিয়েট করবে, সমস্যার জায়গা তৈরি করবে, আর সাধারণ যারা যারা তার সঙ্গে আছে তাদের জন্য সমস্যা করবে, সেটা সেটাও খারাপ জায়গায় যেতে পারে। অ্যান্ড ওইটাই যেটা বললাম, যে যদি ট্রিটমেন্ট না করে, তাহলে অবশ্যই খারাপ জায়গাতেই যাবে। এতে আমি অনেক সময় বিয়ে, রিলেশনশিপ এগুলো ভাঙতেও দেখেছি শুধুমাত্র এইসবের জন্য।
1: আপনি একজন ডাক্তার হিসেবে, একজন মনোবিজ্ঞানী হিসেবে, আপনি একটু আমাদের মানে সাধারণ মানুষদের উদ্দেশ্যে, আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলুন, যে যাতে তারা একটু হলেও সতর্ক থাকে এবং এমন কিছু না করে যেগুলো হয়তো তাদের পরবর্তীকালে গিয়ে তাদের কোনো বিশাল বড় মানসিক সমস্যা বা কোনো তার সম্মুখীন হতে হয়।
0: আমি বলবো যে যদি তাদের এরকম কোনো, যেগুলো যেগুলো আমি বললাম, এরকম কোনো সিমটমস বা এগুলো হয়ে থাকে, তারা ফিল করছে, তারা বুঝতে পারছে, অবশ্যই সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্টের কাছে তাদের যাওয়া উচিত, তাদের চিকিৎসা করা উচিত। আর যদি আমি নর্মাল কিছু জায়গায় বলবো, যে নিজেরা বাড়িতে যদি যেরকম বললাম যে একদম অল্প অল্প সিমটমস দেখছে, সেটা ডিসঅর্ডার এখন হয়নি, হয়তো হতে পারে।

0: আরে এরকম মনে হচ্ছে, তাহলে অন্তত যেরকম এখন সবাই জানে যে যোগা মেডিটেশন এগুলো করলে খুব ভালো, তো এগুলো করতে পারে, এগুলো ব্রেনকে অনেকটা শান্ত রাখে, চিন্তাগুলোকে কন্ট্রোল করতে হেল্প করে, আর অ্যাংজাইটি টেনশন এগুলোকেও কন্ট্রোল করতে হেল্প করে। তো এগুলো করুন। আর বাচ্চাদেরকে আমি এটা বলবো যে মা বাবারা যাতে কোনো কিছুই চাপিয়ে না দেয়, কোনো স্ট্রেস বেশি না দেয়, যতটুকু বোঝানোর বুঝিয়ে তাদেরকে বলা হয়, আর উচিত অনুচিতকে এতটা গুরুত্ব না দিয়ে যেইভাবে বলা যেতে পারে যাতে তারা বুঝতে পারে, যাতে তারা শোনে, সেইভাবে বলাটা আমি বলবো ইম্পর্টেন্ট।
1: অনেক ধন্যবাদ জানাই আপনাকে যে এত সুন্দর করে এই সীমিত সময়ের মধ্যে আমাদেরকে এই বিষয়টা নিয়ে, ওসিডি এই বিষয়টা নিয়ে আপনি আজকে আমাদেরকে বুঝিয়েছেন, সতর্ক করেছেন, এবং আমার মনে হয় যে আপনার কথা শুনে আমাদের শ্রোতা বন্ধুদের অনেকটাই উপকার হবে, এবং আপনাকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
0: আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আর চেষ্টা করবেন যেগুলো বলেছি সেগুলোকে যদি ফলো করেন, শ্রোতা বন্ধুদের বলবো, তাহলে খুব ভালো হয়।
2: এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন মনোবিজ্ঞানী পৌলমী ভট্টাচার্য। আজকে সত্যি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা জানলাম, আমরা শুনলাম, এবং আমাদের প্রতিনিয়ত আমাদের এই জীবনে এই জিনিসগুলো আমরা সবাই কম বেশি কেউ না কেউ করেই চলেছি, কিন্তু বুঝতে পারছিলাম না যে মানে সত্যি কথা বলতে গেলে আমি এই কথাগুলো শোনার পর আমার নিজেরও যেন মনে হচ্ছে যে এবার থেকে আমি একটু খেয়াল রাখবো, সচেতন থাকবো যে আমার মধ্যে কি ওসিডি আছে নাকি না, আমি এই সমস্যায় ভুগছি না, ওই শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য যতটুকু করতে হয় ততটুকু। একদমই তাই, যেহেতু আজকে তো তৃতীয়া, হ্যাঁ, কারণ দুর্গা পুজো এসে গেছে, মানে পুজোর মরশুমে সবসময় আমাদেরকে ভালো থাকতেই হবে, আমাদেরকে আনন্দে থাকতে হবে, মানসিকভাবে শারীরিকভাবে, তাই যতটা পরিচ্ছন্নতা বজায় রাখা যায় আমরা তা রাখবো, অবশ্যই রাখবো, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি সুস্থতার জন্য, সেই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এমন কিছু করব না মানে যাতে নিজেরাই একটা অদ্ভুত চিন্তায় ভুগি, একটা অস্বস্তি হয় নিজেদের মধ্যে যে কেন করছি, মানে একটা টেনশন হচ্ছে, বা আমাদের চারপাশের মানুষজন অত্যন্ত বিরক্ত হচ্ছে, এমন কাজ করব না। আর এছাড়াও ধরুন যদি বারবার এই যে জল ঘাটি, তাহলে তো আমাদের শরীরের ক্ষেত্রেও নানান সমস্যা হতেই পারে, বা বারবার যদি একই কাজ করি আমরা একটা কোথাও আমাদের মধ্যে একটা ভয় কাজ করতে পারে, তাই শরীর এবং মন একে অন্যের সবসময়ের জন্য পরিপূরক, আমরা সবাই জানি, শরীর এবং মন দুটোই খুব ভালো রাখতে হবে, ভালো রাখা অত্যন্ত জরুরি। আর এই পুজোয় তো সকলকেই ভালো থাকতে হবে, তাই না? কারণ এই পুজোর এই যে চারটে দিন, এই চারটে দিন তো ভীষণ ভীষণ স্পেশাল, এবং ছোট থেকে বড় সকলেই আমরা কিন্তু অপেক্ষায় থাকি এই উৎসবের, বছরে একবারই আসে মা, তাই আনন্দে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং অবশ্যই সকলকে ভালো রাখুন।

0: মহিলাদের আসর এখানেই শেষ হল। মন নিয়ে উপস্থাপনায় ছিলেন সৌমিলি রায়। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত।

বছরের এই সময়টা একটা বিশেষ খবর পাওয়ার সময়, সেটা হচ্ছে নোবেল পুরস্কার সংক্রান্ত। অক্টোবরের শুরুতেই নোবেল পুরস্কার সম্পর্কে তথ্য আমাদের কাছে চলে আসে এবং আমরা জানতে পারি অন্যান্য বিষয়ের সঙ্গে কিভাবে বিজ্ঞানে নোবেল জয়ীরা আমাদের উপকৃত করেছেন, কি তাদের অবদান। 2026 সালে শারীরতত্ত্ব বিভাগে ফিজিওলজি আর মেডিসিন এই শাখায় যারা নোবেল পুরস্কার পেয়েছেন তারা হলেন কার্ল ডিসারথ, পিটার হেগেম্যান আর জর্জ নাগেল। এদের কাজটা খুব আকর্ষণীয়। তার আগে বলে দিই এরা কোথায় কোথায় যুক্ত থেকেছেন, কি কি কাজ করছেন। কার্ল ডিসারথ তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে কর্মরত, একই সঙ্গে হাওয়ার্ড হিউজেস মেডিকেল ইনস্টিটিউটে তিনি গবেষণা করেন। পিটার হেগেম্যান তিনি জার্মানির হুমবোল্ট ইউনিভার্সিটিতে কাজ করেন, সেটা বার্লিন শহরে অবস্থিত। জর্জ নাগেল তিনিও জার্মানিতে কাজ করছেন, ইউনিভার্সিটি অব উর্সবার্গে। হেগেম্যান আর নাগেলের কাজের যে উল্লেখযোগ্য দিক সেটা হচ্ছে চ্যানেল রোডোপসিন নামে রাসায়নিকের আবিষ্কার। এটাকে রাসায়নিক না বলে প্রোটিন বলা উচিত এবং সেই প্রোটিনটা আলোক সংবেদী, লাইট সেন্সিটিভ। কোথায় পাওয়া গেছে এটা? সবুজ শৈবালে, গ্রিন অ্যালগিতে। এবং এটা অদ্ভুত। কিরকম অদ্ভুত? এটাতে যখন নীল আলো এসে পড়ে তখন একটা ইলেকট্রিক্যাল চ্যানেল, একটা যেন তড়িৎ বর্তনী খুলে যায়, এমনই সংবেদী সেটা। কি কাজে লাগে সেটা, সেটা দেখিয়েছেন ডিসারথ। তিনি এই প্রোটিনকে এমনভাবে পরিবর্তিত করেছেন যাতে আলো দিয়ে এটাকে সুইচের মতো অন অফ করা যায়। কোথায় অন অফ হবে? হবে মস্তিষ্কে, মানুষের মস্তিষ্কে। এবং

এখানে নির্দিষ্ট করে স্নায়ুকোষকে সচল বা নিষ্ক্রিয় করে দেওয়া যাবে এই প্রোটিনকে ব্যবহার করে। সব মিলিয়ে কি দাঁড়ালো, মানুষের স্মৃতি, অনুভব, আচরণ এগুলোকে পাল্টানোর ক্ষেত্রে একটা অদ্ভুত স্নায়ুপথ বের করে দিলেন এই বিজ্ঞানীরা, আর তার জন্যই তারা সম্মানিত। বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান এবং রসায়নে নোবেলের কথাও আসবে ধীরে ধীরে, তার কথাও আমরা জানাব। তার সঙ্গে আজকের অন্বেষায় আমরা যেটা করব সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন নিয়ে একটা বিশেষ প্রতিবেদন আনছি আপনাদের শোনানোর জন্য। পাশাপাশি কাঠকে সুস্থায়ীভাবে ব্যবহার করা, তার পদ্ধতি কি হতে পারে, সেই নিয়ে প্রশিক্ষণ শিবিরের একটি প্রতিবেদন, এসব কিছু আমরা শুনব আজকের অন্বেষায়। অন্বেষায় এবারে আমরা শুনব আমাদের প্রতিনিধি অঙ্কুর ভৌমিকের একটি প্রতিবেদন।

0: আমাদের জীবনযাপন জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত। এর সামান্যতম পরিবর্তনও আমাদের জীবন, জীবিকা এবং সামগ্রিক সুস্থতার উপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে। ঠিক তেমন পরিবর্তনই বর্তমানে আমরা লক্ষ্য করছি, প্রকট পরিবর্তন। বিশেষজ্ঞরা এতে দেখছেন আরও বড় বিপদের সংকেত। একদিনের রোদ বা বৃষ্টির হিসাব কিন্তু জলবায়ু নয়, বরং দীর্ঘকাল ধরে কোনো নির্দিষ্ট জায়গায় তাপমাত্রা, বৃষ্টিপাত, আর্দ্রতা এবং বায়ুর চাপের যে সাধারণ রূপ দেখা যায় সেই বিন্যাসকেই ক্লাইমেট বা জলবায়ু বলে। তাই এর প্রতি আরও বেশি নজর দিতে হবে, যত্নশীল হতে হবে। নাহলে এখন যা শুধু অসময়ের বৃষ্টি বা অস্বাভাবিক তাপমাত্রায় সীমাবদ্ধ আছে, ভবিষ্যতে তা হয়ে উঠতে পারে আরও বড় কোনো প্রাকৃতিক বিপর্যয়। জলবায়ু সম্পর্কে মানুষের প্রাথমিক ধারণা ও সচেতনতা বাড়িয়ে তুলতে সম্প্রতি উদযাপিত হল ক্লাইমেট উইক ইন্ডিয়া। এই উপলক্ষে আশার, প্রাজাক এবং সিনি এই সংগঠনগুলোর যৌথ উদ্যোগে কলকাতার একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল ক্লাইমেট এডুকেশন সামিট 2026। সংগঠন সমিতির অন্যতম কার্যকরী সদস্য কঙ্কনা দাস জানালেন তাদের মূল ভাবনা, লক্ষ্য ও কর্মধারা সম্পর্কে।
1: ক্লাইমেট উইক ইন্ডিয়া আমরা 27 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর অবধি সেলিব্রেট করছি। মূলত উদ্দেশ্যটা হচ্ছে অনেক বেশি মানুষের কাছে জিনিসটাকে পৌঁছে দেওয়া। বিভিন্ন শহরে, বিভিন্ন প্রান্তরে, শহরের প্রান্তরে শুধুমাত্র মেট্রো সিটি নয়, অনেকগুলো জায়গাতেই হচ্ছে এটার সেলিব্রেশন। বিভিন্ন অর্গানাইজেশন একসাথে একত্রিত হয়ে কাজটা করছে। একটা বড় উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে জলবায়ু, আবহাওয়া, এই কথাবার্তাগুলো খুব বৈজ্ঞানিক গবেষণা, বিজ্ঞান, ইনোভেশন, নতুন কিছু আবিষ্কার এই রুমগুলোর মধ্যে, এই ঘরগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। সত্যিটা হচ্ছে এর ইফেক্টগুলো পড়ছে হচ্ছে খুব সাধারণ মানুষের কাছে, যাদের একদম ঘরের প্রান্তে, ঘরের দরজায় পৌঁছে গেছে। তো সেই কারণেই এই সেলিব্রেশনটা সারা ভারত জুড়ে করা হচ্ছে, যেখানে বিজ্ঞান গবেষণার যে ফাইন্ডিং গুলো, যে পরিসংখ্যান গুলো উঠে আসছে, সেগুলোকে কিভাবে সাধারণ মানুষের উপর প্রভাব ফেলছে একতরফে সেটা জানানো, আর সাথে সাথে তাদেরকে নিয়ে নতুনভাবে নানা রকম আইডিয়ার সাথে প্ল্যান করা যে কিভাবে তারাও এটা পরিবর্তন করতে বা এটার সঙ্গে যুঝতে সমর্থ হতে পারেন, এবং সেই যুঝতে বা সামর্থ্য হওয়ার জন্য কি করা উচিত। মানে আগে কি হচ্ছিল, শুধুমাত্র গবেষণার রুম থেকেই বলা হচ্ছিল বা পলিসি স্তরে, নীতি নির্ধারণ স্তরেই বলা হচ্ছিল এই এই এইগুলো করা হবে, এগুলো সমস্যা আছে। কিন্তু এখন বলা হচ্ছে যে আমরা যারা প্রভাবিত হয়েছি তারা কিভাবে ভাবছি, কি করা যেতে পারে, সেইটা হচ্ছে মূল উদ্দেশ্য, তাদের সঙ্গে তাদেরকে নিয়ে একটা কিছু সর্বভারতীয় স্তরে সেলিব্রেট করা।
2: আবহাওয়া বা জলবায়ুই হয়তো এমন একটা প্রাকৃতিক উপাদান যেটা মানুষের স্বাস্থ্য এবং জীবনযাত্রা দুটোকেই প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এই বিষয়ে আপনারা কি কাজ করেছেন বা এই বিষয়টাকে কিভাবে দেখেন ভবিষ্যতে এগোনোর জন্য?
1: স্বাস্থ্য একটা বড় বিষয়, স্বাস্থ্যর সঙ্গে কাজ করা। আমরা কিছু কিছু কাজ এখনো, আজকে আমরা চাইল্ড হেলথ নিয়েও কথা বলছিলাম, তাদের প্রোটেকশন, তাদের সেফটি, যে ভালনারেবিলিটির কথা উঠে এসেছিল যেটা, তো সেটা ক্লাইমেট ভালনারেবিলিটিটাও একটা বড় ইস্যু। স্বাস্থ্যর কথাটা যখন উঠে আসে সেটা বিভিন্ন স্তরের মানুষের সঙ্গেই উঠে আসে, এবং জীবনযাত্রার উপরে কিভাবে প্রভাব ফেলে দুটো খুব ওতপ্রোত ভাবে জড়িত। স্বাস্থ্য সংক্রান্ত কাজ আমরা কিছু কিছু জায়গায় শুরু করেছি, ডাক্তারদের সঙ্গে আমাদের কিছু কিছু কথাবার্তা চলছে। বিভিন্ন ডাক্তার যারা স্বাস্থ্যের বিভিন্ন দিকগুলো, পাবলিক হেলথ যে কথাটা আমরা বলি, পাবলিক হেলথের অনেক সমস্যাও আজকের তারিখে ক্লাইমেটের যে হ্যাজার্ড, যে এক্সট্রিম ইভেন্টগুলো হচ্ছে সেগুলোর সঙ্গে কারণ হয়ে দাঁড়াচ্ছে। যেমন হিট বর্তমানকালে একটা বিশাল বড় সমস্যা, হিট নিয়ে আমাদের একটা বড় কাজ চলছে, যেটা অস্বাভাবিক তাপমাত্রা বেড়ে যাওয়া বা

0: আর্দ্রতা বেড়ে যাওয়ার জন্য, যেটাকে আমরা ওয়েট বাল্ব বলে থাকি, মানে আগে শুধু যে এসি চালানো একটা লাক্সারি এইরকম জায়গায় ছিল, এখন সেটা খুব যেন মনে হচ্ছে যে ওটা না হলে চলছে না। একটা স্তরের মানুষের কাছে সেটা নেসেসিটি লেভেলেও মানুষ হয়তো সাপোর্ট করতে পারছে, কিন্তু এই যে জীবনযাত্রার কথাটা আপনি বললেন, সব জীবনযাত্রা পালন করা মানুষের পক্ষে সেটাও হচ্ছে না। মানে আমাদের দেশে একটা বিশাল সংখ্যক মানুষ, তাদের কাজটাই এমন, জীবিকাটা, যে তাদেরকে কোনো ঘরে বসে এসি চালানোর স্কোপই নেই, মানে হয়তো চালানোর ক্ষমতা থাকলেও তার কাজই সেটাকে সাপোর্ট করে না যে তিনি কোনো ঘরে বসতে পারবেন, তার কাজই হচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে ছুটে যাওয়া। তো এই যে মানুষগুলো, এদের যদি কখনো ইচ্ছাও করে বা হয়তো টাকা জোগাড় করলেও তারা ওই সুযোগটাই পাবেন না যে এর থেকে বাঁচি, গরমটা থেকে বাঁচি, বাঁচার জন্য এটাকে ব্যবস্থা করি। তো হেলথ সেই মোমেন্টে, যে মুহূর্তে হিট একটা বড় আকারে চলে আসে, সঙ্গে সঙ্গে সকলের শরীরের উপর তার একটা প্রভাব পড়তে শুরু করে, এবং যেই মুহূর্তে শরীরের উপর প্রভাব পড়তে শুরু করে, স্বাস্থ্যের উপর করতে শুরু করে, সেটা অটোমেটিক্যালি আপনার জীবনযাত্রাকে একটু ধীমে গতিতে করে দেয়। এই যে মানুষগুলো রয়েছে, তাদের জীবনযাত্রাকে আরো অনেক বেশি ভাবে, প্রান্তিক মানুষের কথা যে আমরা বলে থাকি, আরো বেশি ভাবে তাদের জীবনযাত্রাকে প্রভাবিত করে। তো সেই জায়গায় আমরা একটা বড় কাজ করছি, অনেকগুলো রাজ্যে আমাদের, যে যে আমরা 10টা স্টেটে বর্তমানে কাজ করি, সেখানে কিছু স্টেটে আমরা হিট অ্যাকশন প্ল্যান যেগুলো তৈরি হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, তার থেকেও লোয়ার লেভেলে, মানে ওয়ার্ড লেভেলের হিট অ্যাকশন প্ল্যান, সেগুলোতে কতটা প্রান্তিক মানুষের কথা ভাবা হয়েছে সেটার একটা অ্যাসেসমেন্ট করা, বলুন, সেই সমস্ত জিনিসগুলোকে তুলে আনা, সেই জায়গাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো এই জায়গা থেকে আমরা ক্লাইমেটের যে এক্সট্রিম ইভেন্ট গুলো, কিছু কিছু জিনিসগুলোতে এখন কাজ করা শুরু করেছি।
1: আজকের অনুষ্ঠানের মূল লক্ষ্য কি ছিল এবং কোন পরিকল্পনার মাধ্যমে আপনারা আজকের অনুষ্ঠানকে সাজিয়েছেন?
0: মূল লক্ষ্য হচ্ছে, এর মধ্যে থেকেও একটা আশার আলো দেখাতে চাইছি। আমরা বলতে চাইছি যে পরবর্তী প্রজন্ম শুধুমাত্র প্রভাবিত হওয়ার জন্য বড় হবে না, পরবর্তী প্রজন্ম এই যে প্রভাবটা অলরেডি পড়ে গেছে সেটাকে কিভাবে পরিবর্তন করা যায়, বা সেটার সঙ্গে নতুন অল্টারনেটিভ ভাবে কি ভাবা যায় যেটা তাদেরকে জুঝতে সাহায্য করবে। মানে জলবায়ুর প্রভাব কিছুটা পড়ে গেছে, সেটা আমাদের এখন আর কন্ট্রোলের বাইরে, আমরা সেটা কিছু করতে পারবো না। আমরা বলতে চাইছি যে এই পরবর্তী প্রজন্ম বলে যাদেরকে বলা হচ্ছে, তারা এখন দাঁড়িয়েও চেঞ্জ মেকার হতে পারে যদি তাদেরকে বাস্তবিক পরিস্থিতিটার সঙ্গে যোগাযোগ করানো যায়, শুধুমাত্র ক্লাসরুমে না বসে থেকে থিওরিটিক্যাল পড়াশোনার বাইরে গিয়ে কি হচ্ছে, যা শিখছে তাদের বুদ্ধি বিবেচনা, সেইগুলোকে যদি বাস্তবিক পরিস্থিতিটার সঙ্গে কানেক্ট করানো যায়, পরিস্থিতিটা সম্বন্ধে বোঝানো যায়, তারাও জায়গাটার সম্বন্ধে বুঝবে এবং সেই জায়গা ওই পরিবর্তিত পরিস্থিতিতে আর কিভাবে পরিকল্পনা করা যায়, কোনো একটা ওয়ার্ড বলুন, কোনো একটা সিটির একটা অংশ বলুন, সেখানে যদি কোনো পরিবর্তন আনা যায়, সেই পরিবর্তনটা আনতে গেলে কি কি দরকার আর কি কি দরকার, সেটা যখন তারা ম্যাপ করতে শিখবে, তারা যখন ওই পরিকল্পনা বানাতে পারবে, তারা তখন পরের পলিসি লেভেল, যারা ওয়ার্ড লেভেল ডিসিশন মেকার, কারণ একটা এজেন্সি, একটা পাওয়ার, পরবর্তী প্রজন্ম শুধু ভুক্তভোগী নয়, পরবর্তী প্রজন্ম পরিবর্তনটাকে জুঝতে এবং পরিবর্তনের সঙ্গে উঠে দাঁড়াতে সাহায্য করবে।
1: ভবিষ্যতে আপনারা কিভাবে এগোবেন এই কাজ নিয়ে?
0: একটা অবশ্যই উদ্দেশ্য থাকবে, এই পাইলট প্রজেক্টের কনটেক্সটে আজকে যেহেতু বসে আছি সেটার জায়গা থেকেই বলছি, কারণ এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে চিলড্রেন এবং তাদের এডুকেশনের সিস্টেমের মধ্যে জলবায়ুকে নিয়ে আসা, ক্লাইমেট এডুকেশন পুরো প্রজেক্টটারই নাম, এবং ক্লাসরুম টু কমিউনিটি, এই যে অ্যাপ্রোচটা, এটা আমরা বর্তমানে একটা পাইলট হিসাবেই তুলে ধরতে চাইছি, কারণ আমাদেরও যে মিনিমাম সামর্থ্য আছে 4টে ওয়ার্ডকে আমরা বেছে নিয়েছি, সেই 4টে ওয়ার্ডে যদি আমরা এই মডেলটা তুলে ধরতে পারি সাকসেসফুলি, এটাকে করানো যায়, আমরা পরবর্তী লেভেলে, পরবর্তী স্তরে বাকি ওয়ার্ডগুলোর সঙ্গেও কাজ করতে চাইবো, এবং কলকাতায় যদি এই মডেলটা সাকসেসফুল হয়, আমরা এই মডেলটাকে একটা মডেল হিসেবে তুলে দেখাতে চাই যে পরবর্তী প্রজন্মকে দিয়ে পরিবর্তন আনানো সম্ভব। ভবিষ্যতে আমরা এই কাজটাকে বড় করার একটা প্রচেষ্টা রাখি, এডুকেশন ডিপার্টমেন্ট, পলিউশন কন্ট্রোল বোর্ড সবাই অনেক সাপোর্ট দেখিয়েছেন কাজটার ব্যাপারে, ইন্টারেস্ট দেখিয়েছেন কাজটার মধ্যে, সেটা পরের স্তরে 4টে ওয়ার্ডের বিয়ন্ড নিয়ে যাওয়ার ইচ্ছা রাখি আমরা। আমাদের যে মূলত দুটো পার্টনার অর্গানাইজেশন আসার, যাদের সঙ্গে এটা ইমপ্লিমেন্টেশন করছে এই পাইলট প্রোগ্রামটা, প্রাজক এবং সিনি, এরা অনেকগুলো স্কুলের সঙ্গে বর্তমানে কাজ করে থাকে, সেই সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা আজকে এখানে পার্টিসিপেট করেছে, তাদেরকে বোঝানো হয়েছে তাদের পরিবেশ, তারা চারপাশে যে জিনিসগুলো দেখছে সেইটার সঙ্গে তারা কিভাবে নিজেদেরকে কানেক্ট করে। প্রথম স্তর হচ্ছে সেটাই, যে ক্লাসরুম থেকে যখন বেরিয়েছো বাইরেটার মধ্যে কি আছে, সেখানে পরিবেশ কতটা, পরিবেশের উপর জলবায়ুর প্রভাব কতটা, আর তোমার জীবনে সেটার প্রভাব কতটা, সেই একটা ট্রেনিং, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং কনসেপ্ট তৈরি করা হয়, এবং তারপরে তারা সেটাকে ছবি আঁকার মধ্যে দিয়ে, 1.5 ঘন্টার একটা ওয়ার্কশপ ছিল, ছবি আঁকার মধ্যে দিয়ে একটা পোস্টার তারা বানিয়েছে, যে পোস্টারগুলো তাদের আজকে ডিসপ্লে করানো হয়েছে, তারা যে সত্যি পার্ট নিতে পারে, প্রথম স্তর হিসেবে আমরা আজকে সেটাই দেখিয়েছি যে তোমরা তোমাদের আশপাশটাকে কিভাবে ক্লাসরুমের বাইরে বেরিয়ে কানেক্ট করতে পারো, এবং সেটা বোঝানোর পরে তাদের প্রথম কানেক্ট

0: অ্যাকশনটাই হচ্ছে তারা ছবি আঁকার মাধ্যমে সেটাকে তুলে ধরেছে।
1: অনুষ্ঠানের যে ভাবনা তার মধ্যে অন্যতম দিক ছিল ক্লাসরুম টু কমিউনিটি, অর্থাৎ ছাত্রছাত্রীদের স্কুলের পাঠ্যক্রমের বাইরে বেরিয়ে তাদের নিজস্ব পরিবেশ বিষয়ক চিন্তাভাবনাকে বাস্তব জীবনে প্রয়োগ করার প্রসঙ্গ। এ সম্পর্কে আহ্বায়ক স্রোতস্বিনী মজুমদার আমাদের বললেন,
2: এটা একটা ক্লাইমেট এডুকেশন সামিট যেটা আমরা গত বছর থেকে আরম্ভ করেছি। আমাদের অর্গানাইজেশন ব্যাঙ্গালোর বেসড, প্রথম আমাদের ক্লাইমেট এডুকেশন সামিট ব্যাঙ্গালোরে হয়েছিল। এবছর থেকে আমরা সমস্ত রিজনাল ক্লাইমেট সামিট করা আরম্ভ করেছি, তার মধ্যে কলকাতা অন্যতম, কারণ আমরা গত দেড় বছর ধরে কলকাতায় এই কাজটা করার চেষ্টা করেছি এবং অন্যান্য অর্গানাইজেশনের হাত ধরে আমরা শুরু করেছি। খুব গুরুত্বপূর্ণ আমাদের এই পার্টনারশিপের জায়গায় রয়েছে চাইল্ড ইন নিড ইনস্টিটিউট সিনি এবং প্রাজক ডেভেলপমেন্ট সোসাইটি। এই দুই বন্ধুর হাত ধরে আমরা শুরু করেছি এই পথ চলা এবং এই ক্লাইমেট এডুকেশন সামিটে এখানে আমাদের বাচ্চাদেরকে কি করে আর্টকে একটা পেডাগজিক্যাল টুল হিসেবে ব্যবহার করা যায় সেইটাও যেরকম দেখানো হয়েছে নানান আর্ট ওয়ার্কশপের মধ্যে। আমাদের টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, আমরা বলছি এনভায়রনমেন্টাল এডুকেশনের মতো ক্লাইমেট এডুকেশনকে আলাদা একটা কারিকুলামের মধ্যে ঢোকানোর কোনো দরকার নেই, বরঞ্চ ইংরেজি, অঙ্ক, ভূগোল, ইতিহাস, বিজ্ঞান যাই চর্চা করি না কেন, আজকের যুগে দাঁড়িয়ে যদি ক্লাইমেট লেন্সটাকে আমরা প্রত্যেকটা বিষয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করে আমরা যদি পড়াতে পারি তাহলে খুব ন্যাচারালি ক্লাইমেট এডুকেশন থেকে ক্লাইমেট অ্যাকশনের প্রতি চলে যাবে, সেটাই আজকের দিনে দরকার। এবং এটা এনইপির সাথে, ন্যাশনাল এডুকেশন পলিসির সাথেও খুবই অ্যালাইন্ড একটি বিষয়, যেখানে আমরা মিশন লাইফের কিছু থিম সিলেক্ট করেছি, সেগুলোতেই আমরা থিমে থাকবো না, সেখান থেকে বাচ্চাদেরকে একেবারে ওয়ার্ড লেভেল গভর্নেন্সের সাথে আমরা যুক্ত করতে চাইছি, যাতে বাচ্চারা যারা ফিউচার জেনারেশন তারা যাতে এম্পাওয়ার্ড হয়ে যায়, তাদের ওয়ার্ড লেভেলে কি চেঞ্জ আসতে পারে, কি ডেভেলপমেন্ট দরকার যেগুলো ক্লাইমেট চেঞ্জকে প্রতিরোধ করতে পারে। যেসব বাচ্চারা এখানে কাজ করতে এসেছে তারা অত্যন্ত সোশ্যালি ভালনারেবল এবং আমরা মনে করি ক্লাইমেট চেঞ্জের ব্রাঞ্চ এরাই সবথেকে বেশি ভোগ করছে, ফলে এদেরকে এম্পাওয়ার করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আমরা যারা ক্লাইমেট ইন এডুকেশনে কাজ করি পশ্চিমবঙ্গে, তারা বাচ্চাদের সাথে কাজ করতে ঢুকেছি যাতে বাচ্চাদেরকে এম্পাওয়ার করা যায় এই ক্লাইমেট ক্রাইসিসকে কমব্যাট করতে, মিটিগেট করতে, আবার অ্যাডাপ্ট করতে। তিনটে পর্যায়েতেই আমরা কাজ করতে ঢুকেছি এবং বাচ্চারাই তো আগামী প্রজন্ম, বাচ্চারাই পরবর্তী সিটিজেন, ফলে বাচ্চারা সেভাবে এম্পাওয়ার্ড হলে এই পরবর্তীকালে যে ক্লাইমেট ক্রাইসিস আসতে চলেছে সেটা উত্তরোত্তর বাড়বে, যাতে বাড়তে না দেওয়া যায়, বাড়লেও কিভাবে মোকাবিলা করা যায় সে সমস্ত বিষয়, কি করে বাচ্চাদেরকে আমরা সুরক্ষিত করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করতে এসেছি। এবং আমরা একটা নেটওয়ার্ক অ্যাপ্রোচে কাজ করি, মানে যে অ্যাপ্রোচটা হলো আমরা নানান অর্গানাইজেশনের সাথে জুড়ে, আমরা নানান অর্গানাইজেশন, নানান একাডেমিশিয়ান হতে পারে, কমিউনিকেটর্স হতে পারে, সমাজের নানান স্তরের লোকেদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা যারা ক্লাইমেট ইন এডুকেশনে কাজ করি পশ্চিমবঙ্গে, তারা বাচ্চাদের সাথে কাজ করতে ঢুকেছি যাতে বাচ্চাদেরকে এম্পাওয়ার করা যায় এই ক্লাইমেট ক্রাইসিসকে কমব্যাট করতে, মিটিগেট করতে, আবার অ্যাডাপ্ট করতে। তিনটে পর্যায়েতেই আমরা কাজ করতে ঢুকেছি এবং বাচ্চারাই তো আগামী প্রজন্ম, বাচ্চারাই পরবর্তী সিটিজেন, ফলে বাচ্চারা সেভাবে এম্পাওয়ার্ড হলে এই পরবর্তীকালে যে ক্লাইমেট ক্রাইসিস আসতে চলেছে সেটা উত্তরোত্তর বাড়বে, যাতে বাড়তে না দেওয়া যায়, বাড়লেও কিভাবে মোকাবিলা করা যায় সে সমস্ত বিষয়, কি করে বাচ্চাদেরকে আমরা সুরক্ষিত করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করতে এসেছি। এবং আমরা একটা নেটওয়ার্ক অ্যাপ্রোচে কাজ করি, মানে যে অ্যাপ্রোচটা হলো আমরা নানান অর্গানাইজেশনের সাথে জুড়ে, আমরা নানান অর্গানাইজেশন, নানান একাডেমিশিয়ান হতে পারে, কমিউনিকেটর্স হতে পারে, সমাজের নানান স্তরের লোকেদের সাথে আমরা একত্রিত হয়ে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। পুরোপুরি ভাবে যদি আমরা সেভাবে বলতে পারি, এটা আমাদের প্রথম প্রয়াস কলকাতাতে, আমরা এটা ডিস্ট্রিক্ট লেভেলেও করতে চাই, যাতে আবারও বলছি যেটা আসার সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাডভাইজার মনে করে, আমরা কালেকটিভ উইজডম আর অ্যাকশনের দ্বারাই এই সমস্ত উইকেট প্রবলেমের সাথে আমরা মোকাবিলা করতে পারবো।

জলবায়ু শুধু বইতে পড়ার বিষয় নয়, বরং পাঠ্যপুস্তকের বাইরেও এর অনেকটাই গুরুত্ব আছে। এই মূল বার্তা বেরিয়ে এল অনুষ্ঠান থেকে। শিশুরা অত্যন্ত সহজভাবে তুলে ধরল তাদের আঁকা ছবি এবং পোস্টার। উপস্থিত বিশেষজ্ঞরা জানালেন কিভাবে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে হবে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হল জলবায়ুর প্রতি মানুষকে আরও যত্নশীল করার আবেদনের মধ্যে দিয়ে।

0: এ সম্পর্কে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ থেকে যারা গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম রসায়নের ভূতপূর্ব শিক্ষক অসীম বসাক। তিনি কিভাবে দেখলেন বিষয়টাকে, কি জানলেন তা তুলে ধরেছেন আমাদের জন্য। আসুন শোনা যাক।
1: সবুজে ঘেরা সুন্দর প্রশিক্ষণ কেন্দ্র, সারাদিন পাখির ডাক শোনা যায়, শহর থেকে খুব দূরে নয়, অথচ কোলাহলমুক্ত নির্জনতা আমাকে আনন্দ দিয়েছে। প্রশিক্ষণের শুরুতে টেকসই উন্নয়ন বলতে কি বুঝি তা আলোচনা করা হলো। জানা কথা, তবুও বারবার শুনতে হয়, কারণ উন্নয়ন না হলে আমরা ভোগ করব কিভাবে? গাছপালা, জল, মাটি সবই তো আমাদের আরাম আয়াসেই নিয়োজিত। পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন অনেকটা পাথরের সোনার বাটি। আমরা কাঠ বলতে গাছের মোটা কাণ্ড, গুড়ি বা সুঠাম, শক্তপোক্ত অংশ বা টিম্বারকে বুঝি, কিন্তু এখানে শুনলাম কিভাবে মোটা কাঠ ব্যবহার না করেও মোটা কাঠের মতো জিনিস বানানো যায়। একে ক্রস ল্যামিনেটেড টিম্বার বা আড়াআড়ি স্তরে সাজানো কাঠ বলা হয়। এটি প্রকৌশলজাত কাঠ বা ইঞ্জিনিয়ার্ড উডের একটি ধরন। কিভাবে পাবো? প্রশিক্ষকরা বললেন এর জন্য দ্রুত বর্ধনশীল এমন গাছ যেমন ইউক্যালিপটাস, লম্বু ইত্যাদি দরকার, সেই সঙ্গে উন্নত প্রযুক্তি, বিভিন্ন রাসায়নিক দরকার, চাই দক্ষ কর্মী, নীতি ও জনবিশ্বাস। নীতি নিয়ে দেশের সরকার ভাবেন, তবে সাধারণের ধারণা গাছ কাটলেই পরিবেশের ক্ষতি, এ ধারণা সবসময় ঠিক নয়, আর আমাদের দেশে দক্ষ কর্মীর খুবই অভাব। তাই IWST প্রতি বছর বিনে পয়সায় এ প্রশিক্ষণ ও প্রচার করছেন। মেহগনি, শাল, সেগুন আর অনেক দীর্ঘস্থায়ী ও দামি কাঠ পেতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। কাঠের মূল উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ ও লিগনিনের মিশ্রণ। দ্রুত বেড়ে ওঠা কাঠে ওগুলোর চরিত্র ও পরিমাণ নির্ধারিত মানে পেতে বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য লাগে। কাঠের আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে এবং কাঠকে ছত্রাক, উইপোকা, পোকামাকড়, ব্যাকটেরিয়া ও আর্দ্রতার ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার বিভিন্ন প্রক্রিয়া কত ধরনের হতে পারে তা এখানে না আসলে জানতেই পারতাম না। দ্বিতীয় দিন IWST-র দ্বিতীয় প্রাঙ্গণে প্রকৌশলজাত কাঠ বানানোর বিভিন্ন প্রক্রিয়া ও সে সম্পর্কিত বিজ্ঞান বিষয়ে প্রশিক্ষকদের কথা বিস্তারিতভাবে উপভোগ করলাম। রাশিয়ার একটি তথ্যচিত্রে দ্রুত বেড়ে ওঠা গাছ থেকে আপাত কম দামি কাঠ কীভাবে শক্তপোক্ত ও দৃষ্টিনন্দন রূপ পেতে পারে ও বাণিজ্যিকভাবে সফল হতে পারে সেটা দেখলাম। আমরা প্লাইউড, পার্টিকল বোর্ডের নাম শুনেছি, দেখেছিও, কিন্তু কাঠের টুকরো, কাঠের গুঁড়ো বা উদ্ভিদ তন্তু ও প্লাস্টিকের মিশ্রণ এছাড়াও আরও অনেক উপাদানে তৈরি কাঠ আজ দিন দিন জনপ্রিয় হচ্ছে। এসব দেখে শুনে আমার মনে হলো কাঠ ভালো, প্লাস্টিক খারাপ, এভাবে সরল সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। কোনো উপাদান কতদিন টিকবে, তৈরি করতে কত সম্পদ লাগবে, কতটা মেরামত বা পুনর্ব্যবহার করা যাবে এবং ব্যবহার শেষে তার কি হবে, পুরো জীবনচক্র বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। এরপরে বাঁশকে কিভাবে দীর্ঘস্থায়ী ও সৌন্দর্য বর্ধক কাঠের মতো উপযোগী উপাদান হিসাবে গড়ে তোলা যায় তা হাতে কলমে দেখলাম। বর্তমানে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যেমন নাগাল্যান্ড, মেঘালয়ে এর ব্যবহারে বাড়িঘর, চেয়ার, টেবিল, ঝুলন্ত ছাদ আরও অনেক পরিবেশ বান্ধবভাবে ব্যবহৃত হচ্ছে। দ্বিতীয় দিনে দুপুরের পরে বাসে করে বিলওয়ারা গ্রিনসে ভ্রমণ সবথেকে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ। সে এক বিশাল কর্মকাণ্ড। নারকেল কাঠকে কাজে লাগিয়ে ইমারত গড়ছেন জর্জ লিউজিঙ্গার, এক প্রকৃত প্রকৃতিপ্রেমী, পশুপ্রেমী, পরিবেশ বাঁচানোর দক্ষ শিল্পী। তার জন্মভূমি সুইডেন, একজন স্থপতি, দীর্ঘদিন নামিদামি ফার্মে চাকরি করেছেন, নিজের স্বপ্নের সার্থক রূপ পেতে বেছে নিয়েছেন ভারতের এই নির্জন প্রান্তর। তিনি স্মার্ট, সুস্বাস্থ্যের অধিকারী, কাটা কাটা ইংরেজিতে শুরু করলেন, "I am George, now 72. বাংলায় বলি তার কথাগুলোর কিছুটা। লোহা, লক্কর, সিমেন্ট, পাথর।

0: ঘর না কমালে ঘর বাড়ি ঠান্ডা থাকবে না, এসির ব্যবহার বাড়তেই থাকবে, তাই কাঠের ব্যবহার বাড়াতে হবে। কিন্তু কাঠ পায় কোথায়? গাছ কাটলে ইরে ইরে করে তাড়া করবে। তাহলে উপায়, আমি নারকেল গাছের ভেতরের অংশ বাদ দিয়ে পাশের অংশকে বিশেষভাবে জুড়ে দরজা জানালার ফ্রেম, কুড়ি বর্গা কাঠামো, চেয়ার টেবিল আলমারি, প্যানেল, আরও বহু কিছু বানাচ্ছি। লোহা ও কংক্রিটের পরিবর্তে জলরোধী তাপরোধী ছাদ দিচ্ছি, সেসবও দেখলাম, না দেখলে বিশ্বাস হতো না। ভিডিও করেছি, ছবি তুলেছি। এভাবে পরিবেশকে শীতল রাখার, ঘরবাড়ি এসিহীন করার বাস্তব কাজ করে চলেছেন তিনি। তৃতীয় দিন, শেষ দিনে কাঠের অ্যানাটমি মানে কাঠের অভ্যন্তরীণ গঠন বিস্তারিত জানলাম। এটা জানলে বিভিন্ন কাঠের প্রজাতি শনাক্ত করা যায় এবং তাদের গুণাবলী ও ব্যবহার বুঝতে সুবিধা হয়। তবে বর্তমানে এই কাজে এআই ব্যবহারের চেষ্টা চলছে। তাপ ও রাসায়নিক প্রয়োগে কাঠের চরিত্রের উন্নয়ন বা পরিবর্তন কিভাবে করা যায় তার কিছু চাক্ষুষ পরীক্ষা ও ফলাফল দেখলাম। কাঠের বর্জ্য, যেমন কাঠের গুঁড়োর ব্যবহার ও কাঠের ক্ষয় কমিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহারযোগ্য করে তুলতে বিভিন্ন রাসায়নিক ব্যবহার জানলাম। এবারে গর্বের সঙ্গে একজন ভারতীয় কাঠ প্রকৌশলী এবং বিজ্ঞানীর কথা বলছি, তিনি ডক্টর সন্টি কামেসাম। দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে দীর্ঘদিন কাঠ সংরক্ষণ বিভাগের প্রধান ও বিজ্ঞানী হিসাবে কাজ করেছেন। 1933 সালে তিনি আর্সেনিক পেন্ট অক্সাইড, কপার সালফেট, পটাশিয়াম বা সোডিয়াম ডাইক্রোমেটের মিশ্রণকে কাঠ রক্ষাকারী বা উড প্রিজার্ভেটিভ রূপে ব্যবহার করে ব্যাপক সুফল ও সুনাম অর্জন করেন। মিশ্রণটি ASCU বা CCA মানে ক্রোমেটেড কপার আর্সেনেট নামে পেটেন্ট পায়। উই পোকা, ছত্রাক ও পচন থেকে কাঠের স্থায়িত্ব বাড়াতে এবং রেলওয়ে ও নির্মাণ শিল্পে কাঠের আধুনিক বৈজ্ঞানিক ব্যবহারের প্রচলন করতে তার অবদান বিশ্বজুড়ে স্বীকৃত ও নথিভুক্ত। ডক্টর সন্টি কামেসামকে ভারতে আধুনিক কাঠ সংরক্ষণ প্রযুক্তির অন্যতম পথিকৃৎ হিসাবে স্বীকৃতি ও সম্মান দেওয়া হয়। তবে স্বাস্থ্য ও পরিবেশ দূষণ এখানে একটি চিন্তার বিষয়। এক্ষেত্রে প্রাকৃতিক সংরক্ষক যেমন নিম তেল, পাইন টার, কাজু ফলের খোসা নির্যাস ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। সবশেষে IWST-র নিজস্ব জাইলেরিয়াম ও কাঠের জাদুঘর দেখলাম। জাইলেরিয়াম হল বিভিন্ন ধরনের কাঠের নমুনা রাখার একটি বিশেষ সংগ্রহশালা। এখানে বিভিন্ন গাছের কাঠের টুকরো, রং, দানা ও গঠন দেখা যায়। সেখানে বিভিন্ন দ্রষ্টব্যের মধ্যে অন্যতম হচ্ছে প্রায় 780 বছরের পুরাতন গোল চাকতির মতো সেগুন কাঠের অংশ। আরেকটি নমুনায় প্রায় 362 বছরের পুরাতন সেগুন কাঠের গোল অংশ দেখলাম। লেখা আছে পরিধি 4-5 মিটার, মানে ওই গাছটা বিশাল মোটা ছিল। আর কত উঁচু ছিল কে জানে? কাঠের জাদুঘরে কাঠের বিভিন্ন জিনিস, কাঠের ব্যবহার ও পুরনো নমুনা রাখা আছে। এগুলি দেখে বিভিন্ন কাঠ চেনা, তাদের বৈশিষ্ট্য জানা এবং গবেষণা করা সহজ হয়। তবে আমার মনে একটা কথা গুনগুন করে বেজেই চলেছে, গ্রোমোর, কনজিউমোর, ক্যাপচার কার্বন। বলতে চাই, বেশি বেশি গাছ লাগাও, বড় করো, ব্যবহার করো, তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড কিছুটা কমবে। কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং তার একটি অংশ কার্বন হিসাবে সঞ্চয় করে। গাছ মোটা হয়, পাতা, ফল, ফুল, ছায়া, জল দেয়।
1: কাঠের টেকসই ব্যবহার সম্পর্কে অসীম বসাক আমাদের জানালেন। আর এই সঙ্গে শেষ হল আজকের বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কেমন লাগছে জানাতে ভুলবেন না। কথা হবে পরের অন্বেষায়। নমস্কার।
2: এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায়, একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
3: আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন অন্বেষা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।
2: আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে আজ সন্ধ্যায়। উপস্থাপনায় রয়েছি আমি পৌলমী ঘোষ।

আকাশবাণী মৈত্রীর দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। আর আজ সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে অনেক গল্প আর অনেকগুলো গান নিয়ে রয়েছি আমি আমি পৌলমী ঘোষ। বন্ধুরা, আজ সন্ধ্যায় গান তো হবেই, গান তো শোনাবই, কিন্তু আর কি কি কথা জানাবো বা বলবো সেগুলো সম্পর্কে একটু করে বলে রাখি। আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, জানাবো সে কথা। সেই সঙ্গে বলবো বিবলিওথেরাপি সম্পর্কে, কি সেটা বিশদে, একটু বিশদে অন্তত বলার চেষ্টা করব, আমার বন্ধুদের জানানোর চেষ্টা করব। সেই সঙ্গে জানাবো এক আশ্চর্য স্থান ভ্যালকামুনিকার কথা, কি তার বিশেষত্ব তা জানতে হলে তো শুনতেই হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। আরও জানাবো পাম কাকাতুয়া, এক ধরনের পাখি, তার এক বিস্ময়কর ক্ষমতা রয়েছে, কি ক্ষমতা সেটাও বলবো। থাক, সেগুলো আপাতত উচ্চ থাকলো, বিশদে জানতে হলে পুরোটা থাকতে হবে আজ সন্ধ্যায় আমাদের সঙ্গে গানে আর গল্পে। এবার তাহলে গল্পে যাওয়ার আগে শুরুতেই একটা গান শোনানোর পালা, আর গানটা কার শোনাবো কার গলায়, চলুন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গানটা দিয়ে শুরু করি আজকের আজ সন্ধ্যায়।

হ্যাঁ, পাহাড় আকাশ আমাদের সবসময় ডাক পাঠায়, কিন্তু সেই প্রকৃতিকে ভালোবেসে আগলে রাখতে পারলেই তো তারাও আমাদের সত্যিকারের মন থেকে ডাক দেবে, তাই না? আর সেই জন্যই, সেই প্রকৃতির সুরক্ষার জন্যই কিন্তু আমাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে। শ্রোতা বন্ধুরা, প্রাকৃতিক দুর্যোগকে আমরা হয়তো পুরোপুরি রুখতে পারি না,

কিন্তু সচেতনতা, বিজ্ঞানসম্মত পরিকল্পনা এবং সময়োপযোগী প্রস্তুতির মাধ্যমে তার ক্ষয়ক্ষতি কিন্তু অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আর সেই বার্তায় বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে প্রতি বছর ১৩ই অক্টোবর অর্থাৎ আজকের দিনে পালিত হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। ১৯৮৯ সালে জাতিসংঘের উদ্যোগে এই দিবস পালনের সূচনা হয়। পরবর্তীকালে ২০০৯ সালে ১৩ই অক্টোবরকে এই দিবসের নির্দিষ্ট তারিখ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর মূল উদ্দেশ্য দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এমন এক সমাজ গড়ে তোলা যা বিপর্যয়ের মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ও সক্ষম। ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা ভূমিধ্বস, দুর্যোগের অভিঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন কিন্তু সাধারণ মানুষ, বিশেষত প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীর মানুষ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানা ধরনের দুর্যোগের ঝুঁকি কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। তাই আগাম সতর্কবার্তা, নিরাপদ আশ্রয়, উপযুক্ত পরিকাঠামো এবং জনসচেতনতা আজ অত্যন্ত জরুরি। ২০১৫ সালে জাপানের সেন্দাই শহরে গৃহীত হয় দুর্যোগের এই ঝুঁকি কমানোর জন্য সেন্দাই কাঠামো, যেখানে দুর্যোগের ঝুঁকি কমানো এবং মানুষের জীবন ও জীবিকা সুরক্ষিত রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বন্ধুরা, দুর্যোগ মোকাবিলা তো শুধু প্রশাসন বা উদ্ধারকারী দলের দায়িত্ব নয়, এই দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের। বিপর্যয়ের আগে প্রস্তুতি, বিপর্যয়ের সময় সচেতন আচরণ এবং পরবর্তী সময়ে সম্মিলিত উদ্যোগী পারে ক্ষয়ক্ষতি কমাতে। আসুন, দুর্যোগের জন্য অপেক্ষা না করে আজ থেকেই গড়ে তুলি সচেতন, সুরক্ষিত ও দুর্যোগ সহনশীল সমাজ। কারণ দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর প্রথম পদক্ষেপই হল সচেতনতা, প্রস্তুতি। আর হ্যাঁ, অবশ্যই প্রকৃতিকে যদি ভালোবেসে তাকে আমরা রক্ষা করে যেতে পারি, তাকে বন্ধুর মতো আগলে রাখতে পারি, জড়িয়ে রাখতে পারি, তাহলে বোধ হয় এত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমাদের হতে হবে না। এই সব কিছুই আমরা নিশ্চয়ই মাথায় রাখব। আবারও সময় হয়ে গেছে আরেকটা গান শোনানোর, শুভমিতার কণ্ঠে যদি বন্ধু হও।

There is no friend as loyal as a book. আর্নেস্ট হেমিংওয়ের সেই বিখ্যাত উক্তিটির কথা নিশ্চয়ই সকলের মনে আছে। সত্যি বইয়ের মতো প্রকৃত বন্ধু কিন্তু আর কেউ হতে পারে বলে মনে হয় না। বই শুধু জ্ঞানের ভাণ্ডার নয়, কখনো কখনো বই হয়ে উঠতে পারে মনেরও একান্ত সঙ্গী। মন খারাপ, একাকিত্ব কিংবা জীবনের নানা কঠিন পরিস্থিতিতে একটি ভালো বই আমাদের ভাবতে শেখায়, অনুভূতিকে বুঝতে সাহায্য করে এবং নতুনভাবে সমস্যার দিকে তাকানোর সুযোগ করে দেয়। আর এই ধারণা থেকেই এসেছে বিবলিওথেরাপি। গ্রিক শব্দ বিবলিও অর্থ বই এবং থেরাপি অর্থ চিকিৎসা বা নিরাময়ের সহায়ক পদ্ধতি। অর্থাৎ বই বা সাহিত্যের মাধ্যমে মানসিক সুস্থতা ও ভালো থাকার পথে সাহায্য করাই বিবলিওথেরাপির মূল ধারণা। বিবলিওথেরাপিতে ব্যক্তির পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত বই বেছে দেওয়া হয়। গল্পের চরিত্র, তাদের অভিজ্ঞতা এবং জীবনের নানা সমস্যার সঙ্গে পাঠক অনেক সময় নিজের জীবনের মিল খুঁজে পান, ফলে নিজের অনুভূতি বোঝা, একাকিত্ব কাটানো এবং কঠিন পরিস্থিতি মোকাবিলার নতুন পথ খুঁজে পেতে বই সাহায্য করতে পারে। শুধু গল্প বা উপন্যাস নয়, তথ্যভিত্তিক বই এবং আত্ম উন্নয়নমূলক বইও এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। যুক্তরাজ্যে রিডিং ওয়েলের মতো কর্মসূচিতে বিশেষজ্ঞদের সহায়তায় বিভিন্ন মানসিক ও স্বাস্থ্যগত সমস্যার জন্য উপযোগী বইয়ের তালিকা তৈরি করা হয়েছে। তবে মনে রাখতে হবে, সব বই কিন্তু সবার জন্য উপকারী নয়। কোনো কোনো বই কারো নেতিবাচক অনুভূতি বাড়িয়েও দিতে পারে, তাই নির্দিষ্ট স্বাস্থ্য বা মানসিক সমস্যা থাকলে শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর না করে চিকিৎসক বা উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও জরুরি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, একা বই পড়ার পাশাপাশি দলবদ্ধভাবে বই পড়া ও তা নিয়ে আলোচনা করাও অনেকের জন্য ইতিবাচক হতে পারে। একসঙ্গে পড়া, ভাবনা ভাগ করে নেওয়া এবং অন্যের অভিজ্ঞতা শোনা তৈরি করতে পারে এক ধরনের সামাজিক ও মানসিক সংযোগ। বই হয়তো সব

সমস্যার সমাধান নয়, কিন্তু একটি ভালো বই কখনো কখনো আমাদের অন্ধকার সময়ে একটি নতুন জানালা খুলে দিতে পারে। তাই বলা যায়, বই শুধু জ্ঞান দেয় না, সঠিক বই সঠিক সময়ে আমাদের মনের পাশে আমাদের মনের মতো বন্ধু হয়ে দাঁড়াতেও পারে।

গান তো শোনাবই বন্ধুরা, তবে তার আগে আরও একটা তথ্য জানিয়ে রাখি, তবে খুব ভালো লাগার এক তথ্য। ওই যে বলছিলাম পাখির কথা, হ্যাঁ, প্রাণী জগতে কিন্তু বিভিন্ন প্রাণীর আমরা হাতিয়ার ব্যবহার করার কথা শুনেছি, কিন্তু পাখির ব্যাপারে কিছু শুনেছেন কি? সেভাবে বিশেষভাবে শব্দ তৈরি করার জন্য নিজের হাতে যন্ত্র বানিয়ে তার সাহায্যে ছন্দবদ্ধ আওয়াজ তোলার ক্ষমতা রয়েছে এক পাখির, কি নাম? পাম কাকাতুয়া। আর এই ক্ষমতা এই পাম কাকাতুয়াকে করে তুলেছে অত্যন্ত ব্যতিক্রমী, সে কথা তো বলাই বাহুল্য। তাদের এই আচরণ বিজ্ঞানীদের সামনে নতুন করে তুলে ধরেছে প্রাণীদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং ছন্দবোধ নিয়ে নানা প্রশ্ন। তবে এই বিষয়কর পাখির জীবনও প্রকৃতির ভারসাম্যের সঙ্গে কিন্তু গভীরভাবে জড়িত। বনাঞ্চল ধ্বংস এবং বাসস্থানের পরিবর্তন তাদের অস্তিত্বের পক্ষে উদ্বেগের কারণ, তাই অনন্য পাখি ও তার প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করা কিন্তু অত্যন্ত জরুরি। শ্রোতা বন্ধুরা, প্রকৃতি যে কত বিচিত্র প্রতিভার আধার, পাম কাকাতুয়া তারই এক অনন্য উদাহরণ। মানুষের তৈরি বাদ্যযন্ত্র আমরা তো দেখেই থাকি, শুনেও থাকি, কিন্তু ঠিক সেরকমই বাদ্যযন্ত্রের মতোই নিজের তৈরি কাঠি দিয়ে ছন্দের প্রকাশ ঘটায় এই পাখি। তার ঠোকাটুকির শব্দে যেন ধরা পড়ে প্রকৃতির এক আশ্চর্য সুর, যে সুর আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রতিটি প্রাণীর মধ্যেই লুকিয়ে থাকতে পারে বিস্ময়কর কোনো ক্ষমতা। কি বন্ধুরা, আপনারা কি জানতেন পাম কাকাতুয়া নামক এই পাখির এরকম এক অদ্ভুত আচরণ বা প্রতিভার, বিষয়কর এক প্রতিভার কথা? না, আমি তো এর আগে জানিনি, আমি যেই জেনেছি আমার মনে হয়েছে আমার দুই বাংলার শ্রোতা বন্ধুদের অবশ্যই এই কথাটি জানাবো যে এক পাখি কী করে নিজের হাতে বলতে গেলে বাদ্যযন্ত্র তৈরি করে ছন্দবদ্ধ আওয়াজ তুলছে বা সুর তুলছে বলা যেতেই পারে। এই বিষয় নিয়েই চলে যাই, চলুন পরের গানে শোনাই স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে এই গানটি।

0: আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে, সুরক্ষিত থাকুন ডিজিটালি।
1: গাছ লাগান, আগামী প্রজন্মের জন্য মুক্ত বায়ু নিশ্চিত করুন।
2: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
3: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
4: নিকাশি ব্যবস্থা আটকে গেলে সহজে প্লাবিত হয় এলাকা, ভারী বর্ষণের দাপটে নাজেহাল হয় জনজীবন। প্লাস্টিক থেকে শুরু করে বালিশ তোশকও এখন খুঁজে পাওয়া যায় অবরুদ্ধ নালায়। আমরা কি তাহলে নিজের পায়ে কুড়ুল মারার সিদ্ধান্তে অটল?

0: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় ২১ দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের তিন মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে চার মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।

শ্রোতা বন্ধুরা, এবার বলবো এমন একটি নক্ষত্রের কথা, না সে কিন্তু ওই দূর আকাশে স্থির হয়ে টিমটিম করে জ্বলে থাকা কোনো তারা নয়, বরং এমন এক নক্ষত্র যে প্রতি সেকেন্ডে প্রায় 25,000 কিলোমিটার গতিতে ছুটে চলেছে, আর তারই অবিশ্বাস্য ছুটে চলা হচ্ছে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে বা আকাশগঙ্গার কেন্দ্রে থাকা একটি বিশাল কৃষ্ণ গহ্বরকে ঘিরে। নক্ষত্রটির নাম S301। সম্প্রতি জ্যোতির্বিজ্ঞানীরা এর সন্ধান পেয়েছেন। এটি প্রদক্ষিণ করছে স্যাজিটেরিয়াস এ স্টার নামের সেই মহাকৃষ্ণ গহ্বরকে, যার ভর কত জানেন? সূর্যের প্রায় 40,00,000 গুণ। S301 এর বিশেষত্ব শুধু তার গতি নয়, কৃষ্ণ গহ্বরটির সবচেয়ে কাছে এলে নক্ষত্রটির গতিবেগ পৌঁছে যায় প্রায় 25,000 কিলোমিটার প্রতি সেকেন্ডে, যা আলোর গতির 8% বেশি। আরেকটি প্রদক্ষিণ সম্পূর্ণ করতে সময় লাগে মাত্র 8.7 বছর। বিজ্ঞানীদের কাছে এই নক্ষত্র তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এত কাছ থেকে কৃষ্ণ গহ্বরকে প্রদক্ষিণ করে নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে তারা কৃষ্ণ গহ্বরের ঘূর্ণন এবং তার চারপাশের স্থান, কাল বা স্পেস টাইমের পরিবর্তন সম্পর্কে আরও জানতে পারবেন। আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী একটি ঘূর্ণায়মান কৃষ্ণ গহ্বর তার চারপাশের স্থানকালকে টেনে ঘুরিয়ে দিতে পারে। S301 এর মতো নক্ষত্রের কক্ষপথের সূক্ষ্ম পরিবর্তন সেই প্রভাব বোঝার গুরুত্বপূর্ণ সূত্র হয়ে উঠতে পারে। তাই S301 এর আবিষ্কার শুধু একটি দ্রুতগতির নক্ষত্রের গল্প নয়, এ যেন মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এক অন্ধকার দৈত্যের খুব কাছ থেকে তার অদৃশ্য শক্তির প্রভাব দেখার এক বিরল সুযোগ। অন্ধকারে ছুটে চলেছে একটি নক্ষত্র, আর তার সেই ছুটে চলার পথ অনুসরণ করেই বিজ্ঞানীরা খুঁজছেন কৃষ্ণ গহ্বরের আরও গভীর রহস্য। এবার শোনাব শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আরেকটি গান।

আচ্ছা ধরুন আপনি দাঁড়িয়ে আছেন ইতালির আল্পস পর্বতমালার পাদদেশে, চারপাশে পাহাড়, সবুজ উপত্যকা আর নীরব প্রকৃতি। হঠাৎ চোখে পড়ল একটি বিশাল পাথর। প্রথম দেখায় সাধারণ পাথর বলেই মনে হবে, কিন্তু একটু কাছে গিয়ে তাকাতেই দেখা গেল তার গায়ে খোদাই করা রয়েছে মানুষের ছবি, পশু, শিকার, অস্ত্র, রথ, এমনকি এমন কিছু প্রতীক যার অর্থ আজও পুরোপুরি জানা যায়নি। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার কি জানেন, এই ছবিগুলোর কয়েকটি তৈরি হয়েছিল প্রায় 8,000 বছর আগে। শুধু একজন মানুষ নয়, একটা প্রজন্মও নয়, হাজার হাজার বছর ধরে একের পর এক প্রজন্ম এই পাথরের গায়ে রেখে গেছে নিজেদের গল্প। সেই আশ্চর্য স্থানটির নাম ভ্যাল কামুনিকা। উত্তর ইতালির লম্বার্ডি অঞ্চলে অবস্থিত দীর্ঘ এই উপত্যকা জুড়ে ছড়িয়ে রয়েছে হাজার হাজার পাথর, আর তাদের গায়ে খোদাই করা রয়েছে অসংখ্য চিত্র। ঠিক কতগুলি তার নির্দিষ্ট উত্তর আজও নেই। বিভিন্ন গবেষণায় সংখ্যাটি 100,000-এরও বেশি থেকে 200,000 পর্যন্ত ধরা হয়েছে। তবে সংখ্যার চেয়েও বিস্ময়কর হল এই চিত্রগুলির সময়কাল। সবচেয়ে পুরনো খোদাই চিত্রগুলির সূচনা আনুমানিক খ্রিস্টপূর্ব 8ম সহস্রাব্দে, অর্থাৎ

8000 বছর আগে। তখন মানুষের জীবন ছিল সম্পূর্ণ অন্যরকম, শহর ছিল না, আধুনিক প্রযুক্তি ছিল না, লিখিত ইতিহাসও ছিল না, কিন্তু মানুষ তখনও ছবি আঁকত। আর শুধু আঁকতই না, নিজেদের জীবন, শিকার, বিশ্বাস এবং পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি পাথরের গায়ে রেখে যেত। প্রথম দিকে ছবিগুলিতে দেখা যায় হরিণ, বুনো ছাগল এবং শিকারের দৃশ্য, তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় ছবির বিষয়ও। মানুষ যখন কৃষিকাজ শিখল, পাথরের গায়ে দেখা গেল লাঙল, গৃহপালিত পশু, আর পরে ব্রোঞ্জ ও লৌহ যুগে এসে ছবিতে দেখা দিল যোদ্ধা, অস্ত্র, ঢাল এবং যুদ্ধরথ। অর্থাৎ একটি উপত্যকার পাথরের গায়ে যেন ধরা পড়ল মানুষের বিবর্তনের এক দীর্ঘ টাইমলাইন। শিকারী মানুষ থেকে কৃষিজীবী মানুষ, তারপর যোদ্ধা সমাজ। প্রযুক্তি বদলেছে, জীবন বদলেছে, সমাজ বদলেছে, কিন্তু পাথর থেকে গেছে, আর সেই পাথরই ধরে রেখেছে পরিবর্তনের স্মৃতি। তবে ভ্যালকামনিকার সবচেয়ে রহস্যময় বিষয়গুলির একটি হল একটি বিশেষ প্রতীক, ক্যামোনিয়ান রোজ। দেখতে অনেকটা ফুলের মতো, আবার কারো চোখে যেন একটি চাকার মতো। জ্যামিতিক রেখায় তৈরি এই প্রতীকটির প্রকৃত অর্থ নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এটি কি সূর্যের প্রতীক, নাকি কোনো ধর্মীয় বিশ্বাসের চিহ্ন, নাকি মানুষের কাছে মহাবিশ্বকে বোঝানোর কোনো প্রাচীন প্রতীক, সে ব্যাপারে এখনও কেউ নিশ্চিত নয়। কারণ যে মানুষ এই চিহ্নটি পাথরে খোদাই করেছিলেন, তিনি তো তার ব্যাখ্যা লিখে রেখে যাননি, আর হাজার হাজার বছর পরে দাঁড়িয়ে আমরা সেই প্রতীকের অর্থ খুঁজে চলেছি। ভ্যালকামনিকার আরেকটি আকর্ষণীয় দিক হল, এখানে শুধু প্রাগৈতিহাসিক চিত্রই নয়, পরবর্তী যুগের মানুষের উপস্থিতির চিহ্নও পাওয়া যায়। রোমান যুগের কিছু খোদাইয়ে ল্যাটিন লেখার সন্ধান মিলেছে। অর্থাৎ সময় বদলেছে, মানুষ বদলেছে, ভাষা বদলেছে, কিন্তু পাথরের গায়ে নিজের অস্তিত্বের চিহ্ন রেখে যাওয়ার প্রবণতা বদলায়নি। আর সেই কারণে ভ্যালকামনিকা আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস সবসময় কাগজে লেখা হয় না, কখনো কখনো ইতিহাস লেখা হয় পাথরেও। এভাবে একটি পাথর হয়ে ওঠে হাজার বছরের স্মৃতির ভাণ্ডার। 8000 বছর ধরে লেখা সেই নীরব ইতিহাস আজও আমাদের সঙ্গে কথা বলে, শুধু তার ভাষাটা বুঝে নিতে হয় পাথরের ভাষায়। আজ এই পর্যন্তই শেষ করব একটা গান দিয়ে। কি গান শোনাবো চলুন দেখে নি। অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে এই গানটি আজকের আজ সন্ধ্যার শেষ গান।

আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন আজ সন্ধ্যায়। শুনছেন আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

আর ক্রীড়াঙ্গনে শুরুতেই কিন্তু আজকে চোখ রাখব এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। আর এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে ক্রিকেট মাঠের দিকে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হয়ে চলেছে টি টোয়েন্টি সিরিজ, আর সেই টি টোয়েন্টি সিরিজে কিন্তু আগামীকাল সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। এদিকে গত ম্যাচে দুরন্ত ইনিংসের পরে ভারতীয় ওপেনার অভিষেক শর্মা বললেন যে ওয়েস্ট ইন্ডিজের রণনীতির জন্য তিনি পুরোপুরি তৈরি ছিলেন। এবারও চোখ ক্রিকেট মাঠের দিকে, তবে এবার ঘরোয়া ক্রিকেট। রঞ্জি ট্রফি চলছে, ভারতের সবথেকে বড় ঘরোয়া টুর্নামেন্ট। সেখানে কিন্তু বাংলা এবং দিল্লির মধ্যে ম্যাচে বাংলা বেশ ভালো রকম সুবিধাজনক জায়গায় রয়েছে। প্রথম ইনিংসে দিল্লির 240 রানের জবাবে বাংলা কিন্তু

করেছে। প্রথম ইনিংস শেষ হয়েছে বাংলার 429 রানে, এবং এই রানের পেছনে সুদীপ ঘরামির 133 এবং অভিষেক পোরেলের 149 রান অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি কিন্তু দ্বিতীয় ইনিংসে খেলা শেষ হওয়া পর্যন্ত 3 উইকেটে করেছে 101 রান। দিল্লিতে বদৌনি, যিনি দিল্লির অধিনায়ক, তিনি 39 বলে 24 রানে অপরাজিত রয়েছেন, এবং রাওয়াত, যিনি দিল্লির উইকেট কিপার, তিনি 39 বলেই 25 রানে অপরাজিত রয়েছেন। এখনও পর্যন্ত দিল্লি পিছিয়ে রয়েছে 88 রানে, সুতরাং বলা যেতেই পারে এখনও পর্যন্ত কিন্তু বাংলা এই

দর্শক রাখবো ফুটবল মাঠের দিকে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু কিছুক্ষণ পরেই ইরাকের আল শর্তের বিরুদ্ধে, আজ মাঠে নামছে ইস্টবেঙ্গল। জয়ের ব্যাপারে কিন্তু রীতিমতন আশাবাদী লাল হলুদ শিবির। এদিকে লাল হলুদ শিবির যখন জয়ের জন্য রীতিমতন আশাবাদী, তখন কিন্তু একটু মন খারাপের সুর সবুজ মেরুন শিবিরে। তার কারণ আইএসএল এ নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে 1-0 গোলে হারল মোহনবাগান। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট মোহনবাগানের। আবারও ক্রিকেট মাঠের দিকে চোখ রাখব, তবে এবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট। অনূর্ধ্ব-১৯ ভিনুমানকার ট্রফিতে কিন্তু গোয়াকে 7 উইকেটে হারালো বাংলা অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে গোয়া তোলে 8 উইকেটের বিনিময়ে 254 রান। জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। বাংলার হয়ে সুধাংশু পাণ্ডে 101 রানে অপরাজিত থাকেন। অবশ্যই অত্যন্ত বড় একটি সুখবর বাংলা ক্রিকেট মহলের জন্য। এদিকে ইন্টারন্যাশনাল ফুটবলের দিকে চোখ রাখলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ একটি ম্যাচ হল এল ক্লাসিকো, অর্থাৎ রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে ম্যাচ। তো সেই এল ক্লাসিকো কিন্তু এবার ঘটতে চলেছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে এল ক্লাসিকো ম্যাচ। আগামী 25 নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। তবে দুই দলেরই প্রাক্তন ফুটবলাররা অংশগ্রহণ করবেন এই ম্যাচে। এদিকে প্রিমিয়ার লিগে কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিত একটি ফলাফল হয়েছে। সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে নিউক্যাসল ইউনাইটেডকে 4-1 গোলের ব্যবধানে হারাল কোভেন্ট্রি সিটি। এবার একটু টেনিস কোর্টের দিকে চোখ রাখব। সাংহাই মাস্টার্স, সেখানে কিন্তু তৃতীয় রাউন্ডে হার কার্লোস আলকারাসের। জিজ বার্গসের কাছে হারলেন দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাস। ম্যাচের ফল 7-5, 7-6। এদিকে ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টনে কিন্তু কঠিন ড্র পেলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। প্রথম রাউন্ডেই তার মুখোমুখি বিশ্বের 1 নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় আন সে ইয়াং। গত 10 বারের সাক্ষাৎকারে তাঁকে একবারও হারাতে পারেননি সিন্ধু। এদিকে সদ্য প্রকাশিত আইসিসি র্যাঙ্কিংয়ে শুভমান গিল এবং শেফালি ভার্মা, ভারতের দুই ক্রিকেটার, সেপ্টেম্বর মাসের জন্য প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। এদিকে CR7 বললেই কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে এমন একটি চেহারা যাকে কিনা আদর্শ বলা যায়, তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। তো এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু এক সাক্ষাৎকারে নিজেকে সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার বললেন। তিনি বললেন যে মানুষ তার বিশেষ মুহূর্ত বা গোলগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছেন না।

0: এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর যেদিকেই প্রথমে চোখ থাকবে আমাদের, যে খবরে আজকে থাকবে আমাদের আতশ কাঁচের তলায়, সেখানে কিন্তু দুটি খবর রয়েছে। এক, ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আগামীকাল হতে চলা চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ, এবং অপর খেলাটি হল আর কিছুক্ষণ পরেই এএফসি লিগ টুতে ইস্টবেঙ্গল বনাম আল শর্তের মধ্যে ম্যাচ।
1: এক নজরে

0: এক নজ
1: আতশ কাঁচের তলায়,
0: আতশ কাঁচের তলায়তে যে দিকে প্রথমেই চোখটা থাকবে আমাদের, সেটি হল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ। আগামীকাল সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের আসর বসছে হায়দ্রাবাদে। ইতিমধ্যেই অবশ্য পাঁচ ম্যাচের সিরিজ 2-1 এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। যদিও ব্যাটাররা বেশ ভালো ফর্মে রয়েছে, তার কারণ হচ্ছে গত তিনটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচেই কিন্তু 200 ওপর রান করেছে ভারত। কিন্তু বোলারদের নিয়ে কিন্তু রয়েছে রীতিমতন চিন্তা, তার কারণ দ্বিতীয় ম্যাচটি ভারত 249 রান করেও তা ডিফেন্ড করতে পারেনি। দ্বিতীয় ম্যাচে 249 রান করার পরেও 252 রান তুলে জিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে 223 রান করার পরে ভারত জিতেছিল বটে, কিন্তু 223 রান ডিফেন্ড করতে গিয়েও 209 রান হজম করেছিলেন ভারতীয় বোলাররা। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 209 রান তুলে দিয়েছিল। কাজেই ভারতীয় বোলারদের ফর্ম নিয়ে কিন্তু রীতিমতন দুশ্চিন্তায় ভারতীয় শিবির। দেখা যাক ভবিষ্যতে ঠিক কি অপেক্ষা করে রয়েছে। তবে ভারত বর্তমানে টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন, সুতরাং বলা যেতেই পারে যে ভবিষ্যতে হয়তো ভারত আবার স্বমহিমায় ফিরে আসবেন এবং বোলাররা অবশ্যই তাদের ফর্মে ফিরে আসতেই চলেছেন। দেখা যাক ভবিষ্যতে কি অপেক্ষা করে রয়েছে। আর তো মাত্র একদিনের ব্যাপার, কালকেই পুরোপুরি ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে।

এদিকে আর কিছুক্ষণ পরেই এএফসি লিগ টুতে কিন্তু ইস্টবেঙ্গল বনাম ইরাকের আল শর্তে মুখোমুখি নামছে মাঠে। ফিফা ক্রমতালিকায় 63 নম্বর স্থানে থাকা ইরাক 2026 বিশ্বকাপের মূল পর্বে খেলেছে, তবে এশীয় পর্যায়ে অবশ্য 235 নম্বরে রয়েছে আল শর্তে। ফিফা ক্রমতালিকায় ভারত 138তম স্থানে থাকলেও এশীয় পর্যায়ে ইস্টবেঙ্গল রয়েছে 114 নম্বরে। বিশ্বকাপ খেলা দুই তারকাকে নিয়ে কলকাতায় এসেছে ইরাকের ক্লাব, দলে রয়েছেন 7 বিদেশীও। ইস্টবেঙ্গলে বিদেশির সংখ্যা 6। আল শর্তার কোচ সামি ত্রাবেলসি বিশ্বকাপের মূল পর্বে তুলেছিলেন টিউনিশিয়াকে। এখানেই শেষ নয় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর গ্রুপের প্রথম ম্যাচে আল হুসেনের বিরুদ্ধে 2-0 গোলে এগিয়ে গিয়েও কিন্তু ইস্টবেঙ্গল 2-2 গোলে ড্র করেছিল। আল শর্তের যাত্রা শুরু করেছে ওমানের আল সিবকে 1-0 গোলে হারিয়ে। আজ সন্ধ্যায় যুবভারতীতে সাংবাদিক বৈঠকেও ট্রাভেলসি রীতিমতন হুঙ্কারের সুরে বলেছেন যে কলকাতায় যখন এসেছি জিততেই হবে, তবে ইস্টবেঙ্গল ভালো দল, ওদের বেশ কিছু ম্যাচও আমরা দেখেছি, জেতা ছাড়া অবশ্য কিছুই ভাবছি না। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর পয়েন্টে টেবিলের শীর্ষে থাকা আল শর্তাকে হারাতে না পারলে পরের পর্বে ওঠার পথ যে অনেকটাই কঠিন হয়ে যাবে ইস্টবেঙ্গলের, সে কথা লাল হলুদ শিবির কিন্তু রীতিমতন ভালোভাবেই জানেন। প্রতিপক্ষের ওপর চাপ বাড়াতেই হয়তো সাংবাদিক বৈঠকে লাল হলুদ কোচ হাবাস বললেন যে, আমি মনে করি না বিদেশি ফুটবলারের সংখ্যা বেশি বলেই আল শর্তা বাড়তি সুবিধা পাবে। আমাদের একাধিক দুর্দান্ত ভারতীয় ফুটবলার রয়েছে, তাই প্রতিদ্বন্দ্বিতার বিচারে দুই দলই একই জায়গায় রয়েছে। আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, সন্ধে 7:15 থেকে 7:15 থেকে শুরু হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত ম্যাচ। দেখা যাক এই ম্যাচে ইস্টবেঙ্গল স্বমহিমায় খেলে জয়ের ধারায় ফিরে আসতে পারে কি না।

আজকে মঙ্গলবার এবং বাইরে ঘুরের দিন। তো যে খবরে এই একটু আগেই আমরা ছিলাম, চ্যাম্পিয়ন্স লিগ টু, সেই খবর নিয়েই কিন্তু আজকে আমাদের বাইরে ঘুরে। মাঝে বাকি মাত্র আর কিছুটা সময়, তারপরেই যুব

0: পরবর্তী ক্রীড়াঙ্গনে এবারকার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে ইস্টবেঙ্গল তার পরবর্তী ম্যাচটি খেলতে নামছে ইরাকের আল শর্তের বিরুদ্ধে। স্মরণে থাকতে পারে এই টুর্নামেন্টে প্রথম অ্যাওয়ে ম্যাচে জর্ডনের আল হোসেনের বিরুদ্ধে প্রথমে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ডিফেন্সের দুর্বলতায় ম্যাচ 2-2 করে খেলা শেষ করে কলকাতায় ফিরেছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে সেই ভুল আর করতে চান না লাল হলুদ কোচ। তবে প্রথমে কলকাতা লীগ ও পরে আইএফএ শিল্ড হাতছাড়া হবার ফলে কিছুটা হলেও দলের মনোবলে চির ধরেছে। আজ ঘরের মাঠে ইস্টবেঙ্গল কি পারবে ইরাকের বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের বাইরে ঘুরে অনুষ্ঠানে আমাদেরই প্রতিনিধি তমাল মুখোপাধ্যায় কথা বলেছিলেন দলের কোচ, শীর্ষকর্তা ও তিনজন প্রাক্তন ফুটবলারের সঙ্গে। চলুন শুনে নেওয়া যাক আজকের ম্যাচকে ঘিরে তারা কি বলেছেন।
1: দলের মোটিভেশন ফিরিয়ে আনতে আজকের ম্যাচটা জেতা খুবই জরুরি ইস্টবেঙ্গলের কাছে, বললেন প্রাক্তন ফুটবলার ও কোচ অলোক মুখোপাধ্যায়।
2: ইরাক তো ভালো সাইড, যেহেতু ঘরের মাঠ ইস্টবেঙ্গল, আমি আশা করব ইস্টবেঙ্গল মোহনবাগানে এসে যা খেলেছে তার চেয়ে ভালো পারফর্ম করবে এবং ফুল টিম না পাবে আর কি।
3: ঘরের মাঠে ম্যাচ একটা বাড়তি চাপ থাকে না?
2: সে তো থাকবেই, দেখো ফুটবলে এত বড় টুর্নামেন্ট, এএফসি কাপ, পারফর্ম যদি না করতে পারে তো এই নিয়ে তো কথা তো উঠবেই।
3: ইস্টবেঙ্গলের ল্যাকিংটা ঠিক কোন জায়গায় আছে?
2: টিমটাকে পুট করতে হবে ঠিক করে, ব্যাস তাতে লড়াই দিতে পারবে। এখন ইরাক টিটাক যখন কি সাইড নিয়ে আসছে, ওরা কাছে কাছে হারিয়েছে, সেটা তো দেখতে হবে। হাবাস তো ভালো কোচিং করে যে টিমটাকে ভালো জায়গায়, সুতরাং এখানে যদি ভালো কিছু করতে হয় এক্সপেরিমেন্ট এখানে চলবে। আমি তোমার বলছি
3: এই ম্যাচে প্রথম থেকে কি অল আউটে যাওয়া উচিত?
2: বড় কোচ 10-15 মিনিট টিমটাকে নিশ্চয়ই যাচ করবে এবং এই টিম সম্বন্ধে ওয়াকিবহলও হয়েছে যে এই টিমটা কিরকম, তাদের পারফরমেন্স কি, সেটাও দেখে ও করবে। আবার মনে হয় না প্রথম থেকে অল আউট যাবে।
3: মোহনবাগানের কাছে হারটা কি কিছুটা দমিয়ে দিল ইস্টবেঙ্গলকে?
2: 100 বার সেমিফাইনালে এত ভালো খেলার পর তুমি ডেভিডকে কি করে বাইরে রাখলে, তুমি কি করে বিষ্ণুকে তুমি বাইরে করলে, তুমি কি করে আনোয়ারকে খেলালে না, হেরে যাওয়া মানে একটা মনোবল তো কিছুটা হলে নষ্ট হয়েছে। ম্যাচ জিততে হবে, জিতলে অনেকটা ওভারকাম করবে।
3: ঘরের মাঠের অ্যাডভান্টেজ পেয়ে আজ ভালো ফলই করবে ইস্টবেঙ্গল, আশাবাদী প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র। আপনি ম্যাচটা নিয়ে কতটা আশাবাদী?
4: আমি যথেষ্ট আশাবাদী, কারণ তার আগের ম্যাচটাই ইস্টবেঙ্গল 2 গোলে এগিয়ে থেকে তারপর তারা ড্র করেছিল এবং তারা একদম শেষের দিকে গোল খেয়েছিল। ফলে ইস্টবেঙ্গল যখনই কোনো বিদেশি টিমের সাথে খেলে বিদেশি ভারতবাসীরা একটা আশা রাখে যে একটা ভালো ফল পাবে। নিজেরা যতটা না শক্তিশালী তার থেকেও বড় শক্তিশালী টিমকে হারিয়ে অনেক সময় অনেক রেজাল্ট এনেছে, এই ইতিহাসটা ইস্টবেঙ্গলের পক্ষে আছে বলে ভারতবাসীরা ইস্টবেঙ্গলের উপর আশাবাদী। এই সব ম্যাচের ক্ষেত্রে
3: ইস্টবেঙ্গলের অনেক বিদেশি ম্যাচ খেলেছেন, সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনার কি মনে হয় কোচ হাবাস থাকার ফলে ইস্টবেঙ্গল আরো গুছিয়ে নিতে পারছে?
4: এবছরের আইএসএল বা ইস্টবেঙ্গলের টিমটাকে যদি দেখা যায়, ইস্টবেঙ্গল বেশ কিছু ম্যাচ ভালো খেলেছে, তখন এটা বিদেশে খেলা হচ্ছে এবং আগের ম্যাচটা ড্র করেছে এবং এই ম্যাচটায় যদিও তারা অপোনেন্ট শক্তিশালী হলেও ইস্টবেঙ্গল অবশ্যই একটা ইস্টবেঙ্গলি লড়াই দেবে।
3: ঘরের মাঠে ম্যাচ একটা কি চাপ থেকে যায়?
4: ঘরের ম্যাচের চাপ থেকে যায়, অ্যাডভান্টেজও থাকে, একটা সাপোর্টারও পাবে, যেহেতু একটা বিদেশিদের সাথে খেলা, বড় না আমি বলবো যে এরা অনেকটা মানে উজ্জীবিত হয়ে আরো ভালো ফুটবল খেলবে এবং এখানে প্রায় ফুল টিমই পাবে এবং আনোয়ার টানোয়ার, আনোয়ার বিশেষ করে, আনোয়ার একটা ইস্টবেঙ্গলের বড় স্তম্ভ। সেই আনোয়ার এই এখনো 2-3 দিন রেস্ট পেয়ে গেছে, আশা করি আনোয়ার টানোয়ার এখন ফুল ফর্মে খেলতে পারবে এবং ইস্টবেঙ্গল টিম ঘরের মাঠে অ্যাডভান্টেজই পাবে। আমি বলবো না চাপ থাকবে, চাপ ইস্টবেঙ্গলের মোহনবাগানের ক্ষেত্রে হলে চাপ হতো, কিন্তু যখন বিদেশিদের ক্ষেত্রে আমি বলবো ইস্টবেঙ্গল অনেকটা উজ্জীবিত থাকবে এবং সেইটার রিফ্লেকশন হয়তো মাঠে পাবো। এবং আমার মনে হয় যদি প্রথম 15-20-25 মিনিট আধ ঘন্টা যদি ইস্টবেঙ্গল একটু বল পজিশন, মিডফিল্ড যদি একটু ভালো খেলে, একটুখানি যদি বল পজিশনটা ইস্টবেঙ্গলের মধ্যে থাকে প্লেয়ারদের মধ্যে, ইস্টবেঙ্গল ম্যাচে ফিরে আসবে।
3: প্রথমে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হতে না পারে, তারপরে ফিল্ডের হার, এগুলো কি মোটিভেশন কিছুটা হলো ডাউন করেছে?
4: এগুলো একেবারে মার্জিনে মার্জিনে হেরেছে এবং যে টুর্নামেন্টটা তুমি আইএফএ শিল্ড বা ক্যালকাটা লিগ বলছো, এগুলো হচ্ছে দেখো দুটোই জাস্ট নামেই আইপিসিএল, এটা দুটো টিমের আইপিসিএল বা চারটে টিমের মধ্যে আইপিসিএল রয়েছে। প্রথম কথা, যে ম্যাচটা খেলতে যাচ্ছি সেই ম্যাচটা

0: তারা থাকে, এটা রিফ্লেক্স হয়তো দর্শকদের মনে হতে পারে, প্লেয়ারদের মধ্যে রিফ্লেকশন থাকে না। আগামী দিনে ওরা যে ম্যাচটা দেখছে সেই ম্যাচটাকেই লক্ষ্য করে ওরা এগোবে, এবং ইসমলের আগের রেজাল্টটা যদি লাস্ট মিনিটে ড্র করে সে গিয়ে থেকেও সেই ভুলটা আর হয়তো করবে না।
1: আপনার কি মনে হয় যে ইস্টবেঙ্গলের ল্যাকিংটা কোথায় কোথায় আছে?
0: কোনোভাবে ল্যাকিং হয় না, মানে কোনো জায়গায় ল্যাকিং নেই, যে যে জায়গায় খেলছে সেই জায়গার ফুটবলে তারা আরো উজ্জীবিত ফুটবল খেললে, এবং এগুলো টোটালি একটা মানে সবাই যখন ভালো খেলে দেখবেন একজন দুজন হয়তো একটুখানি কমা থাকলেও সেগুলো পুষিয়ে যায় এই ক্ষেত্রে, এবং সেটা ইসমল টিমের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই এসব প্রযোজ্য হয়। আমার মনে হয় যে আনোয়ার তলা থেকে লিড করবে, এবং ওপর দিকে যারা আছে আনোয়ার তলা থেকে লিড করলে এবং গোলকিপার এরা দুজন যদি লিড করতে পারে অ্যাটলিস্ট তো ড্র করবেই, জিতেও যেতে পারে, এবং ইস্টবেঙ্গল যদি প্রথম 20-30 মিনিটের মধ্যে না কনসিড করে ইস্টবেঙ্গল কিন্তু জেতার সম্ভাবনা ভালো।
1: ঘরের মাঠে ম্যাচ, তাই মানসিকভাবে আজ ইস্টবেঙ্গল অনেকটাই এগিয়ে, বললেন প্রাক্তন গোলরক্ষক অতনু ভট্টাচার্য। আপনি ম্যাচটা নিয়ে কতটা আশাবাদী?
2: আমি সবসময় আশাবাদী, কারণ ইস্টবেঙ্গল টিম যে কোনো সময় যে কোনো ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে। সবচেয়ে বড় কথা একটু হয়তো মানসিক চাপের মধ্যে আছে, যদিও আমার মনে হয় এটা ম্যাচ আইপিএল আর এই এএফসি গুরুত্ব দুটোই আলাদা। জর্ডানের সঙ্গে যেভাবে গ্যাবে ম্যাচে গিয়ে ড্র করেছে এটা নিঃসন্দেহে একটা ভালো ওদের কাছে গুড এক্সপিরিয়েন্স, জেতার মানসিকতা তৈরি হয়েছে যে আমরাও জিততে পারি। তবে ইরাক টিম খুব ওদের কোয়ালিটি সম্পন্ন টিম হয়, ওরা ভালো দল কোনো সন্দেহ নেই। তবে ইরাকের সঙ্গে আমাদের হোম গ্রাউন্ডে খেলা, যদি ইস্টবেঙ্গল যে ধরনের চিরাচরিত যেভাবে এখন যারা খেলছে তারাও নিশ্চয়ই একইভাবে মানসিকভাবে ইস্টবেঙ্গলের জন্য একটা ঝাঁপিয়ে পড়বে, সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি সল্টলেকে খেলাটা হয়ে একটা অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গলের থাকছে। তবে ইরাককে প্রথমেই অল আউট না গিয়ে দেখে নিয়ে তারপর যাওয়া হচ্ছে, নিশ্চয়ই হাবাস একটা অভিজ্ঞ কোচ, তিনি সেইভাবে দলকে পরিচালনা করবেন। তবে আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, ইরাক ইরান এদের সঙ্গে আমরা তো ইন্টারন্যাশনাল দেশের ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে অনেকবার মিট করেছি বা ক্লাবটিও অনেকবার মিট করেছি, ওদেরকে প্রথমেই অ্যাটাকে যাওয়াটা ঠিক হয় না, একটু প্রথম 5-10 মিনিট একটু ওদেরকে ওদের শক্তিটা একটু যাচাই করে নিয়ে তারপর মনে অ্যাটাকে গেলে আমরা নিশ্চয়ই জিততে পারবো।
1: ঘরের মাঠে ম্যাচ, এটা কি একটা চাপও থাকবে?
2: না, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এই চাপটা থাকবে না আমার যেটা ধারণা, বরঞ্চ অ্যাডভান্টেজ থাকবে ইস্টবেঙ্গল ক্লাবের, যে ইস্টবেঙ্গল নিজের মাঠে খেলে সাপোর্টার যারা আছে তারা যদি সেইভাবে উৎসাহ তো নিশ্চয়ই করবে, এবং ঘরের মাঠে একটা অ্যাডভান্টেজ যে কোনো দলই পায় তার নিজের মাঠে খেললে, দেশের মাঠে খেললে, সে চাপ চাপ পেচ্ছে আমার বেশি বলবো অ্যাডভান্টেজ।
1: কোচ হাবাস কি পারবে দলটাকে পুরো ঘুরিয়ে দিতে?
2: দেখো, কোচ হাবাস অভিজ্ঞ সম্পন্ন কোচ, এবং ভারতবর্ষের ফুটবলে

0: চাপও থাকবে?
1: না, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এই চাপটা থাকবে না আমার যেটা ধারণা, বরঞ্চ অ্যাডভান্টেজ থাকবে ইস্টবেঙ্গল ক্লাবে, যে ইস্টবেঙ্গল নিজের মাঠে খেলে সাপোর্টার যারা আছে তারা যদি সেভাবে উৎসাহ তো নিশ্চয়ই করবে, এবং ঘরের মাঠে একটা অ্যাডভান্টেজ যে কোনো দলই পায় তার নিজের মাঠে খেললে, দেশের মাঠে খেলে, সে চাপ চাপ পেয়েছে আমি বেশি বোধ করবো অ্যাডভান্টেজ।
0: কোচ হাবাস কি পারবে দলটাকে পুরো ঘুরিয়ে দিতে?
1: দেখো, কোচ হাবাস অভিজ্ঞ সম্পন্ন কোচ, এবং ভারতবর্ষের ফুটবলে

0: চাপও থাকবে?
1: না, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ, এই চাপটা থাকবে না আমার যেটা ধারণা, বরঞ্চ অ্যাডভান্টেজ থাকবে ইস্টবেঙ্গল ক্লাবে, যে ইস্টবেঙ্গল নিজের মাঠে খেলে সাপোর্টার যারা আছে তারা যদি সেভাবে উৎসাহ তো নিশ্চয়ই করবে, এবং ঘরের মাঠে একটা অ্যাডভান্টেজ যে কোনো দলই পায় তার নিজের মাঠে খেললে, দেশের মাঠে খেলে, সে চাপ চাপ পেয়েছে আমি বেশি বোধ করবো অ্যাডভান্টেজ।
0: কোচ হাবাস কি পারবে দলটাকে পুরো ঘুরিয়ে দিতে?
1: দেখো, কোচ হাবাস অভিজ্ঞ সম্পন্ন কোচ এবং ভারতবর্ষের ফুটবলে
2: সবসময় আশাবাদী, হাবাসের উপরে প্রচুর ভরসা আছে, ঠিক কিন্তু
3: সিল্ড ফাইনাল অতীত, আজ আমরা জেতার জন্যই মাঠে নামবো, জানালেন লাল হলুদ কোচ হাবাস।
4: I think that we have, we can keep the intensity and the responsibility in this match, very important for the club and for India also.
5: এতক্ষণ আমাদের বাইরে ঘুরে অনুষ্ঠানে ইস্টবেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লীগ টু ম্যাচকে কেন্দ্র করে শুনলেন সাক্ষাৎকার ভিত্তিক একটি বেতার প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা তমাল মুখোপাধ্যায়, প্রযোজনা আকাশবাণী কলকাতার ক্রীড়া বিভাগ।

আবারও চোখ রাখবো ঘরোয়া ফুটবল মাঠের দিকে। তো কিছুক্ষণ পরে ইস্টবেঙ্গলের ম্যাচ যেরকম শুরু হতে চলেছে, গতকাল কিন্তু মোহনবাগানেরও ম্যাচ ছিল এবং সেই ম্যাচের পরে কিন্তু একটু হলেও মন খারাপ সবুজ মেরুন শিবিরের ফ্যানেদের। তার কারণ শিল্ডে গ্রুপ পর্বে মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে 1-1 ড্র করেছিল নর্থ ইস্ট ইউনাইটেড। সেই ম্যাচে অবশ্য খেলেননি জিতিন এমএস। সেদিনই কি জিতিন সংকল্প করে নিয়েছিলেন যে মোহনবাগানকে তিনি হারাবেন, পরিবর্ত হিসেবে নেমে মাত্র একবার গোলমুখে শট নেন আর তাতেই বাজি মাত। কলকাতা লীগ শিল্ড শেষ হয়ে গেলেও মোহনবাগানে সেই সুযোগ নষ্টের ট্র্যাডিশন কিন্তু সমানে চলছে। স্কটিশ স্ট্রাইকার লি হ্যারি, আরউইন এবং সোহেল বাটের একটি করে শট ক্রসবারে লাগে, গোলরক্ষক গুরমিত সিংয়ের কাছে গিয়েও একাধিক বল তেকাঠিতে লাগাতে পারেননি সোহেলরা। পরিসংখ্যান বলছে সারা ম্যাচে মোহনবাগান মোট শট নিয়েছে 25টি, গোলমুখে শট ছিল 6, সেখানে নর্থ ইস্টের মোট শট 8 এবং গোলমুখে 2। ওই দুটির মধ্যে একবার পরাস্ত হয়েছেন গোলরক্ষক বিশাল কেত, ব্যাস ওখানেই 3 পয়েন্ট নিয়ে বেরিয়ে গেলেন জিতিনরা। সদ্য শিল্ড জয়ী দলের এরকম পারফরমেন্স মোটেও মেনে নিতে পারছেন না সবুজ মেরুন সমর্থকেরা। ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে মোহনবাগান কোচ পানাইওটিস দিম্পেরিসো বলেছেন যে সুযোগ নষ্টের কারণেই আমাদের হারতে হল, প্রায় 5-6টি সহজ সুযোগ নষ্ট হয়েছে, দুবার বল ক্রসবারেও লেগেছে। গত 4 বছরে আইএসএল এ মোহনবাগানকে হারাতে পারেনি নর্থ ইস্ট। কয়েক মাস আগেই শিলংয়ের ডুরান্ট কাপের সেমিফাইনালে নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকার পরে টাইব্রেকারে জিতেছিল মোহনবাগান। ঘরের মাঠে সেই হারের বদলা কিন্তু নিয়ে নিল নর্থ ইস্ট। তার ফলেই মোহনবাগানের শিবিরে, মোহনবাগানের ফ্যানেদের মধ্যে কিন্তু অবশ্যই মন খারাপের পরিমাণ বেড়েছে। তবে এখনও অনেক খেলা বাকি আছে, দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে বাংলার ফুটবল ফ্যানেদের জন্য, সবুজ মেরুন লাল হলুদ ফুটবল ফ্যানেদের জন্য।

পারেননি দক্ষিণ কোরিয়ার এই তারকাকে। পুরুষদের সিঙ্গলসেও সহজ প্রতিপক্ষ পাচ্ছেন না ভারতের লক্ষ্য সেন। প্রথম রাউন্ডে তার সামনে চায়না তাইপেইয়ের তৃতীয় বাছাই চৌ তিয়েন চেন। এশিয়ান গেমসে হতাশাজনক পারফরমেন্সের পর ছন্দে ফেরাই কিন্তু লক্ষ্য আমাদের লক্ষ্য সেনের। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ভারতীয় ফ্যানেদের জন্য।

এবার চোখ রাখবো একটু ব্যাডমিন্টন কোর্টের দিকে। আর্কটিক ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর এবার কিন্তু ডেনমার্ক ওপেনেও কঠিন ড্র পেলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। আজ থেকে শুরু হতে চলা সুপার 750 প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই তাঁর সামনে বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড় আন সে ইয়াং। গত 10 বারের মুখোমুখি সাক্ষাতে একবারও কিন্তু সিন্ধু হারাতে

এদিকে সাংহাই মাস্টার্সে কিন্তু এক রীতিমতন অঘটন ঘটেছে। সাংহাই মাস্টার্সের চতুর্থ রাউন্ডে ওঠার পথে বড় সড় চমক দিলেন জিজ বাগস। তিনি দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাসকে হারিয়ে দিয়েছেন স্ট্রেট সেটে, খেলার ফল 7-5, 7-6। ম্যাচের পরে জিজ বলেছেন যে এই মুহূর্তটা আমার কাছে বিশেষ স্মরণীয়, মনে হচ্ছে আমি সত্যি এরকম খেলোয়াড়দের বিরুদ্ধে জিততে পারি। সত্যি বলতে কি, বর্তমান যুগে কিন্তু দুর্বল দল কিংবা দুর্বল প্রতিপক্ষ মাঝে মধ্যেই রীতিমতন চমক দিচ্ছেন সবল দল এবং সবল প্রতিপক্ষকে। সেই ধারাই কিন্তু আরও একবার প্রমাণ করে দিলেন জিজ বাগস। কিন্তু ঘড়ির কাঁটা এখন আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটাই প্রশ্ন, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর, অবশ্যই জানান আমাদের। আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম। দুই বাংলা শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: ক্রীড়াঙ্গন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। উপস্থাপনায় ছিলেন গৌরব মুখোপাধ্যায়। শুনছেন আকাশবাণী মৈত্রী। এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক আজও হাজির হয়ে গেছি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর তার আগে জিজ্ঞেস করি সকলকে যে কেমন আছেন আপনারা সকলে। আশা করি ভালো আছেন, তাই তো? কিন্তু এই যে সময়টা আমরা কাটিয়ে আসলাম, সময়টার মধ্যে কিন্তু আমরা অনেকগুলো বিপর্যয় দুর্যোগ তার সম্মুখীনও হলাম। সেই কারণে যতদিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে লাগাতার কিন্তু নানান রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন আমরা হচ্ছি। কখনো অতিবৃষ্টি, কখনো বন্যা, কখনো বা দেখা যাচ্ছে যে কোনো কোনো অঞ্চলে খরার প্রকোপ। এই সমস্ত দুর্যোগ কিন্তু আমাদের কিছুতেই পিছু ছাড়ছে না। প্রকৃতি কিছুটা রুষ্ট, হয়তো সেটা আমাদেরই জন্য। কিন্তু আমাদেরই ভাবতে হবে কি করে এই দুর্যোগ আমরা প্রশমন করতে পারি। আজকে আমরা কথা বলবো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এই প্রসঙ্গে। এবং এই প্রসঙ্গে কথা বলার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা ও অসামরিক প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ভট্টাচার্য। দেবাশিস বাবুকে আমি আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
2: নমস্কার
1: দেবাশিস বাবু। যেরকম বলছিলাম, আসলে সাধারণ মানুষ হিসেবে আমাদের সবসময় মনে হয় যে সত্যি তো কেন এত দুর্যোগ, কেন এত বিপর্যয়, একের পর এক এই নিম্নচাপ লেগে আছে। কখনো কখনো দেখা যাচ্ছে কোনো নদী ভীষণভাবে প্লাবিত হয়ে মানুষকে দুর্যোগে

0: সম্মুখীন করছে। তো এই যে দিনটি আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, যেটি 13ই অক্টোবর সারা বিশ্ব জুড়ে, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এই দিনটি পালন করার প্রয়োজন কেন হলো, অর্থাৎ তাৎপর্যটা কোথায় লুকিয়ে রয়েছে একটু যদি বলেন।
1: আসলে পৃথিবীতে দুর্যোগ বহুদিন থেকেই আছে এবং দুর্যোগের ফসলই হচ্ছে পৃথিবী, একটা বিরাট দুর্যোগের ফসলই হচ্ছে পৃথিবী। এবং এই দুর্যোগের ব্যাপারে মনুষ্য সৃষ্টি দুর্যোগ, অন্যান্য দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ যেগুলো আছে, এর মাঝখানে আবার পরবর্তীকালে 70-এর পর থেকে গ্লোবাল ওয়ার্মিং, যেটা আমাদের যে ওজন স্তর রয়েছে সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছিল। সেখান থেকেই আসে 70 সনে দুজন বিজ্ঞানী ক্যালিফোর্নিয়ার বিশ্ববিদ্যালয়ের, তারা দেখেন যে ওজন স্তরের একটা ক্ষতি হচ্ছে। পরবর্তীকালে 74 সনে দেখা গেল যে ওজন স্তরের ছিদ্র দক্ষিণ মেরুতে বড় আকারের, যেটা আমাদের বর্ম আকারে আমাদের বাঁচায় যে পৃথিবীতে আল্ট্রাভায়োলেট রে। এখান থেকে আস্তে আস্তে তারপরে 74, তারপরে 81 অনেকগুলো প্রোটোকল হয়েছে সমস্ত লোক এই গ্লোবাল ওয়ার্মিং এর ভিতরে তাপ যাতে বেড়ে না যায় পৃথিবীর তার জন্য চেষ্টা করেছে। সেখান থেকে আস্তে আস্তে 1989 যখন মন্ট্রিল প্রোটোকল দিবস মন্ট্রিলে অনুষ্ঠিত হলো সারা পৃথিবীর দেশ, তখন সিদ্ধান্ত হলো যে আমরা একটা এই বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করার জন্য কৌশল অবলম্বন করুক। সে ভাবনা চিন্তার থেকে একটা দিন ঠিক হলো যে 13ই অক্টোবর। প্রথমে 13ই অক্টোবর ছিল, সেই দশকটাকেই করলো বিপর্যয় মোকাবিলা দশক বা হ্রাস দিবস, সেই দশকটাকে। এবং তখন প্রথম দিকে দ্বিতীয় সপ্তাহ, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের বুধবার ছিল হচ্ছে ডেট, এইভাবে আসলো। আসলে মানুষ বাধ্য হয়েই করছে, করেছে, এই জায়গাটা আসতে বাধ্য হয়েছে যে একটা প্রচারমূলক অ্যাওয়ারনেসের জন্য।
0: এবং এর সঙ্গে সঙ্গে যেটা আমরা দেখতে পাই যে যখনই একটি বিশেষ দিনকে চিহ্নিত করা হয় তার পাশাপাশি কিন্তু সেই বছরের একটি প্রতিপাদ্য বা একটি থিম থাকে এবং সেটিকে সামনে রেখেই কিন্তু আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করি। তো সেই রকম ভাবে 2025-এরও নিশ্চয়ই একটি প্রতিপাদ্য রয়েছে, সেটি সম্পর্কে একটু যদি বলেন।
1: এটা হচ্ছে দুর্যোগ এমন জায়গায় চলে গেছে এখন যে $বিলিয়ন বিলিয়ন এই দুর্যোগে খরচ হচ্ছে
0: মোকাবিলা
1: করার ক্ষেত্রে। এই ক্যালিফোর্নিয়ার যে দাবানল দীর্ঘদিন ধরে চলছে, আমাদের এই রিসেন্ট যেটা হলো আয়লার, প্রচুর খরচা, মানুষের সম্পদহানির থেকে প্রচুর টাকা পয়সা খরচ হচ্ছে এবং সেই তহবিল, এই তহবিলকে নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে প্রতিটা দেশকে। এবার হচ্ছে এই তহবিল স্থিতিস্থাপকতা এবং নো দুর্যোগ, এই হচ্ছে স্লোগান,
0: দুর্যোগ নয়,
1: দুর্যোগ নয়, এই হচ্ছে আমাদের এবারকার আমাদের থিম সারা বিশ্বে, এটাই এটাই মেনে চলছে, তহবিল স্থিতিস্থাপকতা এবং দুর্যোগ নয়।
0: তো এই যে দুর্যোগকে যদি আমরা বুঝতে চাই বা দুর্যোগকে যদি আমরা আটকাতে চাই, সেটা থেকে নিজেদের যদি রক্ষা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু নিজেদেরও একটু সচেতন হতে হবে যে দুর্যোগ বা বিপর্যয় এই অবস্থাটা বলতে আমরা কি বুঝছি।
1: ব্যাপারটা হচ্ছে দুর্যোগ আমরা সবসময় দেখি, এটা আমাদের কারো ক্ষমতা নেই দুর্যোগকে আটকায়। ঝড় বন্যা খরা প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে সেগুলো বন্ধ করার ক্ষমতা আমাদের নেই,
0: না বন্ধ না করতে পারলেও
1: বন্ধ করার ক্ষমতা নেই, এটা হবে, এই জায়গাগুলো হবে। এবার এই দুর্যোগগুলোকেই কিন্তু বিপর্যয় বলছে না, এই দুর্যোগগুলো ছোট ছোট অনেকগুলো দুর্যোগ যখন মানুষের জীবনে নেমে আসে এবং মানুষ যখন তার স্বাভাবিক কাজকর্ম সম্পদহানি ব্যাপক অঞ্চল জুড়ে একটা স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হচ্ছে, সেই জায়গায় এসে হচ্ছে বিপর্যয়। তার বিপর্যয় দুর্যোগের ফারাকটা হচ্ছে হ্যাজার্ড, যে কোনো দুর্ঘটনাই বিপর্যয়। একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, এটা দুর্যোগ, একটা ঝড় হলো দুর্যোগ, এবং যেখানটা মানুষ তার স্বাভাবিক অঞ্চলের মানুষ যদি সেটাকে রেজিস্ট করতে না পারে, সেটাকে মোকাবিলা করতে না পারে, সেখানকার প্রশাসন, শুধু মানুষ নয়, সেখানকার প্রশাসনকে অন্য জায়গার থেকে অ্যাসিস্ট্যান্ট দরকার পড়ে। যেরকম এই কিছুদিন আগে আমাদের নর্থ বেঙ্গলে হয়ে গেল, সেখানে ওদের কিছু করার ছিল না, ওখানকার বিডিও এসডিওদের তেমন কিছু করার ছিল না, কারণ বাইরের থেকে যতক্ষণ না ফোর্স যাচ্ছে, সহযোগিতা যাচ্ছে, এনডিআরএফ, দেখুন কেন্দ্রীয় সরকারের এনডিআরএফ প্লেন ছিল, প্লেনে গিয়ে পৌঁছে গেছে, বা সিভিল ডিফেন্স পৌঁছে গেছে, বাইরের থেকে গেছে, কিন্তু এরা ওখানকার এসডিও করতে পারেনি। এই অবস্থাটা হচ্ছে বিপর্যয়। এইবার এই অবস্থাটা মানে আমাদের যেটা মানে আন্তর্জাতিক দিবসের যে তাৎপর্যটা সেখানে হচ্ছে এটাকে আমরা রুখবো কিভাবে, কতটা রোখা যায় সেই জায়গাটায় আমাদের যেতে হবে। এখন দেখুন পাহাড়ের বন্যাটা কিন্তু স্থায়ী নয়, অল্পগুলো যে বন্যাটা হচ্ছে এটা ফ্ল্যাশ ফ্লাড, এখানে একবারে ধুয়ে মুছে গেছে, আবার ঘাটালে দেখুন বন্যা হচ্ছে, প্রতি বছর দু তিনবার করে বন্যা হয়। তাহলে ঘাটালের মানুষ কিন্তু প্রস্তুত আছে, এই যে প্রস্তুত আছে বন্যার ক্ষেত্রে।

0: প্রস্তুত আছে, কলকাতার মানুষ কি প্রস্তুত আছে? এই এক একটা জায়গার এক একটা,
1: কলকাতাতেও তো কিছু,
0: কলকাতায় কলকাতায় যে বন হলো, কলকাতার মানুষ কিন্তু পিটবোর্ডে চড়তে অভ্যস্ত নয় বা নৌকা চলতে অভ্যস্ত নয়, ঘাটালের মানুষ অভ্যস্ত। এই যে অবস্থাটা এক এক জায়গার এক একটা, ভূমিকম্প আপনার কলকাতায় যে ভূমিকম্প হলে যে ক্ষয়ক্ষতি হবে, আপনার মেদিনীপুরে হলে সেটা হবে না, হুগলিতে হলে সেটা হবে না। হাইরাইজ বিল্ডিং কলকাতায় প্রচুর এবং প্রচুর পুরনো শহর এটা একটা, সেখানে যদি ভূমিকম্প 6 রিক্টার স্কেলের ভূমিকম্প হয় তবে কলকাতায় যে দুর্যোগ হবে অন্য জায়গায় তা হবে না। এই জায়গাটাকে বলে বিপন্নতা। এইটা হচ্ছে ভালনেবিলিটি, কোন জায়গার ভালনেবিলিটি কতটা আছে সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। এই ভালনেবিলিটি থাকার পরে আমাদের হচ্ছে আমাদের ক্ষমতাটা কতটা আছে এটাকে রেজিস্ট করার, এই জায়গায় আমাদের যেতে হবে। তার জন্যই এত আলোচনা আমরা করছি, মানুষকে সচেতন করছি।
1: তাহলে এই যে বিপর্যয় বা বিপর্যস্ত অবস্থা, এই অবস্থার ঝুঁকি, যেমন আপনি বলছিলেন যে কলকাতার মানুষের একরকম অবস্থা, আবার নর্থ বেঙ্গলের মানুষের একরকম অবস্থা, আবার ঘাটালের মানুষের একরকম অবস্থা, ভারতবর্ষ জুড়েই কিন্তু বা পৃথিবী জুড়েই কিন্তু এরকম নানান রকম অবস্থার মধ্যেই বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন অঞ্চলের মানুষ রয়েছেন, ঝুঁকি কতটা বাড়ছে তাদের, কারণ প্রকৃতি তো তার লাল চোখ বারবারই আমাদের দেখাচ্ছে, তার দেখানোর যথেষ্ট কারণ হয়তো আমরাই তৈরি করে দিচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন, তো সেই ঝুঁকিটা কতটা বাড়ছে। আর সেই সঙ্গে সঙ্গে এই প্রশ্নও আসে যে ঝুঁকি হ্রাসের জন্য আমরা কি কি ব্যবস্থা নিতে পারি বা নিচ্ছি।
0: ঝুঁকি এক একটা জিনিসের, এক একটা দুর্যোগের এক একটা ঝুঁকি হয়। আমাদের এখানে আগে আমি বলেছিলাম যে বিপর্যয়ের, এই বিপর্যয় মানে কি হ্যাজার্ড, হ্যাজার্ড কত রকম হতে পারে এই জায়গাটা কিন্তু ভাবনা চিন্তার ব্যাপার আছে একটা। কিরকম, যেরকম একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় তো আমরা দেখছি, সেটা আমরা কন্ট্রোল করতে পারছি না, কিন্তু মনুষ্যসৃষ্ট যে ঝুঁকিগুলো মানে বিপদ আপদগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কন্ট্রোল করা যায় যদি আমরা সচেতন হই। যেমন মনুষ্য সৃষ্টির ভিতরে যেটা হচ্ছে যুদ্ধ, একটা যুদ্ধ হচ্ছে একটা সাংঘাতিক হ্যাজার্ড, যাতে মানুষের একদম মনোবল তলানিতে গিয়ে থাকে, মানে সাধারণ মানুষ কিন্তু এর ভিতরে যুক্ত নয়, তারা যুক্ত হয়ে পড়ছে, সমস্ত মানুষ যুক্ত হয়ে পড়ছে হ্যাজার্ডে, যুদ্ধের হ্যাজার্ডে। এই ঝুঁকিগুলো কিন্তু বেশিরভাগই বড় বড় শহরগুলোতে, এই টেরোরিস্ট আক্রমণগুলো সাধারণত টেরোরিস্টরা আক্রমণ করে হচ্ছে যেখানে ওর ফয়দা বেশি হবে, যেখান থেকে ওর প্রচারটা বেশি পাবে, তাহলে বড় বড় শহরগুলোর এই ঝুঁকিগুলো রয়েছে, স্কুল কলেজ বড় বড় যেগুলো ন্যাশনাল স্কুল আছে, এই ব্যাপারে সরকার কিন্তু ভাবনা চিন্তা করছে, দীর্ঘদিন ধরেই ভাবনা চিন্তা করছে এগুলোকে কিভাবে, এই ঝুঁকিগুলোকে কিভাবে রোধ করা সম্ভব। তার জন্য 62 সন থেকে সিভিল ডিফেন্স তৈরি হয়েছে, 68 সিভিল ডিফেন্স অ্যাক্ট হয়েছে, অসামরিক প্রতিরক্ষাতে সাধারণ মানুষ সেলফ ডিফেন্স করতে পারে, পরবর্তীকালে সিভিল ডিফেন্সে আরও যুক্ত হয়েছে এই রাসায়নিক বায়োলজিক্যাল এই জিনিসগুলো যুক্ত হয়েছে, পরবর্তীকালে 2005 সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এনেছে, যেটা 2005 সেখানে মানুষকে সচেতন মানে মানুষ যাতে ইনভলভ হয়ে কিছু কাজ করতে পারে এই জায়গাটা। এবার হচ্ছে ডিজাস্টার ঝুঁকি, এই ঝুঁকিটা কি, ডিজাস্টার হচ্ছে হ্যাজার্ড ইনটু ভালনারেবিলিটি মানে বিপন্নতা, মানে দুর্যোগ এবং বিপন্নতার গুণফল হচ্ছে ডিজাস্টার। এবার তাকে আমি কমাবো, ডিজাস্টার রিস্কটা হচ্ছে তাহলে আমি তার ক্যাপাসিটি দিয়ে, যদি আমার ক্যাপাসিটি তৈরি করি, দক্ষতা ক্ষমতা আমার যে ক্ষমতা তাকত, আমি প্রতিরোধ করার ক্ষমতা যদি আমি গঠন করি তাহলে একমাত্র ডিজাস্টার রিস্ক আমার কমে যেতে পারে, তাছাড়া কিন্তু ডিজাস্টার রিস্ক কমার কোনো সম্ভাবনা নেই। এই যে মনুষ্য সৃষ্টি বিপর্যয় এবং প্রাকৃতিক বিপর্যয় এগুলোকে আমরা রোধ করতে পারব। মূল উদ্দেশ্য হলো কোনো স্থানের সম্ভাব্য আপদ থেকে কোনো সংকট সৃষ্টি হলে জীবন ও সম্পদের সামগ্রিক ক্ষতি কমানো, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবার তাহলে কি হচ্ছে, এটাকে আমরা P3 দিয়ে ভাগ, কিরকম, একটা হচ্ছে প্রিজার্ভ লাইফ, আমরা আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে প্রিজার্ভ লাইফ করা, মানুষকে বাঁচানোটাই হচ্ছে প্রথম কাজ,
1: মানুষের জীবনহানি যাতে আমরা কমাই,
0: জীবনহানি যাতে কমাতে পারি। তারপর কি, তো প্রিভেন্ট অ্যাগ্রাভেশন, একজন লোকের এই ক্ষতি হয়েছে তার থেকে আর বাড়তি না হয়ে যায়। অনেক সময় দেখা যায় একটা জায়গায় হয়ে গিয়ে একজনের লোকের আহত হয়েছে, আমরা তাকে এমনভাবে টান দিলাম যে হাতেই ভেঙে গেল, আমরা চাবো যে সম্পদ যেটুকু খরচ হয়েছে আমাদের কাজের জন্য যাতে আরো বেশি সম্পদ নষ্ট না হয়। আমার বাড়িটা
1: মানে ধরুন একটা কোন জায়গায় একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, আজকে যেমন কিছুদিন আগে আমরা দেখলাম একটা প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের যখন আমরা তাকে রক্ষা করতে আমাদের যখন বাইরে থেকে টিম যাচ্ছে, সেখানে যখন তারা যাচ্ছে, সেই স্থলে গিয়ে যখন তারা কাজটা করছে, তখন আমাদের দেখতে হবে যে

0: যেটুকু বেঁচে আছে, যেটুকু রক্ষা পেয়েছে, সেইটুকুকে রেখেই যেন আমরা তাদেরকে উদ্ধার করতে পারি।
1: তাদের প্রিভেন্ট অ্যাগ্রাভেশন আমার থাকছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে পিতৃর হচ্ছে প্রমোট রিকোভারি। তাহলে এই প্রমোট রিকোভারি মানে হচ্ছে আমাদের মানুষকে ট্রান্সফার করে দেওয়া বা অপসারণ করে দিয়ে অন্য জায়গায় স্থানান্তর করো, এই জায়গাটায় আমাদের যেতে হবে। এইবার এই যে সুন্দরবন অঞ্চল, লাগোয়া অঞ্চলে যে আপদগুলো হচ্ছে, তাহলে আমাদের রিস্ক কমানোর জন্য কি করা দরকার? এখানে মানুষকে প্রথম হচ্ছে ট্রেন করতে হবে, সচেতনতা বাড়াতে হবে প্রায় প্রতিদিনই, তাহলে এটা লাগাতার পৌঁছাতে। এবং ফার্স্ট রেসপন্ডারকে, আপনার একটা জায়গায় ঝড় হলো, একটা জায়গায় ভূমিকম্প হলো, একটা জায়গায় বন্যা হলো, আপনি বলুন তো প্রথম রেসপন্ডারকে, আপনি আমি এনডিআরএফ না সিভিল ডিফেন্স না পুলিশ না বিডিও না কে, কেউ নয়, যে মানুষ ওখানে সুস্থ আছে সেই লোকটাই কিন্তু যাচ্ছে ফার্স্ট।
0: ঠিক,
1: ফার্স্ট রেসপন্ডার কিন্তু তাদের প্রতিবেশী। তাহলে আমার এবং একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোথায় হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্টটা? প্রতিবার কি শহরে হচ্ছে? বা সেখানে কি ট্রেনটা যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে তখন কি কোনো আমাদের এনডিআরএফ বলুন বা যারা এই প্রতিরোধ ব্যবস্থাগুলোর জন্য সরকারি দপ্তর, সরকারি যারা দপ্তর, তারা কি পৌঁছাতে পারছে আগে? প্রথম যাচ্ছে গ্রামে, তারা কি আমাদের সিভিল ডিফেন্স ট্রেনিং নিয়েছে বা ডিজাস্টার ম্যানেজমেন্টের ট্রেনিং নিয়েছে? নেয়নি তো, তারাই তো রিকভার করছে। তার ফার্স্ট রেসপন্ডার সমস্ত ডিজাস্টারের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের সাধারণ মানুষ। তাহলে এই সাধারণ মানুষ কত আমাদের দেশের ক্ষেত্রে? 140 কোটি। অন্যান্য দেশেও একই অবস্থা, তার দেশীয় অনুযায়ী। এই সাধারণ মানুষ কিন্তু ট্রেন যদি না করা যায়, এ দুর্যোগ থেকে বাঁচানোর ক্ষমতা কারো নেই। তাহলে আমাদের সচেতন করতে হবে সাধারণ মানুষকে, লাগাতার ট্রেনিং, লাগাতার প্রচার, লাগাতার সংগঠন তৈরি করা, সাধারণ মানুষের ভিতর থেকেই সংগঠন তৈরি করে টিম তৈরি করতে হবে। এবং কিভাবে একটা, এখন তো একটা সুবিধা হয়ে গেছে, আমরা যখন চাকরি করেছি তখন কিন্তু শুরুটা করেছি তখন এইভাবে কিন্তু আবহাওয়া দপ্তর ছিল না, এত এত বেশি কারেক্ট বলতে পারতো না। এখন কিন্তু মোটামুটি কারেক্ট
0: বলছে, পূর্বাভাস
1: এত সঠিক পেতাম, তা সেই জায়গাটা কিন্তু এসছে। আমরা কিন্তু ঝড় আসার 7 দিন আগে একটা খবর পেয়ে যাচ্ছি, ভূমিকম্পটা এখনো পাচ্ছি না, কিন্তু ভূমিকম্প হলে পরে সুনামিটা কবে হবে আমরা বুঝতে পারছি। একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরে সুনামি হবে কিনা সেটা পেয়ে যাচ্ছি, বন্যারও একটা আভাস পেয়ে যাচ্ছি, মেঘভাঙা বৃষ্টি হবে কিনা তারও একটা পূর্বাভাস এখন পেয়ে যাচ্ছি বেশ কিছু। তাহলে আমরা প্রস্তুতি নেওয়ার সুযোগ এখন কিন্তু মানুষ পাচ্ছে।
0: এবং সেই সঙ্গে সঙ্গে আমার যেটা আপনাকে প্রশ্ন, যে এর পাশাপাশি আপনি বলছেন যে দুর্যোগ আটকানো যাবে না, কিন্তু যে প্রাকৃতিক দুর্যোগগুলোর আমরা সম্মুখীন হচ্ছি, এই যে সচেতনতার কথা আপনি বলছেন, আমরা এই সচেতনতাটাও গড়ে তুলতে পারি যে কি করে এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা কমাতে পারি? কিছুটা তো আমাদের জন্যই এটা হচ্ছে, আমরা প্রকৃতির যথেচ্ছাচার করে ফেলছি, সেই জন্যও তো এটা হচ্ছে। তো সেই জায়গাটা যাতে আমরা আটকাতে পারি, সেই ক্ষেত্রে মানে একেবারেই সাধারণ মানুষের মনের মধ্যে গিয়ে যদি সেই সচেতনতাটাও আমরা গড়ে তুলতে পারি, সেই রকম কর্মসূচি কি কিছু নেওয়া হচ্ছে?
1: বিপর্যয় ব্যবস্থাপনা আইন যেটা 2005 করেছে, তার 53 নম্বর আইনে বলছে বিপর্যয় ব্যবস্থাপনা হলো পরিকল্পনা, একটা পরিকল্পনা নামা সমন্বয় প্রয়োগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। সেখানে কোনো বিপর্যয়ের আশঙ্কা বিপদ প্রতিরোধ করা, একটা হচ্ছে প্রিভেন্টিভ, বিপর্যয় ঝুঁকি তীব্রতা ক্ষয়ক্ষতি প্রশমন, বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি প্রিপেয়ারনেস, বিপর্যয়ের মতো অবস্থা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া, এবং সেই ব্যবস্থাগুলোর ভিতরে কী থাকতে চায়? মানুষ সহ সমগ্র সম্পদের ক্ষমতা, সক্ষমতা বৃদ্ধি। এই সক্ষমতা বৃদ্ধিটা হচ্ছে আমাদের খুব ক্যাপাসিটি বিল, মানুষ সহ অন্যান্য সম্পদ স্থানান্তর উদ্ধার। এবার স্থানান্তর উদ্ধারের কথা বলছি, ঝড়ের সময় আমাদের এই ভারতবর্ষেই যে ইভাকুয়েশন হয়েছে উড়িষ্যা এবং আমার পারাদ্বীপের যে ঝড়, সেটা 5.5-6 লাখ লোককে আমরা ইভাকুয়েশন করতে পেরেছিলাম, পেরেছিল সরকার। সাধারণত মানুষের একটা সহজাত কি বাড়ি ছেড়ে যাব না, থাকেই, যতই হোক আমার এই সম্পদ, এই বাড়ি ভেঙে যাবে, তাতে মরবো, বাচ্চাদের হয়তো পাঠিয়ে দিল বাড়ির লোক,
0: বা সেই সময় হয়তো সেই মানসিকতা তার মধ্যে তৈরি যে পালিয়ে যাব বা কোথাও যাব, গিয়ে কোথাও গিয়ে নিজেকে সুরক্ষিত করব, সেই যে মনের একটা যে সাহস বা সেই তৎক্ষণাৎ যে বুদ্ধি, সেটাও হয়তো
1: সেটাও কাজ করে না। এই হাজার হাজার মানুষ কিন্তু ভারতবর্ষে আয়লাতে প্রচুর লোক মারা গেছিল আমফানে, তার আগে ভোলা হয়েছে 1950 বাংলাদেশ পশ্চিমবঙ্গ।

0: নিয়ে সবচেয়ে এখনো ভারতবর্ষের এই অঞ্চলে সবচেয়ে বড় ঝড় ভোলা, তারপর আয়লা, এখানে মানুষকে কিন্তু ইভ্যাকুয়েশন অত করা যায়নি, বোঝানো যায়নি। এখন কিন্তু বলতে পারছি যে ইভ্যাকুয়েশন এখন মোটামুটি মানুষ
1: মানে মানুষের মধ্যে সেই
0: সচেতনতা এবার এটাকে কাজে লাগাতে হবে। এই পদ্ধতিতে আমরা করেছি, উড়িষ্যাতে রিসেন্ট যে ঝড়টা হলো সেখানেও ইভ্যাকুয়েশন করে প্রচুর মানুষকে বাঁচিয়েছে। এবং আমরা এখানে ইভ্যাকুয়েশনের কথা বলছে বিপর্যয় শেষ হলে, এবার বিপর্যয়টা চলাকালীন মানে একটা হচ্ছে বিফোর, বিফোরের সময় আপনি প্রস্তুতি নিচ্ছেন, কি কি প্রস্তুতি নিচ্ছেন সেখানে, খাদ্য সামগ্রী জড়ো করা, ইভ্যাকুয়েশনের কোথায় আমরা শেল্টার করব, এই জায়গাটা যেরকম করছেন সেখানে বিপর্যয়, তারপর হচ্ছে কিটস, আমার যে জিনিসপত্র কিটস, এখন কিন্তু আমি রিসেন্ট সুন্দরবনে অঞ্চলে কতগুলো ট্রেনিং করলাম, সেখানে আমি দেখলাম কিন্তু এখন কিন্তু বিপর্যয়ে কিটস মোটামুটি অনেক বাড়িতেই রেডি থাকে, প্লাস্টিকের ভিতরে ওরা রেশন কার্ড বলুন, আধার কার্ড বলুন বা টাকা পয়সা কিছু জরুরি অবস্থায়। এই অঞ্চলগুলোতে তো লাগাতার মাল্টিহাজার্ড অঞ্চল তো সুন্দরবনটা, এইসব জায়গায় করে রাখে ওরা। আমি একদম ইন্টেরিয়রেও দেখেছি অদ্ভুত একটা ওদের মানসিকতা রয়েছে। আমি আপনাকে একটা বলছি, আমি এই অবসরের পরে কতগুলো ট্রেনিং করেছি একদম ইন্টেরিয়রে। আমরা যখন এমনি ট্রেনিং করি শহরাঞ্চলে, সে তো মাধ্যমিক কলেজ পাস অমুক পাস, সেখানে কিন্তু ট্রেনিং নিচ্ছে একদম 40-50 বছরের মহিলা এবং পুরুষরা। 7 দিন ট্রেনিং ডিজাস্টার ফার্স্ট এড এবং রেস্কিউ, তারা কিন্তু অ্যাডপ্ট যা করলো আমরা এখানে ট্রেনিং দিতে পারি নাই, কারণ তারা জানে আমার জীবিকার সাথে যুক্ত, আমার ইভ্যাকুয়েশনের সাথে যুক্ত, আমার এটা সারা জীবন
1: প্রয়োজন তাদের কাছে।
0: এবং আর্টিফিশিয়াল র‍্যাপ যেটা বানাতে লাগে, ফ্লোটিং এর যেগুলো দিয়ে আমি ভেসে থাকতে পারবো স্ট্যাগনেন্ট জলে, এগুলো ওরা এত সুন্দর বানাচ্ছে ভাবা যায় না। এখানে লাস্ট একটা আছে যে এই বিপর্যয় শেষ হলে তীব্রতা ক্ষয়ক্ষতির হিসাব, কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনটাও একটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এই প্ল্যানগুলো, এই প্ল্যানটা যদি আমরা করে রাখতে পারি সারা বছর ধরে, তার সাথে যদি আমরা ফার্স্ট এড এবং রেস্কিউ এই ট্রেনিংগুলো নিয়ে থাকতে পারি, তাহলে এই বিপর্যয়ের ঝুঁকি অনেকটাই সেই অঞ্চলে কম হবে।
1: বেশ, তো আপনি বারবারই বলছেন পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের কথা, আপনার কথায় বারবার উঠে এলো, এবং সেই জায়গা থেকেই এই যে দুর্যোগের সম্মুখীন পশ্চিমবঙ্গের মানুষের ক্ষেত্রে কত রকম দুর্যোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: মজার ব্যাপার হচ্ছে পশ্চিমবঙ্গ এক রাজ্য যেখানে মাল্টিহাজার্ড, পৃথিবীর যত প্রকৃতিতে যত রকম আপদ আছে, মানে মনুষ্য সৃষ্টি আপদের ওই যুদ্ধ টুদ্ধ বাদ দিয়ে আমি বলছি, আপদ আছে সবগুলোর সহবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ, যার সবগুলোই হতে পারে। দেখুন আপনি সুন্দরবন তো আপনি বললাম ঝড় হলে পরে বন্যা, এবং অন্য হ্যাজার্ড ধস, ভূমিধস আছে। আপনি দার্জিলিং অঞ্চলে ধস একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল,
1: ঠিক।
0: তারপর হচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা, দুই একটা জেলা বাদ দিলে সবগুলো জেলাই প্রায় বন্যা প্রবণ। এবং পুরুলিয়ার একটা অংশ খরাটা তুলনামূলক কম, মুর্শিদাবাদ পুরুলিয়ার অংশ হচ্ছে খরা প্রবণ অনেক সময় হয়। তবে এখন যা বর্ষা চলছে, মানে প্রকৃতি যেভাবে খামখেয়ালিয়া গ্লোবাল ওয়ার্মিং এর পর থেকে হচ্ছে, তাতে কিন্তু কোনো জায়গায় আর কোনো কিছু সুস্থ থাকছে না। যে অঞ্চলে খরা হতো না সে অঞ্চলে হচ্ছে, যে অঞ্চলে বন্যা হতো না সে অঞ্চলে বন্যা হচ্ছে, এই একটা অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে। এইবার হচ্ছে আমাদের এখানে দেখুন, আমি বলছি আপনাকে বর্ষাকালে অতিবৃষ্টি বন্যা একটা, জল নিষ্কাশনের কার্যকরী যদি ব্যবস্থা নেওয়া থাকে আমাদের যদি ড্রেনে, আমি আর একটা পয়েন্টে যাব যেটার জন্য এই পরিবেশটা মানে দূষিত হচ্ছে এবং এই বন্যা হার বেড়ে যাচ্ছে, সেটা প্লাস্টিক। আমি জানি না, আমি এটা সব জায়গায় বলি যে প্লাস্টিক দূষণ হচ্ছে, যদি না রোখা যায় আগামী দিনে মুশকিল হবে।
1: এবং এই কথা আমরা আমাদের অনুষ্ঠানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, সেই সচেতনতা গড়ে ওঠা আমরা চাইবো, খুব তাড়াতাড়ি সেই সচেতনতা গড়ে উঠুক। কারণ সত্যি সত্যি এর আগেও আমরা একটা অনুষ্ঠান করেছি যে এমন একটা দিন হয়তো আসছে মনে হবে যেন আমরা প্লাস্টিকে মুড়ে রয়েছি, পৃথিবীটা প্লাস্টিকে মুড়ে রয়েছে,
0: জল নিষ্কাশনের ব্যবস্থাটাকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে প্লাস্টিক। যাই হোক, এবার দেখুন ঝড়, আমাদের এখানে এপ্রিল থেকে জুন পর্যন্ত ঝড়ের একটা প্রকোপ আছে, এবং আবার দেখুন এখানেই শেষ নয়, আবার সেপ্টেম্বরের 15 থেকে অক্টোবরের এই নভেম্বরের প্রায় 30 পর্যন্ত ঝড় হতে পারে। ভূমিকম্প তো আর টাইম নেই, যে কোনো সময় হতে পারে ভূমিকম্প আমাদের অঞ্চলের, এখানে যেরকম কুচবিহার এবং আলিপুরদুয়ারের কিছুটা অংশ, বেশিরভাগটাই এই অঞ্চলটা নিয়ে হচ্ছে 5 জোনে পড়ছে, তার মানে কি হিমালয়ের যে

0: বন্যা নেপালে যেটা হলো সেই জোনে সবচেয়ে বড় জোন, ফাইভ জোন হচ্ছে সবচেয়ে বড়, সেই জোনে আমাদের কোচবিহার এবং আলিপুরদুয়ার পড়েছে, দার্জিলিং, কালিম্পং, কলকাতা ফোর্থ জোনে, এবং অন্যান্য জেলাও কিছু ফোর্থ জোন, কিছু থার্ড জোনে। নীল কিন্তু নাই যে ভূমিকম্প হবে না, এটা নেই। আরো মজার ব্যাপার হচ্ছে আমাদের এই কলকাতা সারাউন্ডিং ফোর্থ জোন ঠিকই আছে, কিন্তু কলকাতাটা আমাদের বসা আছে হচ্ছে পলি স্তরের উপরে, খানিকটা নিচে আছে পলি। এই পলিতে হয় কি, তরঙ্গাকিত আপনার ভূমিকম্প যদি নেপালেও হয়, এর ঢেউটা যদি তরঙ্গের মতো আসতে পারে, তার মানে কি ক্ষতিটা আপনার প্রায় ফাইভ জনের মতো ক্ষতি হতে হওয়ার সম্ভাবনা একটা থেকে যায় এই পলির উপরে যে অঞ্চলগুলো থাকে।
1: আচ্ছা আচ্ছা,
0: এই হচ্ছে অবস্থা। এখান থেকে আমাদের নিস্তার পেতে হবে, তার মানে আমাদের সচেতনতা বাড়ানোর উদ্যোগটাই মেন।
1: আপনি তো দীর্ঘদিন সরকারি আধিকারিক ছিলেন এবং এই ডিপার্টমেন্টের সঙ্গে আপনি দীর্ঘদিন কাজও করেছেন, আমি সেই জায়গা থেকে আসি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি এই দুর্যোগ মোকাবেলা করার ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়া হচ্ছে এখনো, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মানে ভারত সরকার তারাও কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা যদি একটু বলেন।
0: না, এখানে দুর্যোগ প্রতিরোধের ব্যবস্থা তো সব সরকাররা নিচ্ছে বলেই কিছুটা প্রশমন হচ্ছে, এবং কেন্দ্রীয় সরকার উড়িষ্যার ক্ষেত্রে প্রচুর কাজ করেছিল তখন, এবং পশ্চিমবঙ্গে এই যে বন্যা, এই বন্যাটা হলো রিসেন্ট, সেখানেও দেখবেন এনডিআরএফ সহজেই পৌঁছে গেছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে, এবং পশ্চিমবঙ্গের সিভিল ডিফেন্স অন্যান্য টিম তারাও পৌঁছেছে, তারাও কাজ করছে, এবং মানুষকে সচেতনতার ভিতরে দীর্ঘদিন ধরেই ট্রেনিং যেরকম চলছে একটা লাগাতার, মানুষ তো সবাই, আপনি চাকরি করছেন আপনিও, এই সচেতনতা ইন্ডাস্ট্রি বেল্টে যেরকম করা হয়, এখন যেটা সবচেয়ে বড় কাজ হয়েছে সেটা হচ্ছে 2005-এ আগে একটা টাউন ভিত্তিক এই ট্রেনিংগুলো হতো, এখন কিন্তু থ্রু আউট সমস্ত মানে গ্রাম অঞ্চল থেকে আরম্ভ করে সব অঞ্চলে ট্রেনিংয়ের আওতায় নিয়ে এসছে, তার ট্রেনিংগুলো চলছে গ্রামাঞ্চলে, এবং সেখানে একটা কাঠামো আছে সিভিল ডিফেন্সের, একটা কাঠামো আছে যেটা দিয়ে মানে সংগঠন তৈরি করা যায়, এবং সিভিল ডিফেন্সের মেন আমাদের এখানে নাগপুরে একটা কলেজ আছে এনসিডিসি, সেখানে আছে, পুনাতে আছে, ব্যাঙ্গালোরে আছে, পুনাতে যেরকম ডাইভিং শেখানো হয়, নাগপুরে মাল্টি হাজার সমস্ত রকমের ট্রেনিংগুলো হচ্ছে, এবং এখানে আমাদের সিসিডিটিআই আছে একটা কলেজ কলকাতাতেও, সেখানেও সব জায়গার থেকে লোক এসে ট্রেনিংগুলো নিচ্ছে, এবং সচেতনতা বাড়ানোর চেষ্টা চলছে সবারই।
1: অর্থাৎ আমরা এই জায়গাতে পৌঁছতেই পারি যে জনমানুষে সচেতনতা আরও বেশি যদি আমরা গড়ে তুলতে পারি, যা গড়ে তোলার চেষ্টা চলছে, প্রতিনিয়ত চলছে, তাহলে দুর্যোগ, আপনার কথা মতো দুর্যোগ আসবে, দুর্যোগকে একেবারে এড়ানো সম্ভব নয়,
0: ঝুঁকি কমাতে হয়, ঝুঁকি কমানোর রাস্তাটা
1: কিন্তু প্রশমনও আমরা করতে পারবো,
0: ঝুঁকি কমানো যদি যায়, আমার ক্যাপাসিটি যদি বাড়ে, তাহলে প্রশমন আমাদের হবে। যেটা সুন্দরবনের মানুষরা সচেতন হয়েছে, এখন রাখছে কিট, আগে রাখতো না, ইভাকুয়েশন চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে
1: একেবারেই। তো সময়ও আমাদের বলছে যে এবার আমাদের এই আলোচনা এখানেই থামাতে হবে, আসলে একটা অনেক বড় বিষয়, তো এইটুকু সময়ের পরিসরে সেটাকে বেঁধে নেওয়া সম্ভব নয়, তাই আজকে আমাদের আজকে এখানেই থেমে যেতে হচ্ছে। বন্ধুরা, আমরা এতক্ষণ কথা বলছিলাম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস প্রসঙ্গে, এবং এই বিষয়ে আমাদের আজকে বেশ অনেক কিছু তথ্য যিনি আমাদের দিলেন, তিনি হলেন পশ্চিমবঙ্গ সরকারের বিপর্যয় মোকাবিলা ও সামরিক প্রতিরক্ষা বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ভট্টাচার্য। দেবাশিসবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: ধন্যবাদ, নমস্কার।
1: আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, বিদায় নিচ্ছি, আমি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

0: শুনছেন আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন দিন শুনবেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল সম্পর্কে ধারাবাহিক কথিকা। আজ তৃতীয় এবং শেষ পর্ব। বলছেন ত্বক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
1: গতকাল অবধি আমরা জেনেছি প্রসাধনী দ্রব্য কী কীভাবে ত্বক এবং কেশের ক্ষতি করে। আজকে জানব নখের প্রসাধনী দ্রব্যের ব্যবহারের ফলাফল সম্পর্কে। নখে বিভিন্ন প্রসাধনীর ব্যবহারও আজকাল ক্রমবর্ধমান। নখে শুধু নেল পলিশ ছাড়াও আরও বিভিন্ন রকম প্রসাধনী দ্রব্য ব্যবহার করে শরীরের অন্যান্য অংশের সাথে সাথে নখকেও আকর্ষণীয় করে তোলা আজকাল সাজগোজ এবং ফ্যাশনের অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছে। সেগুলির জন্য শুধু নখের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই আলাদা আলাদাভাবে প্রচুর পার্লারও এখন দেখা যায়। জেনে রাখা ভালো, এই যে নখের প্রসাধনী দ্রব্যগুলি, এগুলির ব্যবহারও নখের ক্ষতি করতে পারে যদি অতিরিক্ত পরিমাণে এবং দীর্ঘমেয়াদে ব্যবহার করা হয়। কেমন ক্ষতি? যেমন নখে বিভিন্ন রকম ছত্রাক বা অন্যান্য জীবাণুর সংক্রমণ, নখ পাতলা হয়ে যাওয়া, নখের স্বাভাবিক যে একটা হালকা গোলাপি রং থাকে সেটার পরিবর্তন হওয়া, এমনকি নখ সংলগ্ন যে স্বাভাবিক চামড়া বা ত্বক থাকে তাতে একজিমা হয়ে যাওয়াটাও অস্বাভাবিক না। সুতরাং পুজোয় সাজগোজের আবশ্যকীয় ব্যাপার হিসেবে যদি পার্লারে যেতেই হয় নখের সৌন্দর্য বর্ধন করতে, তাহলে এই ব্যাপারগুলি মাথায় রেখে যাওয়া ভালো। সবশেষে এই কথাটা বলি, সৌন্দর্য মানে শুধু বাহ্যিক রূপ রং, চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের অনুকরণে পোশাক পরিধান, চুলের স্টাইল ইত্যাদি নয়। এগুলি কিন্তু সৌন্দর্যের ডেফিনেশন কিন্তু এটা কখনো হতে পারে না। সৌন্দর্য আসে সুস্থ খাদ্যাভ্যাস, শরীর চর্চা, নিরোগ শরীর এবং মন, স্বাভাবিক প্রফুল্লতা, জ্ঞান ও ব্যক্তিত্বের মেলবন্ধনে। মানসিক অবসাদগ্রস্ত কোনো মানুষ বা ব্যক্তিত্বহীন কোনো মানুষ যতই প্রসাধনী ব্যবহার করুন না কেন, সৌন্দর্য কিন্তু অধরাই থেকে যাবে। কাজেই

0: প্রসাধনী ব্যবহার করুন, কিন্তু যথাযথ পরিমাণে, যথাযথ সময় ভিত্তিকভাবে, এবং আগে জেনে নিন যে সেটা আপনার ত্বক, কেশ এবং নখের পক্ষে আদৌ প্রয়োজনীয় কিনা, বা আদৌ সেটা আপনার সৌন্দর্য বৃদ্ধি করছে কিনা।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল সম্পর্কে ধারাবাহিক কথিকা। আজ তৃতীয় এবং শেষ পর্ব। বললেন ত্বক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এখানেই শেষ হল। শুনছেন আকাশবাণী মৈত্রী।
3: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর সত্তর দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলে

0: বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা 700001 পশ্চিমবঙ্গ ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা @gmail.com MAITREKATHA মৈত্রী কথা @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
1: আকাশবাণী মৈত্রীতে এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি সময়টুকুর অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। সন্ধ্যে 7টায় শুনবেন যুববাণী থেকে অজানার সন্ধানে, উপস্থাপনায় থাকবেন অর্হণা চক্রবর্তী। 7:45 কবি কণ্ঠে কবি জয়া মিত্রের সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন, এদিন শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর লোকগীতি ও সাক্ষাৎকার ডক্টর সাবিত্রী ঝুড়ি, আলাপচারিতায় শর্মিষ্ঠা রায়, এদিন দ্বিতীয় পর্ব শুনবেন অনুষ্ঠানটির। সম্পাদনায় থাকবেন প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 9:00 কথায় গানে উপস্থাপনায় আম্রপালি ঘোষ মিত্র। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ড, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামুদ রাগে শরৎবাদন, শিল্পী ত্রৈলী দত্ত। 10:45 উপমহাদেশের খবর। 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন আম্রপালি ঘোষ। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এখন জানিয়ে রাখি আজকের হারানো দিনের গান বিষয়ে। মহালয়ার পর থেকে শিউলির গন্ধ মাখা শিশির ভেজা প্রতিটি নতুন ভোরে মুখরিত হয় সাজো সাজো রব। হাতে গোনার মাত্র কটা দিন, আবেগের এই উৎসবকে ঘিরে থাকে আপামর বাঙালির বছরভর অপেক্ষা। আর কি ধৈর্য রাখা যায়? ভিড় বাড়ার আগেই ঠাকুর দেখতে হবে যে, তাই হারানো দিনের গান নিয়ে আসছে পুজো পরিক্রমা। তৃতীয়ার রাতে আমরা ঘুরে দেখব বনেদিবাড়ির পুজোর দালানগুলি, অনুভব করব ইতিহাস, ঐতিহ্য আর আবেগের পরম্পরাকে। স্টুডিওতে বসে এই শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে কানে কানে এই যাত্রার সঙ্গী হবে আম্রপালি ঘোষ মিত্র। মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত 11:00, আর আপনাদের তো থাকতেই হবে এই যাত্রার সঙ্গী হতে, তাই শুনতে ভুলবেন না আজ রাত্রে হারানো দিনের গান ঠিক রাত্রি 11:00। শুনছেন আকাশবাণী মৈত্রী। আকাশবাণী মৈত্রীতে একটু পরেই শুনবেন যুববাণী থেকে। যুববাণী থেকে অনাদি অতীত, উপস্থাপনায় থাকবেন অর্হণা চক্রবর্তী।

আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে যুববাণী থেকে অনাদি অতীত উপস্থাপনায় অর্হণা চক্রবর্তী।

শুভ সন্ধ্যা বন্ধু। উইকেন্ডের এই ফাটাফাটি একটা দিনে রেডিওর এপারে তোমার সঙ্গে গানে গপে জমজমাট আড্ডা দিতে কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি তোমার যুববাণীর বন্ধু অর্হনা, আর সঙ্গে নিয়ে এসেছি তোমার প্রিয় অনুষ্ঠান অনাদি অতীত। আচ্ছা বন্ধু, প্রতিদিনের চেনা জীবনের গল্প তো কম বেশি রোজই শোনো, কিন্তু আজ যদি তোমায় একটু অন্য রকমের গল্প শোনাই কেমন হবে বলতো? ভাবো আমরা একটা টাইম মেশিনে বসে আছি, আর সেই টাইম মেশিনটা আমাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে আজ থেকে কয়েক হাজার বছর পেছনে। এমন একটা দুনিয়ায় যাচ্ছি যেখানে কোনো ইন্টারনেট নেই, সোশ্যাল মিডিয়া নেই, এমনকি মোবাইল ফোনটাও সঙ্গে নেই। তবে নেটওয়ার্ক না থাকলেও সেখানকার লাইফস্টাইল দেখলে কিন্তু তোমার চক্ষু চড়কগাছ হতে বাধ্য বস। দেখো আমরা তো এখন ঘরে বসেই অনলাইনে কত কিছু কেনাকাটি করি, তাই না? কিন্তু জানো তো, এই হাজার হাজার বছরের আগেকার মানুষেরাও কিন্তু ভীষণ স্মার্ট ছিলেন। আজকের ভাষায় বলতে গেলে ওই মানে বিন্দুমাত্র আর কি ব্যাকডেটেড ছিলেন না, বরং পুরো দস্তুর মডার্ন ছিলেন। তাই আজকের এই আড্ডায় তেমনই দুটো জায়গার সব সিক্রেট সিক্রেট গল্প বলবো তোমায়। একদিকে বাংলাদেশের ওয়ারী বটেশ্বর, আর অন্যদিকে পশ্চিমবঙ্গের চন্দ্রকেতুগড়। গল্প তো হবে, তবে তার আগে একটা ফাটাফাটি গান হয়ে যাক। এখন তোমার জন্য থাকছে অনুপম রায়ের কণ্ঠে জলফড়িং। ফিরে আসছি গানের উপারে, সঙ্গে থেকো।

একদম, এইরকম ছোটোখাটো আবদার তো চলতেই থাকে বলো, আর এইরকম আবদার তো বন্ধুর কাছেই করা যায়, ঠিক যেমনটা আমি তোমায় করি। ওয়েলকাম ব্যাক বন্ধু, গানের ওপারে ফিরে আসলাম তোমার যুববাণীর বন্ধু অর্ঘনার সঙ্গে নিয়ে অনাদি অতীত। আর আজকে তোমায় বলেছি দুটো এমন জায়গার গল্প বলবো, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দুটো এমন জায়গা, সেই দুটো জায়গার গল্প শুনলে তোমার কিন্তু চক্ষু অবাক হয়ে যাবে। চলো প্রথমেই একটু পদ্মা মেঘনা পেরিয়ে ওপার বাংলা থেকে ঘুরে আসি। ঢাকা থেকে মাত্র 70 কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাব উপজেলা, সেখানেই রয়েছে পাশাপাশি দুটি গ্রাম, উয়ারি আর বটেশ্বর। তবে আজ সেখানে গেলে একটা শান্ত সবুজ গ্রাম, চারপাশে মাঠ, গাছপালা, মানুষের জীবনযাপন ওই যেমনটা থাকে আর কি, এইসব ছাড়া হয়তো আর কিছুই সেভাবে তোমার চোখে পড়বে না। কিন্তু দেখলে কে বলবে বলো তো, এই মাটির বুকেই একটা সময় লুকিয়ে ছিল প্রায় 2500 বছরের পুরনো একটা জনপদের গল্প। তবে মজার ব্যাপারটা কোথায় জানো, এই গল্পের শুরুটা কিন্তু কোনো ডিগ্রিধারী প্রত্নতাত্ত্বিককে দিয়ে হয়নি, শুরুটা হয়েছিল একদম আমাদের মতো এক সাধারণ স্কুল শিক্ষককে দিয়ে। সময়টা 1933 সাল, হানিফ পাঠান নামে এক স্কুল শিক্ষকের হাতে হঠাৎ করেই মাটির নিচ থেকে উঠে এলো কিছু পুরনো জিনিস, প্রাচীন মুদ্রা, পুঁতি আরও নানান ধরনের সামগ্রী। আচ্ছা ভাবো তো একবার, একজন সাধারণ মানুষ, তার হাতে যদি হঠাৎ করে এভাবে কয়েকশো বা কয়েক হাজার বছরের আগেকার কোনো জিনিস এসে পড়ে, তখন মনের ভেতরটা কেমন একটা তোলপাড় করে, তাই না? চরম কৌতূহল হয়, তাই তো মনে হয় যে এর পেছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে, মানে এটাকে তো জানতেই হবে। হানিফ পাঠানেরও কিন্তু ঠিক সেই কৌতূহলটাই হয়েছিল সেদিন। আর জানো তো, তার এই নেশাটা ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল তার ছেলে হাবিবুল্লাহ পাঠানের মধ্যেও। তবে তারা হয়তো তখনও স্বপ্নে ভাবেনি যে তাদের উঠে আসা এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আসলে একটা হারিয়ে যাওয়া আস্ত শহরের ঠিকানা দেখাচ্ছে। তো এরপর সময় পেরোলো, অনেকগুলো বছর পেরোলো, আর তারপর এলো একটা নতুন শতাব্দী। সালটা প্রায় 2000। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুরু হলো নতুন করে গবেষণা আর খনন কাজ। মাটি খুঁড়তেই যেন খুলে যেতে লাগলো ইতিহাসের একের পর এক দরজা। কি জানা গেল জানো, এই মাটির নিচেই নাকি একটা সময় লুকিয়েছিল একটা আস্ত দুর্গ নগরী, যার চারিদিকে ছিল মাটি দিয়ে তৈরি করা চওড়া চওড়া দেওয়াল, আর সেই শহরের ভেতরে ছিল ইটের তৈরি রাস্তা আর গলি। সেই সঙ্গে এখানে পাওয়া যায় নানান ধরনের মৃৎপাত্র, পুঁতি, অলংকার, মুদ্রা, আরও অনেক প্রত্নবস্তু। আর এই প্রত্নবস্তুগুলোর মধ্যে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছে যেগুলো থেকে কিন্তু খুব সহজেই এটা বোঝা যায় যে দূর দূরান্তের যে দেশগুলো ছিল সেই দেশগুলোর সঙ্গে এই ওয়ারি বটেশ্বরের একটা বাণিজ্যিক খাতির ছিল। ভাবতেই কেমন অবাক লাগে, তাই না বলো? আজ আমরা যখন একটা মডার্ন শহরের প্ল্যানিং করি, তখন রাস্তা, কমিউনিকেশন, ডিফেন্স কত কিছুই না ভাবি, তাই না? অথচ দেখো সেই সময়ের মানুষ কতটা আধুনিক ছিল, তাদের ভাবনা চিন্তা, তাদের বাণিজ্য, রাস্তা, নগর পরিকল্পনা এই সবটা কতটা উন্নত ছিল তারই বোধহয় একটা জলজ্যান্ত প্রমাণ এই বাংলাদেশের ওয়ারি বটেশ্বর। তবে প্রাচীন বাংলার এই গল্প কিন্তু এখানেই শেষ নয় বন্ধু, এবার আমাদের সময় নৌকোটা টুক করে ঘুরে যাবে ওপার বাংলা থেকে এপার বাংলার দিকে, মানে পদ্মা মেঘনা পেরিয়ে এবার আমরা খুঁজে দেখব পশ্চিমবঙ্গের মাটিতে, আর জানব এপার বাংলার হারিয়ে যাওয়া সেই শহরের কথা, যে কিনা বাংলাদেশের এই ওয়ারি বটেশ্বরের মতো কিন্তু মাটির নিচে লুকিয়ে রেখেছে তার ইতিহাসের গল্প। গল্প হবে, তবে সময় এখন একটা গানের, ফিরছি গানের ওপারে। আসলে গান ছাড়া মনটা ঠিক জমে না, তাই তো? তাই তোমার জন্য এখন রইল গান, ফিরছি গানের ওপারে, সঙ্গে থেকো অর্পিতা চট্টোপাধ্যায় এবং ননিচোরা দাসবাউলের কণ্ঠে

গানের উপরে ফিরে আসলাম তোমার যুববাণীর বন্ধু অর্ঘনার সঙ্গে নিয়ে ইপার বাংলার ওপার বাংলার গল্প। ওপার বাংলার ওয়ারি বটেশ্বরের গল্প তো তোমায় বলেছি, তবে এইবার তোমাকে যে একটু টাকাতে হবে সীমানার এপারেও, মানে এখন তোমাকে নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে, উত্তর চব্বিশ পরগনার বেড়া চাঁপা এলাকায়। এখানেও কিন্তু লুকিয়ে আছে আরও একটা প্রাচীন বিষয় যার নাম চন্দ্রকেতুগড়। জানো তো, লোকমুখে শোনা যায় প্রাচীনকালে এখানে নাকি চন্দ্রকেতু নামে এক রাজা রাজত্ব করতেন, আর তার নাম অনুসারে এই জায়গায় নাম হয়েছে চন্দ্রকেতুগড়। 1950-এর দশকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্টের হাত ধরেই এখানে প্রথম খনন কাজ শুরু হয়। কিংবদন্তি আছে এখানে রাজার দুর্গের কথা থাকলেও মাটির নিচ থেকে যেটা পাওয়া যায় সেটা কিন্তু রূপকথার চেয়ে কোনো অংশেই কম নয় বন্ধু। তবে এখানকার আসল ম্যাজিকটা কোথায় লুকিয়েছিল জানো? মাটির নিচে, সেই মাটির নিচ থেকে পাওয়া টেরাকোটা বা পোড়ামাটির ফলকের মধ্যে। উফ, কি আর বলি সেই ফলকগুলোর কথা, মানে তুমি যদি সেই ফলকগুলোকে একবার দেখো না বস, জাস্ট প্রেমে পড়ে যাবে জানো তো। কেন বলছি, যদি এই টেরাকোটার কাজগুলোকে তুমি খুব ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে সেই সময়ের বাঙালিরা কতটা রুচিশীল ছিল আর ফ্যাশন নিয়ে তারা ঠিক কতখানি সচেতন ছিল। জানা যায় সেই সময় এই অঞ্চলে দূর দেশের মানুষের সঙ্গে তাদের যোগাযোগ ছিল, কিন্তু কিভাবে জানো? এই প্রশ্ন

উত্তর খুঁজতে হলে আমাদেরকে কিন্তু তাকাতে হবে একটা নদীর দিকে। চন্দ্রকেতুগড়ের পাশ দিয়েই একটা সময় বয়ে যেত প্রাচীন বিদ্যাধরী নদী, যেটা সোজা গিয়ে মিশত বঙ্গোপসাগরে। অর্থাৎ দেখো, নদী কিন্তু শুধু নদী ছিল না, সেটা ছিল বাইরের পৃথিবীর সঙ্গে একটা যোগাযোগের পথ। আর দেখো, ঠিক এই জায়গাতেই এসেই কোথাও যেন চন্দ্রকেতুগড়ের গল্পের সঙ্গে আমরা আবার মিল খুঁজে পাই ওপার বাংলার উয়ারি বটেশ্বরের, তাই না? দুটো আলাদা জায়গা, আজ দুটোই দুই দেশের সীমানার দুই পাশে, কিন্তু তবুও দেখো কি অদ্ভুত মিল। দুই বাংলার মাটির নিচেই যেন একটা পুরনো গল্প ঘুমিয়ে আছে, আর সেই গল্পটাই তো শোনাতে আজ আমি হাজির হয়ে গিয়েছি তোমার কানে কানে। আর হ্যাঁ, চন্দ্রকেতুগড়ের গল্প তোমায় বলছি, অথচ খনামিহিরে ঢিপির কথা সেখানে আসবে না তা কি করে হয় বলতো? চন্দ্রকেতুগড়ের কাছেই এই প্রাচীন ঢিপিকে ঘিরে রয়েছে নানান লোককথা। কথিত আছে এই জায়গার সঙ্গেই নাকি জড়িয়ে আছেন জ্যোতিষী মিহির আর তার স্ত্রী খনার নানান কাহিনী। তবে দেখো, এই এত কিছুর মধ্যে কোনটা সত্যি কোনটা কালির সঙ্গে তৈরি হওয়া লোককথা সেটা নিয়ে তো একটা বিতর্ক থাকবেই বন্ধু। তবে সেই বিতর্কে কিন্তু আমরা গা ভাসাবো না, কারণ আমরা গা ভাসাবো গানে গপ্পে আর আড্ডায়, আর সেই সঙ্গে অল্প অল্প করে ইতিহাসটাও জেনে নেব, কি তাই তো? তবে গল্প তো এখানেই শেষ নয়, বরং আমরা আবার একবার টাইম ট্রাভেল করব। কিন্তু টাইম ট্রাভেল করে কি জানবো বলতো? জানবো আজ থেকে এত বছর আগে এই বাংলায় যখন এমন এমন সব শহর, বন্দর আর বাণিজ্য কেন্দ্র গড়ে উঠেছিল, তখন এই অঞ্চলের মানুষ ঠিক কিভাবে জীবন কাটাত। গল্প হবে, তবে তোমার জন্য এখন থাকছে একটা গান। ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থেকো। তোমার ঘরে বসত করে কয়জনা জানবো তো, রূপর্ণা ভট্টাচার্যের কণ্ঠে তোমার ঘরে বসত করে কয়জনা গানটি সঙ্গে নিয়ে ফিরছি এক্ষুনি। সঙ্গে থেকো, কোথাও যাওয়া চলবে না কিন্তু।

ওয়েলকাম ব্যাক বন্ধু, গানের উপরে ফিরলাম তোমার প্রিয় অনুষ্ঠান অনাদি অতীত সঙ্গে নিয়ে। আর আজ তোমার সঙ্গে আড্ডায় রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু অর্হনা। ইতিহাসের টাইম মেশিনে চড়ে আমরা কথা বলছিলাম ওয়ারী বটেশ্বর আর চন্দ্রকেতুগণ নিয়ে। এই দুই বাংলার মানুষ যে একদম আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, ওই খাঁটি কথায় যাকে বলে আর কি গ্লোবাল ট্রেডার ছিল, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝতেই পেরেছ। ওয়ারী বটেশ্বর ছিল ব্রহ্মপুত্র নদের তীরে একটা দুর্দান্ত নৌবন্দর, আর চন্দ্রকেতুগড়ের সঙ্গে যুক্ত থাকা বিদ্যাধরী নদীর কথা তো তোমাকে আগেই বলেছি। তবে মজার বিষয় কি জানো, এই দুই শহরের মধ্যে দূরত্বটা কিন্তু খুব একটা বেশি ছিল না জানো তো। নদীপথের মাধ্যমেই নাকি এই দুই নগরী একে অপরের সঙ্গে খুব চমৎকারভাবে যুক্ত ছিল। যেন গ্রিক ঐতিহাসিকদের লেখায় একটা সাম্রাজ্যের নাম পাওয়া যায়, গাঙ্গে বা গঙ্গারিডাই। এবার অনেকে মনে করছেন যে পশ্চিমবঙ্গের এই চন্দ্রকেতুগড় আর বাংলাদেশের এই যে ওয়ারী বটেশ্বর, এই দুটো জায়গায় নাকি ছিল সেই বিখ্যাত গঙ্গারিডাইয়ের অংশ। তবে জানো তো, এই দুই জায়গার ঘরবাড়ির ধরন, মাটির পাত্র, কাচের পুঁতি আর হাজার হাজার যে ছাপাঙ্কিত রূপোর মুদ্র বা কয়েনগুলো রয়েছে, সেই সব কিছুর মধ্যে এতটাই মিল আছে না যে তুমি দেখলে জাস্ট হা হয়ে যাবে জানো। আর হ্যাঁ, এই রূপোর মুদ্রার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো, তখন কিন্তু জিনিসপত্রের বদলে জিনিসপত্র দেওয়া নেওয়াটার হতো না, রীতিমতো ক্যাশ, টাকা বা কয়েন দিয়ে চলতো তাদের কেনা বেচা। ভাবা যায়, দূর দূরান্তের দেশ থেকে বাণিজ্য করত, বড় বড় জাহাজ আসত আমাদের এই বাংলায়। আর আমাদের এখান থেকে কি যেত জানো, বিশ্ববিখ্যাত মুসলিম কাপড়, হাতির দাঁতের দারুণ দারুণ সব গয়না আর অত্যন্ত মূল্যবান পাথরের পুঁতি। ভাবতে কেমন গায়ে কাটা দেয় না বলো? দেখো, আজ আমরা যে বিশ্বায়নের কথা বলি, সেই গ্লোবাল নেটওয়ার্ক কিন্তু আমাদের পূর্বপুরুষেরাই প্রায় 2500 বছর আগেই তৈরি করে রেখেছিলেন, আমরা কি জানতে পারতাম বলো তো? কিন্তু জানছি এখন, সেই সুযোগটা আমাদের হাতের কাছে এখন খুব সহজেই চলে এসেছে। আর সব থেকে বড় কথা কি বলতো, বাঙালি যে জন্মগতভাবে একটা দারুণ সাহসী আর পাকা ব্যবসায়ী ছিল, এই দুই সভ্যতা তো তার সবচেয়ে বড় প্রমাণ, তাই না? আচ্ছা, এবার চলো একটু ফ্ল্যাশ ব্যাকে যাওয়া যাক, দেখার চেষ্টা করি তো কেমন ছিল তখনকার মানুষদের লাইফস্টাইল আর সমাজটা। ওয়ারী বটেশ্বরে মাটি খুঁড়ে না একটা দারুণ অদ্ভুত জিনিস পাওয়া গিয়েছে, একটা উল্টো পিরামিড আকৃতির আর্কিটেকচার আর মাটির নিচে থাকা বেশ কিছু ঘর। তো বিজ্ঞানীরা এটা দেখে প্রথমে একেবারে থ হয়ে গিয়েছিল। তাদের ভাবনা ছিল যে 2.5 বছর আগে এগুলো হয়তো প্রচণ্ড শীত থেকে বাঁচার জন্য কোনো হিটার ঘর কিংবা কোনো বিশেষ শস্যাগার হিসেবে ব্যবহার করা হতো। আর চন্দ্রকেতুগড়ের সেই পোড়ামাটির ফলকগুলোর কথা তো তোমাকে আগেই বলেছি, তাও আরেকবার বলি জানো তো, যে মানে কি বলবো, এগুলো তো এক একটা আস্ত নেটফ্লিক্সের সিনেমা। 2500 বছর আগের বাঙালি সমাজের একদম একটা লাইভ 3D পিকচার তুমি দেখতে পাবে এগুলোর মধ্যে। কি ছিল না, কি ছিল সেগুলো তোমায় বলি। তখনকার সুন্দরীরা চুলে দারুণ সব কায়দার খোঁপা বাঁধছেন, তাদের কানে বড় বড় দুল, গলায় হেভি সব জুয়েলারি। আর হ্যান্ডসাম পুরুষদের কথা বলতে গেলে তো বলতেই হয় যে তারা কিন্তু তখন ধুতি আর স্টাইলিশ চাদর উড়িয়ে দিব্য ঘুরে বেড়াচ্ছেন। শুধু কি তাই, রাজকীয় রথ থেকে শুরু করে পালকি, ময়ূরের মুখওয়ালা চমৎকার সব নৌকো, এমনকি জমজমাট নাচ গানের দৃশ্যও কিন্তু সেই ফলকগুলোতে তুমি খুব সুন্দরভাবে দেখতে পাবে, কারণ সেখানে খুব সুন্দরভাবে জিনিসগুলো খোদাই করা আছে। তার মানে বুঝতেই পারছো তো, বাঙালিরা কিন্তু খাওয়া দাওয়া সাজগোজ আর আমোদপ্রমোদে 2500 বছর আগেও একদম টপার ছিল। আর ধন সম্পদের কথা তো ছেড়েই দাও, এই দুই শহর টাকা পয়সা এতটাই ঠাসা ছিল, সেখানে চোর টাকা তার পকেটমারের ভয় তো থাকবেই বন্ধু। তাই তখনকার মানুষ কিন্তু সব ক্যাশ টাকাগুলো একেবারে মাটির নিচে হাড়ি ভর্তি করে লুকিয়ে রাখত। আর সেই সব লুকোনো ধনই দেখো আজ আমরা মাটি খুঁড়ে জাস্ট লাকি ড্রয়ের মতো খুঁজে পাচ্ছি, ভাবা যায়। তা বন্ধু, মাটির তলায় সেই গুপ্তধনের খোঁজে নামার আগে একটা ফাটাফাটি গান হয়ে যাক। ফিরছে গানের ওপারে, তোমার সঙ্গে রয়েছি আমি আর যে অর্হনা। ফিরছি গানের ওপারে, সুজন মাঝিরে

সত্যি গল্প শুনতে শুনতে আমরা যেন কোথাও একটা হারিয়ে যাই না? দেখো, আজকের এই কাঁটাদাঁতটা হয়তো আমাদের মানচিত্রটাকে একেবারে ভাগ করে দিয়েছে ঠিকই, কিন্তু 2500 বছরের আগের এই ইতিহাসটা কিন্তু আমাদের জাস্ট একটা মুহূর্তে এটা বুঝিয়ে দেয় যে আমাদের শৈশব, আমাদের কালচার, আমাদের শিকড় সবটাই কিন্তু একদম এক, তাই না? আমরা সবাই ওই একই নদীর জল হাওয়ায় বড় হয়ে ওঠা মানুষ। তাই সত্যি এটা বলতে আজ কোথাও দ্বিধা নেই যে এই যে দুটো জায়গার ঐতিহ্যের গল্প তোমায় বললাম, এই দুটো ঐতিহ্যই কিন্তু আমাদের গর্ব। তবে কোথাও গিয়ে মনটা তো একটু খারাপ হয় জানো, যখন দেখি সময়ের সাথে সাথে এই ঐতিহ্যগুলো ঠিকমতো দেখাশোনা হচ্ছে না, সংরক্ষণের অভাব থেকে যাচ্ছে, আর তার ফলে আমাদের চারপাশের এমন কত দারুণ দারুণ ইতিহাস একেবারে নিঃশব্দে হারিয়ে যাচ্ছে বলতো। তাই চলো না বন্ধু, আমাদের এই প্রাচীন ইতিহাসটাকে আমরা নিজেরা ভালো করে জানি, আর নেক্সট জেনারেশনের কাছেও একদম কলার উঁচিয়ে গর্বের সাথে গল্পটা শেয়ার করি। তবে দেখো, ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় এখন একেবারে শেষের পথে, তাই আজকের মতো আড্ডাটা এখানেই শেষ করছি। অনাদি অতীত সঙ্গে নিয়ে আমি তোমার যুববাণীর বন্ধু আর যে অর্হনা ছিলাম তোমার সঙ্গে, আবারও গপ্প হবে অন্য একদিন। ততক্ষণ ভালো থেকো আর যুববাণীর সঙ্গে থেকো। তবে যেতে যেতে তোমার জন্য রইল সতীর্থা চক্রবর্তী ও বন্নি বাসুর কণ্ঠে মনের চাবিরে গানটি।

আকাশবাণী মৈত্রীতে এতক্ষণ শুনলেন যুববাণী থেকে অনাদি অতীত। উপস্থাপনায় ছিলেন অর্হণা চক্রবর্তী। শুনছেন আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রীতে একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, আধুনিক যুদ্ধের কৌশলে সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে, লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ। তিনি বলেন, 2014 সালের পর থেকে ভারতে স্টার্ট আপের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা 2.5 লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক স্টার্ট আপ ছোট শহর ও মফস্বল এলাকা থেকে গড়ে উঠেছে। পাশাপাশি 45% বেশি স্টার্ট আপের অন্তত একজন মহিলা পরিচালক বা অংশীদার রয়েছেন বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: ভারত মে কুচ 100 স্টার্টআপ হি হুয়া করতে আব দেশ মে ইনকি সংখ্যা 2.5 লাখ সে অধিক হো গই। করিব আধে স্টার্টআপ ছোটে শহরো অর কসবো সে আতে হ্যায়। 45% সে অধিক স্টার্টআপ মে কম সে কম এক মহিলা ডাইরেক্টর ইয়া পার্টনার হ্যায়। ইয়ানি ইনোভেশন কে অবসর অধিক লোগো তক পৌঁছ রহে।
0: বর্তমান যুগে ডিজিটাল ক্ষমতা এই রূপান্তরের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে এবং সরকারের এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান। ভারতকে গণতন্ত্রের জননী হিসেবে উল্লেখ করে শ্রী মোদী বলেন, এদেশে 100 বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র ও সাময়িকী এবং 1,000 বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে। 66তম ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্স ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে কলেজ কোর্স শিক্ষক ও সদস্যরা আজ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি বলেন, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রেক্ষাপট বদলে যাওয়ায় বর্তমানে নতুন রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন। এর জন্য কৌশলগত দূরদর্শিতা এবং পরিবর্তিত পরিস্থিতিকে সঙ্গে করে চলতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রাষ্ট্রপতি বলেন, আধুনিক যুদ্ধের কৌশলে সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি সঙ্গে সশস্ত্র বাহিনী ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক বসে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স বা কঠোর অবস্থানের নীতি পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানিয়ে বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন।
2: আতঙ্কবাদীয় উনকে সহায়কো অপরাধিক নেটওয়ার্ক বিত্তীয় চ্যানেল ও সীমা পার গতিবিধি পর সত্যাপিত তথা কারবাই যোগ্য সূচনা কা সময় পর আদান প্রদান আমার সাময়িক সুরক্ষা কো মজবুত কর সকতা হ্যায়।
0: তিনি বলেন, আঞ্চলিক সংহতি, অর্থনৈতিক সহযোগিতা এবং যৌথ নিরাপত্তার ক্ষেত্রে বিমস্টেক একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। বসুধৈব কুটুম্বকমের নীতি দ্বারা অনুপ্রাণিত হয়ে ভারত সর্বদা শান্তি ও মানব কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ভারত সমস্ত দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। উল্লেখ্য, 1997 সালে প্রতিষ্ঠিত বিমস্টেক বঙ্গোপসাগর সংলগ্ন পার্শ্ববর্তী

দেশগুলির মধ্যে কারিগরি অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করাই এই গোষ্ঠীর মূল লক্ষ্য। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের উপ প্রধানমন্ত্রী এবং শিল্প বাণিজ্য মন্ত্রী কারেল হ্যাভলিশেকের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, উভয় দেশই ভারত চেক যৌথ প্রতিরক্ষা কমিটির তত্ত্বাবধানে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সহমত হয়েছে। বিজেপি অভিযোগ করেছে কংগ্রেস ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা কর্মসূচি এসআইআর নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় মন্ত্রী পীয়ূষ গোয়েল আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, কংগ্রেস নির্বাচন কমিশনের ভূমিকা ও কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু তাদের আমলে নির্বাচন কমিশনের ভূমিকা কি ছিল সে প্রসঙ্গের কোন উল্লেখ তাদের বক্তব্যে নেই। কংগ্রেস যে নির্বাচন কমিশনারদের রাজনৈতিক সুবিধা দিয়ে এসেছে সেই সংক্রান্ত তথ্য তাদের হাতে রয়েছে। অন্যদিকে এনডিএ সরকার নির্বাচন কমিশনকে স্বশাসন দিয়ে রাজনৈতিক ফায়দার জন্য এনডিএ সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের আধিকারিকদের ব্যবহার করেনি বলে মন্ত্রী স্পষ্ট জানান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে অন্তত ছজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 40 জন। পুলিশ জানিয়েছে, আজ সকালে মুলতানের শেরশাহ ব্রিজের কাছে রহমান বাবা এক্সপ্রেসে 14টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি করাচি থেকে পেশোয়ার যাচ্ছিল। উদ্ধারকারী দল দ্রুত আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করে। লাইনচ্যুত হওয়ার কারণ এখনও জানা যায়নি। ওয়ার্ল্ড ইউরোলজি ডে উপলক্ষে আজকের প্রসঙ্গে শুনবেন এক বিশেষ আলোচনা ইউরোলজি সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে। ডাক্তার কৌশিক সরকারের মতামত শুনবেন আজ রাত 8টায়। অন্যদিকে সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে আজ রাত 10টায় শুনবেন আলোচনা ভারতীয় অর্থব্যবস্থার বিবর্তন। বিষয়টি নিয়ে অধ্যাপক ড. বিশন সান্যাল তাঁর মত ব্যক্ত করবেন। দুটি অনুষ্ঠানেরই সঞ্চালনায় রয়েছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান দুটি গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। সমাজমাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি উৎসবের মরশুমের কথা চিন্তাভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। দেওয়ালির পরে ব্যবসায়িক ইউপিআই লেনদেনের ওপর এমডিআর কার্যকর হতে পারে। এর আগে আগামী 15ই অক্টোবর থেকে এমডিআর কার্যকর হওয়ার কথা ছিল। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রে নির্দিষ্ট স্থানসহ চিহ্নিত করেছে। লাদাখ ও স্থানীয় সংশ্লিষ্ট স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। ফ্লাই দুবাইয়ে কর্মরত মালদ্বীপের দুই পাইলটকে সংযুক্ত আরব আমিরশাহীর পুলিশ গ্রেপ্তার করেছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওমানের যে সহ পাইলট দুবাই তেল আভিবগামী ফ্লাইট অপহরণ করার চেষ্টা করেছিল এই দুই পাইলটও সেই ষড়যন্ত্রে যুক্ত। ষড়যন্ত্রটি ব্যর্থ করতে গিয়ে ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মাচ্ছার আহত হন। সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই দুজনকেই হেফাজতে নেওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর মালদ্বীপ দূতাবাস তাদের পরিবারকে এই আটকের বিষয়টি জানিয়েছে, তবে মালদ্বীপ কর্তৃপক্ষ এই দুই পাইলটের আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাইকমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাঁটি পরিদর্শন করেন। এই সফরের সময় ভারতীয় প্রতিনিধি দল কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মত বিনিময় করেন। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। রাঁচিতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটকে
ভারতকে হারিয়ে দেয়। ইন্দোরে তৃতীয় ম্যাচে ভারত 14 রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে

বক্তব্য রাখেন। দেওয়ালির পর ব্যবসায়িক লেনদেনের ওপর ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কার্যকর করা হবে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খবর শেষ হল এরপরের খবর 7:50 মিনিটে।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান কবি কণ্ঠে। আজকের অতিথি কবি জয়া মিত্র, তাঁর সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন। আজ শুনবেন পর্ব দুই।
1: কবিকণ্ঠ অনুষ্ঠানে দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত। গত সপ্তাহের অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে জয়া মিত্রের হাত ধরে আমরা হাজির হব এই পর্বে। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন জয়া মিত্র। জয়াদি, আপনাকে স্বাগত। আমরা গত সপ্তাহের অনুষ্ঠান শুরু করেছিলাম শিশু সাহিত্যের কথা এসেছে এবং আপনার কবিতাকে লালন করা, তার কথা বারে বারে ঘুরে ঘুরে এসছে। আজকের যে পর্ব, এখানে একটু শুরু করি অনুবাদ সাহিত্যের। জয়া মিত্র অনুবাদক, জয়া মিত্র তাঁর কথা দিয়ে। তো এই যে অনুবাদের প্রতি আপনার আগ্রহ এবং অনুবাদের মধ্যে দিয়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তের যে ভাষাকে আমাদের বাংলা ভাষায় প্রকাশ করা, তার রূপদান করা, এই জায়গাটাকে আপনি কিভাবে শুরু করলেন?
2: এটাও না, ওই একদম মানে বেনারসের বাড়ি যেখানে আমি প্রথম বড় হতে শুরু করেছি, মানে আমার জন্মাবার পর থেকে যেখানে থেকেছি, তারপরে আমার স্কুল, এইসব জায়গা থেকে এর শেকড়টা। যেমন হিন্দিতে কোনো গল্প পড়লে, তারপরে তো স্কুলে এসে আমার বন্ধুদের সেটা বাংলাতেই বলতাম, আর একটু বড় হওয়ার পর ব্রহ্মগার্লসে যখন এলাম তখন ইংরেজিতে গল্প পড়লে বাংলাতে বন্ধুদের বলতাম। এইটা থেকে, এবং আমার বড় পরিবার ছিল, ভাই বোনেদেরকে, এমনকি অনেক সময় মাকে, মাকেটা আরেকটু বড় হয়ে সিনেমা দেখতে যাওয়াটা আমাদের ছোটবেলায় একটা ভীষণ নিষিদ্ধ কাজ ছিল। যতদিন স্কুলে পড়বে ততদিন সিনেমা দেখবে না, এরকম নিয়ম। তাও আমি আর আমার বোন প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে কখনো কখনো দেখতে যেতাম। এবার ফিরে এসে মাকে গল্পটা বলতে হতো যে আমরা কি সিনেমা দেখেছি। তো এর ফলে না, একটা ভাষার জিনিসকে অন্য ভাষায় বলা, এটা আমি খুব মানে ওই জীবনযাপনের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে তৈরি হয়েছিল। আমি প্রথম যে বইটা অনুবাদ করি, কৃষ্ণচন্দ্রের আত্মজীবনী, একদম আমার মনে আছে যে আমি বাসের জন্য অপেক্ষা করছি আর বাসস্ট্যান্ডের একটা বেঞ্চিতে বসে বসে ওটা পড়তে শুরু করেছি হিন্দিতে। খুব সুন্দর নামটা, আধে সফর কি পুরি কাহানি, উনি শেষ করে যেতে পারেননি। এত সুন্দর লাগছে বইটা পড়তে পড়তে যে আমি মনে মনে তক্ষণি কিন্তু মনে মনে ওটাতে আমি বাংলায় ভাবছি। বাড়ি ফিরে এসে জামা কাপড়ও না পাল্টে আমি প্রথম ওই অংশটা বাংলায় লিখে ফেলতে শুরু করলাম। তারপরে তো ধীরে ধীরে কিছু কিছু, যেমন প্রথম আমার পরিচিত একজন বেশ বিখ্যাত কবি, তিনি ওটা পড়ে খুব খুশি হয়েছিলেন, বললেন যে এইটা আমি পরিচয়ে ছাপো, তুমি আমাকে খানিকটা অংশ পাঠাও। পাঠালাম। তিনি তারপরে একদিন খুব চেঁচামেচি করে টেলিফোনে বললেন যে পুরো বইটা পাঠাও, পুরোটা শেষ করে এক্ষুনি পাঠাও। এক্ষুনি পাঠাও মানে কি? বলো এক্ষুনি, উনি খুব ওরকম জোর করে কথা বলতেন, বললো এক সপ্তাহের মধ্যে বইটা শেষ করে পাঠাও। যাই হোক, আমি মাসখানেকের মধ্যে সেটা শেষ টেশ করে পাঠালাম। উনি আমাকে কিছু জিজ্ঞেসও করেননি, পাঠিয়ে দিলাম। তারপরে বললেন যে শোনো, তোমার ওইটা বই হয়ে বেরোচ্ছে অমুক জায়গা থেকে, এইরকম একটা জিনিস ছিল বাংলায় এত ভালো অনুবাদ হয়েছে ইত্যাদি, কৃষ্ণচন্দ্রের আত্মজীবনী আত্মকথা নাম দিয়ে, কেননা আমি ওই আধে সফর কি পুরি কাহানি অত সুন্দর তাকে অনুবাদ করতে পারিনি, আত্মকথা নাম দিয়ে। সত্যি কথা বলতে কি, আমার নিজস্ব কোনো গদ্য লেখার থেকে আগে কিন্তু আমার অনুবাদের বই বেরিয়েছে।

0: আত্মকথা হচ্ছে আমার প্রথম প্রকাশিত বই।
1: তারপর থেকে একই ধারায় সেই অনুবাদ সাহিত্য চলছে, মানে সম্পূর্ণ যে ধারাটা সাহিত্য, মানে অনুবাদ সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা এবং তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় আপনার প্রবন্ধ প্রকাশ, কলম লেখা, এই যে এত ধারার সৃষ্টি, এটা কিভাবে সম্ভব হয়ে যাবে?
0: এটা আমার কাছেও একটা খুব রহস্য। এই কয়েকদিন আগে সাহিত্য একাডেমি থেকে যখন বললো যে তোমার সমস্ত পাবলিকেশনের ডেট পাঠাও, আমি কিরকম ঘাবড়ে গেলাম যে আরে আমি এতগুলো বই লিখে ফেলেছি, কি সাংঘাতিক, এগুলো কি করে যা হলো আমি নিজেও জানি না। কেননা সবসময় আমার মনে হতো যে আমি সময় পাচ্ছি না, সময় পেলে আমি ধীরে সুস্থে একটা কাজে হাত দেব। আর যে কখন ধীরে সুস্থে সময় পাবো জানি না, কিন্তু আমি এখনো ভাবি যেটা তুমি বলতে ভুলে গেলে যে আমার সময়ের একটা বড় অংশ খেয়ে নেয়, সে হচ্ছে আমার কাগজটা। এটা তো আমার অস্তিত্বের একটা অংশ হয়ে গেছে, ভূমধ্যসাগর।
1: না না, আমি ভুলিনি, ওটাই আমি আসছিলাম। আমি ওই পত্রিকা সম্পাদনা শুরুতে বলেছি আমি ভূমধ্যসাগরের কথায় আসবো, তবে তার আগে আরো একটা বিষয় যেটা আপনার আসানসোল এই অঞ্চলে থাকাকালীন একটা তরুণ প্রজন্ম, তারাও কিন্তু আপনাকে কেন্দ্র করে তাদের সাহিত্যকর্ম লেখালেখি শুরু করেছেন। তারা পরবর্তী জীবনে কেউ ডাক্তার আর অনেক রকম রয়েছে, আপনি তাদের হয়তো সকলকে মনে করতে পারবেন না।
0: সত্যি কথাই, আমি কিন্তু মানে বলতেও পারবো না।
1: কিন্তু আপনাকে কেন্দ্র করে, আপনাকে মধ্যখানে রেখে তারা সাহিত্য নিয়ে মেতে উঠেছে আর কি, সাহিত্য প্রকাশনা হয়েছে।
0: সেরকম অনেক কম বয়সী বন্ধু আমার আছে,
1: এখনো রয়েছে আপনার অনেক, এই প্রজন্মের অনেকে আপনার বন্ধু হিসাবেই আপনাকে তারা দেখে।
0: সেটা খুব খুব সত্যি কথা, এটা আমার একটা অশেষ সৌভাগ্যের জায়গা যে মানে আমার যোগ্যতা অযোগ্যতার কোনো বিচার না করে আমার বন্ধুরা আমাকে ভালোবাসে। আর আমি মাঝে মাঝে মজাও করি যে আগে যাদের বাবা মায়েরা আমার বন্ধু ছিলেন, এখন তাদের ছেলেমেয়েরা অনেকে আমার বাবা মায়ের থেকে বেশি বন্ধু। এবং বন্ধু মানে কিন্তু সর্বার্থে বন্ধুই, সত্যি সত্যি আমরা যে কোনো কথা শেয়ার করতে পারি, যে কোনো সমস্যা নিয়ে নিজেরা কথা বলি, যে কোনো আনন্দ ভাগ করে নিতে পারি। তো এই এইটা সত্যি কথা বলতে কি, ওই বটগাছ যেমন ঝুড়ির ওপরে ভর করে দাঁড়ায়, আমার এই বন্ধুরা না এদের ওপরে আমি নির্ভর করে থাকতে পারি।
1: তো এদের ওপর নির্ভরতা, তার সঙ্গে সঙ্গে ভূমধ্য সাগর। আপনি এমন একজন সাহিত্যকর্মী যিনি লিটল ম্যাগাজিনের অনুরাগী, এবং অনুরাগী শুধু নয়, এই লিটল ম্যাগাজিন যে অনেক কিছু দিতে পারে, অনেক নবীনকে এবং অনেক অজানা অঞ্চলের অনেক জিনিস জানাতে পারে এই লিটল ম্যাগাজিন পড়লে, সে কথা আপনি বলেছেন। এবং আপনি এই লিটল ম্যাগাজিনের প্রতি নজর রাখা, চর্চা করা, এটা যেমন করেন, এর পাশাপাশি প্রকাশ করেন ভূমধ্যসাগর। তো এই ভূমধ্যসাগর প্রকাশনার মধ্যে দিয়ে আপনিও কি সেই নবীনদেরকে খুঁজে নিচ্ছেন?
0: এটা ঠিক নবীনদের খুঁজে নিচ্ছি এমন না, আসলে আমি অনেক সময়ই বলি এটা মজা করে যে কোনো সম্পাদকের গায়ে অনেকগুলো অদৃশ্য বংশী ঝোলানো থাকে। যখন কারোর সঙ্গে গল্প করছি, গল্প করতে করতে তার কথা, তার দেখার কথা যখন শুনছি, তখন মনে হয় যে এই যে কথাগুলো এই মানুষটি বলছেন, ওর এই আশ্চর্য অভিজ্ঞতা আছে। ধরো একটা লেদ মেশিন চালাতে পারেন, তার যে একটা গল্প আছে, ওই লেদ মেশিনটা, তার কাজ, তার সঙ্গে একটা মানুষের সম্পর্ক, এটা তো মানে এটা আমিও জানি না, আমি ধরে নিই আমার পাঠকরাও জানেন না। একজন মোটর মেকানিক ট্রাক সারায়, তার যে গল্পটা সেটা তো শুধু ট্রাকটার সঙ্গে যুক্ত নয়। তখন না আমি তাদের পেছনে পড়ে যাই হাত ধুয়ে, একটু লিখে দেবেন। বেশিরভাগ সময় উত্তরটা হয় কি করে লিখবো, আমি কি আপনার মতো লেখক? আমাকে তো লেখক হতে হবে না, আপনি যা বলছিলেন এতক্ষণ শুধু সেইটা লিখে দিন। ভূমধ্যসাগর সম্পর্কে এটা একটা খুব পরিচিত মন্তব্য প্রচুর বন্ধুরা করেন যে আপনি এত ভালো ভালো লেখক, এত নতুন লেখক কোথায় পান? তো আমি বলি এটা জন্মান ভূমধ্যসাগরের কাছাকাছি। ফলে তাদের মধ্যে সবাই যে খুব তরুণ এমন না, বয়স্ক লোকেরা আছেন, আবার একদম কম বয়সীরা আছে।
1: আচ্ছা জয়দি, এই ভূমধ্যসাগর নিয়ে যে এগিয়ে চলেছেন, কখনো কি মনে হয় যে অনেককেই পাশে পাচ্ছি না, মানে এই যেন আমাকে একাই টেনে নিয়ে যেতে হচ্ছে?
0: এটা মনে হয় না, এটা আমার না ওই যে লেখা বলছিল কি করে এতটা লিখলেন, আসলে আমি সত্যি সত্যি একেবারে উপন্যাস লেখা বা এরকমের ক্ষেত্রে ছাড়া আমি যেটা বেশ বেশি লিখেছি সেটা হচ্ছে এই নদী নিয়ে, জল নিয়ে নিবন্ধ বা বিভিন্ন খবরের কাগজে কলাম লেখা। এই পুরো জার্নিটা আমি করতে পেরেছি কিন্তু আমার না দেখা প্রচুর মানুষ সঙ্গে ছিলেন বলে।

0: সেইখানে আমি এখন আর নিজের সমাজকে দেখতে পাই, যে সমাজের ওইটা জোরের জায়গা, প্রকৃতির সঙ্গে নিজেকে কাছাকাছি রাখার জোরের জায়গা। তো সেই জানাটাকে আমার তখনই খুব ইচ্ছে করে যে আরো যে অনেক বন্ধুরা আছেন যাদের আমি দেখতে পাচ্ছি না, তাদের সঙ্গে ভাগ করে নিই। তাহলে হবে কি, দুটো আশা থাকে, একটা হচ্ছে এদের কথা আমার ভালো লেগেছে অন্যদের বললাম, আর যাদেরকে বললাম তারাও হয়তো নিজেদের কোনো কথা আবার আমাকে বলবেন।
1: সেটা কবিতার ক্ষেত্রে আসে না?
0: কবিতা আমি পড়তে খুব ভালোবাসি, মানে অন্যদের কবিতা পড়তে, কারণ আমি বললাম না আমার তো চেতনা শুরুই হয়েছিল কবিতা পড়ার থেকে, কিন্তু আমার কবিতা অন্য কেউ পড়বেন এইটা আমি খুব একটা ভাবতেও পারি না।
1: না, আমি আপনার আরো একখানি কবিতা পড়ব, তারপরে কিন্তু আপনার কাছ থেকে আপনার কবিতায় শোনার আগ্রহ প্রকাশ করব। বৃষ্টির দুপুর শেষে এই শিরোনামে কবিতা। আশীর্ষ আবৃত করে রাখে গাঢ় কুয়াশার জল, বুকের পাথরগুলি আভঙ্গ জড়ায় ক্ষিপ্র নদী, খুব আস্তে আস্তে মুঠো খুলে দিলে দেখি আজকাল ভেসে যায় সমস্ত আঙুল, সচ্ছল স্রোতের মুখে যেরকম ভেসে যায় শ্যাওলার দল। কবে যেন হাতে ছিল একটি কাঞ্চন ফুল, এক কুচি সবুজ বরফ, জল বেয়ে জল বেয়ে বেয়ে তারা উজানে গিয়েছে নাকি ছায়া ভরা আমলকি বন, যেইখানে মাটি থেকে সময়ে প্রবিষ্ট হয় নিয়ে যায় কিশোর কালের লাল জামা। বৃষ্টির দুপুর শেষে ফ্রেম বন্ধ হয়ে গেলে যে নিতান্তই আমার তাকে আর দেখতেও পাই না। এবারে আপনার যা নিতান্ত আপনার, তার কাছেই আপনাকে একটু যেতে অনুরোধ করব।
0: এই কবিতাটার নাম জল ছবি। হাতের পাতায় এক ফোঁটা জল, সেইখানে তোমার ছবি, ছবিতে তোমার মেরুন শার্টের পেছনের দেওয়াল কি করে ঘোলাটে বিস্তৃত জল হয়ে যায়, আর নৌকার ফ্রেম হয়ে দুলে ওঠে তোমার খাটের শিথান। ঘরের ভেতরে বসে তুমি মগ্ন হয়ে কথা বলছো মুঠোয় ধরা অন্য মানুষের সঙ্গে, তাকে আমি দেখছি না। আমার দৃষ্টি বেয়ে বেয়ে ভেসে যাচ্ছে তোমার ভেলা, তোমার ঘরের দেওয়ালে কুয়াশার রং, তোমার চুলে বিদ্যাধরী ঢেউ জাগানো হাওয়া, নদীর থেকে নদীতে তোমার ভেসে যাওয়া, বনের দিকে মোহনার দিকে জটিলতার দিকে। মেয়েরা উলু দিচ্ছে, স্কুলের খাতা ছিঁড়ে তোমার দিকে ছোট ছোট নৌকো ভাসিয়ে দিচ্ছে বাচ্চারা, নদীর ভেতরে কোল পেতে বসে আছে একলা দোকলা কাদা রঙের গ্রাম। তোমাকে ঘিরে জেগে উঠছে জেগে উঠছে জেগে উঠছে বেঁচে থাকা, দরজার বাইরে থেকে দেখতে পাচ্ছি।
1: এরপর আরো একখানি কবিতা, তারপর আবারও কথায় আসব।
0: এটা একটু অন্যরকম একটা কবিতা পড়ি। হ্যাঁ, এটার নাম সম্পাদককে চিঠি। আগে না দেশপ্রেমমূলক কোনো পদ্য নেই আমার, নেই সাম্রাজ্যবাদ বিরোধী কিংবা জমিদারতন্ত্রের সমর্থক কোনো লেখাও। একা একা বসে শব্দ দিয়ে লেখা তৈরির চেষ্টা করতে করতে এমন জেরবার হয়ে গেছি যে অন্য কোনো কিছু আর শেখাই হলো না। কত লেখা কবিরা লিখেন আর বইও হয় সেসব যথাসময়ে, অথচ কই, আমি যে বলতে চাইছি কেবল আমার নিজের কথাটা। খুব ছোটবেলায় দিদিমা শেখাতো আমরা যারা শহরে থাকি আমাদের নাকি সব কলা গাছ আর সুন্দর সুপুরি বাগান ভরা দেশ থাকে ছোট ছোট গ্রামে, নানা রকম নামে ভারী আদর জড়ানো গলায় সেসব দেশের কথা কইতো। এদিকে ভূগোল বইতে আমি তো পড়েছি এক অন্য দেশের কথা, সেখানে আছে চারিদিকে খুব সীমান্ত আর মাঝে অনেক অনেক মাটি, খাঁটি সাহস বুকে নিয়ে তাকে পাহারা দিতে হয়। এই দুটো দেশ একটা থেকে একটা ঠিক যে কত দূর সেসব কথা কাকে শুধোই, তার জবাব দেবে কে, এইসব ভাবতে ভাবতে না মশাই দেশপ্রেম বিষয়ে আমার কি আর লেখা থাকতে।
1: বাহ, একটা সত্যি একটু অন্য ধরনের কবিতা থেকে ঘুরে এলাম আমরা। এবারে যে জায়গাটায় যাব জয়াদি, সেই জায়গাটা হচ্ছে পরিবেশ। আপনি এক জায়গায় বলেছেন যে একটা সময় আমরা মানে প্রকৃতির কথাটাই বেশি বলি, প্রকৃতি,

0: কিন্তু তার সঙ্গে যে পরিবেশ, যে জায়গাটা, সেটার দিকে তাকাই না। প্রকৃতি, প্রকৃতির মুগ্ধতা, প্রকৃতির নানান রকম আবর্তন বিবর্তন, এই সব নিয়ে আমরা যতটা থাকি, পরিবেশকে নিয়ে আমরা সেই পরিমাণে ভাবিত ছিলাম না। যার ফলে পরিবেশ সচেতনতা কথাটাও এখন ওই পাঠ্য বইয়ের মধ্যে এসে দাঁড়িয়েছে, সেটা তার বাইরে পৌঁছতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আপনাকে বলি পরিবেশ আন্দোলন কর্মী, তাহলে সেটা অনেক একটা রূঢ় ফর্মে চলে আসে, আপনি তা নন,
1: কিন্তু সেই যোগ্যতাও নেই।
0: কিন্তু আপনি পরিবেশের বিরুদ্ধে যারা নানাবিধ কার্যকলাপ চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে পিছপা হন না। তো এই যে জল, এই জল আন্দোলন, জল কে নিয়ে যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, জলাশয় রক্ষা করা, এই যে জায়গাটা, এই জায়গাটা ক্ষেত্রকে আপনি কিভাবে গ্রহণ করেছেন এবং এটাকে কিভাবে জনসমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, কেবলই কি লেখালেখির মধ্যে, না আপনাকে অনেক ক্ষেত্রে সশরীর উপস্থিতি দিতে হচ্ছে, রাখতে হচ্ছে?
1: আমি তো মূলত লেখার কাজই করি, মানে শব্দ মিস্ত্রি আর কি। কিন্তু তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমি কি লিখবো, একটা কিছু আমি বলতে চাইবো, তবে তো লিখবো, সেই কিছুটা আমি পাবো কোথায়? কেননা আমি না কিছু বানিয়ে লিখতে পারি না, এটা একটা সমস্যা। ফলে মানুষরা যেখানে বেঁচে আছেন সেইটা আমার কাছে একটা অন্তহীন উৎস। আগে যেটাকে আমরা শুধু প্রকৃতি বলতাম, পরিবেশ বলা দরকার হতো না, কেননা যখন আমরা সহজে নিঃশ্বাস নিতে পারি ততক্ষণ তো আমরা জানার চেষ্টা করি না যে বাতাসে অক্সিজেন থাকে, সেটা দিয়ে আমরা বাঁচি। ঠিক সেরকম মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক, সেটাই তার সংস্কৃতি ছিল, বিশেষ করে আমাদের মতো একটা কৃষি প্রধান দেশে। কিন্তু সেই ব্যালেন্সটা যখন নষ্ট হতে লাগলো, তখনই ওই সংকটটার একটা নাম হলো পরিবেশ। এবং তখন প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক বিশালতা, মানুষের সঙ্গে তার চারিপাশের যে সম্পর্ক, সহজ সম্পর্ক, সেইটা থেকে ছিন্ন করে ওই পরিবেশ বলে ওই সংকটটাকে একটা আলাদা জায়গায় নিয়ে আসা হলো। বলা হতে লাগলো যে ওইটা কি করে পার করা যাবে, যেন মানুষ ওটা পার করে করে চলেনি। এই যে বারবার বলা হয় না, যে কোনো রাজনৈতিক বা কোনো বড় মিটিংয়ে গেলেই দেখি বারবার বলা হয় যে লোকজনকে সচেতন করতে হবে, সাধারণ মানুষকে সচেতন করতে হবে। আমি কে? আমি কি সাধারণ মানুষ নই? আমার দেশের যে 5000 বছরের পুরনো একটা কৃষি সংস্কৃতি, সেটা কি টিকতে পারতো যদি পরিবেশ ধ্বংস করাটাই মানুষের স্বভাব হতো? তাহলে কেন এই গত 50-60 বছর ধরে এই কথাটা আলাদা করে বলতে হচ্ছে? এইটাকে আমার ভুল মনে হয়। তো এই যে আমার ভুল মনে হয় বললে তো খুব বড় বড় পণ্ডিতরা আছেন, অনেক গবেষণা হচ্ছে, মারবে তো লোকে। ফলে আমি শুধুমাত্র এইটুকু করতে পারি, কেন আমার ভুল মনে হয় আমি সেই উদাহরণগুলো তুলে তুলে দেখাতে পারি, সেইটাই আমার লেখা হয়ে ওঠে। যেমন ধরো এই যে রাজস্থানে জল নেই, রাজস্থানে জল নেই বলে আমরা, মানে আমাদের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত আমরা সবাই জানি রাজস্থানের মেয়েরা সারাদিন ধরে হাঁটে, কেননা ওখানে জল নেই। আমি নিজে অনেকবার রাজস্থানে গিয়েছি, উত্তর, দক্ষিণ, পশ্চিম, পশ্চিম রাজস্থানে একবারে থরমমি মরুভূমি ঘেঁষা গায়ে। কিন্তু আমি দেখেছি যে রাজস্থানের মানুষদের কিন্তু কোনোদিন এইটা বক্তব্য নয় জল নেই। এখন বড় শহরগুলোয় ক্রমাগত এই আমাদের সিলেবাস পড়তে পড়তে ছোটরা বিশ্বাস করে যে রাজস্থানে জল নেই। ঠিক যেরকম আমার খুব প্রিয় জায়গা পুরুলিয়া, পুরুলিয়া সম্পর্কে ওই খরা অঞ্চল, খরা অঞ্চল শুনলে আমার নিজের খুব রাগ হয়, কেননা পুরুলিয়ার পুরনো মানুষরা যত সুন্দর করে জল রাখতে জানতেন, বৃষ্টির জল, এটা না পুরো পশ্চিমবাংলায় একটা মডেল হতে পারতো আমার মনে হয়। তো এবার আমি কি করব সেটা নিয়ে যদি আমি বলি, বলবে প্রমাণ করো। তাহলে আমি সেই দিকটায় না গিয়ে, শুকনো কাগজের দিকে না গিয়ে আমি কেবল গল্প বলি। সেই গল্পগুলো কখনো কবিতা, কখনো উপন্যাস, কখনো নিবন্ধ, বলার কথাটা তো একটাই। ধরো আমি তোমাকে আবার একটা ছোট্ট কবিতা পড়ে শুনি। সমস্ত আকাশ মাটি জল আঁকা আছে কচুরি পানার ফুলে, সেই ফুলটি তোমার দিকে যায়। হে ধান গাছের গোড়ার দেবতা, ঝুলকালি ঢাকা পুকুরের জলের দেবতা, আকাশ মাটির মিলন কোনায় বিষ ঢেলে আসা সাপেদের নিচু মাটির দেবতা, নীল বেগুনি সবুজে ত্রিলোক আঁকা এই ফুলটিকে তোমার রক্ষা দিও।

0: জলের তলা দিয়ে বয়ে যাওয়া সাদা শিকড়ের মতো তোমার আঙুল একে স্পর্শ করে থাকুক, জেগে থাকুক ঝিঝি পোকা, জল মাকড়সা আর শূন্যতাবোধ। রক্ষা করো যতদিন না বিনা স্বয়ং বৃহৎ নদীকল্পে একে ঘিরে প্রবহমান হন। এইটা তো আমার কাছে কবিতাই, এটা কোন রকমই পরিবেশ চর্চা নয়। এমনকি তুমি যে ছোট পত্রিকার প্রতি আমার প্রাণপণ ভালোবাসার কথা বললে, সেটাও কিন্তু আমার কাছে ওই পরিবেশ ভাবনারই একটা অংশ, যে পরিবেশকে মানে প্রাকৃতিক সম্পদগুলিকে ধ্বংস করে পরিবেশ সংকট তৈরি করেছে, এটা হচ্ছে বৃহৎ শক্তি যাদের অনেক চাই। ঠিক সাংস্কৃতিক জায়গাতেও কিন্তু তাই, যে কিছু সংগঠন, কিছু লেখা, কিছু মডেল, আমাদের ধারণা, এটা একটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে বলা যায় একটা বাজারি সংস্কৃতি তৈরি করেছে, যেই সংস্কৃতি কেবল বেচা কেনার জন্য উৎসাহ দেয়, সেটা বস্তু হোক, সেটা ধারণা হোক, সেটা স্মৃতি হোক, বেচা কেনার দিকে উৎসাহ দেওয়া হয়। লিটল ম্যাগাজিন আমার কাছে হচ্ছে তার বাইরে দাঁড়িয়ে একটা স্পর্ধার জায়গা। লিটল ম্যাগাজিন এই জন্য আমার প্রিয় নয় যে সে ছোট, ওর নাম ছোট, কিন্তু এই যে ওই বাজারের বাইরে একটা পরিসর তৈরি করতে যাওয়া, তুমি আমাকে ক্রমাগত লোভ দেখাবে আর বলবে যে আমার একমাত্র পরিচয় হচ্ছে হয় ক্রেতা হওয়া নয় বিক্রেতা হওয়া, আমি তার বাইরের একটা পরিসরে বিশ্বাস করি, যেখানে আমি কম্পিটিশনে বিশ্বাস করি না, সহ বেঁচে থাকায় বিশ্বাস করি। কেননা প্রকৃতি সমস্ত বৈচিত্র্য নিয়ে একসঙ্গে থাকে, তবে একটা অরণ্য হয়। শুধু এক ধরনের গাছকে আলাদা করে দিলে সেইটা মনোকালচার হয়ে যায়, আর মনোএগ্রিকালচারে কী হয় সে তো আমরা দেখতে পাচ্ছি। ফলে কৌশিক, আমি যে চর্চার মধ্যে থাকি না, সেটাই কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, উপন্যাস হয়ে, কখনো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে তার সমাজের সম্পর্ক, শব্দের সঙ্গে ব্যক্তি মানুষের একা চুপি চুপি সম্পর্ক, এই সমস্তটা আসলে ওই ভাবনাটার মধ্যেই ধরা থাকে।
1: আপনি প্রথমেই বলেছেন আমাদের প্রথম পর্বে যে আপনি আপনার এই কথার মধ্যে দিয়ে, মানে আপনি যেটা ন্যারেট করছেন, আপনি নেক্সট জেনারেশন বলুন বা আমাদের আজকে যারা তরুণ প্রজন্ম তাদের কাছে আপনি একটা টর্চ দিয়ে যাচ্ছেন যে তারা সেটাকে আরো খানিকটা এগিয়ে নিয়ে যাবে তার রসদ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কখনো হতাশা এসছে না? আপনি খুব দৃঢ় প্রত্যয়ী যে এই প্রজন্ম তারা এই যে বাংলা সংস্কৃতির ধারা চর্চা, কবিতা লেখা, সাহিত্য চর্চা, এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে?
0: প্রচন্ড হতাশা আসে, মানে প্রত্যেক দিনই তো আমার মনে হয় আমরা যারা কিছুমাত্র ভাবনা চিন্তা করি তারা প্রতিদিন হতাশার সঙ্গে লড়ি, কিন্তু হতাশার সঙ্গে লড়ি কেন না, না হলে তো ভেঙে গুঁড়ো হয়ে যাবো একেবারে। আমার ওই খুব ক্লাসিক ছোটদের সাহিত্য, যেটা ছোটদের বই আমরা ছোটবেলায় বলতাম কিন্তু পরে বুঝেছি ওটা শুধু ছোটদের বই নয়, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের একটা কথা মনে পড়ে, সাদা রানী অ্যালিসকে বলছে প্রাণপণ জোরে দৌড়ো, যত জোরে পারো দৌড়ো। অ্যালিস খুব জোরে দৌড়চ্ছে, তারপর একবারে হাঁপিয়ে গিয়ে থামলো, যখন তখন দেখলো যেখান থেকে দৌড় শুরু করেছিল ওইখানেই দাঁড়িয়ে আছে। তো বললো এরকম কেন? সাদা রানী বললো এটাই তো নিয়ম, তুমি যদি প্রাণপণ জোরে দৌড়ো তবে তুমি যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে। এই কথাটা ওই চূড়ান্ত হতাশার মুহূর্তে না আমি বারবার নিজেকেও বলি, যে বন্ধুরা আছে তাদেরও বলি, যে এই যে ঠেলে দেওয়া হচ্ছে একটা পিছল রাস্তার দিকে, কেবল আত্মোন্নতির কথা ভাবো, কেবল নিজের কিসে ভালো হবে তার কথা ভাবো, আর কিচ্ছু ভেবো না। ওই পিছলে যাওয়াটা থেকে যদি দাঁড়িয়ে থাকতে হয় নিজের জায়গায়, তাহলে ওই দৌড়টা বজায় রাখতে হবে। দৌড়টা যেই মাত্র ছেড়ে দেব পিছলে যে কোথায় চলে যাবো আর জানতে পারবো না।
1: বেশ, একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি, আমাদের হাতে সময় বেশি নেই। যেহেতু আমাদের এই আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের এই কবিকণ্ঠ অনুষ্ঠানটি দুই বাংলার শ্রোতা বন্ধুদের একত্রিত একটি জায়গায় এনে প্রচার করা হয়, দুই বাংলার একটি সেতু বন্ধন, সেইখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে এখনকার ম্যাপে যেটাকে আমরা ওপার বাংলা বলি সেখানকারও তো অনেক কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, তাদের সঙ্গে আদান প্রদান হয়েছে ভাবনার,
0: কিছু কিছু জনের সঙ্গে তো হয়েছে,
1: তো তাদের কথা একটু।
0: হ্যাঁ, আমার খুব প্রিয় একাধিক ঔপন্যাসিক যারা বাস করেন বাংলাদেশে, মানে যেমন বিপ্রদাস বড়ুয়া, আমার কাছে তো এখন যারা একটু বরিষ্ঠ

0: যারা বাংলা উপন্যাস লেখেন তাদের মধ্যে প্রথম সারির যদি আমাকে 5-7 জনের নাম জিজ্ঞেস করা হয়, আমি অবশ্যই বিপ্রদাস বড়ুয়ার নাম বলবো। যে ওরকম অসাধারণ লেখা, অত বড় ক্যানভাসে অত কবজির জোর নিয়ে কাজ করা, মানে খুব বেশি জনকে আমরা দেখি না, অন্তত এখন দেখি না, সমকালীন যারা লিখছেন। আবার একেবারে তরুণদের মধ্যে শাহিন আখতার, কি অসাধারণ লেখা। তো তাছাড়া কবিরা অনেকে, মানে ভূমধ্যসাগর শ্রাবণ মাসে যে সংখ্যা প্রকাশিত হয়েছে, শ্রাবণ মাসটাকে আমরা রবীন্দ্রনাথের মাস বলে ধরি, বলে বছরে ওই একটা আমাদের প্রধানত কবিতা ছাপা হয়, মানে অন্তত 30-40টা কবিতা ছাপা হয়। তো এবারে তাতেও আমরা বাংলাদেশের কবিদের কবিতা ছেপেছি। ওদের সঙ্গে আমাদের সংস্কৃতিগত কিছু কিছু যে তফাৎ, সেটা আমার কাছে খুব আনন্দের জিনিস। ঠিক যেমন এখানেও বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে একের সঙ্গে অন্যের যে সংস্কৃতিগত তফাৎ, সেটা খুব আনন্দের জিনিস, সেটা একটা উৎসব করার জিনিস, যে আমাদের এতখানি বৈচিত্র্য এখনো আছে, এখনো আমাদের যাবার অনেক জায়গা খোলা আছে যেখানে আমরা নবাগত হয়ে ঢুকতে পারি, আরো নতুন নতুন কত সম্পদ পাই। আবার ব্যক্তিগত ক্ষেত্রে এবং সংকটের ক্ষেত্রেও, এটাও তো খুব আশ্চর্য, একই সংকটের ভিতরে আমরা জীবন কাটাই। মানে ভারত বাংলাদেশ সাধারণ মানুষদের যে বেঁচে থাকা, যখন আমরা গল্প করি পরস্পরের সঙ্গে, তখন আমরা এক নিমেষের মধ্যে একজন অন্যজনের সঙ্গে সংবাদ আদান প্রদান করতে পারি, কেননা একই জীবন প্রায় কাটাই আমরা,
1: জীবনচিত্রটা প্রায় এক।
0: তার ফলে ভাবনাও খুব সহজে একজনের ভাবনা অন্যজনের মনের তন্ত্রীতে আঘাত করতে পারে। আমার তাই জন্য খুব ভাল লাগছে যে এই একটা সুযোগ তোমরা দিলে যে আমি বাংলাদেশের শ্রোতা বন্ধুদের সঙ্গেও কথা বলতে পারছি।
1: আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, দুই পর্বের এই অনুষ্ঠান, এবং শেষ করব অবশ্যই আপনার একটি কবিতা দিয়ে।
0: পূষা বলে একজন দেবতার উল্লেখ আছে ঋগ্বেদে, যিনি হারানো জিনিস খুঁজে দিতেন, পরে তার নাম থেকেই সূর্যের আরেক নাম হয়েছে পূষণ, যিনি আলো তৈরি করেন বলে অন্ধকারের ভেতর থেকে জিনিস খুঁজে পাওয়া যায়। এই কবিতাটার নাম হচ্ছে পূষা স্তোত্র। ও পূষা, শোনো পূষা, সর্বনাশ হয়েছে এবার, এই বিদেশ বিভূয়ে কে আমার আছে বলো তুমি ছাড়া আর, চশমা হারিয়ে গেছে পূষা গো আমার। ও পূষা, দূর দেশে যেতে হবে, শোনো, খাতা খুঁজে পাচ্ছি না, কি নিয়ে যাব আমি তবে, বই ছাপা শুরু হবে, হারিয়ে ফেলেছি পাণ্ডুলিপি, কি করে কি হবে পূষা, খুঁজে দাও, খুঁজে দাও প্লিজ। আর পূষা খুঁজে দিতে থাকে, চশমা, হারানো খাতা, চাবি, লেখাপত্র, ঠিকানার বই। অথচ এদিকে আমি কিছুই করি না তার, যেমনটি লেখা ছিল ঋগ্বেদে, খিচুড়ি দিই না রেঁধে, আলে বসে খাবে বলে রাখাল ছেলের সঙ্গে, কোনো ক্ষেত নেই আর, আমার শহর সব ক্ষেত খেয়ে ফেলে ফুলে উঠছে রাক্ষসের মতো, খেয়ে নিচ্ছে জোত জমি কুটির পুকুর, গ্রামের মাথার মধ্যে ভরে দিচ্ছে ভুল ছায়া, পুঁতে দিচ্ছে রবার মুখোশ, সেই হারানো কুটির ও মাঠ খুঁজে দিতে পারবে পূষা, খুঁজে দেবে, ক্ষেতের আলের পাশে ঝিরঝিরে ছোট জলধার, সেইখানে তিনটি পাথর জেলে মাটির হাঁড়িতে ভোগ রেঁধে দেবো ভালোবেসে, তুমি রাখাল ছেলেদের নিয়ে খাবে।
1: বাহ, একটা রূপকের মধ্যে দিয়ে আমরা অনেকগুলো ক্ষেত্রকে ঘুরে এসে দাঁড়ালাম আমাদের দুই পর্বের এই কবিকণ্ঠের অনুষ্ঠানে, যেখানে আমরা যাত্রা শুরু করেছিলাম জয়া মিত্রেরই হাত ধরে, এবং আজকে এই শেষ পর্বে আমরা ধরে রয়েছি সেই জয়া মিত্রের হাত। আমাদের সঙ্গে এতক্ষণ কবিকণ্ঠ অনুষ্ঠানে কবি হিসাবে উপস্থিত ছিলেন জয়া মিত্র, তাকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, নমস্কার জানাই।
0: নমস্কার।

কবিকণ্ঠে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জয়া মিত্রের সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন কৌশিক সেন। অনুষ্ঠানটির সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস।

আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে এক মাটি এক সুর। আজকের শিল্পী ডক্টর সাবিত্রী ঝুরি। শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।

চতুর্দিকে ভক্তগণ হরি হরি বলে, চতুর্দিকে ভক্তগণ।

তন খইরা আইল নগরে নগরে, সংকীর্তন কইরা আইল নগরে নগরে, ঢের

0: বাবা যখন গৌড় এসে গেছে তখন কি বলবে, গহুর এলো ঘরে আমার নিতাই এলো কোলে, গহুর এলো ঘরে আমার নিতাই এলো কোলে, গহুর এলো ঘরে আমার নিতাই এলো কোলে, গহুর এলো ঘরে আমার নিতাই এলো কোলে।
1: এই কীর্তন গান নগর কীর্তন, সাধারণত কীর্তনের তাল লয় ছন্দ ভীষণ কঠিন হয়, অন্যরকম সমস্ত গানের থেকে একটু আলাদা, ছন্দ আলাদা, গায়কী আলাদা। এটা কি ধরনের রিয়াজের প্রয়োজন হয়, কিভাবে সেগুলোকে রপ্ত করা যায়?
0: কীর্তন গানটা হচ্ছে আভিজাত্য অংশের গান। আভিজাত্য গান বলতে গেলে কীর্তন গানকে বলতে হবে, কারণ কীর্তনের তালগুলো খুব বড় মাপের হয়, বড় বড় তাল হয়। কীর্তনের সাথে সবাই বাজি উঠতেও পারে না,
1: ঠিক,
0: তার জন্য দক্ষতার দরকার। একজন শিখল বাদক যদি আপনার সঙ্গে কীর্তনের গানে থাকে না, গানের অন্য মাত্রা চলে আসে। এই যে নগর ভ্রমণের গানটা, এই গানটার কথা থেকে একটু আসি। যখন এই যে অধিবার সংকীর্তন হয়, তারপরের দিন সারাদিন সারা রাত্রি নামবাপি চলে। আমাদের বাড়িতে 53 বছরই অষ্টম প্রহর হচ্ছে, আগে 16 প্রহর হতো, এখন অষ্টম প্রহর হয়। তখন কি হলো, এই যে সারাদিন সারা রাত্রি নামব্যাপি চললো, পরের দিন গৌড় নিয়ে বেরিয়ে পাড়া পরিক্রম করতে হয়।
1: আচ্ছা,
0: এবার যখন গৌ নিয়ে ফিরছেন তখন এই যে নগর ভ্রমণের গানটা, যে নগর ভ্রমণ করে আসছে, তারপরে এই গানটা আসলো নগর ভ্রমণের গান, কারণ ওই যে গৌটা নিয়ে এসে মায়ের কাছে দিচ্ছে।
1: একটা গানে কি দু রকম তিন রকমের তাল হয়? না, তেমন কিছু না,
0: হয়, কারণ গান তো পদ থাকবে, আখর থাকবে, কীর্তনে পদ আখর থাকবেই।
1: আচ্ছা,
0: এবার পদ যুক্ত কীর্তন আছে, পদ বিহীন কীর্তন আছে। পদ যুক্ত কীর্তনটা একটু বড় হয়, মানুষের সময় কম হয়ে যাচ্ছে, ওই জন্য খুব বেশি বড় মাপের কীর্তন শোনা সবার
1: ছোট করে দেওয়া হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: আচ্ছা, কবিয়াল বিজয় সরকারকে নিয়ে আপনার কাজ, পিএইচডি, আমার কাছে জানতে ইচ্ছে করছে, আমি একটু অবাকও হচ্ছি, এই যে একটা অধ্যায় কবি গান, এটা প্রায় শেষ হয়ে গেছে, এখনকার জেনারেশন হয়তো জানেও না, ওই চলচ্চিত্রে দেখা বা বইতে পড়া, এই যে কবি গান নিয়ে খোঁজ, কবি গান সেই পুরনো কলকাতাকে মনে করিয়ে দেয়, সেই বাবু কালচারের কথা মনে করিয়ে দেয়, এখন একটা ফ্যান্টাসি, সে গানের চর্চা হয়তো এখন সবাই করতে ভুলে গেছে। আপনি যে কাজটা করছেন, এটা সেই প্রত্নতাত্ত্বিক একটা খননের মতন করছেন।
0: আমি তো এবার বিজয় সরকারের সবকিছু সংগ্রহ করলাম, করে এবার কি করবো? আমি ম্যামের কাছে গেলাম, ম্যাম এ তো অথই, মানে এ তো কোনো জায়গায় একটু পেজ, কোনো জায়গায় একটু রয়েছে, আমি কি করে কাজ করবো, আমি তো করে উঠতে পারছি না। ম্যাম বললেন, সব কিছু করে এনে তারপর আমাকে দেখাবে। ম্যাম কি করে করবো, তাই তো থই পাচ্ছি না, আমি করবোটা কোথা দিয়ে, শুরুটা কোথা দিয়ে করবো, না একটা করে চ্যাপ্টার লেখানো, ম্যাম কি দিয়ে শুরু করব। তখন আমি করলাম, আমি লাইব্রেরিতে গেলাম, আমি বঙ্গীয় সাহিত্য পরিষদে গেলাম, তারপরে আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে গেলাম, বিশ্বভারতী লাইব্রেরিতে গেলাম। আমি যখন লাইব্রেরি গুলোতে গেলাম, কবি গান সম্পর্কে সেইভাবে কোনো বই পেলাম না। লোকসঙ্গীত বই খুঁজতে খুঁজতে দেখলাম কোনো জায়গায় একটুখানি নোট আছে যে কবি গান সম্পর্কে, কিন্তু আমি এইটুকু নোট নিয়ে কি করে আগাবো কবি গান নিয়ে? আমি তো নিচের ভিতরে একটা জিজ্ঞাসা বোধ আসলো, খিদে বাড়তে থাকলো যে আমার কবি গানটা নিয়ে কাজটা করবো, যে আগাবোটা কোথা দিয়ে? এবার আমি ওনার কাছে আবার গেলাম,
1: ছেলের কাছে
0: ওনার ছেলের কাছে, যে দাদা আমাকে কিছু কবি আলে নাম দিন না, যে আমি কবি গানটা বার করবো কোথা দিয়ে? বলছে তুমি শ্রীনিবাস সরকারের কাছে চলে যাও, আর এখন কবি গান বলতে তো আমি জানি কবিগান অসীম সরকার, নামটা জানবো কোথা দিয়ে? আমি তো কবি গান নিয়ে আমার কাজ নেই, আমি তো শুনিও নি কবি গান, শুধু অসীম সরকারের কাছে গেলে হবে? আমি বিজয় সরকার নিয়ে কাজটা করবো কি করে? তা বলছে তুমি শ্রীনিবাস দার কাছে যাও, ওখানে গিয়ে জানতে পারবে। আমি এত কিছু জানি না, আমি চাকরি করতাম, আমার বাবা গানের ভিতরে আমাকে অত এ করেনি, আমি কিছু করে উঠতে পারবো না। দাদা ব্যাংকে চাকরি করতেন, মানে কাজল দাদা ব্যাংকে চাকরি করতেন। আমি ওনার বাড়িতে গেলাম, শ্রীনিবাস সরকারের বাড়িতে গেলাম, উনি বিধ্বস্ত মানুষ, মানে স্ত্রী শুয়ে আছেন প্যারালাইসিস হয়ে, একটা ঘর, পাশের ঘরে একটা পর্দা দেয়া, মানে ছেলে রয়েছে, বৌমা রয়েছে, আর একটা ছেলে রয়েছেন, বসার জায়গা নেই। বিশ্বাস করুন, আমি তখন কেঁদে ফেলেছিলাম যে আমি কাজটা করবো কোথা দিয়ে, আমি তো খুঁজেই পাচ্ছি না যে কোনো একটা জায়গাতে থই কোথায়। আচ্ছা দাদা আমি একটু আসবো, আমার এখন মাথা ব্যথা, আমি এখন কথা বলতে পারবো না। আরে দাদা একটুখানি আসি না, কি কথা?

0: জিজ্ঞেস করবে আমার বাড়িতে বসার কোথায় জায়গা বলো তো? না আসি না দাদা, দাদাকে যে এইভাবে বলেছিলাম, আজ হয়তো মানুষটা বেঁচে নেই, 2026 আগস্টের 27 তারিখ উনি মারা গেছেন, মানে বয়স হচ্ছে তো, মানে সবাই কাজ করিয়ে নিয়ে চলে যায়, কেউ তো মানে উনি কোনো
1: কি কবিয়াল ছিল?
0: হ্যাঁ উনিও কবিয়াল ছিল, উনি বিজয় সরকারের ছাত্র ছিলেন, শ্রীনিবাস সরকার।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা।
0: না বললাম দাদা এবার বলবো? হ্যাঁ বলো। দাদা আমি বিজয় সরকার নিয়ে কাজ করছি। তুমি বিজয় সরকার নিয়ে কাজ করছো? জানি। হ্যাঁ দাদা আমাকে একটু সাহায্য করবেন? কি সাহায্য করবো? দাদা একটু উনি গানগুলো গেয়ে দেবেন। আমি না ওনার মানে কি করে করব, কোথায় যাব কিছুই তো বুঝতে পাচ্ছি না। বলছে ঠিক আছে কালকে সকালবেলা আসবে, সকালবেলা আসবে। কিন্তু পরের দিন সকালে গেছি। আর দাদা আজ বলবেন তো, শোনো তোমার উপর আমার একটা মায়া পড়ে গেছে। কাল যে তুমি এসেছিলে না, বিজয় সরকার বলতেন তার উপরই সোহাগ করা সাজে যে কদর করতে জানে, বিজয় সরকার নাকি এই কথাটা বলতেন। তাই জন্য তোমার উপরে আমি হয়তো অভিমান করছিলাম প্রথম, কিন্তু তুমি আসার পরে ভাবলাম তোমাকে কদর করা উচিত, যে এত গুণী মেয়ে আমি এতক্ষণ ধরে ধৈর্য ধরে বসিয়ে রাখলাম, তাও সে বসে থাকলো, তাও সে চলে গেল, একটা পয়সা কিন্তু আমার থেকে নেননি। আজ আমি বলতে কোনো কোনো দ্বিধা নেই, কোনো পয়সা নেননি আমার থেকে। আগে ওনারা যখন কবিগান করতেন 2 টাকা 1 টাকা এরকম ভাবে নাকি নিতেন। আর বলবো কি, ওনার তো দুঃখের কারণও আছে, বাড়িতে গিয়ে দেখবেন এখনো পর্যন্ত টিনের ওপর দিয়ে জল পড়ছে, সেখানে একটা গামলা বসানো, বারান্দাতে সেখানে একটা গামলা বসানো, মানে গানে সেই মাধুর্যটা তখনই ফুটে উঠবে যদি মানুষ একটু সুস্থভাবে থাকতে পারে, তাই না?
1: একদম।
0: তারপরে উনি আমাকে বললেন, দেখো আমি এত মেডেল পেয়েছি, এত কিছু পেয়েছি, আজ আমি একটা ঘরও করতে পারি না, এইভাবে পড়ে আছি। তারপর উনি আমাকে অনেকগুলো গান গেয়ে দিলেন, আমি রেকর্ড করলাম। তারপরে কি হলো বললেন, আমার কাছে তোমায় কে পাঠিয়েছে? গেলাম কাজল দাদা বাড়ি। কই ফোন লাগাও? লাগালাম। তখন কাজল দাদা বললেন, ও কোথায় কি জোগাড় করবে ঠিক করে পাচ্ছে না, আপনি ওকে একটু সাহায্য করুন। উনি আমাকে সাহায্য করলেন। ওনার শেষ ছাত্র ছিলেন নিখিল সরকার, যার বাড়ি বর্ধমানে। আমার কাছে সব পাবে না, তুমি নিখিলের কাছে চলে যাবে। আমার দাদা নাম্বার ফোন নাম্বার কেন, তোমার কাজল দাদার থেকে নেবে? চলে গেলাম। আবার পরের দিন কেউ উঠিয়াতে যেতে খুব অসুবিধা, গেলাম। কাজল দাদা বললেন, তোমার কি বাড়ি একটু ঘুমও হয় না? সকাল হবে আর দরজাটা খুলবা তোমায় দেখবো। জানলাম, দাদা একটু নিখিল সরকারের নাম্বারটা দেবেন, আমি একটু যাব। নাম্বারটা দিয়ে দিল, আর কিন্তু জ্বালাবে না, এই যে নাম্বারটা দিয়ে দিলাম, এবার যা করার ওখানে করবে, যা তো সব তো নিয়ে চলে গেছো, এই বাড়িতে তার কিছু নেই, আমার বলতে তার কিছু নেই, সব নিয়ে চলে গেছো, আমার যেন সবকিছু ফিরত আসে। নিখিল সরকারের বাড়ি গেলাম, ওনার কাছে গিয়ে দেখি উনি শেষ ছাত্র, উনি অসুস্থ, কিন্তু ইনার এত বয়স হয়েছে, ওনার অত বয়স হয়নি, লাস্ট ছাত্র। তো বলছে আমি খুব বেশি দিন পাইনি, কিন্তু আমি শেষ ছিলাম, তো যেটুকু পেয়েছি সেটুকুই আমি ধরে রেখেছি, ঠিক আছে। কিন্তু গানের যেটা শ্রীনিবাস সরকার কিন্তু আর নিখিল সরকার, ওনার গান করেই কিন্তু এখনো পর্যন্ত বেঁচে আছে, শ্রীনিবাস সরকারই মারা গেল, নিখিল সরকার এখনো বেঁচে আছে, ওনার গান করেই বেঁচে আছেন। তখন আমাকে বিভিন্ন গান করে দিলেন।
1: কাজটা মোটেও সহজ ছিল না, বা সহজ রাস্তাও ছিল না।
0: এবার যখন আমি ওনার কাছে গেলাম, উনি গান করে দিলে,
1: ওনার বাড়ি মেমারি ছিল, ওখানে গিয়ে আপনি শেষ পর্যন্ত গানগুলো উদ্ধার করতে পেরেছিলেন, বা কাজটা শুরু করতে পেরেছিলেন?
0: না, শুরু আমি শ্রীনিবাস সরকারের ওখান থেকে শুরু করেছি, কিন্তু তারপরে আমি নিখিল সরকারের কাছে গেলাম।
1: বেশ।
0: এবার যখন ওখানে গেলাম, তখন এবার অনেক তথ্য কালেক্ট করলাম, এখান থেকে তথ্য কালেক্ট করলাম, এবার বললাম আরো জানার আগ্রহ থাকলো যে আমি এরপরে কোথায় যাব।
1: সেটা কি বই আকারে বেরিয়েছে?
0: আমার এখনো বই আকারে বার হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি বেরোবে। এই বিজয় সরকারের গানেরই আমার, যেহেতু আমি 6টা ল্যাঙ্গুয়েজ জানি, মানে বাংলা হিন্দি ইংলিশ তো ঠিক আছে, ফ্রেঞ্চ জানি, স্প্যানিশ জানি, আর জার্মান জানি, ঠিক আছে। এবার ওই বইয়ের আকারে বেরাচ্ছে, দেখুন যেহেতু PhD করার পরে আমার তো বেশি দিন হয়নি, তারপরে একটা খরচা সাপেক্ষ ব্যাপার, সবটা তো টেনে ওঠাটা আমার হাজবেন্ডের একটা ব্যাপার থেকে যায়।
1: এবার কথাই,
0: তাই জন্য এবার সেইটা একটু
1: বই আকারে বেরোতে চলেছে। নাম কি দিচ্ছেন?
0: বিজয় গীতি দেব।
1: চমৎকার, গুরুকে আপনি উৎসর্গ করলেন, গুরুই তো বলা চলে। এবার একটু অন্য জায়গায় অন্য ধারায় যাই। লোকসঙ্গীত যখন আপনি করছেন, তার সব থেকে একটা বড় বিষয় হচ্ছে, সেই সময়টা লালন সাঁইয়ের কথা মনে আসে। লালন সাঁইয়ের কথা মনে আসলেই বাউল গান, দেহতত্ত্বের গান, বিচ্ছেদী গান শুনি, এরকম একটা কোনো গান?
0: হ্যাঁ, দেহতত্ত্বেরই শোনাই।
1: বেশ, দেহতত্ত্বের একটি গান।
0: পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ও সেই ঘরখানা যারা জমিদারি পাইনা তাহার হুকুম জারি, ঘর

পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতন যায় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। জমিদারের ইচ্ছা মতন দেয় না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজ

0: জমিন আমার হয়েছে নিলাম, আমি চলি যে তার মন জগাইয়া, চলি যে তার মন জগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমির ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।
1: এই যে একটা দীর্ঘ পথ পরিক্রমা আপনার, সেখানে আপনার আনন্দের মুহূর্ত যেমন আছে, স্মরণীয় মুহূর্ত, তেমনি ভেঙে পড়ার মুহূর্তও আছে, তো সেটাকে অতিক্রম করেন কিভাবে? যদিও আপনি নিজেও সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন আর লোকসঙ্গীত যেহেতু করেন, লোকগান আসলেই মানুষের জীবন থেকে উঠে আসা গান যেখানে সহজ হয়ে বাঁচতে হয়, এই যে ভেঙে পড়ার মুহূর্তকে জয় করা, সেটা কি এই সহজিয়াকে হৃদয়ে ধারণ করার কারণে? মানে আপনি কতটা সহজ?
0: দেখুন, ব্যথা বেদনা তো থাকবে, কেউ বলবে যে আমার ভিতরে কোনো কষ্ট নেই, সে ভুল বলবে। প্রত্যেক মানুষের জীবনেই সুখের পাশে দুঃখ আছে, দুঃখের পাশে সুখ আছে। দিনের পর যদি আমার রাত্রি না আসে, তাহলে রাত্রির পর দিনটা আসতো না। প্রত্যেকটা মানুষেরই সেটা জানা উচিত বা কদর করা উচিত। আমার পাশে যদি সুখটাই সবসময় আমি নিয়ে বেড়াতাম, তাহলে কিন্তু আমি সুখের কদর করতাম না।
1: সেটাকে কাটিয়ে ওঠেন কিভাবে?
0: পড়াশোনার মধ্যে দিয়ে, আর আমার হাজবেন্ডের জন্য। ও আমার পাশে থাকে বলে আমি পেরে উঠি, আর আমার শ্বশুর বাড়িটায়। দেখুন, সবাই যে বলে না যে শ্বশুর শাশুড়ি কোনোদিন, একদম ফ্র্যাঙ্কলি বলছি, বাবা মা হতে পারে না, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মাসে সত্যি ভালো মানুষ, মানে পরিবারটা ভালো, মানে আমার পরিবারে সবাই ভালো। নিজের যখন কোনো কারণে দুঃখ লাগে তখন কি হয়, একটু যদি আপনি এই মিউজিক শোনেন না, গানই একমাত্র আপনাকে বাঁচিয়ে রাখতে পারে।
1: কোন গান? লোকসঙ্গীত।
0: লোকসঙ্গীতের মধ্যে কি আছে বলুন তো, সেই ভিতরের আন্তরিকতা, কারণ সরল মানুষের সুর।
1: ঠিক।
0: যেমন একটা গান দিয়ে, একটুখানি ছোট্ট গান দিয়ে বুঝিয়ে নেই আপনাকে।
1: একদম।

0: মনের আগুন কেহু না দেখে গো, এই গানের মধ্যে দিয়েই তো প্রকাশ করিয়ে দিচ্ছে
1: একদম,
0: যে আমার বোনের আগুনটা সবাই দেখছে, মনের ভিতর আগুনটা তো কেউ দেখছে না।
1: ঠিক,
0: থেকে থেকে

0: বাহ, চমৎকার। এবার একটু অন্যদিকে যাই। অন্যদিকে মানে আপনি শিল্পী হতে চাইলেন না, মঞ্চে উঠে গান শোনাতে চাইলেন না শুধুমাত্র, আপনি একজন শিক্ষিকা, কিন্তু আপনি গানটাকে সেবার কাজে লাগালেন। আপনার মিউজিক জার্নির একটা বিরাট পর্ব, শুনি একটু।
1: আমি যখন এমএ পড়ছিলাম, এমএ পড়তে পড়তে আমি দেখলাম আমাদের একটা কোর্স খুলেছে মিউজিক থেরাপি। আমার খুব জানার পড়ার আগ্রহ, মানে সময় তো আমার নষ্ট করলে হবে না, মানে আমার ধরুন এমএ চলছে, এমএ চলতে চলতেই আমি ওখানে মানে হিন্দি ল্যাঙ্গুয়েজ ভর্তি হতে গেলাম, যেরকম ভর্তি হলাম আমি দেখলাম একটা ব্যানার টাঙিয়েছে যে মিউজিক থেরাপি শেখানো হবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, ওখানে কোর্স খুলেছে। আমি চলে গেলাম জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, আমাকে তো জানতে হবে মিউজিক থেরাপিটা কি, না সবাই বলছে মিউজিক থেরাপি করে নাকি সুস্থ হচ্ছে। আমি তখন কি করলাম, একটু সার্চ করলাম যে মিউজিক থেরাপিটা কি জিনিস, দেখছি যে মিউজিক থেরাপি অনেক কিছু হচ্ছে। আমি তখন জোড়াসাঁকোতে গেলাম, জোড়াসাঁকোতে গিয়ে ভর্তি হলাম। বাবা, আরো তো জানার আগ্রহ বেড়ে গেল,
0: কারণ
1: টিচার আসছেন, পড়াচ্ছেন,
0: এটা তো একটা হিউজ কোর্স,
1: হিউজ কোর্স। মানে আমি থেরাপিটা পড়ছি, তখন বিভিন্ন টিচার আসছে, যে আমার জানার আগ্রহ যে যখন বাচ্চা পেটে থাকে তখনও সে মিউজিকটা শোনে, তিন মাসের, ছ মাসের, আট মাসের, ন মাসের, যখন কোন বেবি হবে তখনও মিউজিক শুনলে ভালো হবে, ধারণাটা তো আমার ছিলই না। বলছে হ্যাঁ এই সময় এইটা শোনালে ভালো হয়, এই সময় এই ভৈরবটা। আমি তখন আমাদের একটা নোট দিল, নোটের মধ্যে লাগিয়েছে কোন মাসে কি রকম রাগ শুনলে ভালো হয়। কিন্তু আমি ম্যামকে বললাম, ম্যাম এটা যে অ্যাপ্লাই হচ্ছে সেটা বুঝবো কি করে? বলছে কোনো বেবি হচ্ছে তাই মার কাছে গিয়ে তুমি আমার এই ফর্মুলাটা বলো, সেই মিউজিকটা শুনুক। এবার আমার একটা বন্ধু ছিল, বন্ধুর মায়ের তখন বেবি হবে, আমি তখন তার উপর অ্যাপ্লাই করলাম, প্রথম আমার অ্যাপ্লাই। আমি বললাম শোনো না আন্টি, এই টাইমে না এই মিউজিকটা শোনো তো। তখন উনি বললেন,
0: কি মিউজিক শোনালে?
1: আমি বলেছিলাম যে আপনি যেই রাগগুলো ভোরের দিকে উঠে একটু শুনো, আর যখনই পারবে তানপুরাটা শুনো।
0: আচ্ছা,
1: এবার তখন ফোনে আমাকে যখন উনি বলছেন, জানো তো আমার না মনটা না যত চঞ্চল ছিল খুব শান্ত হয়ে যাচ্ছে। আমি তখন বললাম তাহলে নিশ্চয়ই এটা অ্যাপ্লাই করা যায়। এবার এই অ্যাপ্লাইটা করতে গেলে তো আমাকে আরো জানতে হবে। এবার তখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস বললো।
0: আচ্ছা,
1: একটা ওটি পেশেন্ট, আমরা দেখলাম যে ওনার অ্যানেস্থেশিয়া দিতে হচ্ছে, না ওনার কানের মধ্যে আমরা মিউজিকটা লাগিয়ে দিয়েছি, অপারেশন হচ্ছে, আমরা ওটি রুমে রয়েছি, ওনার কিচ্ছু হচ্ছে না। প্রথম ফিলিংস আমার আসলো,
0: এটা তো মানে অসাধারণ একটা,
1: হ্যাঁ
0: গান শুনেই অবশ,
1: উনি আমাদের সাথে
0: দিগন্ত, এতটাই কার্যকরী,
1: এতটাই কার্যকরী।
0: আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আপনার এত বড় একটা কাজের কথা শুনলাম, অনেক কাজ, বিজয় সরকারকে নিয়ে কাজ, কবিয়াল বিজয় সরকারকে নিয়ে, মিউজিক থেরাপি থেরাপিস্ট হিসেবে আপনার কাজ, আপনি একজন সঙ্গীত শিক্ষিকাই বলি, গান শেখান, অনেক কিছু বাকি রয়ে গেল আমাদের আজকের পর্বে। যেটা জানতে ইচ্ছা করছে, যেটা দিয়ে আমি শেষ করতে চাইছি আমাদের এক মাটি এক সুর এই অনুষ্ঠান, লোকগানের মধ্যে কোন ফর্ম আপনাকে সব থেকে বেশি আকর্ষণ করে, সেই গানটি দিয়ে আমাদের এক মাটি এক সুর আজকে আমরা শেষ করব।
1: একদম ঝুমুর গান দিয়ে শেষ করি।
0: ঝুমুর গান আপনার বোধ হয় ভীষণ পছন্দের একটি?
1: না, ঝুমুর গানটা কি বলুন তো সবারই পছন্দ হয়, কারণ ঝুমুর না সবার ভিতরে একটা কি হয়, রিদি মেনে দেয়।
0: একটা নাচের সম্পর্ক রয়েছে ঝুমুর গানের সাথে।
1: এবার আপনি যখনই দেখবেন কেউ ঝুমুর গাইবেন, অটোমেটিক দেখবেন আপনার বডি একটা মুভমেন্ট হতে থাকবে, আপনি করে দেখবেন
0: ঠিক,
1: সেই জন্যই ঝুমুর গানটা হয়তো সবারই পছন্দের হয়, আর যখন দুঃখের সময় তখন বিচ্ছেদী গান।
0: ঠিক ঠিক, আজ শেষ করি একটা ঝুমুর গান দিয়ে।
1: সালে তলে বেহেলাটু বিলতি দিলিল, সালে তলে বেহেলাটু বিল, সালে তলে বেহেলা ঢুবিল দিদি লিল, সালে তলে বেহেলা ঢুবিল, ও দিদি লিল, ও দিদি লিল, হ

গেলো, শাল তলে লাডু ভিলো, দিদি নিলো লো শাল তলে লাডু ভিলো, আরে বারে বারে করি বারণ সাজলা, আরে বারে বারে করি বারণ সাজলা, সোনার ছাতা ধৈর না, সোনার ছাতা ধৈর না, সোনার ছাতা ধৈর না, আরে দক্ষিণের বাতাসে হ্যাঁ পশ্চিমের মেঘেতে, দক্ষিণের বাতাসে পশ্চিমের মেঘেতে, সোনার ছাতা ভাসিল, সোনার ছাতা ভাসিল, সোনার ছাতা ভাসিল, অদিদি লীলাল হো, অদিদি লীলাল হো, লীলাল হো শাল তলে বেলা ডুবিল, শাল তলে বেলা ডুবিল, দিদি লীল লো শাল তলে বেলা ডুবিল, আরে আগুম জলে দাঁড়ালু রে সাজলা, আরে আগুম জলে দাঁড়ালু রে সাজলা, হাঁটু জলে পড়া না রে কাপড় ভিজি গেল, হাঁটু জলে পড়া না রে কাপড় ভিজি গেল, ও দিদি লীল লো, ও দিদি লীল লো, লীল লো শাল তলে বেলা ডুবিল, শাল তলে বেলা ডুবিল, দিদি লীল লো শাল তলে বেলা ডুবিল, আগ বাঘ মুন্ডার পাহাড়ে আমার আম্বুরু আহারে, বাঘ মুন্ডার পাহাড়ে আমার আম্বুরু আহারে, হাঁটু চলে পড়া না রে কাপড় ভিজি গেল, হাঁটু চলে পড়া না রে কাপড় ভিজি গেল, ও দিদি লীল লোহ, ও দিদি লীল লোহ, লীল লোহ শাল তলে বেলা ডুবিল, শাল তলে বেলা ডুবিল, দিদি লীল লো শাল তলে বেলা ডুবিল।

এক মাটি এক সুর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এই অনুষ্ঠানে কথায় গানে ডক্টর সাবিত্রী ঝুরির সঙ্গে আলাপচারিতায় ছিলেন শর্মিষ্ঠা রায়, সম্পাদনায় প্রণয় দে, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: একটু পরেই শুনবেন সমাচার সন্ধ্যা।

দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের আজকের কথা গানে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি আম্রপালী ঘোষ মিত্র। শ্রোতা বন্ধুরা, আজ তৃতীয়ার রাতে অনুষ্ঠান করতে বসে মনটা যেন বারবার ছুটে চলে যাচ্ছে পুজো প্যান্ডেলের দিকে। পাড়ায় ঠাকুর এসে গেছে যে আর কি সবুজ শয়, সেই ছোট্টবেলার মতো বন্ধুদের সঙ্গে কতক্ষণে গিয়ে মায়ের মুখটা দেখব তারই অপেক্ষায় ছটফট করছি। আচ্ছা, এই সুযোগে শৈশবের পুজোর স্মৃতিগুলোকে যদি একটু মনে করে নেওয়া যায় তবে কি মন্দ হয় না? তো তাহলে আজ এই অনুষ্ঠান সেভাবেই এগিয়ে চলুক। আমি বলবো আমার কথা, আপনারা শুনে দেখুন তো কতটা মিল খুঁজে পান। সবার আগে আমার পছন্দের পুজোর গন্ধমাখা গান অন্তরা চৌধুরীর কণ্ঠে।

কেমন লাগলো আপনাদেরও? কি একই রকম পছন্দ মিললো আপনাদের সঙ্গে এই পছন্দটা? আচ্ছা, আপনাদেরও কি মনে পড়ছে ছেলেবেলার পুজোর দিনগুলো? ক্যাপ ফাটানো, গ্যাস বেলুন ওড়ানো মনে পড়ে? বড়রা কিন্তু বারবার বলতেন সুতো ছাড়লেই বেলুনটা উড়ে চলে যাবে, তবু ইচ্ছে করেই চুপি সারে সুতোটা ছেড়ে দিয়ে হাসি মুখে আকাশের দিকে তাকিয়ে থাকতে কি যে ভালো লাগতো! ছিল না কোনো পকেট মানি, পুজোর সময় বড়রা অল্প কিছু টাকা দিলেই কি যে আনন্দ! ছোট্ট ব্যাগটাতে টাকা ভরে নিয়ে বন্ধুদের সঙ্গে আলু কাবলি, ফুচকা কিংবা ঝালমুড়ি, ঠিক বড়দের মতো করে বলা, তুই রাখ না আমি দিচ্ছি। সত্যি মনে হয় একঘেয়ে জীবনটাকে পিছনে ফেলে পুজোর কটা দিন যদি এমন করেই কাটিয়ে দেওয়া যেত। চলুন একবার চেষ্টা করে দেখি কতদূর যেতে পারি শৈশবের হাত ধরে। সঙ্গে থাকলো লোপামুদ্রা মিত্রের কণ্ঠে এই গান।

পুজোর ছুটি পড়ার আগে স্কুলে অনুষ্ঠান হতো, রিহার্সাল করতে গিয়ে ক্লাস না করতে পারার তখন কি যে আনন্দ! বকুনি খাওয়ার কোনো ভয়ই নেই, রিহার্সালের জন্য ছাড়া পাওয়া গেছে কি না, তাই হোমওয়ার্ককেও দেখাতাম বুড়ো আঙুল, ভুলেই যেতাম ভাইফোঁটার পরেই তো পরীক্ষা। অবশেষে পঞ্চমীর দিন বাজল ছুটির ঘণ্টা, হই হই করে সবাই মিলে বাড়ি ফেরার পথে ঠাকুর দেখার একটা ছোট্ট করে প্ল্যান করে নেওয়া। মিলছে আপনার ছোটবেলার সাথে? আমাদের ইমেল করে জানান maitribondhu23@gmail.com, maitribondhu23@gmail.com ঠিকানায়, অথবা কমেন্ট করুন আমাদের একমাত্র ফেসবুক পেজ আকাশবাণী মৈত্রী, মাঝে কিন্তু ভি নয় রয়েছে বি, সেখানের নির্দিষ্ট পোস্টের কমেন্ট বক্স রয়েছে আপনার অপেক্ষায়। আজ কথায় গানে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি আম্রপালি ঘোষ মিত্র, যেতে যেতে শোনাবো শিলাজিতের কণ্ঠে এই গান।

শুনছিলেন কথায় গানে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন শুভমিতা মুখোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে ক্ষমতায়নের জন্য ক্ষমতা, কেন্দ্র তার কর্মসংস্কৃতিতে এই নীতিকে অন্তর্ভুক্ত করেছে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চীন অস্বীকার করলেও সেই সত্য পরিবর্তন সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
0: 2000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেবার সময়সীমা বৃদ্ধি।
1: সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মাদকমুক্ত যুব সমাজের উপর গুরুত্ব আরোপ করেছেন।
0: লন্ডন শারদ

0: উৎসব 2026-এ এবারের থিম আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি। সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ। খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। সৌদি আরবে চলতি সংঘাতে 2 বাংলাদেশি নাগরিকের মৃত্যু। নেপালে আজ ফের বন্যা ও ভূমিধস, আটকে পড়েছেন 100 জনের বেশি বিদেশি ট্রেকার। পাকিস্তানের ট্রেন দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত, আহত 40 জনের বেশি মানুষ। ওয়ার্ল্ড স্কেট গেমস 2026-এ 500 মিটার স্প্রিন্ট ইভেন্টে ভারতের আনন্দ কুমার ভেলকুমার ব্রোঞ্জ পদক জিতেছেন। আসছি বিস্তারিত খবরে, প্রথমে দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার তাদের শাসন পদ্ধতি ও কর্মসংস্কৃতিতে ক্ষমতায়নের জন্য ক্ষমতায়ন নীতিকে অন্তর্ভুক্ত করেছে। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত এক সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে অর্থনৈতিক উন্নয়ন অর্জন করেছে। এর লক্ষ্য সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির।
1: নলেজ সিফ কুছ লোক আগে বড়ায়গি ইয়া করোড়ো লোককে লিয়ে নয় অবসর বড়ায়গি ক্যা নলেজ কেবল কুছ লোককে তাকত বনি রহেগি ইয়া সবকি ক্ষমতা বড়ায়গি ইহি সে এক নয়া বিচার জন্ম লেতা হয় আর ইয়ে বিচার হয় পাওয়ার টু এম্পাওয়ার পাওয়ার টু এম্পাওয়ার পাওয়ার টু কন্ট্রোল সে আগে পাওয়ার টু এনেবল পাওয়ার টু কম্পিট সে আগে পাওয়ার টু কোলাবরেট পাওয়ার টু সকসিড সে আগে পাওয়ার টু হেল্প আদার সকসিড আর ইসলিয়ে আজ মে ইহা জিস ভিজন কে সাথ আয়া হুঁ ও হ্যায় পাওয়ার টু এম্পাওয়ার।
0: প্রধানমন্ত্রী আরও বলেছেন, সরকারের নিরন্তর প্রচেষ্টা হল ভারতের সক্ষমতা যেন অন্যান্য দেশের জন্য নতুন নতুন সুযোগের দ্বার উন্মোচন করতে পারে তা নিশ্চিত করা। বর্তমান যুগে ডিজিটাল শক্তি রূপান্তরের অন্যতম প্রধান চালিকা শক্তি এবং ভারত এই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিজিটাল শক্তি ভারতের জন্য আরও বড় সুযোগের দ্বার উন্মোচন করছে বলেও তিনি জানান। বিশ্ব যখনই কোনো নির্ভরযোগ্য স্তম্ভের প্রয়োজন বোধ করে, ভারত তখন নিজের দায়িত্ববোধ থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়। ভারতে 2000-এর বেশি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার রয়েছে যা বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থাকে পরিষেবা প্রদান করছে।
1: গ্লোবাল চ্যালেঞ্জেস কে লিয়ে সলিউশনস মে বি যোগদান দেনা হোগা ক্লাইমেট চেঞ্জ হো ওয়াটার গভর্নেন্স হো পাবলিক হেলথ হো ইয়া ইমার্জিং টেকনোলজিস কা রেসপন্সিবল ইউজ হো দুনিয়া কো এসা সামর্থ্য চাহিয়ে জো সলিউশন দে নয়ে অবসর পেদা করে।
0: প্রধানমন্ত্রী এদিন বলেন, একবিংশ শতাব্দীতে প্রযুক্তি, ডেটা, জ্ঞান ও উদ্ভাবন ক্ষমতার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে ভারত। এখানে 100-টির বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র ও প্রকাশনা, 1,000-এর বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে বলেও তিনি জানিয়েছেন।
1: ইনোভেশন কি পাওয়ার ভি এসি হি হ্যায় এক আইডিয়া কো প্রোডাক্ট মে বদলনা এক প্রবলেম কো সলিউশন মে বদলনা ইয়া আপনে আপ মে এক বড়ি ক্ষমতা হ্যায় লেকিন জব ইয়া অবসর সমাজ কে অধিক সে অধিক লোগো কো মিলতা তো শক্তি কা সন্তুলন বনতা হ্যায় আর ইসকা প্রভাব কই গুনা বড় জাতা হ্যায় ভারত কে স্টার্টআপ জার্নি ইসি বদলাও কা উদাহরণ হ্যায়।
0: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আসন্ন কেন্দ্রীয় বাজেটের বিষয়ে আলোচনার সময় দীর্ঘমেয়াদী মূলধনী লাভ কর প্রত্যাহারের বিষয়ে কোনো পরামর্শ থাকলে সরকার তা খতিয়ে দেখতে প্রস্তুত। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে অর্থমন্ত্রী, ভারত ও বিদেশের বিনিয়োগকারীরা মূলধনী লাভের ওপর কর এবং সিকিউরিটিজ লেনদেন কর সহ বিভিন্ন ধরনের সম্পদের ওপর কর আরোপের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সরকার একটি সুশৃঙ্খল আর্থিক নীতি মেনে চলার পাশাপাশি জনকল্যাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতগুলিতে প্রয়োজনীয় অর্থ সরবরাহ অব্যাহত রাখবে বলে তিনি জানান। ভারতের সেমিকন্ডাক্টর কৌশল প্রসঙ্গে শ্রীমতী সীতারামন বলেন, উন্নত মানের চিপ এবং নিত্য ব্যবহারযোগ্য পণ্যে ব্যবহৃত সেমিকন্ডাক্টর উভয় ক্ষেত্রেই নতুন সুযোগ কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। এর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডেটা সেন্টারের দ্রুত সম্প্রসারণের কারণে বিদ্যুৎ উৎপাদন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ পরিকাঠামোর প্রয়োজনীয়তা বৃদ্ধি পাওয়ার ব্যাপারেও তিনি আশাবাদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বর্তমানে জাতীয় নিরাপত্তা কেবল সামরিক সক্ষমতার উপর সীমাবদ্ধ নয়। রাষ্ট্রপতি ভবনের ন্যাশনাল ডিফেন্স কলেজের 66তম কোর্সের শিক্ষক এবং প্রশিক্ষণার্থীদের মধ্যে মত বিনিময়ে তিনি বলেন, উদ্ভাবনকে ব্যবহারিক সমাধানে রূপান্তরিত করতে বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর মধ্যে নিবিড় সহযোগিতার প্রয়োজন রয়েছে।

0: নিরাপত্তা প্রযুক্তি ক্ষেত্রে দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এর ফলে নতুন ও জটিল সব চ্যালেঞ্জও তৈরি হচ্ছে। এই পরিবর্তনশীল পরিস্থিতির মোকাবিলায় অধিকতর প্রস্তুতি, কৌশলগত দূরদর্শিতা এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন। আধুনিক যুদ্ধের কৌশল প্রথাগত ক্ষেত্রের বাইরে সাইবার নিরাপত্তা, মহাকাশ প্রযুক্তি এবং জৈব প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতেও বিস্তৃত হওয়ায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে রাষ্ট্রপতি মনে করেন।
1: The security and technological landscapes are changing rapidly, bringing new and complex challenges. These advancements call for greater preparedness, strategic foresight, and the ability to adapt to changing circumstances. Fast decision-making mechanism is also becoming more important because the techniques of modern warfare have expanded into cyber security, space technology.
2: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা শিল্প ও বাণিজ্য মন্ত্রী কারেল হাভলিচেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনায় উভয় মন্ত্রী শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, সেই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে আরও বৃহত্তর সহযোগিতার প্রয়োজনীয়তার উপরেও গুরুত্ব আরোপ করেন। শ্রী সিং জানান, আত্মনির্ভর ভারত অভিযানের প্রসারে ভারত চেক যৌথ প্রতিরক্ষা কমিটির আওতায় এই সহযোগিতাকে আরও সম্প্রসারিত করার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে।
3: India and Czech Republic share historical, warm and long-standing relations founded on mutual respect, democratic values and a shared commitment to rules-based global order. Our relationship is centuries old and has endured the changing times. The iconic shoe company Bata is a symbol of long-standing India-Czech relations. And Bata has been a household name of the reliability in India for almost more than 90 years. And we have a city named Bata Nagar near Kolkata. Secondly, we see a considerable potential for expanding our bilateral defense cooperation.
2: দুদেশের অংশীদারিত্ব, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধের মতো অভিন্ন মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত বলে প্রতিরক্ষামন্ত্রী এদিন উল্লেখ করেন।
0: লাদাখ ভারতের একটি অবিচ্ছেদ্য এবং অবিভাজ্য অংশ এবং চীন যতই অস্বীকার করুক, প্রতিষ্ঠিত এই সত্যকে পরিবর্তন করা সম্ভব নয় বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল ফের স্পষ্ট করে জানিয়েছেন। লাদাখ নিয়ে চীনের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রকের প্রকাশিত বিবৃতিটি এ বিষয়ে সবকিছু স্পষ্ট করে দেয়। এ ঘোষণায় উল্লেখ করা হয়েছে, কেন্দ্রশাসিত লাদাখের 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া সরকারি মানচিত্রে নাম এবং বৈশিষ্ট্য সহ চিহ্নিত করা হয়েছে। লাদাখ প্রশাসন এবং স্থানীয় সংশ্লিষ্ট মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রী জয়সওয়াল বলেন, সার্ভে অফ ইন্ডিয়ার লাদাখ মানচিত্রে স্থানগুলোকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত করার উদ্দেশ্য হল এগুলির সঠিক পরিচিতি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি।
2: ভারত নতুন দিল্লিতে বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠকের আয়োজন করেছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন। কোন জঙ্গি গোষ্ঠীকে আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থ সরবরাহ কিংবা জঙ্গিরা প্রতিবেশী দেশের বিরুদ্ধে কোন কার্যকলাপ চালানোর যাতে সুযোগ না পায় তার জন্য সম্মিলিত অঙ্গীকারের আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বিমস্টেক দেশগুলির মধ্যে সহযোগিতার পাঁচটি মূল ক্ষেত্রের ওপর গুরুত্ব আরোপ করেন। এগুলি হল মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন ও আইনি সহযোগিতা, পলাতক অপরাধীদের প্রত্যর্পণ, সাইবার নিরাপত্তা ও সাইবার অপরাধের তদন্ত এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি।
4: आतंकवादियों, उनके सहायकों, आपराधिक नेटवर्क, वित्तीय चैनल और सीमा पार गतिविधियों पर सत्यापित तथा कार्रवाई योग्य सूचना का समय पर आदान प्रदान हमारी सामूहिक सुरक्षा को मजबूत कर सकता है।
2: স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোন একটি সদস্য দেশের নিরাপত্তা পুরো অঞ্চলের নিরাপত্তাকে শক্তিশালী করে। তিনি বলেন, ভারত বিশ্বমিত্র চেতনায় এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শান্তি, সহাবস্থান ও মানব কল্যাণের প্রতি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
0: একটা নির্দিষ্ট সীমার পর জঙ্গি কার্যকলাপকে মানবতার বিরুদ্ধে অপরাধের কাঠামোর অন্তর্ভুক্ত করা উচিত বলে ভারত মন্তব্য করেছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটির 81তম অধিবেশনে ভারতের বক্তব্য পেশ করে কাউন্সিলর আর মিথিলি বলেছেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং ব্যাপক নৃশংসতার ঘটনায় ন্যায় বিচার এবং জবাবদিহি নিশ্চিত করা সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর দায়িত্ব এবং তা তাদের নিজস্ব জাতীয় আইনের আলোকেই সম্পূর্ণ হওয়া উচিত। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে আজ ভারতে এসেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে

0: আগামীকাল তার বৈঠকের কর্মসূচি রয়েছে। এদিকে ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনার ক্রিস্টোফার কুটার জানিয়েছেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি, অতিরিক্ত বিনিয়োগ এবং দুদেশের মানুষের অবাধ চলাচলের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও মজবুত করতে তারা আগ্রহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির পারস্পরিক বোঝাপড়া সর্বকালের সেরা পর্যায়ে রয়েছে বলে ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনার ক্রিস্টোফার কুটার মন্তব্য করেছেন। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দে নতুন দিল্লি সফরের প্রাক্কালে কুটার দুই দেশের নেতৃত্বের মধ্যে সাম্প্রতিক বিভিন্ন যোগাযোগের বিষয় কানাডার বাণিজ্যমন্ত্রী মনিন্দর সিধুর আসন্ন সফর নিয়েও কথা বলেন। কুটার জানিয়েছেন, কানাডার বাণিজ্যমন্ত্রী ভারত সফরের সময় কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বৈঠক করবেন।
1: Well, of course, the cornerstone coming up will be the free trade agreement, but we're also looking at investment, we're looking at movement of people, we're looking at just getting more tourists back and forth. We have very, very few tourists coming in either direction. We've just started to see those numbers go up. There's a massive scope there for growth, and tourists become ambassadors for more trade.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে দ্বিতীয় জামসাহেব মেমোরিয়াল ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তুলতে এবং যৌথ ইতিহাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2024 সালের অগস্ট মাসে পোল্যান্ড সফরের সময় এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন। এর আওতায় প্রতিবছর সেদেশের 20 জন তরুণ তরুণী ভারত সফরের সুযোগ পান। নবনগরের মহারাজা জামসাহেব দিগ্বিজয় সিংজি রঞ্জিত সিংজি জাদেজার প্রতি সম্মান জানিয়ে এই উদ্যোগ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুলিশ শরণার্থী শিশুদের আশ্রয় দেওয়ার জন্য তিনি গুড মহারাজা বা ভালো মহারাজা হিসেবে পরিচিত। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, উৎসবের মরশুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সন টু মার্চেন্ট ইউপিআই লেনদেনের উপর এমডিআর কার্যকর হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25 অক্টোবর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 139তম পর্ব। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলার জন্য প্রয়োজন সুস্থ ও মাদকমুক্ত যুব সমাজ। মাদকাসক্তি দেশের তরুণদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে তিনি উল্লেখ করেন। নতুন দিল্লিতে বিকশিত ভারতের জন্য মাদকমুক্ত যুব সমাজ অনুষ্ঠানে যুব সংবাদে ভাষণে শ্রী রিজিজু বলেন, মাদকাসক্তি পুরো প্রজন্মকেই প্রভাবিত করে। মাদকমুক্ত ভারত গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য বলে তাঁর অভিমত।
2: This 100 week celebration of Nasha Mukt Bharat, it is a campaign which must go beyond. Punjab used to be the most prosperous state of India in the past. Today Punjab's GDP per capita as well as the composite GDP is ranking much below the average. Any society which comes under the grip of the substance abuse in any way, it is killing of the whole generation. If we can't clean our society, if we are not successful in Nasha Mukt, then we will have a huge challenge for Viksit Bharat.
0: লন্ডন শারদ উৎসব 2026-এ এবারে থিম আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি। লন্ডনে বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে চলতি মাসের 16-18 তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। সংস্থার পক্ষ থেকে কৌশিক চ্যাটার্জি জানিয়েছেন, এবারের দুর্গাপুজো ঢাকের তাল, চন্দননগরের আলোকসজ্জার দ্যুতি এবং বাংলার বেতার ঐতিহ্যের স্বাদ মিলবে প্রবাসে। এবারে দুর্গাপূজার উৎসবে 10,000 বর্গফুটের এক বিশাল প্রাঙ্গণে ঐতিহ্যবাহী পুজো, সঙ্গীত, খাবার এবং নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিমা হবে সাবেকি ধরনের। এখন বিদেশের খবর।
3: সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস। প্রবাসীদের সহায়তায় দূতাবাস একটি 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে। জরুরি প্রয়োজনে যারা সৌদি আরব ত্যাগ করতে চান তারা নিয়ম অনুযায়ী ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রতিবেশী উপসাগরীয় দেশ বিশেষ করে কাতার ও বাহরিনের বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা ব্যবহার করতে পারেন বলেও দূতাবাস জানিয়েছে। চলতি পরিস্থিতি সম্পর্কিত কোন ভিডিও বা খবর প্রচার বা শেয়ার করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে সৌদি আরবের জেড্ডায় ভারতের কনস্যুলেট কনস্যুলেট জেনারেলও উড়ান পরিষেবায় বিঘ্ন ঘটার প্রেক্ষিতে একটি পরামর্শ বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে তীর্থযাত্রীদের ট্রাভেল এজেন্ট এবং ওমরা সেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ বজায়

0: রাখতে বলা হয়েছে। খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম।
1: সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সানার ইয়েমেন অয়েল কোম্পানির আল সাবাজ সেন্ট্রাল স্টেশন থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। হুথিরা সৌদি আরবকে সতর্ক করে দিয়ে জানিয়েছে, সানায় আঘাত আনা হলে তার কঠোর জবাব দেওয়া হবে। সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি বলেছেন, রিয়াদের উত্তরাঞ্চলে সৌদি আরব 3টি ড্রোন ধ্বংস করেছে। বর্তমান পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশা এয়ার এবং ইন্ডিগো রিয়াদ, জেদ্দা, দামাম এবং মদিনা সহ সৌদি আরবের একাধিক শহরে যাতায়াতকারী বিমান বাতিলের মেয়াদ 17 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত কোয়াড জোটের আধিকারিকরা আজ সাইবার হুমকি মোকাবিলা এবং প্রতিরোধের ক্ষেত্রে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে মুক্ত ও অবাধ ভারত প্রশান্ত মহাসাগরীয় পরিকাঠামোর আওতায় আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক সহনশীলতা বৃদ্ধির উপরেও তারা গুরুত্ব আরোপ করেছেন। জাপানের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সিঙ্গাপুরে আজ কোয়াডের সাইবার বিষয়ক বৈঠকে বরিষ্ঠ আধিকারিকরা ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছেন। সৌদি আরবে চলতি সংঘাতে বাংলাদেশের 2 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। হামলায় আহত 24 জনেরও বেশি মানুষ রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইসলাম। তাদের মধ্যে কয়েকজন আইসিইউতে রয়েছেন বলেও জানা গেছে। সাধারণ মানুষের প্রাণহানি ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদেশ প্রতিমন্ত্রী ঢাকায় সাংবাদিকদের জানান, অবিলম্বে এই পরিস্থিতির অবসান হওয়ার প্রয়োজন। জ্বালানি নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ বিকল্প জ্বালানি উৎসের সন্ধান করছে। জ্বালানি সরবরাহে তাৎক্ষণিক কোনো বড় ধরনের বিঘ্ন ঘটার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
0: নেপালের মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় ফের আকস্মিক বন্যা এবং ভূমিধসে সেতু ও সড়কপথ ভেসে যাওয়ায় 100 জনের বেশি বিদেশি ট্রেকার আটকে পড়েছেন। কাঠমান্ডু থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় আজ ভোরে ভূমিধসের জেরে বুড়ি গণ্ডকি নদীর প্রবাহ আটকে যায়। এর ফলে নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। 12 জন বিদেশি সহ 321 জনকে উদ্ধার করা হয়েছে। প্রাণহানির অবশ্য খবর নেই।
1: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে অন্তত 6 জন নিহত ও 40 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে মুলতানের শেরশাহ সেতুর কাছে রহমান বাবা এক্সপ্রেসের 14টি বগি লাইনচ্যুত হয়। প্রায় 500 জন যাত্রী নিয়ে ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়।
0: বুলগেরিয়ার উপকূলে কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় একটি জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেব। দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে এক বৈঠকে রাদেব জানিয়েছেন, বায়লা শহরের প্রায় 18 নটিক্যাল মাইল পূর্বে এই হামলা চালানো হয়। জাহাজের 15 জন নাবিক এবং কর্মীকে উদ্ধার করা হয়েছে। মাল্টার পতাকাবাহী চেলসি 3 নামের এই জাহাজটি ইউক্রেনের ওদেসায় নথিভুক্ত বলে রাদেব জানান। জাহাজের কর্মীরা জানিয়েছেন, 3টি আকাশ ড্রোন এই হামলা চালায়। এবার খেলার খবর।
1: প্যারাগুয়ের আসুনসিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কেট গেমস 2026-এর 500 মিটার স্প্রিন্ট ইভেন্টে ভারতের আনন্দ কুমার ভেলকুমার ব্রোঞ্জ পদক জিতেছেন। তামিলনাড়ুর 23 বছর বয়সী এ স্পিড স্কেটার 40.856 সেকেন্ড সময় নিয়ে পদক জেতেন। এর আগে এই গেমসের জুনিয়র পুরুষদের 200 মিটার ডুয়েল টাইম ট্রায়াল ইভেন্টে কেরালার অনিরুধান বিনোদ রৌপ্য পদক জয় করেন।
0: ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের ওপেনার শেফালি বর্মা 2026 সেপ্টেম্বরের আইসিসি ওমেন্স প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। মহিলাদের এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান এবং এশিয়ান গেমসে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স, সেই সঙ্গে দলের জয়ে বড় অবদান রাখার জন্য গত বছর নভেম্বরের পর দ্বিতীয়বার তিনি এই সম্মান পেলেন।
1: একদিনের ক্রিকেটে ভারতের অধিনায়ক শুভমান গিল সেপ্টেম্বর মাসের আইসিসির সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। এই নিয়ে 5 বার আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন তিনি। এর আগে শুভমান 2023 সালের জানুয়ারি ও সেপ্টেম্বর এবং 2025 সালের ফেব্রুয়ারি ও জুলাই মাসেও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন।
0: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল 4র্থ টি-20 ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের টি-20 সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে।
1: হকিতে 27 অক্টোবর থেকে পাঞ্জাবে শুরু হবে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত সিং। আয়োজক দেশ ছাড়াও মালয়েশিয়া, জাপান, কোরিয়া, চীন এবং বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশ নেবে। 27 অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ।
0: এবার দৃষ্টিকোণ। অশোক কুমার জন্মবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।

জন্ম 13ই অক্টোবর 1911, মা বাবার দেওয়া নাম কুমোদলাল গাঙ্গুলি। ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে ডাকত অশোক কুমার নামে, আর বন্ধুরা ভালোবেসে ডাকতেন দাদামণি নামে। অশোক কুমারের শিল্পী জীবনের শুরু বম্বে টকিজে। সেখানে তিনি প্রথমে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের কাজ করতেন। শোনা যায়, একটি ছবিতে দেবিকা রানীর হিরো নাজমুল হোসেন একবার হঠাৎই সেট থেকে চলে যান। সে সময় বম্বে টকিজের এক মালিক হিমাংশু রায় অশোক কুমারকে নায়কের পাঠ দেওয়ার কথা ভাবেন। দেবিকা রানীর সঙ্গে অশোক কুমারের জুটি বেশ জনপ্রিয় হয়। অচ্ছুত কন্যায় তাদের অভিনয় যথেষ্ট সাড়া ফেলে। এরপর ইজ্জত, সাবিত্রী ও নির্মলায় অশোক কুমারের রীতিমতো জোরদার পারফরমেন্স দেখা যায়। তবে তার ভাগ্যের চমক কিসমত ছবিতে। সেখানে তার রোলটি অবশ্য অ্যান্টি হিরোর। দাদামণির নানান ধরনের রোল নিয়ে পরীক্ষা নিরীক্ষা বা বলা যায় রিস্ক নেওয়া চলতই। এই ছবিটির সঙ্গে সঙ্গেই ফিল্মের দুনিয়ায় তিনি তার আলাদা ছাপ রাখতে শুরু করেন। বম্বে টকিজের জন্য বহু ছবির প্রযোজনাও করেন তিনি, এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য মহল।

ট্র্যাজেডি কুইন মীনা কুমারীর সঙ্গেও অশোক কুমারের বেশ কিছু জনপ্রিয় ছবি হয়। নাম করা যেতে পারে বহু বেগম, পাকিজা, এক হি রাস্তা, আরতি, বন্দিশ, পরিণীতার মতো ছবির। শৌখিন ছবিতেও তাকে দেখা যায় অন্য রূপে।

0: বাংলা ছবির মধ্যে রয়েছে তপন সিংয়ের হাটে বাজারে,
1: ছিপলি।
2: হ্যাঁ বাবুজি।
1: দেখ রে, মন্দ জমেনি। আজকে তো সারাদিন নষ্ট হলো না রে।
2: না বাবুজি, ভালো কাম ভালো লাগে।
1: তুই ফল তরকারি বিক্রি করে কত রোজগার করিস?
2: কাহা রোজগার করি বাবুজি, এই দেড় টাকা খাতে খাতে মরে গেল।
1: আমি তোকে 40 টাকা করে মাইনে দেবো, খাওয়া পড়া সব কাজ কর, নার্সের কাজ আস্তে আস্তে শিখে দেবো।
3: জীবনকে জানবার একটা রাস্তা হয়তো আপনার অজান্তে এরাই আপনার মনের মধ্যে গেঁথে দিয়েছেন।
4: What is buzzing in my ears? Now that I come to die, do I view the world as a veil of tears? Ah, reverence, not
3: I. দেখলাম তো এদের জীবন থেকে বাদ দিতে পারেননি।
4: আপনার কথা বলুন ডাক্তার, অনেকদিন পরে দেখা হয়ে আপনার সঙ্গে বড় ভালো লাগলো।
1: আমার কথা, I am contented with what I have still like.
4: কিন্তু এ তো ড্রাউনিং না, লর্ড কন্টেন্টমেন্ট, ফিশিং ওয়ার্ডস, এ বোধহয় টেনিসন না?
1: হ্যাঁ জানি, লাইন দুটো ভালো লেগেছিল তাই মনে রেখেছি।
0: প্রথম দিকে ছবির মধ্যে খুবই জনপ্রিয় হয় হসপিটাল,

1929 সালে চৌঠা আগস্ট জন্ম। অভিনেতা হিসেবে কাজ শুরু 1946 সালে। প্রথমবার সিনেমায় গান গাইবার সুযোগ মেলে 1948-এ রিলিজ হওয়া জিদ্দি সিনেমায়। তারপর শুরু সাফল্যের সিঁড়ি বেয়ে যাত্রা।

হিন্দি বাংলার পাশাপাশি আরো অন্যান্য অনেক ভাষাতেই গান গিয়েছেন কিশোর কুমার। বহুমুখী প্রতিভাবান এই শিল্পীর পুরস্কারের ঝুলিও ভরপুর। পরপর 8 বার পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। তার গাওয়া অধিকাংশ গানই সুপারহিট।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ক্ষমতায়নের জন্য ক্ষমতা, কেন্দ্র তার কর্মসংস্কৃতিতে এই নীতিকে অন্তর্ভুক্ত করেছে, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, চীন অস্বীকার করলেও সেই সত্য পরিবর্তন সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। 2000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেবার সময়সীমা বৃদ্ধি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে মাদকমুক্ত যুব সমাজের ওপর গুরুত্ব আরোপ করেছেন। লন্ডন শারদ উৎসব 2026-এ এবারের থিম আকাশবাণী কলকাতার শতবর্ষপূর্তি। সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ, খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। সৌদি আরবে চলতি সংঘাতে 2 বাংলাদেশি নাগরিকের মৃত্যু। নেপালে আজ ফের বন্যা ও ভূমিধস, আটকে পড়েছেন 100 জনের বেশি বিদেশি ট্রেকার। পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় অন্তত 6 জন নিহত, আহত 40 জনের বেশি মানুষ। ওয়ার্ল্ড স্কেট গেমস 2026-এর 50 মিটার স্প্রিন্ট ইভেন্টে ভারতের আনন্দ কুমার রেল কুমার ব্রোঞ্জ পদক জিতেছেন। আজ বিশ্ব পরিক্রমা এ পর্যন্তই, নমস্কার।
1: নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতা কলতান। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে কলকাতা কলতান। আমরা সদ্য পেরিয়ে এসেছি ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। আজ শুনবেন সেই বিষয় ঘিরে একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।

0: এগারোই অক্টোবর ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড, একটি বিশেষ দিন, যে দিনটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর প্রতিটি কন্যা শিশুর স্বপ্ন দেখার, শিক্ষা পাওয়ার, নিরাপদে বেড়ে ওঠার এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকারের কথা। তবে একটি দিন কি কখনো একটি শিশুর সমস্ত স্বপ্নের কথা বলে শেষ করতে পারে? একটি শিশুর হাতে যখন খাতা কলম ওঠে, তখন শুধু একটি ভবিষ্যৎ নয়, আসলে বদলাতে শুরু করে একটি পরিবার, একটি সমাজ, কখনো বা একটি প্রজন্ম। একটি ছোট্ট মেয়ে হয়তো আজ জানালার ধারে বসে আকাশ দেখছে, নীল আকাশের বিস্তারের দিকে তাকিয়ে তার চোখে হয়তো চিকিৎসক হওয়ার স্বপ্ন। কেউ বা হতে চায় শিক্ষক, শিল্পী, বিজ্ঞানী কিংবা সাংবাদিক। আবার কারো স্বপ্ন হয়তো আরও অনেক সহজ, স্কুলে যাবে, নিজের পছন্দের বই পড়বে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের জীবন সম্পর্কে নিজেই সিদ্ধান্ত নেবে। কিন্তু সব কন্যা শিশুর সামনে কি সমানভাবে খোলা থাকে সেই স্বপ্নের দরজা? সমাজের নানা স্তরে আজও কন্যা শিশুকে ঘিরে রয়েছে বাল্যবিবাহ, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়া, অপুষ্টি, শিশুশ্রম, নিরাপত্তাহীনতা এবং লিঙ্গ বৈষম্যের মতো বহু চ্যালেঞ্জ। এই বাস্তবতার মধ্যেই কিছু মানুষ, কিছু সংগঠন প্রতিদিন কাজ করে চলেছে যাতে একটি কন্যা সন্তানের জন্ম কখনো পরিবারের কাছে বোঝা না হয়, বরং হয়ে ওঠে সম্ভাবনার নতুন সূচনা। আমাদের প্রতিনিধি অঙ্কিতা দাস পৌঁছে গিয়েছিলেন এমনই এক স্বেচ্ছাসেবী সংগঠনে, যারা দুস্থ এবং পথের কন্যা শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলেছে। শুরুতেই কথা হয় সুজাতা এনজিওর কর্ণধার চন্দন সিংয়ের সঙ্গে। একটি ভাবনা কিভাবে ধীরে ধীরে রূপ নিল একটি সংগঠিত সামাজিক উদ্যোগে, আর কন্যা শিশুদের পাশে দাঁড়ানোর এই পথ চলার শুরুটাই বা কিভাবে, সেই শুরুর দিনের কথা এবং সংগঠনের ভাবনার কথা আমাদের বিস্তারিত জানালেন তিনি।
1: বাচ্চারা যখন রাস্তাতে থাকে, যারা স্ট্রিট চিলড্রেন, ওদের এডুকেশন নিয়ে অনেক সমস্যা। বাবা মা তো রাস্তায় থাকে, বাচ্চারা ওরা তো জানে না স্কুল কি আছে। যখন ওরা আমাদের সামনে আসতো ভিক্ষা চাইতে, দাদা দু টাকা পাঁচ টাকা দাও, তখন আমরা ওকে কিছু খাইয়ে দিতাম বাচ্চাদেরকে। তো একদিন যখন আমি জিজ্ঞেস করি, এই তোরা স্কুল যাস না, এখানে থাকিস, তো বললো না আমরা তো স্কুল দেখিনি। যখন ও বলে কি স্কুল দেখিনি, কোথায় থাকিস, যখন আমি গেছি ওই রাস্তাতে মা আছে বাবা আছে, তখন দেখেছি ওদের। তখন আমরা ভাবি কি এদেরকে কি করে পড়ানো যায়, বাট এরা ওইখানে যেতে চায় না। তো তখন আমরা ভাবি কি এরা তো খুব ছোট্ট, অত সুন্দর বাচ্চা, এরা তো কিছু জানে না কিভাবে কি পড়াশোনা হয়। তখন আমরা একটা এনজিও আমরা বানাই। তো আমরা কলেজ স্টুডেন্ট, আমাদের কাছে তো ফান্ডিং নেই, কি করে হবে, এটা খুব একটা চ্যালেঞ্জ ছিল ওই সময়, কি করে করা যায়। তখন আমরা একটা জায়গা ছোট্ট পেয়েছিলাম, পেয়ে আমরা একটা পাখা বোর্ড লাগালাম। বোর্ড লাগিয়ে আমার সাথে তিন চারজন মেম্বার ছিল কলেজে, তো আমরা পড়াশোনা করাতাম দু মাস। তারপরে একজন বলল কি তোর একটা এনজিও রেজিস্টার কর, এত বাচ্চাদেরকে পড়াশোনা করাচ্ছিস, তারপরে আমরা একটা স্কুল বানাই। কি আমরা দিনের বেলা পড়াশোনা করে বিকালে আমরা যখন যাব তখন বাচ্চাদেরকে পড়াবো। তখন আমরা এই উদ্যোগটা নিলাম। বাট আমরা চার বছর বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে দেখি কি এরা তো রাস্তায় থাকে, আবার রাস্তায় যায়, তো এদেরকে পড়াশোনা করিয়ে কিছু লাভ হচ্ছে না। তো আমরা ভেবেছিলাম কি একটা হোস্টেল এদের জন্য আমরা তৈরি করি। তো 2021 সালে আমরা একটা হোস্টেল দেখেছিলাম কি 10টা বাচ্চাদেরকে এখানে রেখে যারা রাস্তায় থাকে। তখন লকডাউনের সময় আমরা একটা জায়গা পেয়েছিলাম, আমরা 70খানা বাচ্চাদেরকে এডুকেশন এখান দিয়ে দিচ্ছি, যে যারা রাস্তাতে থাকে, যারা স্লামে থাকে, ওদেরকে নিয়ে এখন আমরা পড়াশোনা করাচ্ছি। 5টা দিয়ে 8টা ক্লাস চলে, যারা বাচ্চারা অ্যাটলিস্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করা যায় অত অবধি আমরা পড়াশোনা এখানে করাচ্ছি। এভরিডে এখানে ক্লাস চলে, সব টিচার আছে, বাট মেয়েগুলো ওরা তো রাস্তায় থাকে, চ্যালেঞ্জের বিষয় আছে কি ওদেরকে আমরা নিয়ে কাজ করছি। তো ওদেরকে আমরা বুঝাই কি তোমরা পড়াশোনা করো, পড়াশোনাই ভেরি ইম্পর্টেন্ট। কম্পিউটার সেন্টার চলে আমাদের এখানে, কম্পিউটার শিখে নাও, কোথাও কাজ করতে গেলে তোমাদেরকে শিখতেই হবে। বাট এদের এখনো মেন্টালিটিতে আছে যে খুব তাড়াতাড়ি আমরা বিয়ে করে নিব। আর হয়েছে আমাদের এইখানে, আমরা যত চাই স্টপ করার জন্য করছি ওইটা। অ্যাওয়ারনেসটা আমরা বলি কি, এখন তোমরা পড়াশোনা করো, ভালো করো, অ্যাটলিস্ট 12 পাস করো, তারপরে বিয়ের জন্য তোমরা ভাববে। পড়াশোনা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এডুকেশন না হলে কিছু নাই, এডুকেশন থাকলে সব কিছু তুমি পেতে পারবে।
0: এই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কাজের ক্ষেত্রগুলি কি কি, কোন কোন দিককে তারা বিশেষ গুরুত্ব দেন, সেই বিষয়গুলি বিস্তারিত জানালেন সংগঠনের সদস্য মোহিনী শর্মা।
2: মেন কাজ আছে আমাদের ছোট বাচ্চারা, যারা গরিব বাচ্চা, যারা স্ট্রিট চাইল্ড আছে, রাস্তায় থাকে, ঝুপড়িতে থাকে, রাস্তাঘাটে থাকে, ওদের ঠিক টাইমে খাবার টাবার জোগাড় হয়, আমরা খাবার পায় না, ওরা কাপড় পায় না, তারপর সব থেকে বড় কথা এডুকেশন পায় না, বসে আছে বা জীবনটা বাস কাটছে। তো বেশিরভাগ ও বাচ্চাদের নিয়ে আমরা কি কাজ করি, যে মানে বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন করাই গভর্নমেন্ট স্কুলে, ওদের এখান থেকে পড়াটা স্টার্ট করি, যাতে একটা পথরা পাক, যে একটু মানে একদমই পড়তো না বা একদমই রাস্তায় মানে ঘুরে বেড়াতো, সে ওর বাচ্চারা এসে মানে পড়াটা করে নিজের একটু জীবনে একটুখানি সাকসেস মানে পায়। ওর এই আমাদের মেন কাজ। বাট এমনি অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, যেমনি মানে চাইল্ড লেবার এগুলোতে, তারপরে গার্লস ম্যারেজ এগুলোতে কাজ করি। বাট আমাদের মেন কাজ আছে যে রাস্তার যেগুলো বাচ্চা যারা ফুটপাতে থাকে, ওদের পড়ানো আর ওদেরটা ঠিক মানে একটা ভালো জীবন দেওয়া, এটাই আমাদের মেন কাজ আছে।
0: কন্যা শিশু ও কিশোরীদের শিক্ষিত করে তুলতে গিয়ে কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, সেই অভিজ্ঞতার কথাও জানালেন তিনি।
2: এখানে অনেকগুলো বাচ্চা আছে যার ফ্যামিলি চায় পড়াতে, বাট অনেকগুলো বাচ্চার গার্জিয়ানরা এমন আছে তারা চায় যে কম বয়সে তাড়াতাড়ি বিয়েটা করে দিলে নিজের রেসপন্সিবিলিটি থেকে ছুট হয়ে যাবে। বাট বাচ্চারা কিছুদিন আসছে, কিছুদিন আসছে না, তখন আমি বাচ্চাদের ঘরে গিয়ে ওদের মা বাবাকে অ্যাওয়ারনেস করেছি যে হ্যাঁ আপনারা বাচ্চাদের এখানে পাঠান, তোরা বলছে যে ম্যাম কতদিন পড়বে আর পড়ে এরা কী করে নেবে, এগুলো কথা শুনে তো আবার মাইন্ড পুরো আপসেট হয়ে গেল, যে মানে বাচ্চারা মা বাবার এগুলো রিয়াকশন আছে। তখন আমরা বাচ্চাদের মা বাবাকে বললাম আজকালের যুগে পড়াটা অনেক ইম্পর্টেন্ট আছে, তো কমসে কম ওরা একটু মানে 10-12 ভালো করে পড়ে নিলে, একটু শিক্ষিত হলে পড়ার ভ্যালুটা ভালো করে বুঝতে পারবে, আর যদি ইন ফিউচার বিয়ে করে দিলে অনেক বড় কথা নয়, ফিউচারে ওদের কোনো প্রবলেম যখন আসবে, ইকোনমিক্যালি প্রবলেম আসবে, তখন ওরা নিজে যদি না শিক্ষিত থাকে তাহলে ওরা নিজের জন্য কিছু করতে পারবে না। এগুলো নিয়ে ওর মা বাবার সঙ্গে কথা বলেছি, তখন ওদের মা বাবারা মানে একটু বুঝেছে। তখন আমরা যখন বললাম যে আমাদের যেগুলো নিডস হবে, এদের খাতা বই পড়া, ওদের টিউশনস বা কম্পিউটার শেখানো কিছু নিডস হবে, সেটা আমরা পূরণ করবো বাচ্চাদের, মানে প্রবলেম হবে না ওনার। তখন যখন ওর মা বাবা বিশেষ করে মেয়ের মা বাবাদের যখন এটা বুঝতে পেরেছে যে না মানে ওদের কিছু লাগবে না, আমরা নিজের তরফ থেকে যত হেল্প হতে পারে আমরা করতে পারবো, তখন ওদের অ্যাওয়ারনেসটা বেড়েছে আর ওরা আমরা রেগুলার বেসিসে বাচ্চাদের পাঠানো শুরু করেছে। কোনো কোনো বাচ্চারা মাঝখানে মানে আমাদের এসে বললো, অনেকগুলো মেয়েরা ছিল যে এসে বলছে যে আমাদের মা বাবা আমাদের জোরজবস্তি বিয়ে করার ইচ্ছা করছে, মানে যাতে তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তখন অনেকগুলো মেয়েদের আমরা গিয়ে মানে ঘরে গিয়ে মা বাবাদের বুঝিয়েছি, ওরা ওদের ইচ্ছা ছিল যে তাড়াতাড়ি বিয়ে করে শেষ করে দিন কাজটা, বাট না আমরা ওদের অ্যাওয়ারনেসটা করলাম যে না আপনাদের দরকার নেই, যদি ওরা পড়তে চায় আপনি ওখানে পাঠান, এখানে পড়াতে ওদের স্কুলের যেগুলো খরচা লাগবে বা পড়াতে বা কিছুতে সেগুলো আমরা নিজের তরফ থেকে দেবো। তা ওরা আবার দেখেছে যে ঠিক আছে করি। অনেকগুলো গার্জেনদের আমরা মানে বাল্য বিবাহ চাইল্ড ম্যারেজ এগুলোতে আমরা অনেকগুলো কাজ করেছি, বলে গার্জেনদের অ্যাওয়ারনেসটা বাড়িয়েছি যে চার থেকে গার্জেনরা বিয়ে মানে না করুক, বাচ্চাদের পড়ালেখার কমসে কম 12 অবধি পড়াটা কমপ্লিট করুক নিজে, তার থেকে মানে ওরা নিজের ফিউচারে নিজের জন্য কিছু করতে পারবে। এখনও অনেকগুলো মা বাবা আছে যেগুলো এগুলো কথা ভাবে যে মানে বাচ্চারা পড়ে লিখে কী আর করে নেবে, বাট ওটা নিয়ে মাঝে মাঝখানে গিয়ে আমরা মানে ক্যাম্পাস ক্যাম্প করি, যে গিয়ে ওখানে বাচ্চাদের মা বাবাদের বুঝাই, বাচ্চা যখন আসে না তখন আমরা গিয়ে খুঁজ নিই নিজের থেকে যে বাচ্চারা আসছে না কেন, ওর কী প্রবলেম হয়েছে। কেন অনেকগুলো বাচ্চা বা ফ্যামিলি আমাদের বলতে চায় না, মানে সোসাইটিতে কি আমার মান সম্মান থাকবে বলে বলতে চায় না, বাট আমি নিজে থেকে গিয়ে বাচ্চাদের গার্জেনকে বলি যে না আপনারা যদি বাচ্চাকে এখানে পাঠাবেন ওদের ভবিষ্যতে নিয়ে ওদের বলি যে চিন্তা ভাবনা করো। অনেকগুলো গার্জেন করে চিন্তা ভাবনা, অনেকগুলো গার্জেন পাঠায় বাচ্চাদের এখানে, যার থেকে মানে আমাদের এখানে এনজিও তো 10-12 বড় মেয়ে হবে, তারা মানে পড়ার প্রতি একটু খুব ভালো আছে। আমাদের এনজিও থেকে 4 মেয়েকে আমরা কম্পিউটার শিখিয়েছি, মানে 4-4 করে গ্রুপ করে শেখাই বাচ্চাদের, যার থেকে মানে একটু একটু করে কম্পিউটার নলেজটা ওদের হয়ে যাক। বাচ্চাদের অ্যাক্টিভিটিস করাই, খেলা করাই, যাতে করে এখানে রেগুলার বেসিসে আসে বাচ্চারা, তাদেরকে আমরা পড়া নিয়ে একটু বেশি অ্যাওয়ারনেস করি যে বাচ্চাদের মানে যে এখনকার যে যুগে মানে বাচ্চারা বেশিরভাগ মেয়ে চাইলে কি করে যে মানে একটু খারাপ সংগতিতে চলে যায়, পড়াটাকে মানে একটু ইম্পর্টেন্স দেয় না, তাই জন্য আমরা বাচ্চাদের মানে একটু প্র্যাকটিক্যাল হয় ওদের বুঝাই যে মানে তুমি দেখো আশেপাশে যত লোক আছে তাকে অবজার্ভ করো, যে কোনো মানুষ যখন অবধি তার পেটে শিক্ষা থাকবে না তখন অবধি কিছুই করতে পারবে না। বেশিরভাগ মেয়েদের আমাদের কি আছে যে মেয়েরা কি হয় না খারাপ সংগতিতে পড়ে যায়, আর ওরা কি করে মানে খারাপ সংগতি তো ওদের সঙ্গে মানে পড়াটা একটু অ্যাভয়েড করা বা ঘুরে বেড়াতে এগুলো হয়ে যায়। যে টিনেজার বাচ্চারা আছে বিশেষ করে যে 13 থেকে 19 বয়সের বাচ্চারা আছে তাদের পার্সোনালি ওদের শান্তভাবে বুঝানো বা ওদের কোনো কনফিউশন থাকলে ওদের বলি, অ্যাজ এ টিচার আমি ওদের ট্রিট করি না, অ্যাজ এ ফ্রেন্ড ওদের ট্রিট করি।
0: দুর্গাপূজার আনন্দ থেকে যাতে দুস্থ ও পথশিশুরাও বঞ্চিত না হয়, তাদের মুখেও যাতে ফুটে ওঠে উৎসবের হাসি, সেই লক্ষ্যে

0: কলকাতা কলতান অনুষ্ঠানে শুনলেন ইন্টারন্যাশনাল ডে অব দ্য গার্ল চাইল্ড বিষয় ঘিরে একটি প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
1: শুনলেন কলকাতা কলতান, আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আজ রাতের হারানো দিনের গানের বিষয়। মহালয়ার পর থেকে শিউলির গন্ধমাখা শিশির ভেজা প্রতিটি নতুন ভোরে মুখরিত হয় সাজো সাজো রব। হাতে গোনার মাত্র কটা দিন, আবেগের এই উৎসবকে ঘিরে থাকে আপামর বাঙালির বছরভর অপেক্ষা। আর কি ধৈর্য রাখা যায়? ভিড় বাড়ার আগেই ঠাকুর দেখতে হবে যে, তাই হারানো দিনের গান নিয়ে আসছে পুজো পরিক্রমা। তৃতীয়ার রাতে আমরা ঘুরে দেখব বুনেদি বাড়ির পুজোর দালানগুলি, অনুভব করব ইতিহাস, ঐতিহ্য আর আবেগের পরম্পরাকে। স্টুডিওতে বসেই শ্রোতা বন্ধুদের সঙ্গে নিয়ে কানে কানে এই যাত্রার সঙ্গী হবে আম্রপালি ঘোষ মিত্র। মৈত্রী প্রচার তরঙ্গে আজ ঠিক রাত ১১টায়।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: একটু পরেই সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্যারাগুয়ের বিশ্ব স্কেট গেমসে পুরুষদের 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আনন্দ কুমার ভেলকুমার। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলিতেও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সহমতে পৌঁছেছেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উভয় দেশ একসঙ্গে পথ চলবে বলে জানিয়েছে। উভয় নেতাই তাঁদের মধ্যে আলোচনা আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও কানাডা এক স্থিতিশীল সমৃদ্ধ বিশ্ব গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এদিকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের

0: অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, 1997 সালে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। এই গোষ্ঠীর মূল লক্ষ্য বঙ্গোপসাগর সংলগ্ন ও পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তিনি দিনমজুরের সন্তান, সমাজের তৃণমূল স্তর থেকে তিনি কাজ করবেন। 2029 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য কাজ করে যাবেন।
1: Wrote a letter to Honorable Prime Minister Sri Narendra Modi ji that I want to go to Tamil Nadu, I want to strengthen my party to Tamil Nadu and also I want to prepare the ground for 2029 elections for the Tamil Nadu. Two days before our Honorable Prime Minister came Tamil Nadu, I saw that people's enthusiasm and people's love and affection towards our Honorable Prime Minister. So I thought I want to go more work, strengthen our party there.
0: ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এ ব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রে নির্দিষ্ট স্থান সহ চিহ্নিত করেছে। লাদাখ ও স্থানীয় সংশ্লিষ্ট স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিয়াধে ভারতীয় দূতাবাস সৌদি আরবে বসবাসকারী দেশের নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার পাশাপাশি আকাশপথে হামলার আশঙ্কা দেখা দিলে ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, দেশের নাগরিকদের সহায়তার জন্য খোলা হয়েছে 24 ঘণ্টার কন্ট্রোল রুম। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কিত কোনো ভিডিও বা খবর প্রচার কিংবা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। জরুরি পরিস্থিতিতে যাঁরা সৌদি আরব ছাড়তে চান তারা প্রতিবেশী উপসাগরীয় দেশ বিশেষত কাতার ও বাহরাইনের বিমানবন্দর থেকে বিমান ধরতে পারেন, তবে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী ভিসা সংগ্রহ করতে হবে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীতে অবস্থিত ভারতীয় নাগরিকদের ভিসা ও অভিবাসন সংক্রান্ত প্রতারণামূলক সংস্থাগুলি সম্পর্কে সতর্ক করেছে আবুধাবির ভারতীয় দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরশাহীর ভারতীয় কনস্যুলেট জেনারেল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। 2000 টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, উৎসবের মরশুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ইউপিআই এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সন টু মার্চেন্ট ইউপিআই লেনদেনের ওপর এমডিআর কার্যকর হতে পারে। এর আগে আগামী 15ই অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। আজকের সিদ্ধান্তে পুজোর মুখে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। দেশীয় ইকুইটি বেঞ্চমার্ক সূচক আজ দিনের শেষে 1.5% বেশি বৃদ্ধি পেয়েছে। সেন্সেক্স 1109 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 73034 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি বেড়ে হয়েছে 22722 পয়েন্ট। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া। বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে মেতেছে মানুষ। এদিকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপূজায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওইদিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে সৌজন্যে যাবেন, এরপর বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে হাওড়ার বাড়ির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলার চেষ্টায় আজ তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গেছে আজ সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন তিনি, সে সময় এক তরুণী বাড়ির বাইরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর ছুরি নিয়ে চড়া হয়, তার শাড়ি ধরে টান দেওয়া হয় বলে অভিযোগ। সাংসদ দোলা সেনের অভিযোগ, তন্নিষ্ঠা সাহা নামে ওই তরুণী নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং মমতার ভাগ্নী বলে পরিচয় দেয়। সে মাদকাসক্ত ছিল বলেও দাবি। ঘটনার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গালিগালাজও করেন বলে অভিযোগ। পরে তাকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাই কমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাটি পরিদর্শন করেন। এই সফরের সময় ভারতীয় প্রতিনিধি দল কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মত বিনিময় করেন। বুলগেরিয়ার উপকূলের কাছে কৃষ্ণসাগরে এক ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জাহাজ ডুবে গেছে বলে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমান রাদেভ জানিয়েছেন। দেশের নিরাপত্তা পরিষদের সঙ্গে এক জরুরি বৈঠকে রাদেভ বলেছেন, রিয়ালা শহর থেকে 18 নটিক্যাল মাইল পূর্বে একটি জাহাজ ড্রোন আক্রমণের শিকার হয়। প্যারাগুয়ের আসুনসিয়নে আয়োজিত বিশ্ব স্কেট গেমস 2026-এ পুরুষদের 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আনন্দ কুমার ভেলকুমার। তামিলনাড়ুর 23 বছর বয়সী স্পিড স্কেটার 40.856 সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন। উল্লেখ্য, গত বছর বিশ্ব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে তিনি 500 মিটারে ব্রোঞ্জ এবং 1000 মিটার ও ম্যারাথনে সোনা জিতেছিলেন। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 এর ম্যাচে ইস্টবেঙ্গল 2-3 গোলে ইরাকের ক্লাব আল সোর্তার কাছে পরাজিত হয়েছে। বিরতিতে ইস্টবেঙ্গল 2-1 গোলে এগিয়ে ছিল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। খবর শেষ হল, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের, অর্থাৎ 14 অক্টোবর 2026 বুধবারের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56। ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন, থাকবে হরপ্রসাদ শাস্ত্রীর রচনা থেকে পাঠ। 6:10 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলোয় শুনবেন ললিত ও টোড়ি রাগে শরদ, শিল্পী পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 6:30 এই মহাজীবন অনুষ্ঠানে শুনবেন প্রেমেন্দ্র মিত্রের সংক্ষিপ্ত জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তানিয়া চক্রবর্তী। 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে শুনবেন লাভজনকভাবে বেবি কর্নের চাষ, এই বিষয়ে কথা বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়। সকাল 7:05 শুনবেন লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে অনুষ্ঠানে আগামীকাল শুনবেন মহারাষ্ট্রের তাড়োবার কথা, উপস্থাপনায় থাকবেন স্পন্দন দাস। 7:35 সকালের আড্ডা অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন স্পন্দন দাস। 8:30 শুনবেন বুধ সকালে, আগামীকালের বিষয় জমিয়ে বসে গল্প, উপস্থাপনায় সুদীপ্ত মিত্র। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন নট ভৈরব রাগে সেতার, শিল্পী সৌমেন ভট্টাচার্য। 9:30 মনের মতো গান অনুষ্ঠানের উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য। 10:30

নানা রঙের গানের অনুষ্ঠান রামধনুতে প্রথমে শুনবেন রাগ প্রধান গান, পরিবেশন করবেন সূর্যতপা ধর এবং তারপর পুরাতনী গানে থাকবেন বিপ্লব মুখোপাধ্যায়। বেলা ১১টায় সংগ্রহশালা থেকে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশিষ্ট চিত্র পরিচালক তরুণ মজুমদারের সাক্ষাৎকার শুনবেন, আগামীকাল শুনবেন দ্বিতীয় পর্ব। ১১:৩০ শুনবেন রম্যগীতি। বেলা ১২টায় যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় ঐন্দ্রিলা কোনার। ১২:৩০ থাকবে নজরুল গীতি। দুপুর ১টায় বেতার নাটক নররাক্ষস, রচনা সমরেশ বসু, বেতার নাট্যরূপ বসন্ত ভট্টাচার্য, প্রযোজনা কল্লোল দত্ত। ১:৪০ শুনবেন বাংলা ব্যান্ডের গান। ভারতীয় সময় দুপুর ২:৩০ মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩:৩০। ৩:৩৫ শুনবেন অনুরোধের আসর। ৪:০৫ মহিলাদের আসরের উপস্থাপনায় থাকবেন দেবোপমা মিশ্র। ৪:৩৫ শুনবেন কলকাতা কলতান। আগামীকালের বিষয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। ৪:৫০ লালন গাথা। ৫:০৫ আজ সন্ধ্যায় অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন পঙ্কজ চক্রবর্তী। ৫:৫০ ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন অর্ক বন্দ্যোপাধ্যায়। ৬:২০ শুনবেন ক্ষেত খামারের কথা। আগামীকালের বিষয় জলাভূমিতে মাখনা চাষ ও তার বাণিজ্যিক সম্ভাবনা, এই বিষয়ে কথা বলবেন ডক্টর আনন্দময় পুস্তের। ৬:৫০ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আগামীকালের বিষয় স্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতায়, কথা বলবেন ডক্টর অরিন্দম চক্রবর্তী। ৭:০০ বেতার নাটক নররাক্ষসের পুনঃপ্রচার শুনতে পাবেন। ৮:০০ শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা। ৮:৩০ বাংলা ব্যান্ডের গান। ৯:০০ কথায় গানে অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন সিদ্ধার্থ মজুমদার। ৯:১৫ বিশ্ব পরিক্রমা। ৯:৪৫ শুনবেন সিনেমা জগৎ। আগামীকালের বিষয় পুজো ও সিনেমা শুনবেন দ্বিতীয় পর্ব। ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বাগে শ্রীরাগে সেতার, শিল্পী সৌমেন ভট্টাচার্য। ১০:৪৫ শুনবেন উপমহাদেশের খবর এবং ১১:০০ শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন সিদ্ধার্থ মজুমদার। মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি আগামীকাল ভারতীয় সময় ১২:০০। শুনলেন মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন তিলক কামদ রাগে সরোদ, শিল্পী ত্রৈলী দত্ত। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনছিলেন তিলক কামুদ রাগে সরোদ শিল্পী ত্রৈলী দত্ত, তাঁকে তবলায় সহযোগিতা করলেন পিন্টু দাস। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর। উপস্থাপনায় আমি শুভমিতা মুখোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, ক্ষমতায়নের জন্য ক্ষমতা, কেন্দ্র তার কর্মসংস্কৃতিতে এই নীতিকে অন্তর্ভুক্ত করেছে, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1: 2000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেবার সময়সীমা বৃদ্ধি।
0: লন্ডন শারদ উৎসব 2026-এ এবারের থিম আকাশবাণী কলকাতার শতবর্ষপূর্তি।
1: সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ, খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম।
0: খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান সরকারের জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছে এক শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার তাদের শাসন পদ্ধতি ও কর্মসংস্কৃতিতে ক্ষমতায়নের জন্য ক্ষমতা নীতিকে অন্তর্ভুক্ত করেছে। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারত এক সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে অর্থনৈতিক উন্নয়ন অর্জন করেছে। এর লক্ষ্য সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি।
2: নলেজ সিফ কুছ লোক আগে বড়ায়গি ইয়া করোড়ো লোককে লিয়ে নয় অবসর বড়ায়গি ক্যা নলেজ কেবল কুছ লোক তাকত বনি রেগি ইয়া সবকি ক্ষমতা বড়ায়গি ইহি সে এক নয়া বিচার জন্ম লেতা আর ইয়ে বিচার হ্যায় পাওয়ার টু এম্পাওয়ার, পাওয়ার টু এম্পাওয়ার, পাওয়ার টু কন্ট্রোল সে আগে পাওয়ার টু এনেবল, পাওয়ার টু কম্পিট সে আগে।

0: पावर टू कोलैबोरेट, पावर टू सक्सीड से आगे पावर टू हेल्प अदर सक्सीड। और इसलिए आज मैं यहाँ जिस विजन के साथ आया हूँ वो है पावर टू एम्पावर।
1: প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারের নিরন্তর প্রচেষ্টা হল ভারতের সক্ষমতা যেন অন্যান্য দেশের জন্য নতুন নতুন সুযোগের দ্বার উন্মোচন করতে পারে তা নিশ্চিত করা। বর্তমান যুগে ডিজিটাল শক্তি রূপান্তরের অন্যতম প্রধান চালিকা শক্তি এবং ভারত এই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীতে প্রযুক্তি, ডেটা, জ্ঞান ও উদ্ভাবন ক্ষমতার গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে ভারত। এখানে 100টিরও বেশি ভাষা, প্রায় 80,000 নথিভুক্ত সংবাদপত্র ও প্রকাশনা এবং 1,000 বেশি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রয়েছে বলেও তিনি জানান।
0: ইনোভেশন কি পাওয়ার ভি এসি হি হ্যায়, এক আইডিয়া কো প্রোডাক্ট মে বদলনা, এক প্রবলেম কো সলিউশন মে বদলনা, ইয়ে আপনে আপ মে এক বড়ি ক্ষমতা হ্যায়। লেকিন জব ইয়ে অবসর সমাজ কে অধিক সে অধিক লোগো কো মিলতা তো শক্তি কা সন্তুলন বনতা হ্যায় আর ইসকা প্রভাব কই গুনা বড় জাতা হ্যায়। ভারত কে স্টার্টআপ জার্নি इसी बदलाव का उदाहरण है।
1: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আসন্ন কেন্দ্রীয় বাজেটের বিষয়ে আলোচনার সময় দীর্ঘমেয়াদী মূলধনী লাভ কর প্রত্যাহারের বিষয়ে কোনো পরামর্শ থাকলে সরকার তা খতিয়ে দেখতে প্রস্তুত। নতুন দিল্লিতে আয়োজিত ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে অর্থমন্ত্রী, ভারত ও বিদেশের বিনিয়োগকারীরা মূলধনী লাভের উপর কর এবং সিকিউরিটিজ লেনদেন কর সহ বিভিন্ন ধরনের সম্পদের উপর কর আরোপের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, বর্তমানে জাতীয় নিরাপত্তা কেবল সামরিক সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। রাষ্ট্রপতি ভবনে ন্যাশনাল ডিফেন্স কলেজের 66তম কোর্সের শিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, উদ্ভাবনকে ব্যবহারিক সমাধানে রূপান্তরিত করতে বৈজ্ঞানিক প্রতিষ্ঠান ও সশস্ত্র বাহিনীর মধ্যে নিবিড় সহযোগিতার প্রয়োজন রয়েছে। নিরাপত্তা প্রযুক্তির ক্ষেত্র দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এর ফলে নতুন ও জটিল সব চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এই পরিবর্তনশীল পরিস্থিতির মোকাবিলায় অধিকতর প্রস্তুতি, কৌশলগত দূরদর্শিতা এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া প্রয়োজন।
2: The security and technological landscapes are changing rapidly, bringing in new and complex challenges. These advancements call for greater preparedness, strategic foresight, and the ability to adapt to changing circumstances. Fast decision-making mechanism is also becoming more important because the techniques of modern warfare have expanded into cyber security, space technology.
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে চেক প্রজাতন্ত্রের প্রথম উপপ্রধানমন্ত্রী তথা শিল্প ও বাণিজ্য মন্ত্রী ভারত সফররত কারেল হাবলিচেকের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আলোচনায় উভয় মন্ত্রী শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। দুদেশের অংশীদারিত্ব, ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বন্ধন এবং পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবাদের মতো অভিন্ন মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত বলে প্রতিরক্ষামন্ত্রী এদিন উল্লেখ করেছেন। তিনি বলেন, আত্মনির্ভর ভারত অভিযানের প্রসারে ভারত চেক যৌথ প্রতিরক্ষা কমিটির আওতায় এই সহযোগিতাকে আরও সম্প্রসারিত করার বিষয়ে উভয় দেশ সম্মত হয়েছে। নতুন দিল্লিতে দিল্লি ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে আজ বিমস্টেকভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক শেষ হয়েছে। ঘোষণায় বিমস্টেকভুক্ত দেশগুলি সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদের উস্কানিমূলক কাজকর্মের তীব্র সমালোচনা করেছে। রাষ্ট্রসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদের সহায়ক সহিংস উগ্রবাদ প্রতিরোধ, মোকাবিলা ও নির্মূল করার ক্ষেত্রে দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া একটি নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ বিমস্টেক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে বিমস্টেকের আওতায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেছে। সদস্য দেশগুলিতে সংঘটিত জঙ্গি হামলার শিকার ব্যক্তি ও তাঁদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত দেশগুলির সরকারের প্রতি তারা গভীর শোক প্রকাশ করেছে। দিল্লি ঘোষণায় মানব পাচার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং অর্থ তছরূপ প্রতিরোধ এই ক্ষেত্রগুলিতে কর্মপরিকল্পনাগুলির কার্যকর বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি 2022 সালের মার্চ মাসে কলম্বোতে অনুষ্ঠিত পঞ্চম বিমস্টেক শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত ফৌজদারি বিষয়ে পারস্পরিক আইনি সহায়তা সংক্রান্ত বিমস্টেক কনভেনশনের কার্যকর বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়েছে।
3: সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, বিকশিত ভারত গড়ে তোলার জন্য প্রয়োজন সুস্থ ও মাদকমুক্ত যুব সমাজ। মাদকাসক্তি দেশের তরুণদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে তিনি উল্লেখ করেন। নতুন দিল্লিতে বিকশিত ভারতের জন্য মাদকমুক্ত যুব সমাজ অনুষ্ঠানে যুব সংবাদে ভাষণে শ্রী রিজিজু বলেন, মাদকাসক্তি পুরো প্রজন্মকেই প্রভাবিত করে। মাদকমুক্ত ভারত গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট ক্ষেত্রের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য বলে তার অভিমত।

0: নতুন দিল্লিতে আগামীকাল থেকে শুরু হচ্ছে তিন দিনের বৃহত্তর ভারত বিশ্বজুড়ে ভারতের সাংস্কৃতিক সংযোগ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই সম্মেলনে যোগ দেবেন। উপস্থিত থাকবেন চীন, জাপান, মঙ্গোলিয়া, নেপাল ও ইরান সহ 50টি দেশের প্রতিনিধি, রাষ্ট্রদূত এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংযোগ নিয়ে এখানে আলোচনা হবে। উল্লেখ্য, এই সম্মেলনটি বৃহত্তর ভারত পরিষদের শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে।
1: 2000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই জানিয়েছে, উৎসবের মরশুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। এর আগে আগামী 15 অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। আজকের সিদ্ধান্তে পুজোর মুখে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা।
0: রাজ্যপালের অনুমতি মেলায় রাজ্য সরকার চলতি অর্থবছরের তৃতীয় কোয়ার্টারের 3 মাসে ডিসেম্বর মাস পর্যন্ত সরকারি সব প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপরে সুদের হার ঘোষণা করেছে। আজ অর্থ দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউট অ্যান্ড লোকাল অথরিটিস অ্যাক্টের অধীনে থাকা অ্যাডেড স্কুল, কলেজ, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত কর্মী, রাজ্য তহবিলে থাকা সরকার অনুমোদিত অন্য যে কোনো প্রভিডেন্ট ফান্ডে জমা টাকার উপরে 7.1% হারে বার্ষিক সুদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
1: তথ্য সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান তার মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে লেখা এক চিঠিতে ডক্টর মুরুগান উল্লেখ করেন, মন্ত্রিসভায় এই 5 বছরের কার্যকালে তিনি প্রধানমন্ত্রী মোদীর ধৈর্য, সহানুভূতি এবং অসাধারণ নিষ্ঠা ও একাগ্রতা খুব কাছ থেকে দেখেছেন। তৃণমূল স্তরে ফিরে গিয়ে দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে এবং 2029 সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার কাজে তিনি পূর্ণ সময় দিতে চান বলে ডক্টর এল মুরুগান জানিয়েছেন। শুনছেন উপমহাদেশের খবর।

0: লন্ডন শারদোৎসব 2026-এ এবারের থিম, আকাশবাণী কলকাতার শতবর্ষপূর্তি। লন্ডনে বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে চলতি মাসের 16 থেকে 18 তারিখ পর্যন্ত এই উৎসব চলবে। সংস্থার পক্ষ থেকে কৌশিক চ্যাটার্জি জানিয়েছেন, এবারে দুর্গাপুজোয় ঢাকের তাল, চন্দননগরের আলোকসজ্জার দ্যুতি এবং বাংলার বেতার ঐতিহ্যের স্বাদ মিলবে প্রবাসে। এবারে দুর্গাপুজোর উৎসবে 10,000 বর্গফুটের এক বিশাল প্রাঙ্গণে ঐতিহ্যবাহী পুজো, সঙ্গীত, খাবার এবং নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিমা হবে সাবেকি ধরনের।
1: কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে আজ ভারতে এসেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা বিষয়ক মন্ত্রী জয়ন্ত চৌধুরীর সঙ্গে আগামীকাল তার বৈঠকের কর্মসূচি রয়েছে। এদিকে ভারতে নিযুক্ত কানাডার হাই কমিশনার ক্রিস্টোফার কুটার জানিয়েছেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি, অতিরিক্ত বিনিয়োগ এবং দুদেশের মানুষের অবাধ চলাচলের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও মজবুত করতে তারা আগ্রহী। দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা রয়েছে বলে তিনি এদিন উল্লেখ করেছেন।
2: Well, of course, the cornerstone coming up will be the free trade agreement, but we're also looking at investment, we're looking at movement of people, we're looking at just getting more tourists back and forth. We have very, very few tourists coming in either direction. We've just started to see those numbers go up. There's a massive scope there for growth, and tourists become ambassadors for more trade.
0: সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস। প্রবাসীদের সহায়তায় দূতাবাস একটি 24 ঘণ্টার কন্ট্রোল রুম চালু করেছে। জরুরি প্রয়োজনে যারা সৌদি আরব ত্যাগ করতে চান, তারা নিয়ম অনুযায়ী ভিসা পাওয়ার ক্ষেত্রে প্রতিবেশী উপসাগরীয় দেশ, বিশেষ করে কাতার ও বাহরিনের বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা ব্যবহার করতে পারেন বলেও দূতাবাস জানিয়েছে। চলতি পরিস্থিতি সম্পর্কিত কোনো ভিডিও বা খবর প্রচার বা শেয়ার করার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে সৌদি আরবে জেটা ভারতের কনসুলেট জেনারেল উড়ান পরিষেবায় বিঘ্ন ঘটার প্রেক্ষিতে একটি পরামর্শ বিজ্ঞপ্তি জারি করেছে।
1: সৌদি আরবে চলতি সংঘাতে বাংলাদেশের 2 জন নাগরিক প্রাণ হারিয়েছেন। হামলায় আহত 24 জনেরও বেশি মানুষ রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী সামা ওবায়দ ইসলাম। সাধারণ মানুষের প্রাণহানি এবং মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদেশ প্রতিমন্ত্রী ঢাকায় সাংবাদিকদের জানান, অবিলম্বে এই পরিস্থিতির অবসান হওয়া প্রয়োজন।
0: নেপালের মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় ফের আকস্মিক বন্যা ও ভূমিধসে সেতু ও সড়কপথ ভেসে যাওয়ায় 100 জনেরও বেশি বিদেশি ট্রেকার আটকে পড়েছেন। কাঠমান্ডু থেকে প্রায় 100 কিলোমিটার পশ্চিমে গোর্খা জেলায় আজ ভোরে ভূমিধসের জেরে বুড়ি গণ্ডকী নদীর প্রবাহ আটকে যায়। এর ফলে নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।
1: খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাকিস্তান সরকারের জরুরি অবস্থা জারি করার সিদ্ধান্তকে তীব্র নিন্দা জানিয়েছে এক

0: দুটি প্রতিকৃতি, উখিমাঠের ওঙ্কারেশ্বর মন্দিরের একটি প্রতিকৃতি এবং মুখবার গঙ্গাজী মন্দিরের কাঠের তৈরি একটি প্রতিকৃতি রয়েছে। সামগ্রিকভাবে এগুলি রাজ্যের সাংস্কৃতিক জীবনে তীর্থযাত্রা ও ভক্তিভাবের গুরুত্বকে প্রতিফলিত করে। অষ্টম পিএম মেমেন্টাস ই অকশনের সময়সীমা এই মাসের 31 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25 অক্টোবর আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এ বেতার অনুষ্ঠানের 139তম পর্ব। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য এবং মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 23 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে।
0: প্যারাগুয়ের আসুনসিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্কেট গেমস 2026-এ 500 মিটার স্প্রিন্ট ইভেন্টে ভারতের আনন্দ কুমার ভেলকুমার ব্রোঞ্জ পদক জিতেছেন। তামিলনাড়ুর 23 বছর বয়সী স্পিড স্কেটার 40.856 সেকেন্ড সময় নিয়ে পদক জেতেন। এর আগে গেমসের জুনিয়র পুরুষদের 200 মিটার ডুয়েল টাইম ট্রায়াল ইভেন্টে কেরানার অনিরুধন বিনোদ রৌপ্য পদক জয় করেন।
1: হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়।
0: ভারতের পিভি সিন্ধু প্রথম রাউন্ডে হেরে ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে জার্মানির ইয়োভেন লির কাছে 21-13, 23-25, 19-21 গেমে পরাজিত হয়েছেন।
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ক্ষমতায়নের জন্য ক্ষমতা, কেন্দ্র তার কর্মসংস্কৃতিতে এই নীতিকে অন্তর্ভুক্ত করেছে, বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
0: 2000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেবার সময়সীমা বৃদ্ধি।
1: লন্ডন শারদ উৎসব 2026-এ এবারের থিম আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তি।
0: সৌদি আরবে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ, খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম।
1: উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
0: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে হারানো দিনের গান।

শঙ্খ ও উলুধ্বনি সহযোগে বাংলার ঘরের মেয়ে উমাকে বরণ করে নেওয়ার সময় তো হয়ে গেছে। দুর্গতি নাশিনী দেবী দুর্গা সপরিবারে পিতৃগৃহে পা রাখলেন বলে। গিরিরাজ ও মেনকার সঙ্গে আমরা সকলেই রয়েছি অধীর অপেক্ষায়। চারদিকে তাই একেবারে সাজো সাজো রব। সেই কারণেই ভিড় উপচে পড়ার আগেই আজ হারানো দিনের গান ঘুরে দেখবে বনেদি বাড়ির পুজোর দালানগুলি। কানে কানে থাকবেন আপনারাও। সকলকে সঙ্গে নিয়ে আজ এই এক ঘন্টার পুজো পরিক্রমায় যোগ দিয়েছি আমি আম্রপালি ঘোষ মিত্র। শ্রোতা বন্ধুদের সকলকে নমস্কার ও স্বাগত জানিয়ে যাত্রা শুরু করব। তবে গানের অনুষ্ঠান তো গান ছাড়া পথ চলতে পারে না, তাই শুরুতেই রেখেছিলাম কমলাকান্ত রচিত আগমনী গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে। এবার রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনব আরও একটি প্রচলিত আগমনী।

বনেদি বাড়ির পুজোর দালানে ঘুরে বেড়াবো অথচ ইতিহাস কানে কানে কথা বলবে না, তা কি করে হয়? তবে দুর্গাপুজোর ইতিহাস সেভাবে ঘাঁটতে শুরু করলে পৌঁছে যেতে হবে প্রায় 22,000 বছর আগে। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সেই সুপ্রাচীন কাল থেকে বিভিন্নভাবে, বিভিন্ন রূপে ও নামে চলেছে মাতৃশক্তির আরাধনা। বিভিন্ন সময়ে

বিভিন্ন স্থানে পাওয়া গেছে তেমনই সব নিদর্শন। ইতিহাস পুরাণ সর্বত্র ছড়িয়ে রয়েছে এ সম্পর্কে নানা তথ্য। পৃথিবীবাসী রামায়ণে রামচন্দ্রের অকাল বোধনের প্রচলিত কাহিনী তো আমরা সকলেই জানি, তবে তার অনেক আগে খ্রিস্টপূর্ব 3500 অব্দে প্রতিষ্ঠিত হরপ্পা সভ্যতার মাতৃকা উষার বোধন হতো এই শরৎকালেই। প্রথম পাল সম্রাট গোপালের উপাস্য দেবী চুন্দার উপাসনাও হতো শরতেই। অর্থাৎ এমন বহু নামে বিভিন্ন সময়ে মাতৃশক্তির আরাধনা প্রচলিত ছিল বহু স্থানে। তবে সেদিকে বেশি এগোতে থাকলে আজকের অনুষ্ঠান প্রসঙ্গে আসতে অনেকটা সময় লেগে যাবে, তাই সে কথা বাদ দিয়ে আমরা বরং বনেদি বাড়ির শারদীয়া দুর্গোৎসবের ইতিহাসেই কান রাখব। ঐতিহাসিক নথি অনুযায়ী বর্তমানে প্রচলিত শারদীয়া দুর্গাপূজার প্রথম প্রচলন করেছিলেন প্রাচীন জনপদ বরেন্দ্র অর্থাৎ রাজশাহী তাহিরপুরের রাজা কংস নারায়ণ আনুমানিক 1580 সালে। শোনা যায় সেই সময় তিনি নাকি প্রায় 9 লক্ষ টাকা ব্যয়ে এই উৎসবের আয়োজন করেন। অল্প কিছুকাল পরে আনুমানিক 1606 সাল নাগাদ নদিয়ায় নিজ গৃহে মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন ভবানন্দ মজুমদার। প্রায় একই সময়ে 1610 সালে কলকাতার সাবর্ণ রায়চৌধুরী বংশের অন্যতম পুরুষ লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়ও নিজের বাড়িতে দুর্গাপুজো করেন। তবে এ প্রসঙ্গে বলি, রাজা কংস নারায়ণের থেকেও বেশ কিছুকাল আগে একটি পরিবারে মহিষাসুর মর্দিনীর নিত্য পুজো শুরু হয়েছিল, আসবো সে কথায়। তবে তার আগে গান রাখবো গানে হীরেন বসুর কথায় সুরে এবারের আগমনী গান মানবেন্দ্র মুখোপাধ্যায় কণ্ঠে।

বাগবাজারের বিখ্যাত হালদার পরিবার তাঁদের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশে উড়িষ্যার বালেশ্বরের কাছে এক মুসলমান জেলে পরিবারের বাড়ির নিচে মাটি খুঁড়ে কুষ্টি পাথরের মহিষাসুর মর্দিনী মূর্তি আবিষ্কার করেন। গঠনশৈলী দেখে মনে করা হয় এটি পাল যুগে তৈরি। সেই 1560 সাল থেকে আজও এই দেবী মূর্তিটি হালদার পরিবারে নিত্য পূজিতা। পরবর্তীতে 19 শতকের গোড়ার দিকে জমিদার প্রাণকৃষ্ণ হালদারের সময় থেকে তাঁদের বাগবাজারের বাড়িতে নিত্য পুজোর পাশাপাশি শুরু হয় জাঁকজমকপূর্ণ শারদীয়া দুর্গোৎসব। বহু প্রাচীন এই মাতৃমূর্তিতে দুর্গার দুপাশে রয়েছেন তাঁর দুই সখী জয়া আর বিজয়া, মাথার উপরে রয়েছেন মহাকাল, শালঙ্কারা দুর্গা পদ্মের উপরে আসীন। সারা বছর পশ্চিম মুখে বসানো এই মূর্তিটিকে দেবী পক্ষে দক্ষিণ মুখী করে দেওয়া হয়। মনে করা হয় উত্তরের কৈলাস থেকে দক্ষিণ মুখ করে মা মর্তে আগমন করলেন। পঞ্চমীর দিন বোধন এবং তারপর আমন্ত্রণ ও অধিবাস, ষষ্ঠীর দিন ঢাকিরা আসেন। এই বাড়ির মহিলারা কিন্তু দুর্গা ষষ্ঠী পালন করেন না, তারা মাছ খেয়ে পান মুখে দিয়ে প্রথমে জলের ফোঁটা দিয়ে ঢাক বরণ করেন। এই বাড়ির নবপত্রিকা স্নানের অনুষ্ঠান, সন্ধি পুজো, কুমারী পুজো সবটাই অত্যন্ত আকর্ষণীয়। দশমীর দিন ঢাক বিসর্জন হয় এই বাড়িতে। সেই সময়ে আবারও বাড়ির এওরা মাছ খেয়ে পান মুখে দিয়ে হলুদ জলে ভেজানো কড়ি দিয়ে ঢাক বরণ করেন। সেই সঙ্গে ঢাকিকে ফল মূল মিষ্টি কাপড় ইত্যাদি দেওয়া হয়। ঢাক বিসর্জন দেওয়া হয়ে গেলে কিন্তু ঢাকে ফের কাঠি দেওয়া নিষেধ। পঞ্চমী থেকে বাড়িতে নাড়ু তৈরি করা হয়। ষষ্ঠীর দিন ঘি ভাত দেওয়া হয় দেবীকে, সঙ্গে 5 রকম ভাজা আর পায়েস। সপ্তমী, অষ্টমী, নবমীতে দেবীকে খিচুড়ি ভোগ দেওয়া হয়। সেই প্রাচীন কাল থেকে কিন্তু এই বাড়ির ভোগ রান্নায় চাল ডাল পায়েসের দুধ সবকিছুর মাপ থাকে 5 পো। মাপের এক চুল এদিক ওদিক হলে সেই ভোগ কিন্তু আর দেবীকে দেওয়ার যোগ্য বলে বিবেচিত হয় না। সঙ্গে মাটির মালসায় থাকে বাটা চিনি আর লেবু দিয়ে তৈরি শরবত। আজ এমন করেই কানে কানে আমরা বনেদি বাড়ির পুজোর দালানে ঘুরে বেড়াবো, বিশেষ রীতিনীতির কথা শুনব, নিমেষে পৌঁছে যাব এক পুজো থেকে অন্য পুজোয়। আর এই যাত্রাপথের সঙ্গী হবে গান। এবারের গান ধীরেন্দ্রনাথ দাসের কণ্ঠে।

এবারে আসি কৃষ্ণনগর রাজবাড়ির রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দুর্গোৎসবে। আগেই বলেছি আনুমানিক 1606 সাল নাগাদ ভবানন্দ মজুমদার নদিয়ায় প্রথম দুর্গাপুজোর সূচনা করেন, মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ তিনি। পরবর্তী সময়ে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে উৎসবের চেহারা নেয় সেই দুর্গাপুজো। কৃষ্ণনগর রাজবাড়ির দেবী দুর্গা পূজিত হন রাজরাজেশ্বরী রূপে, সঙ্গে ঘটকমুখী সিংহ বিরাজমান। পেছনের চালিতে চালচিত্র লক্ষ্য করা যায়। উল্টো রথের পরের দিন পাঠ পুজোর মাধ্যমে শুরু হয় প্রতিমা নির্মাণের কাজ। অন্যান্য দুর্গামূর্তির তুলনায় কৃষ্ণনগর রাজবাড়ির রাজরাজেশ্বরীর মূর্তি কিন্তু একেবারেই আলাদা। দেবীর সামনের দুটি হাত বড়, পিছনের আটটি হাত অপেক্ষাকৃত ছোট হয়। দেবীর গায়ে বর্ম, দেবী থাকেন রণংদেহী সাজে। সাবেকের রীতি অনুসারে এখানে বৈষ্ণব মতে পুজো হয়। পুজোর পাঁচ দিন দেবীকে বিভিন্ন রকমের ভোগ দেওয়া হয়। খিচুড়ি, ভাত, পোলাওয়ের মতো অন্নভোগ তো থাকেই, সঙ্গে থাকে ছেঁচড়া, ছানার ডালনা সহ একাধিক তরকারি, বিভিন্ন ধরনের মাছ, চাটনি, সুজি, পায়েস, ক্ষীর ও নানা রকম মিষ্টি। সপ্তমীতে 7 রকম, অষ্টমীতে 8 রকম এবং নবমীতে 9 রকম ভাজা অর্পণ করা হয় দেবীর উদ্দেশ্যে। দশমীতে গলা ভাত, শিঙি মাছ এবং খই, ফল, দই চিঁড়ে ভোগ দেওয়া হয়। আচ্ছা শ্রোতা বন্ধুরা, বনেদি বাড়ির পুজো সম্পর্কে বিশেষ আগ্রহ তৈরি হওয়ার একটা বড় কারণ তো অবশ্যই এমন নানা ধরনের ভোগের আয়োজন, তাই না? আচ্ছা, এবার কি একটু জমিয়ে ভোগ খেতে ইচ্ছে করছে? অবশ্য শুধু ভোগের কথাই বা কেন বলছি, পুজো মানে তো নিজের বাড়িতেও পাত পেড়ে খাওয়া। গানেও তবে এবার একটু ভোজন বিলাস হোক। রাজবাড়ির পুজোর কথা শোনার পরে এবার অমৃতলাল বসু রচিত এক রাজকীয় ভোজের গান রইল রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

ভোজন শেষে নদিয়া থেকে আবার ফিরে আসি কলকাতায়। সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুজো শুরুর সময়কালটা তো ইতিমধ্যেই বলেছি। সাবর্ণ রায়চৌধুরী বাড়ির পুজো মোট আটটি বাড়িতে হয়। আটচালা বাড়ি, বড় বাড়ি, বেনাকি বাড়ি, মেজো বাড়ি, কালীকিঙ্কর ভবন, মাঝের বাড়ি, বিরাটি বাড়ি ও নিমতা বাড়িতে পুজো হয়ে আসছে। বিদ্যাপতি রচিত দুর্গা ভক্তি তরঙ্গিনীর রীতিনিয়ম মেনে এখানে পূজিত হন দশপ্রহরণ ধারিণী। পুজো হয় এক চালচিত্রে। চালচিত্রের মাঝে সপরিবার মা দুর্গা, দুই পাশে মহাদেব ও রামচন্দ্র, এটাই সাবর্ণ রায়চৌধুরী বাড়ির প্রতিমা গড়ার রীতি। সুপ্রাচীন কাঠামোতেই নতুন করে প্রতি বছর মৃন্ময়ী মূর্তি গড়া হয়। প্রতিমা নিরঞ্জনের পর জল থেকে কাঠামো তুলে নেওয়া হয়। সপ্তমীতে বিধি মেনে নবপত্রিকা স্নানের পর শুরু হয় পুজো। এই পরিবারে সন্ধি পুজোর কিন্তু একটা বিশেষত্ব রয়েছে। সদ্য স্নাতা পরিবারের সদস্যা ভিজে গায়ে ভিজে কাপড়ে ভোগ রান্না করেন। মায়ের ভোগে থাকে ল্যাটা বা শোল মাছ। মাছ পুড়িয়ে মাখন মিশিয়ে নিবেদন করা হয় দেবী মূর্তির সামনে। সপ্তমী থেকে দশমী আঠেরোটি ভাগে অন্নভোগ নিবেদন করা হয় মা দুর্গাকে। অষ্টমী ও নবমীর দিন বিশেষ পুজো মাস ভক্ত বলি হয়। একশো আটটা খুঁড়িতে মাসকলাই এবং দই দিয়ে এই পুজো করা হয়। সন্ধি পুজোর সময় নিমতা বাড়িতে সাবর্ণ কুলদেবী মাতা ভুবনেশ্বরীর বিশেষ পুজো এবং ক্ষীরের পুতুল বলি হয়। এই বংশের দুর্গাপুজোতে আগে পশু বলি হতো, তবে এখন চাল কুমড়ো কলা শশা এইসব বলি হয়। এই পরিবারের প্রতিমা নিরঞ্জনের পদ্ধতিটিও অভিনব। প্রতিষ্ঠিত পুকুরে ঘট বিসর্জনের পরে প্রতিমার সামনেই বিজয়া পর্ব সারা হলে প্রতিমা নিরঞ্জন করা হয়। সময় গড়িয়েছে, কিন্তু সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যময় দুর্গোৎসব আজও দর্শনার্থীদের আকৃষ্ট করে। এবারে কাজী নজরুল ইসলাম রচিত একটি আগমনী গান শুনব চিত্তরায়ের সুরে মৃণালকান্তি ঘোষের কণ্ঠে।

বনেদি বাড়ির পুজোর দালানে ঘুরতে ঘুরতে সময়টা আর দেখা হয়নি। আগামীকালের পর্বের কথাটাও তো আপনাদের জানাতে হবে। এবার দালানে বসে একটু বিশ্রাম নিতে নিতে শুনুন আগামীকাল কি বিশেষ আয়োজন নিয়ে আসছে হারানো দিনের গান। উৎসবকে কেন্দ্র করে গানের অ্যালবাম মুক্তি, এই ঘটনা ঘটছে সারা বিশ্বজুড়ে, ঘটেছে এই বাংলাতেও। তার মধ্যে অন্যতম পুজোর গান। কবে থেকে শুরু হলো এই পুজোর গান, কারা ছিলেন সঙ্গীত শিল্পী, এই সমস্ত ইতিহাসের খোঁজ পেতে শুনতে হবে আগামীকালের হারানো দিনের গান। সঙ্গে থাকবেন সিদ্ধার্থ। মৈত্রী প্রচার তরঙ্গে আগামীকাল ঠিক রাত ১১টায় শ্রোতাবন্ধুরা সঙ্গে থাকবেন।

রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে সুরে ছন্দে মেতে আবার বেরিয়ে পড়া যাক বনেদি বাড়ির পুজোর দালানের উদ্দেশ্যে। বনেদি বাড়ির দুর্গাপুজোর ক্ষেত্রে এক পুরনো প্রবাদ চালু আছে, মা মর্তে এসে পোশাক পরেন শিবকৃষ্ণ দাঁড় বাড়িতে, খেতে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, রাত জেগে নাচ দেখেন শোভাবাজার রাজবাড়িতে। এমন কথা হঠাৎ কেন শোনা যায় সেটা এবার একটু বিস্তারে বলি। কলকাতার জোড়াসাঁকোয়ে শিবকৃষ্ণ দাঁ পরিবারে পুজো শুরু হয় 1840 খ্রিস্টাব্দে। পুজো শুরু করেন গোকুলচন্দ্র দাঁ, তিনি সাজতে খুব ভালোবাসতেন, ঠিক করেছিলেন মাকেও সাজাবেন। সেই মতো ফ্রান্স এবং জার্মানি থেকে ঠাকুরের জন্য বিশেষ কাজ করা অলংকার এবং পোশাক আনালেন। সেই পোশাকের ভারী সোনালি রূপলি জরির কাজ আর দামি পাথরের চাকচিক্য এতটাই সুন্দর আর মনোমুগ্ধকর ছিল যে তখন মুখে মুখে চালু হয়ে গিয়েছিল যে দেবী মর্তে এসে প্রথমে দাঁ বাড়িতে পোশাক এবং অলংকার পরে সাজেন। প্রায় 218 বছর আগে কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে পুজো শুরু হয় রাধাকৃষ্ণ মিত্রের হাতে। রথের দিন কাঠামো পুজো করে বাড়িতেই প্রতিমা তৈরি করা হয়। দেবীর ডাকের সাজ আসে কুমোরটুলি থেকে। এ বাড়িতে প্রতিপদের দিনেই বোধন হয়। সপ্তমী থেকে নবমী পর্যন্ত এই বাড়িতে হয় কুমারী পুজো, অষ্টমীতে হয় কল্যাণী পুজো। এবার আসি ভোগ প্রসঙ্গে। এই বাড়ির ভোগের ক্ষেত্রে রয়েছে এক বিশেষ বৈচিত্র্য। রোদে শুকনো মুগ ডাল দিয়ে আজও এই বাড়িতে খিচুড়ি তৈরি হয়। নৈবেদ্যতে থাকে ভাজা সবজি। মাখনের নৈবেদ্য হল এই বাড়ির ভোগের অন্যতম আকর্ষণ। নিবেদন করা হয় 30 থেকে 50 মন চালের নৈবেদ্য। এছাড়াও থাকে নানা রকম মিষ্টি, গজা, নিমকি, লুচি, রাধাবল্লভী ইত্যাদি খাবার। সে খাবারের বহর এতটাই যে মনে করা হয় শিবকৃষ্ণ দাঁর বাড়িতে পোশাক ও গয়না পরার পর এখানে এসে মা ভোজন করেন। 1757 সাল শোভাবাজার রাজবাড়িতে গড়ে উঠল ঠাকুর দালান। শুরু হল দুর্গাপুজো। নাচ গানের সঙ্গে থাকলো সাহেব ও গণ্যমান্য অতিথিদের জন্য পান ভোজনের অঢেল আয়োজন। পরবর্তীতে রাজা নবকৃষ্ণদেব আরও একটি আলাদা বাড়ি করে দুটি বাড়িতেই পুজোর ব্যবস্থা করেন। তার পরবর্তী প্রজন্মে রাধাকান্ত দেব ও রাজকৃষ্ণ দেবের নামে পরিচিতি পায় দুটো পুজো। দুই বাড়িতেই ডাকের সাজের একচালার মূর্তি এবং মহিষাসুর সবুজ বর্ণের। রাধাকান্ত দেবের বাড়ির প্রতিমায় সাদা রঙের ঘোড়ামুখ সিংহ এবং রাজকৃষ্ণ দেবের বাড়িতে দেখা যায় ধূসর রঙা সিংহ। দুর্গা নবমীর ঠিক আগের নবমীতে বোধন হয় এই বাড়ির পুজোয়। আগে কামান দেগে শুরু হতো সন্ধি পুজো, তবে এখন বন্দুকের শব্দেই শুরু হয়। দশমীর সকালে হয় দর্পণ বিসর্জন। সত্যিকার নীলকণ্ঠ পাখির বদলে এখন ওড়ানো হয়।

সোলার নীলকণ্ঠ পাখি। অতীতে বেনারস থেকে আসা বিখ্যাত সানাই ও নহবত শিল্পীরা রাজবাড়ির নহবতখানায় ভোরের আলো ফোটা পর্যন্ত সুরের আসর জমাতেন। এই বাড়িতেই প্রথম দুর্গাপুজোয় নাচের আসর শুরু হয়েছিল, টানা 15 দিন ধরে চলেছিল সেটা। তৎকালীন লখনৌ, বেনারস এবং দিল্লি থেকে নামী গায়িকা ও নামজাদা নর্তকীরা এসে আসরে যোগ দিতেন। সেই থেকেই বাংলায় প্রবাদ প্রচলিত হয়েছে, পূজোর সময় মা দুর্গা রাত জেগে এই শোভাবাজার রাজবাড়িতে নাচ দেখেন। না, সে নাচ আমরা এখন দেখতে পাব না, তবে গান তো শুনতেই পারি। লখনৌ দিল্লির শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি বাংলার অ্যান্টনি ভোলা ময়রাদের মতো কবিয়ালদের গানও শোনা যেত সেই আসরে। চলুন এবার সেরকম একটা গানে কান রাখি। ভোলা ময়রা রচিত গান এবার রইল মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।

কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজোর ইতিহাসে ঠনঠনিয়া দত্ত বাড়ির পুজোর নিজস্ব এক স্বতন্ত্র পরিচয় রয়েছে। 1855 সালে দ্বারিকানাথ দত্তের হাত ধরে শুরু হওয়া এই পুজো আজও বহু প্রাচীন রীতি মেনে পালিত হয়। এখানে দুর্গা মহিষাসুর মর্দিনী নন, শিবের কোলে আসীন উমা রূপে পূজিতা হন। জন্মাষ্টমীর দিন থেকে প্রতিমা নির্মাণের কাজ শুরু হয়। এখানে মহালয়ার দিন শুরু হয় 10 দিনের আরাধনা। বৈষ্ণব রীতির এই পুজোয় অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবীকে চামুণ্ডা রূপে আরাধনা।

করা হয়। সেখানে মাংসের পরিবর্তে মাসকলাইয়ের ডাল এবং রক্তের পরিবর্তে রক্তচন্দন ব্যবহারের প্রথা রয়েছে। নবমীর দিনেও রয়েছে আলাদা রীতি। সেদিন একজন কুমারী এবং একজন সধবার পূজো করা হয়। দেবীর আরাধনার সঙ্গে নারীর বিভিন্ন রূপকে সম্মান জানানোর এই প্রথাও পূজোর পারিবারিক ঐতিহ্যেরই একটা অংশ। সব মিলিয়ে এই পূজোর প্রতিটি রীতির সঙ্গে জড়িয়ে রয়েছে দেড় শতাব্দীরও বেশি সময়ের পারিবারিক পরম্পরা। আসবো হাটখোলা দত্তবাড়ির দুর্গাপূজোর কথায়। এই পূজো বাংলা তথা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের এক জীবন্ত দলিল। 1794 সালে এই পূজো শুরু করেন জগৎরাম দত্ত। স্বদেশী আন্দোলনের সময়কালে এই পরিবার দেবী দুর্গাকে দেশমাতৃকা রূপে পূজো করত। বিসর্জন শেষে দেশাত্মবোধক গান গাওয়ার এক বিশেষ রীতি প্রচলিত হয়েছিল এই পূজোতে। একসময় পরিবারের এক পূর্বপুরুষ প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার গানটি গেয়ে উঠেছিলেন। তাই আজও বিসর্জন শেষে বাড়ির ছেলেরা সমবেত কণ্ঠে গঙ্গার ঘাট থেকে এই গানটি গাইতে গাইতে বাড়ি ফেরেন এবং শূন্য ঠাকুর দালানের সামনে গানটি গেয়ে আলিঙ্গন ও শান্তির জল গ্রহণ করেন। আরও একটা অভিনব বিষয় হল, অন্যান্য বাড়ির মতো বিজয়া দশমীতে নয়, এই বাড়িতে মহাষ্টমীর দিন সিঁদুর খেলা অনুষ্ঠিত হয়।

দেশে এগিয়ে যাব, আবারও কলকাতা ছেড়ে যাব অন্য জেলায়। হাওড়া শিবপুরের পাল পরিবারের অন্তত 300 বছরের পুরনো দুর্গাপুজো। এই বাড়ির পুজোর সবচেয়ে বড় চমক হল এখানে মা দুর্গা দশভুজা নন, তিনি শান্ত রূপের দ্বিভুজা অভয়া দুর্গা। দেবীর সঙ্গে মহিষাসুর নেই, তবে মা সিংহের পিঠেই অধিষ্ঠিতা। এখানে তার আশীর্বাদী হাতের মুদ্রা সুরক্ষা, শান্তি ও নির্ভীকতার প্রতীক। রোমহর্ষক এক কাহিনী জড়িয়ে রয়েছে আরামবাগের সরকার পরিবারের দুর্গোৎসবের সঙ্গে। চরম অর্থ সংকটের মধ্যে এই পরিবারের সদস্য অহরচন্দ্র দাস সরকার স্বপ্নে দেবী চণ্ডীর আদেশ পেয়ে বাড়ির সামনে আটচালা করে দুর্গাপুজো শুরু করেন। মায়ের পুজোর পরেই ধীরে ধীরে বদলাতে থাকে তাঁর আর্থিক অবস্থা, হয়ে উঠলেন বিপুল ধনসম্পদের অধিকারী। 156 বছর আগের এই কাহিনী আজ তামাম আরামবাগের একটা মিথ। সন্ধি পুজোর সময় আজও ঠাকুর দালানে আসে একটা কালো ভ্রমর, পুজো শেষে আর তাকে দেখা যায় না। মায়ের উপস্থিতির সংকেত মনে করে এই সন্ধি পুজো দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। পরের পুজোর দালানে রওনা হওয়ার আগে এবার রইল ঢুলি ছবির গান ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে।

গোপালপুরের গোপালপুরের লায়েক বাড়ির দুর্গাপুজো। কথিত আছে সেই সময় পুজোর জন্য সামগ্রী পাঠাতেন নাকি স্বয়ং সম্রাট জাহাঙ্গীর। তাহলে কি রাজা কংস নারায়ণেরও আগে এখানে পুজো শুরু হয়? ইতিহাস বলছে আনুমানিক 526 বছর। শুধু তাই নয়, দেবীর বাহনেও রয়েছে চমক। এখানে দেবী দুর্গা সিংহ বাহিনী নন, তিনি ব্যাঘ্র বাহিনী। পুজোর ক্ষেত্রেও রয়েছে কড়া নিয়ম। পুরোহিত একবার পুজোর আসনে বসলে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি আসন ছাড়তে পারেন না। এই বনেদি বাড়িতে শাক্ত মতে দেবী

আরাধনা হয়। প্রতিমার সাজসজ্জা ও অলঙ্কারেও রয়েছে নিজস্ব বৈশিষ্ট্যের ছাপ। সোনার গয়না নয়, মৃন্ময়ী এখানে সাজেন মাটির গয়নায়।

আবারও একটি নজরুল সৃষ্ট আগমনী গান শুনলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুষ্ঠানের শেষ লগ্নে আবার কলকাতা। দক্ষিণ কলকাতার ভবানীপুরের দে বাড়ির পুজো 153 বছরের পুরনো। 1870 সালে এই বাড়ির সদস্য রামলাল দে এই 91 পরিবারে প্রথম দুর্গাপুজো শুরু করেন। কথিত আছে, একবার এই বাড়িতে লাল পাড় সাদা শাড়ি পরিহিতা এক নারী ছেলে মেয়েদের নিয়ে এসেছিলেন চাল ডাল ভিক্ষে করতে। এই বাড়িরই এক সদস্যা অন্দরমহল থেকে জিনিসপত্র নিয়ে আসার পর আর সেই মহিলাকে দেখতে পাননি। পরবর্তীতে একই বেশে মা দুর্গার স্বপ্নদেশ পেলেন রামলাল দে। তখন থেকেই তিনি এই ঐতিহ্যবাহী দুর্গাপুজোর সূচনা করেন। আজ এই বাড়ির পুজোর দালানেই বসে পরিক্রমায় ইতি টানতে হবে শ্রোতা বন্ধুরা। তবে তার আগে মনে করিয়ে দেব, মৈত্রী বন্ধু @gmail.com আমাদের ইমেল করার ঠিকানা, এবং আকাশবাণী মৈত্রী, যার মাঝে ভি নয় রয়েছে বি, আমাদের একমাত্র ফেসবুক পেজ। সেখানে আজকের অনুষ্ঠানের নির্দিষ্ট পোস্টে কমেন্ট করে অথবা আমাদের ইমেল করে জানান আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত। আজ হারানো দিনের গানের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম আমি আম্রপালী ঘোষ মিত্র। বিদায় জানাই রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে আরও একটি প্রচলিত আগমনীর সুরে।

0: হারানো দিনের গান এখানেই শেষ হলো এবং সেই সঙ্গেই শেষ হলো মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 6 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 27 সেকেন্ড। শুভরাত্রি।
1: এবং নিউজন এআইআর অ্যাপে শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। প্রথম শিল্পী শুভমিতা।

গানটি শুনলেন শুভমিতার কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী শ্রীকান্ত আচার্য।

গানটি শুনলেন দুলা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী কিশোর কুমার।

গানটি শুনলেন কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। বাংলা আধুনিক গানে এবারের শিল্পী কুমার শানু।

শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। শুনছেন আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন ইআইআর অ্যাপে। এবারের শিল্পী নির্মলা মিশ্র।

0: গানটি শুনলেন নির্মলা মিশ্রের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারের শিল্পী জগন্ময় মিত্র।
1: বলেছিলে তাই চিঠি লিখে যাই, কথা আর সুরে সুরে, মন বলে তুমি রয়েছো যে কাছে।

যত লিখে যাই তবু না ফুরায়, চিঠি তো হয় না শেষ, স্মৃতির বিনায় আজও বাজে হায়।

গানটি শুনলেন জগন্ময় মিত্রর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। এবারের শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

0: ছুটে যায় রাজা মহারাজাদের দোলা, হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা হে দোলা, এ হিয়া না হিয়া না হিয়া না হিয়া, এ হিয়া না হিয়া না হিয়া না হিয়া, এ হিয়া না।
1: ভূপেন হাজারিকার পর বাংলা আধুনিক গানে এবারে শ্রাবন্তী মজুমদার।

ওষুধ ফুরিয়ে গেছে, বাথরুমে কেটে গেছে আলো, কাজের মেয়েটা শুধু রোজ আসে, এই মেয়েটা ভালো, এক মুখ হাসি, ছটা বাড়িতে কাজ সেরে বলে মাসি তবে আসি।

গানটি শুনলেন অমিত কুমারের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে এবারে শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। বাংলা আধুনিক গানের অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার তুমি ছায়াছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে।

ছায়াছবির গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। এবারে ভূপিন্দর সিং, তুফান ছায়াছবিতে।

খান ছায়া ছবির গান শুনলেন ভূপিন্দার সিং এর কণ্ঠে। বাংলা ছায়া ছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন নয়নমণি, ছায়া ছবির গান বাপ্পি লাহিড়ী ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

নয়নমণি। ছায়াছবির গান শুনলেন বাপ্পী লাহিড়ী এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

অমর সঙ্গী ছায়াছবির গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন রাজকাহিনী, ছায়াছবির গান রেখা ভরদ্বাজের কণ্ঠে।

রাজ কাহিনী, সে ছবির গান শুনলেন রেখা ভরদ্বাজের কণ্ঠে। এবারে আশা ও ভালোবাসা ছায়াছবিতে আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ী দ্বৈত কণ্ঠে।

শুনলেন আশা ও ভালোবাসা ছায়াছবির গান আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ীর দ্বৈত কণ্ঠে। এবারে মঙ্গলদ্বীপ ছায়াছবিতে অমিত কুমার এবং আশা ভোঁসলে।

0: তুমি যে আমার, আমি যে তোমার।
1: সত্যি তুমি যে আমার আর আমি যে তোমার।

মঙ্গল দ্বীপ ছায়া ছবির গান শুনবেন অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে আজকে শেষ গানটি শুনুন আমার শপথ। ছায়াছবি থেকে অনুরাধা বারওয়াল এবং সুরেশ ওয়াদেকারের

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনুন অতুল প্রসাদের গান। প্রথম শিল্পী শিখা বসু।

গানটি শুনলেন সংযুক্তা ভাদুরীর কণ্ঠে। শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন অতুল প্রসাদের গান, এবারে শুনুন নজরুল গীতি। প্রথমে ডক্টর অনুপ ঘোষাল।

ডক্টর অনুপ ঘোষালের পর এবারে নজরুল গীতি শুনুন সুস্মিতা গোস্বামীর কণ্ঠে।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান। এই অনুষ্ঠানে আজ প্রথমে শুনলেন অতুল প্রসাদের গান, পরে নজরুল গীতি, সবশেষে শুনুন দোকানি দ্বিজেন্দ্র গীতি, প্রথম মৈত্রী মজুমদারের কণ্ঠে।

শুনছেন দ্বিজেন্দ্র গীতি। মৈত্রেয়ী মজুমদারের পর আজকে এই অনুষ্ঠানের শেষ গানটি শুনুন নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে এই দ্বিজেন্দ্র গীতিটি দিয়েই শেষ করলাম আজকের নানা রঙের গান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আমরা প্রথমে শুনব খেয়াল, শিল্পী ভ্রমন্তী সরকার, রাগ ভৈরব।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন ভ্রমন্তী সরকার, রাগ ভৈরব। প্রভাতের দ্বিতীয় পর্বে শুনব সন্তুর, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নাট ভৈরব।

আমরা শুনলাম সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নাট ভৈরব। এই সঙ্গে শেষ হল আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আনন্দধ্বনি কিছুক্ষণ পরেই।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শিষ্য এবং এরিনার কণ্ঠ দিয়ে শুরু হলো আজকের আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। আপনাদের সঙ্গে রয়েছি তপোজা মিত্র, এরপর শ্রাবণী সেন।

শিল্পী ছিলেন সুদেষ্ণা সান্যাল রুদ্র। এরপরের শিল্পী শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়।